আজ শনিবার, চৌঠা আশ্বিন 1948 শকাব্দ, 26 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 9ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:29 সূর্যাস্ত বিকাল 5:25 হয়ে 37 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 20 সেকেন্ড।

মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কবার্তা। আগামী 18 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা। ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হাওয়ার বেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামী 18 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল বরাবর এবং পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্রপৃষ্ঠ উত্তাল হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আগামী 18 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল বরাবর এবং উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.1 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।
1: আজীব আরাম ও সৌকর্যার্থে যে সকল বস্তু আবশ্যক পৃথিবীতে তৎসমুদায়ের উৎপাদিকা শক্তি আছে, কিন্তু মনুষ্যের কায়িক পরিশ্রম ব্যতীত রেখে ওই সমস্ত বস্তু কোনো মতেই পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন ও ব্যবহারযোগ্য হইতে পারে না। শ্রমসাধ্য কৃষি ব্যতীত রেখে শস্য জন্মে না, ভূগর্ভ হইতে ধাতু খনন ও তদ্বারা গৃহ সামগ্রী নির্মাণ বিনা শ্রমে সম্পন্ন হয় না। পরিশ্রম না করিলে শন উড়না ও কার্পাস হইতে বস্ত্র হয় না। এই সমস্ত ব্যাপার দ্বারা অর্থলাভ হয়, অর্থ জীবিকা নির্বাহের একমাত্র উপায়। অতএব যে ব্যক্তি ইচ্ছানুরূপ অশন বসন ও প্রয়োজন উপযোগী অন্যান্য দ্রব্য লাভের আকাঙ্ক্ষা করে, তাহার আলস্য ত্যাগ ও পরিশ্রম অবলম্বন করা উচিত। তদ ব্যতিরেকে অর্থাগমের উপায় অন্তর নাই। যে ব্যক্তি শ্রম বিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে, তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অপ্রতুল। যে ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না, প্রত্যুত স্বচ্ছন্দে কাল যাপন করে। ফলত যে যেমন পরিশ্রম করে তাহার তদ্রূপ সুখ সমৃদ্ধি লাভ হয়। সংসারের যাবতীয় উত্তম বস্তু শ্রমলভ্য, সুতরাং শ্রম ব্যতিরেকে সে সকল বস্তু লাভ করিবার উপায় অন্তর নাই। পরিশ্রম না করিলে স্বাস্থ্য রক্ষা ও সুখ লাভ হয় না, কিন্তু সাতিশয় পরিশ্রম করাও অবিধেয়, যেহেতু তদ্বারা শরীর অত্যন্ত দুর্বল হইয়া যায় ও রোগ জন্মে। মনুষ্য মাত্রেরই কর্তব্য আপন জীবিকা নির্বাহ ও প্রাধান্য প্রাপ্তি বিষয়ে অন্যদিও সাহায্যের উপর নির্ভর না করিয়া স্বীয় উদ্যোগ ও উৎসাহকে একমাত্র উপায় স্বরূপ অবলম্বন করেন। অশন বসন অথবা অন্যবিধ অভিলষণীয় বস্তু লাভ বিষয়ে অন্যের আনুকূল্যের উপর নির্ভর করিয়া থাকা কদাচ উচিত নহে। আবশ্যক সমুদায় দ্রব্য পরিশ্রম লভ্য, সুতরাং পরিশ্রম করিলেই অনায়াসে সকল বস্তু লাভ করিতে পারা যায়। বস্তুত পরিশ্রম ভিন্ন জীবিকা নির্বাহ ও সাংসারিক সুখ সম্ভোগের স্থির উপায় আর কিছুই নাই। অতএব শৈশবাবধি এরূপ অভ্যাস করা অতি আবশ্যক যে কোনো বিষয়ে অন্যের সাহায্য অপেক্ষা না করিতে হয়। যে ব্যক্তি অন্যের উপর অধিক নির্ভর না করিয়া স্বীয় পরিশ্রমাদির দ্বারা জীবিকা নির্বাহ করিতে পারে, সে সর্বলোকের প্রিয় ও আদরণীয় হয়। ইহা অত্যন্ত লজ্জার বিষয় যে আর সকলেই পরিশ্রম করিবেক, কেবল আমি সকলের ন্যায় বুদ্ধি সম্পন্ন ও হস্তপদাদি বিশিষ্ট হইয়াও অলস হইয়া বসিয়া থাকিব, এবং অল্প পরিশ্রমে যাহা লাভ করিতে পারা যায় এমন বিষয়ের নিমিত্তেও অন্যের মুখ চাইয়া থাকিব। আমরা আপন কর্ম সহস্তে করিলে যত উত্তমরূপে সম্পন্ন হইবে, অন্যের উপর ভারার্পণ করিয়া নিশ্চিন্ত থাকিলে সেরূপ হওয়া সম্ভাবিত নহে। অতএব আমরা স্বয়ং যে কর্ম নিষ্পন্ন করিতে পারি, অন্যের উপর সে বিষয়ের ভার সমর্পণ করা কদাচ উচিত নহে।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সঙ্গীতাঞ্জলি। প্রথম গানটি শুনবেন তুলিরেখা দত্তের কণ্ঠে।

এখন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আজ 26 সেপ্টেম্বর 2026 শনিবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ বিষয়ে বলবেন ডক্টর অভিজিৎ ঘোষাল। 6:40 আপনার স্বাস্থ্য বিশ্ব গর্ভ নিরোধক দিবস উপলক্ষে কথিকা গর্ভ নিরোধক ব্যবহার নানা বিকল্প বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবজ্যোতি লাহিড়ী। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:00 জানা অজানা শুনবেন কথিকা ছাতু ছত্রাক মাশরুম তৃতীয় পর্ব বলবেন ডক্টর অভিক সামন্ত। 8:05 তুবড়ি শুনবেন তুমি কে আমি অনর্থক রচনা যতীন্দ্র চতুর্বেদী বেতার নাট্যরূপ বাসবী চক্রবর্তী প্রযোজনা সুব্রত মজুমদার। 8:20 নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র।

0: মুখোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী নীলাদ্রি সেন। 9:00 আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠান সেবা সংকল্প অভিযান। 9:25 জেলার চিঠি, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠানে শুনবেন নাট্যাঙ্গন, উপস্থাপনায় চয়নিকা ধারা ও দেবার ঘোষাহা। 12:00 বাংলার মুখ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাঁকিপুর গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার খবর, পরে আধুনিক গান, 1:00 রম্যগীতি। 1:45 মহিলা মহল, শুনবেন এক কলমে দুই নারী, উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কবি ও তার কবিতার সাথে আলাপচারিতা, এ বিষয়ে আদিত্য মান্ডির সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:00 ক্রীড়াঙ্গন, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রতন কুরি, উপস্থাপনায় মিতুল সাহা। 5:30 সাঁওতালি নাটক। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, শিল্পী মধুসূদন মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে যুবক বন্ধুদের জন্য অনুষ্ঠানে শুনবেন সাঁওতালি ভাষায় কথিকা, বেনাজেরিয়া মিশনের ভূমিকা বলবেন সাগেন মান্ডি, পরে লোকগীতি পরিবেশন করবেন ময়না মান্ডি ও সহশিল্পীবৃন্দ মতিলাল হাঁস ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। 7:10 কৃষক ও তার পরিবার। 8:00 নাটক গোড়া, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। 9:30 কবিতার জন্য, পরিবেশনায় হিমালয় জানা, রাকা দাশগুপ্ত, রাজদীপ রায়। 10:00 সঙ্গীতের অখিল ভারতীয় কার্যক্রম। 11:00 কীর্তন শুনবেন প্রণতি সেনগুপ্তর কণ্ঠে। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস পর্ব 245। 6:45 শ্যামাসঙ্গীত, শিল্পী অভয় পদচৌধুরী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 8:30 লোকগীতি, শিল্পী সৌমিক দাস। 8:50 শুনবেন বেহালা, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়। 9:10 রাস্তাধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 অঞ্জুমন, উপস্থাপনায় আফতাব আলম। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:12 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী নীলাদ্রি সেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। 5:20 উর্বশী শুনবেন মোহিনী তনুজা মুখোপাধ্যায়, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 কহকশা। 9:16 স্পটলাইট। 10:00 জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের 20তম আসরের প্রতিদিনের উল্লেখযোগ্য অনুষ্ঠান। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় 81তম অধিবেশনে ভাষণ দেবেন। অধিবেশনের ফাঁকে এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রসংঘের অর্থবহ সংস্কারের জন্য লিখিত আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে 7 দিনের মধ্যে তারা হরমুজ প্রণালী আবারও খুলে দেবে বলে ইরান প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্র মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন আরও ছ মাসের জন্য বৃদ্ধি করেছে। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত দুটি সোনাসহ 23টি পদক নিয়ে তালিকার দ্বাদশ স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় 81তম অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকেও মিলিত হচ্ছেন। বিদেশমন্ত্রী বলেছেন, রাষ্ট্রসংঘের অর্থবহ সংস্কারের জন্য প্রয়োজন লিখিত আলোচনা। তিনি গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে মন্ত্রী পর্যায়ের এক অধিবেশনে যোগ দিয়ে এও সতর্ক করে দেন যে লিখিত কোনো তথ্য ছাড়া আলোচনা কখনোই অর্থবহ হতে পারে না। উপসাগরীয় এলাকা এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ভারত ও লাইবেরিয়ার জাহাজ ও নাবিকদের নিরাপত্তা রক্ষায় এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অধিকাংশ নাবিকই ভারত থেকে সমুদ্রপথে পাড়ি দেন। অন্যদিকে লাইবেরিয়া থেকেই বিশ্বের সবথেকে বেশি জাহাজ নিবন্ধিত হয়। জাহাজ ও নাবিকদের সুরক্ষায় এই দুটি দেশ একজোট হয়ে যে উদ্যোগ নিয়েছে তার লক্ষ্য হল সমুদ্রপথের নিরাপত্তাকে আরও জোরদার করা এবং প্রতিটি নাবিক ও সংশ্লিষ্ট পক্ষ যাতে সুরক্ষিত থাকে তা সুনিশ্চিত করা।
2: India and Liberia joined hands to propose the idea of establishing a group of friends on safety and security of shipping and seafarers. This would be a group that focuses on various aspects of maritime trade, safety and security. This group of friends consists of major ship-owning member states, countries with the largest number of ship registries, and those who provide the maximum numbers to seafaring. We would like to chart a trajectory for the group in a consultative manner.
1: এই প্রসঙ্গে তিনি ওমান উপসাগরে অ্যান্টিকুয়া ও বারমুডার জাহাজের ওপর সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করেন। ওই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে পানামার তেলবাহী ট্যাঙ্কারের ওপর আক্রমণে এক ভারতীয় নাবিকের নিখোঁজ হয়ে যাওয়ার প্রসঙ্গটিও উত্থাপিত হয় বিদেশমন্ত্রীর ভাষণে। ইরান প্রস্তাব দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেয়, ইরানি তেলের বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং লেবানন সহ সংশ্লিষ্ট এলাকায় যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে তারা 7 দিনের মধ্যে হরমুজ প্রণালী আবারও খুলে দেবে এবং নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও শুরু করবে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে সাংবাদিকদের ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থগিত আলোচনাও আবার শুরু হবে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ওয়াশিংটন ডিসিতে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষ হয়েছে। তবে এই সফরের সময় ব্যবসা বাণিজ্যের বিষয়ে অগ্রগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিদেশ নীতি নিয়ে আলোচনা হলেও বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশের মধ্যে কোনো বড় ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, তাদের মধ্যে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ছিল, কৃষক সহ সকলের জন্য যা অত্যন্ত ইতিবাচক। মরক্কোর অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে এগিয়ে রয়েছে। 395টি আসনের মধ্যে 97টি আসন পেয়েছে এই দল। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ হিমালয় পার্বত্য অঞ্চলে হড়পা বানের মতো পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত চীনের সঙ্গে যৌথভাবে একটি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 81তম অধিবেশনে তিনি বলেন, উষ্ণায়নের ফলে হিমালয়ের ভঙ্গুর বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, এ কারণে হিমালয়ান ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম বলে একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, যেখানে 3টি দেশ কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য সহ জলবায়ুর পূর্বাভাস সকলের মধ্যে ভাগ করে নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। তিনি গতকাল সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে বারনগরগামী সেবা যাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য করেন। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তার মোকাবিলা করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
3: हमें आत्मनिर्भर भारत बनाना है। चुनौतियां आएगी, चुनौतियों को चुनौती देने का तो संस्कार लेकर के हम चले हैं। इसलिए हमें हर दिन एक नई ऊर्जा लेकर सेवा भाव के साथ राष्ट्र कल्याण, राष्ट्र सेवा का काम, जन सेवा से राष्ट्र सेवा, इस मंत्र को जीना है। इस यात्रा में भी जितने ज्यादा लोगों को सेवा के काम में जोड़ेंगे ये यात्रा उतनी ज्यादा सफल होगी।
1: শ্রী মোদী বলেন, গত ১২ বছরে দেশের গ্রাম শহরের ফারাক অনেকটাই কমেছে, উন্নতি হয়েছে গ্রামীণ পরিকাঠামোরও। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির ১২ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এর ফলে দেশে উৎপাদন বেড়েছে, ভারতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং ভারত থেকে রপ্তানিও বৃদ্ধি পেয়েছে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি তুলে ধরা হবে। আজকের বিষয় জল জীবন মিশন।
4: ২০১৯ সালে চালু হওয়া জল জীবন মিশনের লক্ষ্য ছিল পানীয় জলকে কেবল শহরের বিশেষ সুবিধা হিসেবে নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি পরিবারের জন্য একটি মৌলিক পরিষেবা হিসেবে নিশ্চিত করা। শুরুতে মাত্র ১৬% কিছু বেশি গ্রামীণ পরিবারে কলের জলের সংযোগ থাকলেও ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২%। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসু বললেন, জল জীবন মিশনের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাতেও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
5: আমাদের কিন্তু আগে লক্ষ লক্ষ বাচ্চা মারা যেত ওই ডায়রিয়া হয়ে, এবং ডায়রিয়া গুলো কোথেকে হতো, ওই জল ছিল সোর্স। ক্লিন পাইপ ওয়াটার ঘরে ঘরে দিচ্ছেন, জীবন বাঁচছে সে তো বটেই, কিন্তু এই যে ঘন ঘন ডায়রিয়া হওয়া, সেই স্বাস্থ্যের ইম্প্যাক্ট গুলো কিন্তু একেবারে চলে গেল। ওভারঅল ন্যাশনাল হেলথ সেটাকে প্রমোট করছেন।
4: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ সকাল ৯টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ওয়াকফ সংস্কার নিয়ে বিশেষ আলোচনা শুনবেন একই প্রচার তরঙ্গে দুপুর ১:৪৫। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ২৭ সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের ১৩৮তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। কেন্দ্র মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের অশান্তি কবলিত এলাকায় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা আফসপা মেয়াদ ১লা অক্টোবর থেকে আরও ৬ মাসের জন্য বৃদ্ধি করেছে। ইম্ফল সহ ১৩টি পুলিশ থানার অন্তর্গত এলাকা বাদে সমস্ত মণিপুর রাজ্যে এই মেয়াদ বৃদ্ধি বলবৎ হবে। জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টে গুলবীর সিংয়ের রৌপ্য পদক প্রাপ্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী মনপ্রীত কৌরকেও এই প্রতিযোগিতার শর্টপাট ইভেন্টে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য অভিনন্দন জানান। এছাড়াও মহিলাদের পোল ফল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভের জন্য বারানিকা এলাঙ্গোভানকেও অভিনন্দন জানান তিনি। ভারত ২টি সোনা, ৯টি রূপো ও ১২টি ব্রোঞ্জ সহ ২৩টি পদক নিয়ে তালিকার দ্বাদশ স্থানে রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে তারা হরমুজ প্রণালী আবারও খুলে দেবে বলে ইরান প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। খবর শেষ হল, এরপর খবর শুনবেন ৭:২৫।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা বিভাগ ডক্টর অভিজিৎ ঘোষাল।
1: নমস্কার। বেগুন চাষের ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে বেগুন স্বাভাবিকভাবেই হচ্ছে ক্রেতা এবং যিনি চাষ করছেন কৃষক তাদের কাছে দুজনের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বেগুন একটা অর্থকরী ফসল এবং স্বাদে গুণে ভরপুর হওয়ার কারণে ক্রেতাদের কাছে আম বাঙালির কাছে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সবজি হিসাবে চিহ্নিত। কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে বেগুন চাষ কিন্তু একটা আমাদের কাছে বেগুন চাষের সাথে সাথে বেগুন কিন্তু একটা ভয়ানক শত্রুও হয়ে উঠছে। তার কারণ বেগুন চাষে যথেচ্ছ এবং অনিয়ন্ত্রিত হচ্ছে কীটনাশকের ব্যবহার। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে কেন এই বিপুল পরিমাণ কীটনাশকের ব্যবহার করা হচ্ছে। আমরা যারা বেগুন চাষের সঙ্গে যুক্ত কৃষক রয়েছে তাতে সাথে সাথে যারা কৃষি বিজ্ঞানীরা রয়েছেন তারা জানেন যে বেগুন এমন একটি ফসল যেখানে নানাবিধ হচ্ছে রোগ এবং পোকার আক্রমণ ঘটে থাকে। এই আক্রমণগুলোর মধ্যে সর্বাধিক যে আক্রমণটা হচ্ছে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে বেগুনের ডগা ও ফলছিদ্রকারী লেদার আক্রমণ। এই বেগুনের ডগা ও ফলছিদ্রকারী লেদার আক্রমণ স্বাভাবিকভাবে কৃষক তার বৃদ্ধির দশায় যখন গাছটি তিনি লাগাচ্ছেন জমিতে তখন ঠিক তার এক মাসের মধ্যে যখন গাছ এক থেকে দেড় ফুটের কাছাকাছি হচ্ছে নতুন ডগা বেরোতে শুরু হচ্ছে সেই ডগাতে দেখছেন কি না ডগাগুলি হচ্ছে ঢলে পড়ছে। তখন তিনি বুঝতে পারেন যে ওই ডগা ঝিমিয়ে পড়া ডগা থেকে যখন হচ্ছে আমরা কাটছি দেখছি ভেতরে গোলাপি রঙের একটি লেদা এখানে ভিতরে কিন্তু রয়েছে যা ওই ভেতরের মজ্জার অংশটিকে কুড়ে কুড়ে খাচ্ছে স্বাভাবিকভাবে ঝিমিয়ে পড়ছে। এবং ঠিক একইভাবে যখন বেগুন তার ফল দেয়া শুরু করছে তখন দেখা যাচ্ছে কি না এই লেদার আক্রমণের জন্য বেগুনের মধ্যে ছিদ্র দেখা যাচ্ছে বা অনেক সময় ছিদ্র না থাকলেও কিন্তু দেখা যাচ্ছে বেগুনের ভেতরে কিন্তু অসংখ্য হচ্ছে তিন থেকে চার রকমের পোকা পাওয়া যাচ্ছে ওই গোলাপি রঙের পোকা। এবং স্বাভাবিকভাবে এইটা যখন আমরা দেখছি আমরা কিনে আনছি এই এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কৃষকরা প্রায় দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কীটনাশক ককটেল ব্যবহার করছে চার পাঁচ রকমের কীটনাশককে মিশিয়ে তারা কিন্তু স্প্রে করছেন তার ফসলটাকে রক্ষা করার জন্য। এই ডগা ও ফলছিদ্রকারী লেদা ছাড়াও কিন্তু বাঘা পোকা রয়েছে পাতামোড়া পোকা রয়েছে কাণ্ড ছিদ্রকারী পোকা রয়েছে আমাদের সাদামাছি রয়েছে শ্যামা পোকা রয়েছে এরা কিন্তু বেশ ভালো আকারে কিন্তু জমিতে আক্রমণ করে। তবে এদের নিয়ন্ত্রণের থেকে কৃষক বন্ধুরা ওই ডগা ও ফলছিদ্রকারী পোকার নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দেন। তার মধ্যে যে নিয়ন্ত্রণটা নিয়ে আমাদের বিশেষভাবে দরকার সেটা হচ্ছে যে সুসংগত পদ্ধতিতে রোগ পোকা নিয়ন্ত্রণ পদ্ধতি যেটাকে আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বলে থাকি। তো নিয়ন্ত্রণটা কিভাবে করব? প্রথমে যেটা খেয়াল রাখতে হবে কৃষক দাদা দিদিদের সেটা হচ্ছে যখনই ঝিমিয়ে পড়ছে যে ডগাটি সেই ডগাটি ঝিমিয়ে পড়া অংশ থেকে এক থেকে দেড় ইঞ্চি নিচে আমাদেরকে কেটে নিয়ে সেটাকে মাঠ থেকে দূরবর্তী স্থানে মাটিতে পুঁতে দিতে হবে বা সেগুলোকে নষ্ট করতে হবে। এক দু নম্বর হচ্ছে আমরা যখন জমিতে এই চারা লাগাবো চারা বসাবো সেই সময় যদি আমরা কোনো সর্বাঙ্গবাহী কীটনাশক যেমন ইমিডাক্লোপ্রিড 70WS বা থায়ামিথক্সাম 70% এইগুলোকে যদি আমরা ব্যবহার করি জলে গুলে শিকড়গুলোকে ভিজিয়ে নিয়ে তারপরে আমি যদি জমিতে লাগাই তাহলে প্রাথমিক অবস্থার একটা প্রোটেকশন কিন্তু গাছ পেতে পারে। তিন নম্বর বিষয় হচ্ছে ঠিক জমিতে যখনই আমার 30 দিনের কাছাকাছি যখন ফসল চলে এসছে তখন আমরা লিউসিলিওর বলে একটা ফেরোমন ফাঁদ পাওয়া যায় যেটা একটা সবুজ পাত্রের মতো সেখানে এই ফাঁদটাকে দিয়ে দিলে এর যে পুরুষ পোকাগুলোকে আকৃষ্ট করে আমরা কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে চিহ্নিত। এবং এইটা কৃষক বন্ধুরা যদি এটাকে ব্যবহার করেন তাহলে তার জমিতে কিন্তু অনেকখানি ফসলকে তার রাসায়নিক কীটনাশক ছাড়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। পরবর্তী ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে যে বিভিন্ন বায়োকনকশন বেসড হচ্ছে যে প্রোডাক্টগুলো রয়েছে বাড়িতে তৈরি করা যায় নিমাস্ত্র অগ্নিাস্ত্র এগুলোকে আমরা শুরু থেকে হচ্ছে আমরা ব্যবহার করব যখন গাছ চার পাঁচ পাতার উপরে চলে গেছে তখন থেকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে 5 থেকে 6 দিন অন্তর অন্তর নিজেরা বাড়িতে তৈরি করেছি এগুলো সুতরাং এগুলোর বিশেষ খরচা নেই এগুলোকে আমরা যদি স্প্রে করতে থাকি। এর পরে যখন হচ্ছে গাছ বড় হয়েছে তারপরে যখন ফল দেয়া শুরু হতে থাকবে তখন বিভিন্ন রকম কীটনাশকের ব্যবহার আমরা করতে পারি তার মধ্যে ল্যামডা সাইহ্যালোথ্রিন রয়েছে লুফেনিউরন রয়েছে।

0: নিউরন রয়েছে, এগুলোকে আমরা ব্যবহার করতে, এইভাবে যদি আমরা একটা সুসংগত পদ্ধতি মেনে চলি তাহলে কিন্তু কীটনাশকের ব্যবহার কমিয়েও কিন্তু আমি আমার বেগুনটাকে সুন্দরভাবে চাষ করতে পারবো।
1: এতক্ষণ শুনলেন বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা ডক্টর অভিজিৎ ঘোষাল।
2: কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হচ্ছে, পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পরিমাণ হতে পারে 7-11 সেন্টিমিটার পর্যন্ত। হিমালয় সন্নিহিত জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে, সেই সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজকে চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
4: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন, গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
5: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব গর্ভনিরোধক দিবস। এই উপলক্ষে এখন শুনবেন একটি কথিকা, গর্ভনিরোধক ব্যবস্থার নানা বিকল্প। কথিকাটি বলছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়।
6: গর্ভনিরোধক ব্যবস্থা নিয়ে বলতে গেলে কতগুলো জিনিস বলার আছে। সেটা হচ্ছে সবার জন্য সব গর্ভনিরোধক ব্যবস্থা নয়, এক একটা পার্টিকুলারলি কাপেলদের জন্য এক এক ধরনের গর্ভনিরোধক ব্যবস্থা রয়েছে, এবং সেগুলো যদি সব ব্যাপারটা আমরা জানি বুঝি তাহলে কিন্তু কোনো অবস্থাতেই কোনো পেশেন্ট বিফল হবেন না। আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি প্রিভেন্ট করা, কোনো অবস্থাতেই পেশেন্টের যেন না চাইতে বাচ্চা না আসে। এই না চাইতে বাচ্চা এলে যেটা সবথেকে বড় সমস্যা হয় সেটা হচ্ছে অযথা বাচ্চা নষ্ট করতে যাওয়ার প্রবণতা বাড়ে, এবং সেক্ষেত্রে পেশেন্টের জীবনহানির সংখ্যাও বাড়ে। তাহলে প্রথমে আসি যে একটা দম্পতি সবে বিয়ে করেছেন, এই অবস্থায় তাদের জন্য কি কি গর্ভ নিরোধক ব্যবস্থা রয়েছে। এই ক্ষেত্রে সব থেকে সুটেবল যেই দুইটি কথা আমরা বলি সেটা হচ্ছে একটা কন্ডোম আর একটা হচ্ছে গর্ভনিরোধক পিল, যেটা 21 দিন করে খাবার ব্যবস্থা থাকে। এই কন্ডোম এবং গর্ভনিরোধক পিল এই দুটো যদি ঠিকঠাক করে ব্যবহার করা যায় এটা এই জাতীয় মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই খুব ভালো একটি পন্থা। এরপরে আসি সবেমাত্র ডেলিভারি হয়েছে, ডেলিভারির পরে আমরা চাই না যে আগামী 3 বছর বা 5 বছর আবার প্রেগনেন্সি আসুক। এই সময়ের জন্য 2টি পন্থা বা 3টি পন্থা আছে খুব ভালো কাজ করে, যেটা মধ্যে অন্যতম হচ্ছে কপারটি। ডেলিভারির পরপরই আমরা কপারটি পরিয়ে দিতে পারি বা অ্যাবর্শনের পরপরই কপারটি পরিয়ে দিতে পারি। বাজারে অ্যাভেলেবেল কপারটিগুলি যেগুলো আছে সরকারি হাসপাতালে যেগুলো পরানো হয় সেটা 3 বা 5 বছর কাজ করে থাকে, মানে একবার ব্যবহার করে নিলে দীর্ঘদিন কিছু ব্যবহার না করা সত্ত্বেও বাচ্চা আসার সম্ভাবনা থাকে না। এবং সব থেকে মজার বিষয় হলো যখন ইচ্ছা আউটডোরে এসে সেই কপারটিটাকে বার করে নেওয়া যায় এবং বার করে নেবার পরের মাস থেকেই উনি আবার প্রেগনেন্ট হতে পারেন। সুতরাং নিজে কবে প্রেগনেন্সি নেব কবে নেব না সেটা নিজের ডিসিশনের উপর ডিপেন্ড করে। এছাড়া আছে এক ধরনের ইঞ্জেকশন পাওয়া যায়, সেই ইঞ্জেকশনটা দিলে দেখা যায় যে 3 মাস অন্তর ইঞ্জেকশনটা নিতে হয় এবং এই ইঞ্জেকশনটা নিলে আমরা 2 বছর অবধি বাচ্চা নেওয়া প্রিভেন্ট করে থাকতে পারি। 2 বছরের বেশি ইঞ্জেকশনটা আমরা কাউকে দিই না, সেই হিসাবে বলতে গেলে এটাও একটা ভালো পন্থা যেটা রেগুলার মনে করে খেতে হয় না বা ইউজ করতে হয় না। একবার ইউজ করলে 3 মাস পরের একটা ডেট থাকে, সেই ডেটে গিয়ে আবার একটা সেকেন্ড ইঞ্জেকশন নিতে হয়। এখন আর একটা নতুন ব্যবস্থা বেরিয়েছে, সেটা হলো যে একটা ইমপ্ল্যান্ট চামড়ার তলায় একটা ইমপ্ল্যান্ট বসিয়ে দেওয়া হয়, সেটাও কিন্তু 3 বছরের জন্য প্রেগনেন্সি আটকে থাকে। মানে আমরা যেটা লং অ্যাক্টিং কন্ট্রাসেপশন বলতে চাইছি এবং রিভার্সেবল মানে যেটাকে আমরা রিভার্স করতে পারছি, মানে একবার ইউজ করে ফেলছি এবং যখন দরকার সেটাকে বার করে নিয়ে আবার প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারছি। কিন্তু এইটাও মনে রাখতে হবে এই সকল মহিলারা তারা কিন্তু আবার বলছি আমি কন্ট্রাসেপটিভ পিল যদি নিয়মিত ভুলে না গিয়ে খেতে পারেন সেটাও কিন্তু তাদের জন্য খুব ভালো পন্থা। এরপরে আরও যে কিছু পন্থা আছে, আমরা অনেকে ভাবতে পারি যে আমার 2টো বা 3টে বাচ্চা হয়ে গেছে, এরপরে আমি কি করব, আমি আর কোনোভাবেই বাচ্চা চাইছি না, আমি তখন পার্মানেন্ট সলিউশনের দিকে যাব। পার্মানেন্ট সলিউশন বলতে আমরা কি বুঝি, পারমানেন্ট সলিউশন বলতে মহিলাদের ক্ষেত্রে লাইগেশন বুঝি এবং পুরুষদের ক্ষেত্রে ভ্যাসেকটমি বুঝি। লাইগেশন একটি অপারেশন এবং ভ্যাসেকটমি একটি অপারেশন। লাইগেশনের ক্ষেত্রে অপারেশনটা একটু জটিল, কারণ পেট কেটে অপারেশনটা করতে হয় বা ল্যাপারোস্কোপির মাধ্যমে পেটের মধ্যে দিয়ে করতে হয়। কিন্তু পুরুষদের যে ভ্যাসেকটমি করা হয় সেটা খুবই সহজ পন্থা, আউটডোর প্রসিডিওর, আউটডোরে গিয়ে 5 থেকে 10 মিনিটের অপারেশন, সেটা করে আপনাকে সেই দিনকেই ছুটি দিয়ে দেওয়া হয়, কোনো ভর্তি হতে হয় না। তাহলে পার্মানেন্ট প্রসিডিওরও আছে কন্ট্রাসেপশনের জন্য। মোটামুটি এই পদ্ধতিগুলো যদি আমরা মোটামুটি বুঝি এবং ঠিকঠাকভাবে ইউজ করি তাহলে দেখা যায় যে কোনো বয়স এবং যে কোনো ধরনের দম্পতিকে আমরা কিন্তু কন্ট্রাসেপশন বা গর্ভনিরোধন করতে পারি।
5: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব গর্ভনিরোধক দিবস উপলক্ষে একটি কথিকা শুনলেন যার শিরোনাম ছিল গর্ভনিরোধক ব্যবস্থার নানা বিকল্প। কথিকাটি বললেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকে

0: Education is not the learning of facts, but the training of the mind to think. Albert Einstein. Albert Einstein, বিশ্ববরেণ্য বিজ্ঞানী তিনি। শিক্ষা কি? তিনি বলছেন, নানান বিষয় সম্পর্কে জানা, বিবিধ ফ্যাক্টস সম্পর্কে জানাটাই যে শিক্ষা তা কিন্তু নয়, বরং নিরন্তর নিজের মনকে প্রশিক্ষিত করা, যাতে করে নানা বিষয় সম্পর্কে সে ভাবতে পারে, সেটাই শিক্ষা। নানাবিধ বিষয় নিয়ে নিজের ভাবনা, ভাবনার যে পথ, সে পথের বিস্তার করা, এই হল শিক্ষা। মনের মধ্যে যদি প্রকৃত শিক্ষার আলো জ্বলে, সে আলোতেই তো আমরা দেখতে পাব তখন নানাবিধ ফ্যাক্টস। আর এই বিদ্যাকে, এই শিক্ষাকে যিনি আমাদের সকলের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিলেন, তার কথা বলবো প্রাত্যহিকের শুরুতেই। 26শে সেপ্টেম্বর আজ। ইংরেজি মতে আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, আর বাংলা তারিখ অনুযায়ী তাঁর জন্মদিন আমরা উদযাপন করি 12ই আশ্বিন, অর্থাৎ এবছর 30শে সেপ্টেম্বর। আমরা সেদিন শুনব সেই মহামানবের জীবন কথা।
1: আজকের দিনটি জড়িয়ে রয়েছে উদয় শঙ্করের সঙ্গে। নৃত্যের মধ্যে দিয়ে প্রাচ্যের শিল্পকলা এবং সংস্কৃতিকে আমাদের সামনে তুলে ধরেছিলেন তিনি। এদেশের ক্লাসিক্যাল নৃত্যকে বিভিন্ন আঙ্গিকে ভেঙে নতুনভাবে সৃষ্টি করেছেন। অশী নৃত্য, কার্তিকেয় নৃত্য, নটরাজ, হরপার্বতী নৃত্যের মতো অনন্য সৃষ্টির অধিকারী এই মানুষটি হলেন উদয় শঙ্কর। বিখ্যাত রুশ নৃত্যশিল্পী আনা পাভলোভার সঙ্গে পরিচয়ের সুবাদে তাঁরই অনুপ্রেরণায় ভারতীয় বিষয়ের উপর হিন্দু বিবাহ এবং রাধাকৃষ্ণ নৃত্য রচনার মাধ্যমে উদয় শঙ্করের পথ চলা শুরু। এরপর বহু সৃষ্টির মাঝে শঙ্কর স্কোপে তিনি আমাদের দেখালেন তার নিত্য নতুন চিন্তাভাবনা। নৃত্য জগতে অসামান্য অবদানের জন্য তিনি 1971 পদ্মবিভূষণ এবং 1976 বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধি লাভ করেন। এছাড়া সঙ্গীত নাটক একাডেমির ফেলো ও আকাশবাণীতে প্রডিউসার এমেরিটাস নিযুক্ত ছিলেন। 1977 সালের আজকের দিনে উদয় শঙ্কর পরলোক গমন করেন।
0: পাঁচ দশকেরও বেশি সময় ধরে তার হিরণময় কণ্ঠের জাদুতে সঙ্গীত পিপাসু মানুষদের আচ্ছন্ন করে রেখেছিলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। স্মরণ করব তাকে। 1935 বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের উৎসাহে রেডিওতে প্রথম গান করেন। এরপর তিনি আমাদের দিয়ে গিয়েছেন অজস্র গান। কোনো এক গায়ের বধূ, রানার ওগো কাজল নয়না হরিণী থেকে শুরু করে আরও আরও কত কি। গান গাওয়ার পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার কাজ শুরু করেন 1947 অভিযাত্রী ছবি দিয়ে। প্রায় 400টি বাংলা এবং 100টি হিন্দি ছবিতে সঙ্গীত পরিচালক ছিলেন তিনি, সুর দিয়েছেন বহু গানে।

0: সঙ্গীত রসিক বাঙালির অন্যতম প্রিয় এই শিল্পী 1983 সালে সঙ্গীতাচার্য উপাধিতে ভূষিত হন। এছাড়া রাজ্য একাডেমি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলেট, বাংলাদেশের মাইকেল মধুসূদন পুরস্কার এবং একাধিকবার বিএফজে পুরস্কার পেয়েছিলেন তিনি।
1: আমার গানে স্বরলিপি লেখার
0: 1989 এর আজকের দিনে হেমন্ত মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুনলাম আজকের দিনের কথা। আজকের দিনের সঙ্গে জড়িয়ে যে সকল গুণী জনেদের জীবন, তাদের কথা শুনবো এবারে দেশবন্দনা।

শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা। জানিয়ে রাখি আপনাদের, প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় সম্পর্কে সেপ্টেম্বর মাস প্রায় শেষের দিকে, আগামী মাসের প্রথম পক্ষের বিষয়। পূজো মানে সেজে ওঠা,

0: নতুন জামা, জুতো, প্রসাধনী, প্রকৃতিও সেজে ওঠে কাশ, শিউলি, নীলকান্তমণি, আকাশ আর হালকা মেঘের পানশীতে। কিন্তু শুধুই কি বহিরঙ্গ, নাকি পুজো আসছে এই ভাবনায় সেজে ওঠে আমাদের অন্তর্মহল। সেই সজ্জার রূপ রং কেমন হয়? লিখুন প্রাত্যহিকীতে, অক্টোবর মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় পূজোর সাজ। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। ইমেলেও চিঠি পাঠাতে পারেন, ইমেল আইডি chitirjhanpi চিঠির ঝাঁপি .air@gmail.com। অক্টোবর মাসে প্রথম পক্ষে বিষয় পূজোর সাজ।
1: অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয় জানিয়ে দিলাম আমরা, আর এবারে একটু চোখ রাখব, থরে কান রাখব প্রাত্যহিকের জুন মাসের প্রথম পক্ষের বিষয়ে। সে সময়ে আমাদের বিষয় ছিল আম সত্য কথা। সেই পক্ষে প্রাত্যহিকের বিচারে সেরা পত্রদাতা যিনি, তার সাক্ষাৎকার শুনব আমরা। তবে তার আগে বিজ্ঞাপন।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
4: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
3: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
4: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
3: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
4: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুনছেন প্রাত্যহিকে, এখন শুনবেন জুন মাসের প্রথম পক্ষের সেরা পত্রদাতা অরূপ কুমার মণ্ডলের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বলেছেন দেবর্ষি ঘোষ।
5: জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছিল আম সত্য কথা। এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন অরূপ মণ্ডল, বাক্সাড়া, সাঁতরাগাছি, হাওড়া থেকে। আজ অরূপবাবুর সঙ্গে আমরা কথা বলবো, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে।
6: স্বাগত সবাইকে।
5: কেমন লাগলো, প্রতিক্রিয়া কি হলো এই সেরা?
6: না, অত্যন্ত সুন্দর। যখন আমি সকালে প্রথম আমাকে একজন ফোন করে শোনালো, আমি তো অবাক হয়ে গেলাম। আমার কল্পনাই ছিল না যে আমি এরকম সেরা হতে পারি।
5: প্রথমবারের জন্য সেরা?
6: প্রথমবারের জন্য, আমার খুব ভালো লেগেছে।
5: আর লেখা শুরু কবে থেকে, চিঠি লেখা কবে থেকে লিখছেন?
6: চিঠি লেখাটা শুরু করোনার সময় থেকে, মানে আমার প্রথম চিঠিটাই পড়া হয়।
5: আর শোনাটা কি তার আগে ছিল?
6: শোনা আমি অনেকদিন আগে থেকেই শুনতাম। আর মূলত এই চিঠি লেখার প্র্যাকটিসটা হয়েছে আমার এক দাদা, তিনি আমাকে বললেন যে তুমি লেখো তো। আমি লেখালেখির সাথে মানে অনেকদিন ধরেই যুক্ত, এবং আমার একটা পত্রিকাও আছে, সে পত্রিকা আমি সম্পাদনা করি। এই লেখালেখির সাথে যুক্ত থাকার জন্য ওই দাদাই আমাকে সাহসটা জুগিয়েছিলেন।
5: বেশ। আর লেখাটা তো ভালোবাসা, শখের জায়গা থেকে পেশাগতভাবে আপনি কি করেন?
6: আমি শিক্ষকতা করি, ছবি আঁকা শেখাই।
5: বেশ, মানে আপনি শিল্পকলারই ছাত্র?
6: হ্যাঁ, আমি শিল্পকলারই ছাত্র। আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পড়াশুনো করেছি ছবি আঁকা নিয়ে।
5: আর আরেকটু যদি পিছিয়ে যাই, ছোটবেলাটা কোথায় কেটেছে?
6: ছোটবেলাটা আমার সুন্দরবনে কেটেছে।
5: তারপর ফাইন আর্টে ভর্তি হলেন, সেটা উচ্চ মাধ্যমিকের পর?
6: উচ্চ মাধ্যমিকের পরে। গ্রাজুয়েশন পড়তে পড়তেই আমার এক দাদা বললেন যে তুমি তো ভালো ছবি আঁকো, তুমি কোথাও ভর্তি টর্তি হবে? হ্যাঁ, সে তো সুযোগ পেলি। আর শহরের রাস্তাঘাট কিছুই চিনি না, জানি না, একবার নতুন পড়াশোনার জন্যই আর কি শহরে আসা।
5: এবং একটা খুব বৈপরীত্য আপনার সুন্দরবনের ওই পরিবেশ।
6: হ্যাঁ, আমার খুব মনে আছে আমি যখন কলকাতায় প্রথম এসেছি হাওয়ায় চপ্পল পরে, আমার কাছে এই আকাশবাণী, আমি ছোটবেলায় আমরা রেডিও শুনতাম, আমাদের বাড়িতে রেডিও ছিল, এখনো আছে, সবই আছে, সেই পরম্পরায় চলে আসছে।
5: আসলে সুন্দরবন যত দুর্গম হোক, যতটাই পৌঁছানো কঠিন হোক, রেডিও পৌঁছেছে,
6: রেডিও পৌঁছেছে। এমনকি বর্ষার সময় আমরা মাঠে কাজ করতে গেছি, সেখানে আলের উপরে রেডিও রেখে আমরা শুনেছি। আমার শৈশব তো কেটেছে পাশে রেডিও চলছে, আমি অঙ্ক করছি বা পড়ছি, রেডিও বন্ধ হলে আমার পড়াও বন্ধ হয়ে গেল। এই রেডিওর সাথে আমাদের সম্পর্কটাও একেবারে আশৈশব।
5: তো তারপরে আস্তে আস্তে আর্ট কলেজে পড়া, সেখান থেকে শিক্ষকতার পেশায়,
6: শিক্ষকতায় চলে আসে।
5: পুরনো জায়গায় সুন্দরবনে কি যাওয়া হয় এখনো?
6: আমার একটা নিয়ম করেই যাওয়া হয়। আমি মনে করি ওখানকার সাথে আমার যোগাযোগ যদি না থাকে, তাহলে আমার এই যা কিছু বিকাশ কখনোই সম্ভব হবে না, সার্থক হবে না। তার সাথে আমার যোগাযোগ আছে, নিত্য যোগাযোগ আছে, এবং আমি ছবি আঁকার যে সঙ্গে যুক্ত, আমি ওখানে গেলে সেই ছবি আঁকার খোরাক যেমন পাই, লেখালেখির খোরাকও পাই। এই লেখালেখির সমস্ত কিছু চরিত্র আমি যা লিখেছি সমস্তটা আমার প্র্যাকটিক্যাল জগৎ থেকেই উঠে আসা চরিত্রগুলো বা বিষয়গুলো নিয়ে আমার লেখালেখি এবং ছবি আঁকা সবটাই।
5: আর শিক্ষকতার জন্য যে সময়টুকু লাগে, বাকি সময় দিনের কিভাবে ভাগ করে নেন, যে ছবি আঁকার বা শিল্পচর্চার দিকে কতটা সময় বা সাহিত্য চর্চার দিকে কতটা সময়?
6: আসলে সবটাই আমার শিল্প এবং সাহিত্য এবং শিক্ষকতা সবটাই আমি শিল্পের মতো করে দেখেছি। আমার মনে করি যে একটা ছাত্রকে গড়ে তোলার জন্য তার মনের জগতে ছবির মতো করে যদি বিষয়টাকে ঢুকিয়ে দেওয়া যায়, ঠিক সেই বিষয়টা তার কাছে যেমন সুন্দর হয়, ঠিক তেমনি আমার নিজের কাছেও সাফল্যতা অনুভব হয়।
5: বেশ, আপনার সহকর্মীরা বা স্কুলের যারা ছাত্ররা, তারা কি জানে?
6: ভীষণ খুশি, মানে এই খবরটা পেয়ে তারা ভীষণ খুশি, এবং আমার সহকর্মীরা তো অত্যন্ত আপ্লুত আর কি। এবং যে বন্ধুর ঘটনা নিয়ে আমার এই লেখা, ওকে বললাম যে তুই যেন কিছু মনে করিস না, তো বলছিস না তুই তো সত্য কথাই লিখেছিস, সত্য কথাই লিখেছিস। আমি যখন বললাম যে রেডিও থেকে আমার এরকম সেরা ঘোষণা করেছে, ও বললো যে সত্য কথাটাই বলিস, কোনো মানুষ যেন এমনি করে কষ্ট না পেতে হয়।
5: খুব ভালো লাগলো অরূপবাবু, আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল, খুব ভালো থাকবেন, লেখা রেখা রং ছবি সব কিছু মিলিয়ে খুব ভালো থাকবেন। আমরা শুনলাম জুন মাসের প্রথম পক্ষে সেরা পত্রদাতা অরূপ মণ্ডলের সাক্ষাৎকার। অরূপবাবু এসেছিলেন বাকসাড়া সাঁতরাগাছি হাওড়া থেকে, তার চিঠি লেখার বিষয় ছিল আম সত্য কথা। এবারে আমরা শুনব সেই চিঠিটি যার জন্য তিনি সেরা নির্বাচিত হয়েছেন।
1: আর পাঁচটা রবিবারের মতো আজও আঁকার ক্লাস শেষ করে সোজা তন্ময়দের বাড়িতে। তার একাকি জীবনে কিছুটা সঙ্গ আর কিছুটা আড্ডা দিতেই যাওয়া। বেলা 11:30 কি 12:00 হবে, নতুন ভিটে বাড়িটাও অতি কষ্টে সুন্দর করে সাজিয়েছে তন্ময় ও শিল্পা, কিন্তু থাক সে কথা। দালানের সামনে পিছনে মিলিয়ে 4-5টা আম গাছ, প্রচুর আম ধরেছে, নামাতে হচ্ছে না, পেকে পড়ছে, পাখিতে খেয়ে ফেলছে। তন্ময় এক ঝুড়ি আম কুড়িয়ে এনে ঘরের মেঝেতে রেখেছে, আমি গিয়েই বসে পড়লাম খেতে, দুই বন্ধুতে মহানন্দে খাচ্ছি। এমন সময় দরজায় ডাক পিয়ন, চিঠি এসেছে, কচি হাতের লেখা। বাবা, আমাদের বাড়ির আম গাছগুলোতে প্রচুর আম হয়েছে না? ঘরের পিছনে ওই সিঁদুরে আম গাছের আমগুলো খুব মিষ্টি, তবে গেটের পাশের লিচু আমগুলো ছোট হলে কি হবে, বেশ মিষ্টি, তাই না বাবা? এবছর আম্রপালি চৌষা কেমন হয়েছে? তোমার কাছে পড়তে আসে ওই দাদা দিদিরা সব খেয়ে নিচ্ছে না? হ্যাঁ খাক, শুধু পাখিরা খাবে কেন, দাদা দিদিদের বলো আমি ওদের খেতেই বলেছি। আমার বন্ধুরা এখন আর কেউ আমাদের বাড়িতে আসে না, না বাবা, এলে ওদের কিছু আম দিও, বাবা, আমার দিদা আমার জন্য বাজার থেকে আম কিনে আনে, কিন্তু জানো বাবা, সে আম খেতে আমার একটুও ভালো লাগে না। তোমার কথা বড্ড মনে পড়ছে বাবা। তুমি আমার জন্য কিছু আম নিয়ে আসবে বাবা? ও, তুমি তো আসবে না, মা তোমাকে বকেছে। ঠিক আছে, তুমি অরূপ কাকুর কাছে কিছু আম পাঠিও। এরপর আর একটা আমও আমরা মুখে তুলতে পারিনি। পরদিন দু ব্যাগ আম নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে তন্ময়ের মেয়ের কাছে গেলে প্রতিদানে যা জুটেছিল সে কথা জানতে চেয়েও না প্রাত্যহিকে। বাবা মায়ের মধ্যের মিথ্যা দ্বন্দ্বের কারণে ছোট্ট শিশুদের এমন বিচ্ছিন্নতা মনকে ভারী করে দেয়। আম সত্য কথা, এ বিষয়ে সেরা চিঠিখানি পাঠিয়েছিলেন অরূপ মণ্ডল। শুনলাম সেই চিঠিখানি।

মনে করিয়ে দিই একটি বিশেষ অনুষ্ঠানের কথা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে শুনছেন বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। আপনাদের চিঠির ঝাঁপি এবার খোলার পালা। জুন মাসের সেরা পত্রদাতার চিঠি শুনলাম, এখন এই মাসের চলতি পক্ষের চিঠি, বিষয় ভোল বদল। লিখছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। কিছুদিন আগে শুনলাম একটি বেতার অনুষ্ঠান অন্তরঙ্গ বিভূতিভূষণ। স্মৃতিচারণায় ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রমা দেবী ও পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে শুনতে পথের পাঁচালী উপন্যাস রচনার সময় যে ভোল বদল ঘটেছিল সেই ঘটনাটি জানতে পারলাম। পথের পাঁচালী উপন্যাস লেখক প্রথমে শুধু অপু চরিত্র দিয়ে আরম্ভ করেন। ভাগলপুরে থাকার সময় হঠাৎ একটি বছর দশেকের মেয়েকে দেখতে পান। মেয়েটি লাল পেড়ে শাড়ি পরা, মাথার সামনের দিকে চুল উঠছে। মেয়েটিকে দেখে মনে হলো পথের পাঁচালী উপন্যাসে এই চরিত্রটি উপন্যাসকে এক অন্য মাত্রা এনে দেবে, যেটা শুধু অপু চরিত্র দিয়ে সম্ভব নয়। শুধু অপু চরিত্র নিয়ে লেখা অংশটি সম্পূর্ণ বাতিল করে নতুন রূপে রচনা করেন। পথের পাঁচালীর গল্প শুরু হয় দুর্গা আর তার দুঃসম্পর্কের দরিদ্র পিসি বৃদ্ধা ইন্দির ঠাকরুনের মধ্যেকার সস্নেহ লেনদেন আর মা সর্বজয়ার শাসনের ছবির মাধ্যমে। সহোদরা দুর্গা অপুর চেয়ে বেশি প্রাণচঞ্চল, ডানপিটে, দস্যিপনায় অনেক এগিয়ে থেকে মৃত্যু অবধি কাহিনীর মুখ্য চরিত্র হয়ে ওঠে। এই দুর্গা গ্রাম বাংলার দরিদ্র পরিবারের সমস্ত কিশোরীদের প্রতীকী চরিত্র হয়ে উঠেছে। অপু দুর্গার পথের পাঁচালী হয়ে ওঠে বাঙালির শৈশব স্বর্গ। আজকের শৈশবের ভোল বদল মনকে খুবই কষ্ট দেয়। আজ শৈশব ঘরবন্দি, কেবল পড়া, পরীক্ষা, নম্বরের প্রতিযোগিতা। শহরে কিংবা গ্রামে কোথাও শিশু আর অজানা ঝোপঝাড়ে বুনো ফলের খোঁজ করে না, প্রজাপতি ফড়িংয়ের পিছনে ছোটার সময় পায় না, আকাশ জ্যোৎস্না, অবিরাম বৃষ্টি, প্রথম বৃষ্টির সোঁদা গন্ধ, এসবের খবর রাখে না। শৈশবের বন্দী জীবন আর বড়দের ব্যস্ত জীবনে সাহিত্য পাঠ ও শিল্পরসের প্রতি আকর্ষণ কমে যাচ্ছে। কিন্তু পথের পাঁচালি এভাবে হারিয়ে যেতে পারে না। মানুষ যতই প্রযুক্তির দাস হোক, তার শৈশবের চিরকালীন সবুজ সত্তাটি যেন টিকে থাকে।

0: বারান্দায় দাঁড়িয়ে কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়েছিলাম। শীতে নিঃস্ব হয়ে গিয়েও বসন্তে সে ঠিক টুকটুকে লাল হয়ে ফিরে আসে। এই যে তার বদলে যাওয়া, এর মধ্যে কোনো ফাঁকি নেই, নেই কোনো প্রতারণা। অথচ দেখো, মানুষকে দেখে আজকাল গিরগিটিও লজ্জায় মুখ ঢাকছে। আজ যে মানুষটা বুকের এত কাছে, কাল সকালে উঠে দেখা যায় তার চোখের দৃষ্টিতে অচেনা এক বরফ জমে আছে। আমরা খুব সহজে বলি, সময় বদলেছে, মানুষ বদলেছে, জীবন আসলে এমনই। কিন্তু কিছু কিছু বদলের বোধহয় কোনো নাম হয় না। সেই ভোল বদলগুলো খালি নিঃশব্দে সম্পর্কের ভেতরের দরজাটা চিরতরে বন্ধ করে দেয়। মানুষ মারা গেলে বা হারিয়ে গেলে মানুষ যত না কষ্ট পায়, তার চেয়ে অনেক বেশি কষ্ট পায় মানুষটা চোখের সামনে থেকেও যখন আর আগের মানুষটা থাকে না। একসময় যার কাছে মন খুলে সব বলা যেত, একদিন দেখা যায় তার কাছেই কথাগুলো কায়দা করে লুকিয়ে রাখতে হচ্ছে। যে হাতটা একদিন সবচেয়ে বড় আশ্রয় ছিল, কোনো এক সন্ধ্যায় সেই হাতের উষ্ণতাই বড্ড অপরিচিত ঠেকে। তখন কত উপদেশ, এটাই স্বাভাবিক, হে মানিয়ে নাও, ইত্যাদি প্রভৃতি। কিন্তু মন কি এত সহজে মানিয়ে নেয়? আবার উল্টো দিকে গভীর রাতে যখন সব কোলাহল থেমে যায়, তখন সেই মানুষটাকে রঙিন মুখোশটা খুলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বোঝাতে পারে সে সত্যিই বদলায়নি। তাই প্রাত্যহি কি আজ শুধু সেই সাধারণ বোকা মানুষগুলোর গল্প বলো, যারা বদলে যেতে শেখেনি, যারা ভালোবাসলে থেকে যেতে জানত, যাদের কথাগুলো বদলাত না। কারণ দিন শেষে মানুষ তো আর কিছুই চায় না, সে শুধু এমন একটা আশ্রয় চায় যার সামনে তাকে কখনো ভুল বদলাতে হবে না। সবং, পশ্চিম মেদিনীপুর থেকে, লিখলেন অতনু সামন্ত।
1: গ্রাম পোস্ট, পাঁচথুপি, মুর্শিদাবাদ থেকে লিখছেন শিখা চট্টোপাধ্যায়। প্রিয় প্রাত্যহিকী, তোমার এ পক্ষের বিষয় ভোল বদল আমাকে মনে করিয়ে দিল দুই শিশু বহুরূপীর মুখ। বছর কয়েক আগের কথা, পৌষ মাসের সকাল 7:30, আপাদমস্তক শীতবস্ত্রে আবৃত হয়েও ঠান্ডা লাগছিল। ডানকুনি স্টেশনে বসেছিলাম ট্রেনের অপেক্ষায়। হঠাৎ ঘুঙুরের শব্দে তাকিয়ে দেখি বছর 7-8-এর দুটি ছোট ছোট শিব ও কালী আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে কিছু সাহায্যের আশায়। শিবের মাথায় জটা, নীল রং মাখা গা, বাঘছালের মতো কাপড়ে অর্ধাবৃত, এক হাতে ত্রিশূল, অপর হাতে প্লাস্টিকের কমণ্ডলু। মা কালীর কালো মুখ অভ্র দিয়ে সাজানো, মাথায় পরচুলের উপর মুকুট, পিঠে দুটি নকল হাত, আসল ডান হাতে খাঁড়া, বাঁ হাতে একটি বাটি, ঠোঁট দিয়ে ধরে আছে লাল রঙের টিনের জিভ। জিজ্ঞাসা করে জানতে পারলাম একটু দূরে তাদের বাড়ি। আমার মতো অন্য যাত্রীদের কাছ থেকে সাহায্য নিতে নিতে তারা ভিড়ে হারিয়ে গেল। একটু পরে ট্রেনে উঠে চলে গেলাম গন্তব্যের দিকে। তারা ভিড়ে হারিয়ে গেলেও আমার মন থেকে হারিয়ে গেল না, দিয়ে গেল একরাশ ভাবনা। এই শীতে ভোল বদল করে শিবকালী সাজতে না জানি কত ভোরে বিছানার গরম ছেড়ে উঠতে হয়েছে। হয়তো সামান্য কিছু খেয়ে এত শীতেও স্বল্প বস্ত্রে বেরিয়েছে, সকলের মন জয় করে কিছু রোজগার করে অভাবের

0: সংসারে মা বাবাকে কিছু সাহায্য করতে। একেই বলে পেটের জ্বালা, যা শীত গ্রীষ্ম মানে না, শিশু মনের ইচ্ছা অনিচ্ছা বোঝে না, কষ্টের কথা শুনতে চায় না, চায় শুধু নিজেকে ভরাতে। সারাদিন সাজ দেখিয়ে বাড়ি ফিরতে হয়তো বেলা যাবে, বাড়ি ফিরে রং ধুয়ে পোশাক খুলে আবার ভোল বদল করে হয়ে যাবে মা বাবার খোকা খুকু। গরম ভাতের গন্ধ বাড়িয়ে দেবে তাদের খিদে আর পেট ভরার আনন্দ। দুমুঠো খেয়ে সন্ধ্যেবেলায় মায়ের কোল ঘেঁষে ঘুমিয়ে পড়বে, পরের দিন কোন দিকে যাবে সেই চিন্তা মাথায় নিয়ে। ভালো থাকুক জীবন সংগ্রামের এই দুই ক্ষুদ্র সৈনিক। শুভেচ্ছান্তে শিখা চট্টোপাধ্যায়, গ্রাম পোস্ট পাঁচথুপি, জেলা মুর্শিদাবাদ।
1: এক দার্শনিক বলেছিলেন, পরিবর্তন ছাড়া সব কিছুই পরিবর্তনশীল। সে কথা মনে করিয়ে দিচ্ছেন চিঠির পাতায় সন্দীপ যাযাবর দত্ত, গণপতিনগর, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, এক দার্শনিক বলেছিলেন, পরিবর্তন ছাড়া সব কিছুই পরিবর্তনশীল, অতএব বদল অনিবার্য। সে মহাকাশ, প্রকৃতি অথবা মানুষ যাই হোক না কেন, কিছু বদল অত্যন্ত ধীর এবং সাবলীল। ঋতুর বদল, জলবায়ুর পাল্টে যাওয়া অথবা বয়সের সঙ্গে মানুষের স্বাভাবিক পরিবর্তন ভেতরে অথবা বাইরে, এহেন বদল প্রত্যাশিত, মন আগে থেকেই প্রস্তুত থাকে, তাই মেনে নিতেও অসুবিধা হয় না। কিন্তু কিছু বদল বড় আকস্মিক। ধরুন, ঝকঝকে সকাল দেখে ছাতার ভার কমিয়ে ফেললেন, আর আকাশ কালো করে নামল বৃষ্টি। যে নদীর ঘাটে বাসি ফুল আর জেলে নৌকার ছই পাশাপাশি ভেসে যেতে দেখেছিলেন আনমনে, হঠাৎ যদি সেখানে বান আসে। কিংবা ধরুন, যার কথায় ভরসা করে হাতে হাত আর কাঁধে মাথা রেখেছিলেন নির্দ্বিধায়, সে যদি দুম করে কথা না রাখা মানুষ হয়ে যায়, কষ্ট হয়, ভারী মুশকিল হয় এমন অপ্রত্যাশিত বদল মেনে নিতে। আবার উল্টোটাও হতে পারে, বিয়ের কমাস পর মেয়েটি যখন তন্নি হয়ে বাবার বাড়িতে পা রাখে, আর পাশের বাড়ির কাকিমা অকুপটেই বলে ফেলে, ও মা, তোকে তো চেনাই যাচ্ছে না, সেও তো ভুল বদল, তবে ইতিবাচক। তবু প্রথম নজরে একটু অন্যরকম লাগে বই কি। বদল ও ভুল বদলের মধ্যেকার ফারাক এই গ্রহণযোগ্যতার নিরিখেই নির্ধারিত হয়ে এসেছে বরাবর, তবে সে ব্যবধানও হয়তো কমে আসছে দিন দিন। দীর্ঘ লাইনের ধকল আর চড়া উত্তাপ সহ্য করে নিজের রাজনৈতিক মতাদর্শে যাকে জনপ্রতিনিধি বানালেন, ব্রেকিং নিউজে যদি দেখেন তিনি ভুল পাল্টে নিয়েছেন রাতারাতি, খুব অবাক লাগে কি এখন? বোধ হয় না। অভ্যস্ত হতে হতে হয়তো একদিন ভুল বদলও খুব স্বাভাবিক হয়ে উঠবে আমাদের কাছে, তখন বিস্ময়করভাবেই কোনো বদলই বিস্ময় উদ্রেক করবে না আর। সন্দীপ যাযাবর দত্ত, গণপতিনগর, পশ্চিম মেদিনীপুর থেকে।
0: দেবাশিষ চন্দ্র বেথুয়া ডহরি নদিয়া থেকে লিখছেন, বাবা আজ আমি স্কুলে যাব না। তখন মেয়ে তৃতীয় শ্রেণী। কেন রে, স্কুলের দেওয়া কাজ হয়নি বুঝি? সেসব কালকেই করা হয়ে গেছে আমার, কিন্তু স্কুলে যেতে ভালো লাগছে না, দেখছো না কেমন মেঘলা আকাশ, অন্ধকার চারদিক। পরের দিন স্কুল ডায়েরিতে অনুপস্থিতির কারণ লিখেছিলাম, মেঘলা আকাশে স্কুলে যাওয়ার অনিচ্ছা। নিজ ক্ষুদ্র স্বার্থে অনেকেই যা নয় তাই সে যে অন্যের চোখে ধুলো দেয়, দেখন হাসিতে মুখ ভরায়, কি অনায়াসে অবলীলায় পরে নেয় এক একটা নিখুঁত মুখোশ। মুহূর্তের মধ্যে কেউ কেউ নিজের অবস্থান পরিবর্তন করে

0: রে মুখে বলে পরহিতের কথা, ভেতরে থাকে আত্মসর্বস্বতার পৈশাচিক আনন্দ। ভোল বদল করা সমাজের স্রোতে আমি গা ভাসাতে সবার মতো চতুর হতে মেপে কথা বলতে পারি না, কি করে পারতে হয় শিখতেও চাই না। পারিনি সাদাকে সাদা না বলে, কালোকে কালো না বলে চুপ করে থাকতে অথবা অন্য কিছু বলতে। শিশুদের সান্নিধ্যে পাই আকাশ বাতাস উপচানো আনন্দ, সেখানে তখন ধান্দাবাজ সর্বস্ব স্বার্থপর ব্যক্তিদের মুখোশের লেশ মাত্র থাকে না। শিশুদের কান্না প্রকৃত কান্নাই, অন্তরালে কোনো ছলনা থাকে না, হাসিটাও অনাবিল এক সমুদ্র হাসি, মেকি হাসি নয়। প্রশ্নের উত্তরে কোনো শিশু বলে এই পাঁচ পৃষ্ঠা এক ঘন্টায় পড়ে ফেলো বলেই বাবা টিভির আওয়াজ কমিয়ে শুধু টিভি দেখে, মাও পড়ায় না, বলে ওই তো ম্যাম এসে গেছেন যাও পড়তে বসো। এরকম সব প্রাঞ্জল উত্তর মন ভরিয়ে দেয়। এ আমি শিশুদের সান্নিধ্য পেয়েছি, এ আমি ভুল বদলের পাপ করতেই পারবে না। শিশুদের সরলতা আর সত্যতে মোড়া মুখোশহীন সেই শুদ্ধ সত্তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। লিখলেন দেবাশিস চন্দ্র, বেথুয়া ডহরি, নদিয়া থেকে।
1: জানিয়ে দেব আকাশ বাতাসের কথা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ মূলত মেঘলাই থাকবে। বিভিন্ন জায়গায় দুই এক পশলা বৃষ্টি অথবা ভারী বৃষ্টি হতেই পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি কম। সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 99% এবং 73%। বৃষ্টি হয়েছে 27.1 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলীয় এলাকায়, একই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় এলাকাতে ঝোড়ো হাওয়ার পরিস্থিতি বর্তমান রয়েছে, যে কারণে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও যেতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় 55 কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে আগামী 6 ঘণ্টা সমুদ্র থাকবে উত্তাল। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরীয় এলাকায় আগামী 6 ঘণ্টা মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শেষ করব প্রাত্যহিকীয়, আজ এখানে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
0: দেবজ্যোতি লাহিড়ি,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।
0: নমস্কার।

0: শুনলেন প্রাত্যহিকে। এখন খবর,
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, গত ১২ বছরে দেশের গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে। তিনি সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে বর্ণগরগামী সেবাযাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন। বিদেশমন্ত্রী আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। উপসাগরীয় এলাকা এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে তারা হরমুজ প্রণালী আবারও খুলে দেবে বলে ইরান প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বর্ণ পরিচয়ের স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলা নবজাগরণের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন যথাযথ মর্যাদায় আজ পালিত হচ্ছে। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত ২টি সোনাসহ ২৪টি পদক নিয়ে তালিকার দ্বাদশ স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। তিনি গত

0: কাল সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভার্নগরগামী সেবাযাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য করেন। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তার মোকাবিলা করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
1: আমি আত্মনির্ভর ভারত বানানা হয়, চুনৌতি আয়েগি, চুনৌতিও কো চুনৌতি দেনে কা তো সংস্কার লেকর কে হাম চলে হ্যায়, ইসলিয়ে হামে हर दिन एक नई ऊर्जा लेकर सेवा भाव के साथ राष्ट्र कल्याण, राष्ट्र सेवा का काम, जन सेवा से राष्ट्र सेवा, इस मंत्र को जीना है। इस यात्रा में भी जितने ज्यादा लोगों को सेवा के काम में जोड़ेंगे, ये यात्रा उतनी ज्यादा सफल होगी।
0: শ্রী মোদী বলেন, গত ১২ বছরে দেশের গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে, উন্নতি হয়েছে গ্রামীণ পরিকাঠামোরও। প্রধানমন্ত্রী সেবাযাত্রীদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার পাশাপাশি তাদের দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ডায়েরি রাখারও অনুরোধ জানান। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকেও মিলিত হন। বিদেশমন্ত্রী উপসাগরীয় এলাকা এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, নাবিক ও জাহাজদের জাহাজ ও নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সকলকে সচেতন হতে হবে। ভারত ও লাইবেরিয়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা রক্ষায় এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অধিকাংশ নাবিকই ভারত থেকে সমুদ্রপথে পাড়ি দেন। অন্যদিকে লাইবেরিয়া থেকেই বিশ্বের সব থেকে বেশি জাহাজ নিবন্ধিত হয়। জাহাজ ও নাবিকদের সুরক্ষায় এই দুই দেশ একজোট হয়ে যে উদ্যোগ নিয়েছে তার লক্ষ্য হল সমুদ্রপথে নিরাপত্তা আরও জোরদার করা এবং প্রতিটি নাবিক ও সংশ্লিষ্ট পক্ষ যাতে সুরক্ষিত থাকে তা সুনিশ্চিত করা।
2: India and Liberia joined hands to propose the idea of establishing a group of friends on safety and security of shipping and seafarers. This would be a group that focuses on various aspects of maritime trade, safety and security. This group of friends consists of major ship-owning member states, countries with the largest number of ship registries, and those who provide the maximum numbers to seafaring. We would like to chart a trajectory for the group in a consultative manner.
0: এই প্রসঙ্গে তিনি ওমান উপসাগরে অ্যান্টিগুয়া ও বারমুডার জাহাজের ওপর সাম্প্রতিক হামলার উল্লেখ করেন। ওই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে পানামার তেলবাহী ট্যাঙ্কারের ওপর আক্রমণে এক ভারতীয় নাবিকের নিখোঁজ হওয়ার প্রসঙ্গটিও উত্থাপিত হয় বিদেশমন্ত্রীর ভাষণে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ হিমালয় পার্বত্য অঞ্চলে হরপাবানের মতো পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত ও চীনের সঙ্গে যৌথভাবে একটি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৮১তম অধিবেশনে তিনি বলেন, উষ্ণায়নের ফলে হিমালয়ের ভঙ্গুর বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। এ কারণে হিমালয়ান ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম বলে একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, যেখানে তিনটি দেশ কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্যসহ জলবায়ু পূর্বাভাস সকলের সঙ্গে ভাগ করে নেবেন। সম্প্রতি হরপাবানের পর ভারত সহ বিভিন্ন দেশের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। ইরান প্রস্তাব দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলির উপর থেকে নৌ অবরোধ তুলে নেয়, ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং লেবানন সহ সংশ্লিষ্ট এলাকায় যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে তারা সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আবারও খুলে দেবে এবং নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও শুরু করবে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে সাংবাদিকদের ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থগিত আলোচনাও আবার শুরু হবে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ওয়াশিংটন ডিসিতে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ হয়েছে। তবে এই সফরের সময় ব্যবসা বাণিজ্যের বিষয়ে অগ্রগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিদেশ নীতি নিয়ে আলোচনা হলেও বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশের মধ্যে কোনো বড় ধরনের নতুন চুক্তি স্বাক্ষরিত হয়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, তাদের মধ্যে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ছিল, কৃষক সহ সকলের জন্য, যা অত্যন্ত ইতিবাচক। মরক্কোয় অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে এগিয়ে রয়েছে। ৩৯৫টি আসনের মধ্যে ৯৭টি পেয়েছে এই দল। যদিও স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশ বিদেশ

0: দেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে যে বিশেষ নিবিড় সংশোধনী 2026-এর আওতায় আগামী 29 এবং 30 তারিখে রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য বিশেষ শিবির আয়োজন করতে হবে। 18 থেকে 25 বছর বয়সী যেসব ছাত্রছাত্রী ভোটার হিসেবে নিবন্ধনের যোগ্য, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম 6 পূরণের ক্ষেত্রে বিল ওরা তাদের সহায়তা করবে। জলশক্তিমন্ত্রী সি আর পাতিল বলেছেন, জল নিরাপত্তা নিশ্চিত করা সরকার, শিল্পক্ষেত্র এবং সাধারণ নাগরিকের দায়িত্ব। নতুন দিল্লিতে গতকাল 9ম আন্তর্জাতিক জল সপ্তাহের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। বর্ণ পরিচয়ের স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলার নবজাগরণের পুরোধা, মহান শিক্ষাব্রতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এই উপলক্ষে আজ কলকাতা পুরসভার উদ্যোগে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে এক অনুষ্ঠানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। অনুষ্ঠানে কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সহ পুরসভার আধিকারিকরা ও বিশিষ্টজনেরা বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। উত্তরপ্রদেশের অতি ভারী বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত। রাজধানী লখনৌ সহ বিভিন্ন জেলার সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। ওই জেলাগুলিতে 12 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। রাজ্যের ত্রাণ কমিশনার ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় সকলকে সতর্ক থাকতে বলেছেন। মূলত রাজ্যের পশ্চিমাঞ্চলে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথন বিভাগে ভারতের ম্যারাথন দৌড়বিদ শাওন বারওয়ালের রূপপ্রাপ্তি ইতিহাস তৈরি করেছে। 44 বছর পর ভারত এই বিভাগে পদক পেল। তিনি 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ডে দৌড় শেষ করে নতুন জাতীয় রেকর্ড করেছেন। এই বিভাগে সোনা পেয়েছেন জাপানের ইয়ামাশিতা। পুরুষদের 10,000 মিটার ইভেন্টে গুলবীর সিংয়ের রৌপ্যপদক প্রাপ্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী মনপ্রীত কৌরকেও এই প্রতিযোগিতায় শর্টপাট ইভেন্টে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য অভিনন্দন জানান। এছাড়া মহিলাদের পোল ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভের জন্য বারানিকা এলাঙ্গোভানকেও অভিনন্দন জানান তিনি। ভারত 2টি সোনা, 10টি রূপো ও 12টি ব্রোঞ্জ সহ 24টি পদক নিয়ে তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে। কাবাডিতে ভারতের পুরুষ ও মহিলা দল উভয়ই ফাইনালে উঠেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, গত 12 বছরে দেশের গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে। তিনি সেবা সংকল্প অভিযানের আওতায় বাণী থেকে ভারনগরগামী সেবাযাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন। বিদেশমন্ত্রী আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় 81তম অধিবেশনে ভাষণ দেবেন। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে জন নিরাপত্তা বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফেরত পাঠিয়েছেন। এ ধরনের প্রচারিত খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে আবারও কড়া বার্তা দিয়ে বলেছেন, আবাস যোজনার টাকা যারা লুট করেছে তা আদায় করা হবে। রাজ্য পর্যটন দপ্তর আগামীকাল কলকাতায় বিনিয়োগকারীদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। এবার থেকে পাসপোর্ট যাচাইয়ের কাজ আর কোনো থানা করবে না। এই সংক্রান্ত যাচাইয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনকে। নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বহুল আলোচিত জন নিরাপত্তা বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

0: ফেরত পাঠিয়েছেন বলে প্রচারিত খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। নবান্নে গতরাতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশককের সঙ্গে নিয়ে এক জরুরি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিলটি এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবেচনাধীন, রাষ্ট্রপতির কাছে তা পাঠানোই হয়নি। সংবাদ মাধ্যমের একাংশ এবং রাজনৈতিক মহলের একটি অংশ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে বলে তাঁর দাবি।
1: প্রথমত রাষ্ট্রপতির কাছে স্বরাষ্ট্র মন্ত্রক হয়ে এই বিল পৌঁছায়নি, কান দিয়ে দেখে যারা এইসব করছেন তাদের চোখ দিয়ে দেখার অনুরোধ করব। সেকেন্ড থিং হচ্ছে, আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কনসাল্ট করার পরে যেটুকু পেয়েছি, জিএস লেভেলে এই বিল তার যে সিস্টেম রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে সেই কাজগুলো তারা করছেন। ল ডিপার্টমেন্ট বা যেসব রাইট ডিপার্টমেন্ট থাকে তাদের যা প্রসেস আছে নর্মাল, সেই কাজের সঙ্গে তারা করছে। অর্থাৎ কমপ্লিটলি বেসলেস, ফেক এবং আর্টিফিশিয়ালি এই সংবাদ ছাপা হয়েছে, ছড়ানো হয়েছে, চর্চা করা হয়েছে।
0: মুখ্যমন্ত্রী জানান, বিলের দুটি অংশ রয়েছে, তার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত এবং ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত অংশ ইতিমধ্যেই কার্যকর হয়েছে। সেই আইনের ভিত্তিতে বিভিন্ন জায়গায় পদক্ষেপও করা হয়েছে। অপর অংশের নির্দিষ্ট অপরাধকে অজামিনযোগ্য করার প্রস্তাব থাকায় সংবিধানের 254(2)-এর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে বিলটি পাঠানো হয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রপতি রাজ্যের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন বলে গতকাল খবর প্রকাশিত হয়। সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে গত জুনে বিধানসভায় এই বিলটি পাশ করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে আবারও কড়া বার্তা দিয়েছেন। বর্ধমানের পুলিশ লাইন মাঠে গতকাল এক জনসভায় তিনি আবাস যোজনার দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এই যোজনার টাকা যারা লুট করেছে সেই টাকা আদায় করা হবে, প্রয়োজনে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আবাস যোজনায় 309,263 বাড়ি তৈরি করা হবে ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকার 191,000 বাড়ির প্রথম কিস্তির টাকা দিয়েছিল, বর্তমান সরকার দিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা। অন্নপূর্ণা যোজনায় এ পর্যন্ত 952,331 জন সুবিধে পেয়েছেন। যোগ্য প্রাপকরা পুজোর আগেই টাকা পাবেন বলেও তিনি আশ্বাস দেন। বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী সীমান্ত নিরাপত্তা, গোরক্ষা ও নেশামুক্ত রাজ্য গড়ারও ডাক দেন। ওই জনসভা থেকে শ্রী অধিকারী 400,000 কৃষককে বিদ্যুৎ বিলে 300 কোটি টাকা ছাড়ের কথা ঘোষণা করেন। সহায়ক মূল্যে ধান কেনার ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা থাকবে না বলেও তিনি জানান। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি, পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসে পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে তোলাবাজির মাধ্যমে অনৈতিক টাকা তোলার অভিযোগ ছিল তার নামে। বীরভূমে টুলু মণ্ডলের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে ধৃত মিনার মণ্ডল, সেহগাল হোসেন ও প্রবীর কুমার দাসকে আরও একদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদের গতকাল সিউড়ি আদালতে তোলা হয়। অন্যদিকে টুলুর সঙ্গে টাকার লেনদেন থাকায় কলকাতার এক ট্রাভেল এজেন্সির অ্যাকাউন্ট ফ্রিজ করে পুলিশ। আদালতে গতকাল সেটি আবারও খোলার আবেদন জানানো হয়। সেই সংক্রান্ত মামলার শুনানির দিন ধার্য হয়েছে 29 সেপ্টেম্বর। রাজ্য পর্যটন দপ্তর পশ্চিমবঙ্গে পর্যটন বিনিয়োগকারীদের একটি সম্মেলনের আয়োজন করছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল কলকাতার তাজ বেঙ্গল ক্রিস্টাল রুমে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ জানিয়েছেন।
2: এখানে রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন। তারা বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যটনে যে অর্থ বিনিয়োগ করতে চলেছে সেটির ঘোষণাও করবে। পর্যটনকে সামনে রেখে বিনিয়োগকারীদের সম্মেলন এ ইতিপূর্বে আর কখনো হয়ে ওঠেনি।
0: বিনিয়োগকারীদের এই সম্মেলনের মাধ্যমে যে বিনিয়োগ ঘোষণা করা হবে এবং যা বাস্তবে রূপায়িত হবে তার মধ্যে দিয়ে একদিকে রাজস্ব সংগ্রহ, অন্যদিকে বড় ধরনের কর্মসংস্থান হবে বলে শঙ্করবাবু আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান প্রচারিত হবে।

0: সেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় জল জীবন মিশন, একটি প্রতিবেদন।
1: 2019 সালে চালু হওয়া জল জীবন মিশনের লক্ষ্যই ছিল পানীয় জলকে কেবল শহরের বিশেষ সুবিধা হিসেবে নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি পরিবারের জন্য একটি মৌলিক পরিষেবা হিসেবে নিশ্চিত করা। শুরুতে মাত্র 16% কিছু বেশি গ্রামীণ পরিবারে কলের জলের সংযোগ থাকলেও 2026 সালের জুন মাস পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82%। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসু বললেন, জল জীবন মিশনের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাতেও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
2: আমাদের কিন্তু আগে লক্ষ লক্ষ বাচ্চা মারা যেত ডায়রিয়া হয়ে, এবং ডায়রিয়া গুলো কোথেকে হতো? জল ছিল সোর্স, ক্লিন পাইপ ওয়াটার ঘরে ঘরে দিচ্ছেন, জীবন বাঁচছে সে তো বটেই, কিন্তু এই যে ঘন ঘন ডায়রিয়া হওয়া, সেই স্বাস্থ্যের ইম্প্যাক্ট গুলো কিন্তু একেবারে চলে গেল। ওভারঅল ন্যাশনাল হেলথ সেটাকে প্রমোট করছেন।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন 370 ধারা প্রত্যাহার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন সকাল 9টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। বর্ণপরিচয়ের স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলার নবজাগরণের পুরোধা মহান শিক্ষাব্রতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে কলকাতা পুরসভার উদ্যোগে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে এক অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। অনুষ্ঠানে কলকাতা পুরসভার কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডে সহ পুরসভার আধিকারিক ও বিশিষ্টজনেরা বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানাবেন। এদিকে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গতকাল বিদ্যাসাগরের জন্মদিবসের প্রাকালে এক অনুষ্ঠানে বিদ্যাসাগর স্মারক বক্তৃতায় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, বর্তমানের ভয়ঙ্কর কঠিন সময় দাঁড়িয়ে একমাত্র আশা ছাত্রছাত্রীরা। এবার থেকে পাসপোর্ট যাচাই বা ভেরিফিকেশনের কাজ আর কোনো থানা করবে না। 1 অক্টোবর থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্ব থানার হাত থেকে নিয়ে পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। পুলিশ কমিশনার অজয় নন্দা গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির জন্য। এদিকে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা, তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। পরবর্তী 2 থেকে 3 ঘণ্টায় উত্তর চব্বিশ পরগনায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আলিপুরে আজ সকাল 6:30 পর্যন্ত 27 মিলিমিটারের কিছু বেশি বৃষ্টি রেকর্ড করা হয়। নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জেরে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূল, জলোচ্ছ্বাসের সাগর, নামখানা ও পাথর প্রতিমার একাধিক নদী বাঁধে ধস নেমেছে। পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্রে স্নান করতে তলিয়ে যাওয়া 14 বছরের কাশ্মীরা খাতুনের মৃতদেহ উদ্ধার হয়েছে। উত্তর চব্বিশ পরগনার ওই পর্যটক বৃহস্পতিবার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায়। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: জানা অজানায় শুনছেন ধারাবাহিক ছাতু ছত্রাক মাশরুম, আজ তৃতীয় ও শেষ পর্ব, বলছেন অধ্যাপক অভীক সামন্ত।
1: মাশরুম চাষের জন্য বিশাল জমি বা বড় মাঠের প্রয়োজন হয় না। উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারলে ঘরের একটি ছোট অংশ, শেড বা নিয়ন্ত্রিত পরিবেশেও মাশরুম উৎপাদন করা সম্ভব। আরও একটি বড় সুবিধা হল মাশরুম চাষে কৃষি ও কৃষিজাত বর্জ্যকে উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়। যেসব জৈব পদার্থ অনেক সময় বর্জ্য হিসেবে পুড়িয়ে ফেলা হয়, সেটি মাশরুম চাষের মাধ্যমে মূল্যবান খাদ্য ও আয়ের উৎসে পরিণত করা সম্ভব। মাশরুম চাষে প্রচলিত ফসলের তুলনায় জমির প্রয়োজন অনেক কম এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জল ও অন্যান্য সম্পদের ব্যবহারও তুলনামূলকভাবে কম। মাশরুম চাষ শেষে অব্যবহৃত বর্জ্য যেমন ধানের খড় এবং অন্যান্য উপাদানকে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। এতক্ষণ আমরা মাশরুম কী, এর বিভিন্ন প্রজাতি, পুষ্টিগুণ এবং সংরক্ষণ সম্বন্ধে জানলাম। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, মাশরুম কি আমাদের জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারে। মাশরুম চাষ ছোট কৃষক, গ্রামীণ পরিবার, স্বনির্ভর গোষ্ঠী এবং নতুন উদ্যোক্তাদের জন্য বিকল্প আয়ের একটি সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। অর্থাৎ একটি মাশরুম চাষকে কেন্দ্র করে একাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। সীমিত জায়গাকে ব্যবহার করে মাশরুম উৎপাদন করা সম্ভব। সবচেয়ে বড় বিষয় হল মাশরুম চাষে কৃষিজ বর্জ্যকে মূল্যবান খাদ্য ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করা যায়। তাই সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি সার্কুলার ইকোনমি বা পুনর্ব্যবহার ভিত্তিক অর্থনীতির একটি উদাহরণ হিসেবেও বিবেচিত হতে পারে। বিজ্ঞান পড়ে শুধুমাত্র চাকরির সন্ধানে না থেকে সেই পড়াকে কাজে লাগিয়ে নতুন গবেষণা করা সম্ভব। সেক্ষেত্রে মাশরুম চাষ একটি মাধ্যম। চাষের জন্য বিভিন্ন প্রযুক্তি এবং ঔষধ আবিষ্কার নিয়ে গবেষণার যথেষ্ট সুযোগ আছে। মাশরুম চাষ সহজ, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। মাশরুম সরাসরি বিক্রি করা থেকে শুরু করে পুষ্টিগুণ সম্পন্ন নতুন নতুন খাদ্য তৈরি চাকরির পাশাপাশি আয়ের একটি দারুণ সুযোগ। তাই মাশরুমকে আর শুধু ব্যাঙের ছাতা বলে অবহেলা করার সুযোগ নেই। এর সঙ্গে জড়িয়ে আছে খাদ্যবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, কৃষি, পরিবেশ, স্বাস্থ্য এবং উদ্যোক্তা হওয়ার অসাধারণ সম্ভাবনা। মনে রাখতে হবে, বর্জ্যকে সম্পদে পরিণত করার বিজ্ঞানী হতে পারে ভবিষ্যতের গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতির অন্যতম ধাপ।
0: ছাতু ছত্রাক মাশরুম তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়, বললেন অধ্যাপক অভীক সামন্ত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: তুবড়ি
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
3: তুবড়ি, আজকের আসরে একটি কৌতুক নাটিকা, তুমি কে, আমি অনর্থক।

0: হ্যালো স্যার। আচ্ছা, আমাদের কার্যক্রমে নাচ তো হবে, আর কি কি হবে? একের পর এক নাটক করাও, কত বিষয় আছে, রাজনীতি, সাহিত্য, কলা, সংস্কৃতি, বিজ্ঞান, আর সঙ্গীতে যদি রুচি থাকে তাহলে সঙ্গীতের চর্চাও করাতে পারো।
1: আপনার তো দেখছি

0: অনেক কিছু জানা আছে, তা আপনার নাম তো কখনো শুনিনি।
1: এই দেখো দেখি, যদি না শুনে থাকো তাতে আমার দোষটা কোথায়? প্রশাসন আমাকে পদ্মশ্রী বঙ্গশ্রী দিয়েছে, ভেবেচিন্তেই দিয়েছে। আর তুমি বলছো কিনা আমাদের কার্যক্রম দূরদর্শনে হতে দেবে না? বটে, এই দুনিয়াতে এসেছি কিছু করার জন্য কাজ। আমাদের সব করবে মাথা ঝুঁকিয়ে প্রণাম, মন আনন্দিত তাই আমাদের। শোনো শ্রীমান, নিজেদের প্রতি উৎসর্গ করো লাঠি, আমরা হলাম অতিথি তোমাদের।
0: তুমি কে?
1: আমি অনর্থক।
0: তুমি কে?
1: আমি অনর্থক ভাই, নাম আমার বজ্র, কষ্ট দেওয়াই আমার কাজ, মনটা আমারই, পোশাকটাও আমার, শুধু ট্যাক আমার বাবার।
2: আরে কি ভেবেছো কি তুমি? আরে মনু ওখানে শুয়ে পড়েছে, ও ওখানে গপ্প করছে, কি একই মানে জায়গা নাকি? হ্যাঁ, আরে বাবা, এই প্রডিউস করতে এসে তো আমি বিপদে পড়ে গেলাম দেখছি। আরে কি হচ্ছে কি তোমাদের? কথা কি কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, কি আশ্চর্য! হ্যালো, আর স্যার কি ইন্টারভিউ নিতে হবে? ঠিক আছে ঠিক আছে স্যার, ব্যবস্থা করছি। ধন্য আমাদের ভাগ্য, আপনি এসেছেন শ্রীমান, আপনাকে জানাই স্বাগত। আতিথেয়তার জন্যে আমরা প্রস্তুত।
3: নমস্কার শ্রোতাবৃন্দ, আজ আমরা প্রস্তুত করেছি এক আকর্ষক সাক্ষাৎকার। হ্যাঁ, আপনাদের শোনাব শ্রীমান অনর্থকের সঙ্গে আলাপচারিতা। আজ আমাদের স্টুডিওতে এমন একজন চমৎকার ও সজ্জন ব্যক্তি পদার্পণ করেছেন যার সাহিত্য, সঙ্গীত, কলা ইত্যাদির সঙ্গে বা অর্থ বা অনর্থের সঙ্গেও কোনো যোগাযোগ নেই, কিন্তু উনি আজ প্রতিটি বিষয়ে মাথা গলান। কি বিজ্ঞান, কি জ্ঞান, কি রাজনীতি বা কূটনীতি, কি ইতিহাস, অভিনয়, অঙ্কন শিল্প বা সাংবাদিকতা, আরে বাবা আমি বলছি, জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আপনার দখল নেই।
1: আপনি আমার নমস্কার গ্রহণ করুন।
3: নমস্কার।
1: শ্রোতা বন্ধু যারা শুনছেন এই অনুষ্ঠান, তারাও আমার নমস্কার জানবেন।
3: হে শ্রীমান, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে স্বাগত জানাই। এবার আপনার নাম বলুন, জ্ঞাপন করুন আপনার পিতৃ পরিচয়।
1: বাবা মা আমার নাম রেখেছেন কুলক্লেশ, কিন্তু আমার বাবা নামহীন।
3: কুলক্লেশ, বাহ, চমৎকার নাম তো।
1: ধন্যবাদ।
3: শ্রীমান, দয়া করে আপনার নামের অর্থ বলুন, আর এও বলুন যে বাবা মা কেন আপনার নাম কুলক্লেশ রেখেছেন।
1: কথা হচ্ছে ম্যাডাম যে আজকের পৃথিবীতে কষ্ট ছাড়া কোনো কাজ সাধিত হয় না। কুলদীপক, কুলভূষণ যেখানে ব্যর্থ হয়, কুলক্লেশ সেখানে জীবনের প্রতি কাজে সফল। ম্যাডাম, যেমন অনেকে নিজের ছেলের নাম রাখেন কুলভূষণ, কুলদীপক, তেমন ভাবেই আমার বাবা মা ভালোবেসে আমার নাম রেখেছেন কুলক্লেশ।
3: এত সুন্দর নামের অধিকারী যিনি, জানি না কি বিশেষত্ব আছে তার মধ্যে, সারা পৃথিবীর লোক ভয়ে ও ভক্তিতে আপনাকে জানাবে প্রণাম।
1: ঝগড়াকে সবাই ভয় পায়, তাই ভয়ে ও ভক্তিতে আমাকে জানায় প্রণাম। চোর, উকিল, জজ সবাই আমাকে দেখে লজ্জা পায়। বোধহয় খুব ছেলেবেলা থেকে জানেন আমার স্বভাবই ছিল অন্যকে কষ্ট দেওয়া, মান সম্মান রক্ষার চিন্তা আমার ছিল না, ছিল না ভয় অপমানিত হবার আশঙ্কা। সত্যি বলতে কি, আমি দারুণ দারুণ ঝগড়া করতে পারি, এজন্যেও আমার নাম আমার বাবা মা রেখেছেন কুলক্লেশ। এই প্রতিভা দরুন জীবনের প্রতি ক্ষেত্রে আমাকে সবাই মান্য করে। আজ আপনারা দেখছেন ও শুনছেন, ক্লেশ করেই এই স্টুডিওতে এসেছি আপনাদের মধ্যে।

0: ভরসা থাকলে, ভরসা থাকলে আপনাদের প্রডিউসারকে জিজ্ঞেস করুন না। আজ যদি আমাকে না ডাকা হতো, তাহলে এই বিষয়ে আমি খবরের কাগজে ছাপাতাম, কার্যক্রমের মান হ্রাসের বিষয়ে জানাতাম, ডিজিকে লিখতাম, তারপর হরতাল ও অনশনে বসতাম।
1: চুপ করুন, কুলক্লেশেই যথেষ্ট হয়েছে।
0: না না না না না না, আমাকে থামিয়ে দিলেন কেন? ন্যাকামি
1: কি?

0: তখন নারাজ। আমরা হলাম তেমন যারা সব সময় উৎপাদন করে নিজেদেরই রাগ, যাদের ইন্ধন থেকে প্রজ্বলিত হয় দীপ ও দীপ ও শিখা।
1: হে আলোর পথযাত্রী, আপনি কি রাজনীতির সঙ্গে যুক্ত?
0: ম্যাডাম, আমি তো আগেই বলেছি যে আমি প্রতি বিষয়ে বিশেষ অজ্ঞ।
1: কুলক্লেশ,
0: আগে
1: রাজনীতির দার্শনিক ক্ষেত্র সম্পর্কে আপনার অভিমত কি?
0: ভারতবর্ষে প্রতিটি ব্যক্তি যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারাও রাজনীতিজ্ঞ, আবার যারা রাজনীতি করে না তারাও হচ্ছে রাজনীতি বিশারদ।
1: বাবা, এবার অনর্থক বাবু
0: বলুন,
1: আপনি বলুন তো, আমাদের দেশে অন্ধবিশ্বাস যেভাবে বেড়ে চলেছে তা দূর করার ব্যাপারে আপনি কি ভাবছেন?
0: ম্যাডাম, দৃষ্টিহীন লোক যে বিষয়ে বিশ্বাস পোষণ করে তাকেই বলে অন্ধবিশ্বাস। শুনুন, আমার মতে এই অন্ধবিশ্বাস দূর করতে গেলে অন্ধত্ব নিবারণের ব্যাপারে সচেষ্ট হতে হবে এবং চক্ষু চিকিৎসক মানে আই স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে।
1: এবার বলুন, অভিনয়ে কি আপনার রুচি আছে?
0: দেখুন, কেন থাকবে না, কেন থাকবে না? আরে বড় বড় অভিনেতারা আমাকে ভয় পায়। আমার কাছে নাটক হচ্ছে না আটক, মানে যা বাধাহীন তাই নাটক।
1: আপনার কি
0: কি
1: বিয়ে হয়েছে?
0: দর্শকদের কি যায় আছে?
1: দরকার আছে, আপনি বলুন না।
0: হয়নি এখনো পর্যন্ত কাউকে পাইনি যে আমাকে আমার এই স্বভাব পালন থেকে নিরস্ত করতে পারে। সখী, তুমি বলো না, এমন কি আছে?
1: আমার সম্বন্ধে আপনার মনোভাব কেমন? আমাকে করবে বিয়ে? আমার মা বাবা না আমার নাম রেখেছে কলহপ্রিয়া।
0: বাবা,
1: তোমার ইন্টারভিউ করতে করতে তোমার উপরে একটা টান অনুভব করছি।
0: বাবারে, কলহপ্রিয়া, বা কি সুন্দর নাম! কলহপ্রিয়া, কলহপ্রিয়া, শোনো
1: বলো প্রিয়তম।
0: কলহপ্রিয়া, তোমার সৌন্দর্য দেখে কেমন লাগছে জানো?
1: কেমন লাগছে?
0: মনে হচ্ছে বোমা বিস্ফোরণ, মনে হচ্ছে হাতুড়ির আঘাত, মনে হয়েছে আগ্নেয়গিরি।
1: চুপ করো আমার প্রেমিক, আমার কুলক্লেশ, আমার মাথার মুকুট, তুমি হত্যাকারী, আমি নিহত নারী, তুমি কে?
0: আমি অনর্থক। বন্ধুগণ, বন্ধুগণ, আমাদের চারপাশে যে সব ব্যক্তি আছেন তারা সব সময় অনর্থক ভাবেই তো ছুটে যাচ্ছেন জীবনের পথে। যে অ্যাক্টর হতে চেয়েছিল সে চালায় ট্র্যাক্টর, যে ট্র্যাক্টর চালাতে চেয়েছিল সে চালায় দেশ, যে দেশ শাসন করার ইচ্ছে পোষণ করেছিল সে দেখাশোনা করে শেয়ার মার্কেট। এভাবেই যে ডাক্তার বা উকিল হতে চেয়েছিল সে সাংবাদিকতা করে কিংবা মুদির দোকান চালায়।
2: তুমি কে? তুমি কে? তুমি কে? তুমি কে?
0: আমি অনর্থক, আমরা অনর্থক।

0: তুমি কে? আমি অনর্থক, কৌতুক নাটিকাটি শেষ হল। মূল রচনা যতীন্দ্র চতুর্বেদী, বাংলা রূপান্তর বাসবী চক্রবর্তী, অভিনয় করেছেন স্বরাজ বসু, শুভাশিস মুখোপাধ্যায়, প্রশান্ত সিংহ ও শুক্লা বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা সুব্রত মজুমদার। তুবড়ি আজ এই পর্যন্ত।
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে

অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে। সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদের।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।

নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো? নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি। আজকের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন নজরুল গীতি, আকাশবাণী কলকাতা। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়ার শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
4: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
5: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
4: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
5: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
4: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
6: একজন দাতার দান করা রক্তকে 1 ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে 1 ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহোদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন আহির ললিত রাগে সেতার, শিল্পী নীলাদ্রি সেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। আহির ললিত রাগে সেতার।

0: শুনলেন আহির ললিত রাগে সেতার, শিল্পী নীলাদ্রি সেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়,
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে পরপর দুটি পর্বে শুনবেন 370 ধারা প্রত্যাহার এবং ওয়াকফ সংস্কার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলছেন কাশফিন নাহার। আজ শুনবেন প্রথম পর্ব।
5: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিন উপলক্ষে 17ই সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে শুরু হয়েছে সেবা সংকল্প অভিযান। প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘদিনের জনসেবা ও সরকারের বিভিন্ন নীতি সংস্কার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে জনমানসে তুলে ধরার পাশাপাশি এই অভিযানের অন্যতম বার্তা বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলা। এই প্রেক্ষাপটে দেশের সাংবিধানিক ও আইনি পরিসরে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে রয়েছেন আজকে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকে যে দুটো বিষয় নিয়ে দুটি পর্বে আমাদের সেই আলোচনা দুটো সম্প্রচার হবে, প্রথম বিষয়টি হলো আর্টিকেল 370 প্রত্যাহার। এইটা একটা সময় কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের হেডলাইন ছিল এবং ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2019 সালের 5ই আগস্ট কেন্দ্রের পদক্ষেপের পর 370 নম্বর অনুচ্ছেদের কার্যকারিতা কার্যত শেষ হয় এবং পরবর্তীতে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইনের মাধ্যমে তৎকালীন রাজ্যকে জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। এরপর 2023 সালের ডিসেম্বরের রায়েও সুপ্রিম কোর্ট 370 প্রত্যাহারের সাংবিধানিক বৈধতা বহাল রাখে। তো প্রথমেই

0: জানতে চাইব যে আইনের দৃষ্টিতে 370 নম্বর অনুচ্ছেদ প্রত্যাহারের সাংবিধানিক ভিত্তি কি ছিল?
1: দেখুন, 370 ধারা থাকবে কি থাকবে না সেটা নিয়ে বিতর্ক অনেক হয়েছে। তারপরে আমরা দেখেছি কিভাবে 370 ধারা লোপ পেয়ে গেল, তুলে নেওয়া হলো এবং সেটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হলো এবং সুপ্রিম কোর্টও 370 ধারা যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বা বাদ দেওয়া হলো সংবিধান থেকে সেটাকে মান্যতা দিল। তা এর একটা প্রেক্ষিত আছে। প্রেক্ষিতটা কি, 1947 সালে যখন দেশ স্বাধীন হলো, এই স্বাধীন হওয়ার সময় ভারতবর্ষে দু ধরনের রাজ্য ছিল। কিছু রাজ্য ছিল সরাসরি ইংরেজদের অধীন ডিরেক্ট স্টেটস, আর কিছু ছিল প্রিন্সলি স্টেটস, অর্থাৎ কিছু কিছু রাজ্যের রাজা ছিল বা নবাব ছিল, তারা ইংরেজ সরকারকে কিছু কর দিত, বিনিময়ে ইংরেজ সরকার তাদের মানে সেনাবাহিনী দিয়ে এবং ফরেন অ্যাফেয়ার্স ব্যাপারগুলো তারা সামলাত। এই প্রিন্সলি স্টেটের মধ্যে একটি ছিল আমাদের কাশ্মীর রাজ্য এবং সেখানের রাজার নাম ছিল হরি সিং। এটা ছিল ইন্ডিপেন্ডেন্ট স্টেট। তখন স্বাধীনতার সময় প্রিন্সলি স্টেটদের কাছে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, তারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে চায় না তাকে তারা ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়। প্রথমে হরি সিং কিন্তু রাজি হয়নি ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে, কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরেই দেখা গেল পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানের কিছু ফোর্স এসে জোর করে কাশ্মীরকে দখল করার চেষ্টা করে। তখন হরি সিং জওহরলাল নেহরু শরণাপন্ন হয় এবং বলেন যে আমাকে মিলিটারি ফোর্স দিয়ে সাহায্য করুন। তখন নেহরু বলেন যে এভাবে তো সাহায্য করা যায় না, তাহলে একটা আমাদের সঙ্গে একটা চুক্তি যেটাকে বলা হয় এগ্রিমেন্ট অফ অ্যাকসেশনে এলে তখনই আমি তোমাকে সাহায্য করতে পারি। এই এগ্রিমেন্ট অফ অ্যাকসেশনটা কি না, আমি ভারতের অন্তর্ভুক্ত হলাম এবং তখনই 1947 সালে অক্টোবর মাসে এগ্রিমেন্ট অফ অ্যাকসেশন তৈরি হলো এবং জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু এরপরে যেটা গল্প আসে যে আমরা জানি নেহরু বিভিন্ন দিক দিয়ে আগ বাড়িয়ে তিনি উদারতা দেখিয়েছেন, উদারতার ছলে ভারতবর্ষে অনেক ক্ষতিও হয়ে গেছে। যদিও তিনি পণ্ডিত মানুষ, সেই সময় তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 1950 সালে এসে আমরা জম্মু কাশ্মীরকে আমরা নতুন করে ভাববো, কিছু সুযোগ সুবিধা দেবো। এবং সেই সময়ই তিনি একটি আর্টিকেল যোগ করেন ভারতীয় সংবিধানের 370 আর্টিকেল। সেই আর্টিকেলে বলে জম্মু কাশ্মীরকে প্রায় একটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল। প্রায় এই কারণে বললাম, সার্বভৌম নয় কিন্তু বেশ কিছু কিছু ক্ষেত্রে সে কিন্তু মানে স্বাধীন সত্তা বজায় রাখতে পারত। যেমন একটা কথা বলছি যে ভারতবর্ষের ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেখানে লাগু হতো না, সিবিআই সেখানে যেতে পারতো না, এইরকম অনেক কিছু জিনিস সেখানে হতো। SC ST অ্যাক্ট, অর্থাৎ যে SC ST-দের বা OBC-দের আমরা সংরক্ষণ দিই চাকরির ক্ষেত্রে, সেটাও জম্মু কাশ্মীরের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। এবং দেখবেন তখন যে কোনো আইন হলে দেখবেন লেখা থাকতো এক্সেপ্ট জম্মু অ্যান্ড কাশ্মীর, এই জিনিসটা লেখা থাকতো সর্বত্রকালে। এটা কিন্তু তাহলে কি দেখলাম, আমরা আগে কিন্তু তারা ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাহলে এটা করার খুব একটা যৌক্তিকতা ছিল না। তার 3 বছর পরে নেহরু এটা করলেন। এবং শুধু তাই নয়, 1954 সালে আরেকটা মারাত্মক আর্টিকেল যোগ হলো এই 370 ধারার সঙ্গেই, সেটাকে বলে আর্টিকেল 35। এবং সেখানে 35-এ সেখানে কি বলা হলো, কারা জম্মু কাশ্মীরের অধিবাসী সেটা রাজ্য সরকারই ঠিক করবে। এর ফলে কী হলো না, বহু লোক জম্মু কাশ্মীরে থাকতে পারলো, নানান রকম অসুবিধা দেখা গেল। ভারতবর্ষের শাসন ব্যবস্থা অর্থাৎ মূল ভূখণ্ডের যে সমস্ত আইন কানুন সেগুলো কিছুতেই জম্মু কাশ্মীরে লাগু করা যাচ্ছিল না।
0: একটা উদাহরণ, একই দেশের মধ্যে থেকে আলাদা একটা পরিকাঠামো,
1: একই দেশের মধ্যে থেকে দুরকম একটা আইন, দুরকম সংবিধান, এবং জম্মু কাশ্মীরের জন্য পৃথক সংবিধানও তৈরি হলো। এবং মনে আপনাদের বলে দিই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই জন্যই তিনি বলেছিলেন এক দেশ এক বিধান। মূলত এটা জম্মু কাশ্মীরকে সামনে রেখেই তিনি বলেছেন যে যেহেতু সে ভারতবর্ষের মধ্যে হয়ে গেছে তাহলে এক বিধানই তাকে মানতে হবে। কিন্তু আর্টিকেল 370 থাকার ফলে সেটা কিছুই হচ্ছিল না। কিন্তু এই বিজেপি যখন ক্ষমতায় এলো বা ক্ষমতায় আসার আগে বিজেপি কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতির মধ্যে একটা ছিল যে তারা যখন ক্ষমতায় আসবে 370 বিলোপ করবে। 2 নম্বর কী করবে, তারা বলেছিল সমগ্র দেশে UCC আনবে, আরও রাম মন্দির করবে, এই কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে তো তারা অলরেডি রাম মন্দির হয়ে গেছে, 3 তালাক উঠে গেছে, 370 উঠে গেছে। কিন্তু 370 ওঠার একটা গল্প আছে। 370 তোলার কথাও কিন্তু সেখানে বলা ছিল কি এটা খুবই একটা অস্থায়ী ব্যবস্থা, খুবই টেম্পোরারি অবস্থা, এবং প্রেসিডেন্সিয়াল অর্ডার দ্বারা এটাকে সিজ করা যেতে পারে। যদি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ জম্মু কাশ্মীরের জন্য একটা পৃথক সংবিধান সভা ছিল, সেই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি মত দেয়, তাহলে প্রেসিডেন্ট তার একটা অর্ডার বলে কিন্তু এই ধারাটাকে রদ করে দিতে পারে। কিন্তু আমরা দেখেছি কি, 1955 সালে জম্মু কাশ্মীরে কোনো সংবিধান সভা ছিল না, তারা আমরা

0: ধরে নিতে পারি। সংবিধান সভা যে বিধানসভা এসছে, তার বিধানসভার মত দরকার, এরকমই বলেছিলেন আইনসভার সদস্যরা। কিন্তু 2018 সালে একটি ঘটনা করলো, তখন কি হলো, কোয়ালিশন গভর্নমেন্ট ছিল এবং কেউই সরকার করতে পারলো না, বিধানসভা ভেঙে দেওয়া হলো, অর্থাৎ তখন বিধানসভাও নেই। সেই সময় রাজ্যপাল সুপারিশ করলেন রাষ্ট্রপতিকে এবং রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করলেন, দুটো অর্ডার দিয়েছেন, একটা 5th আগস্ট তিনি জারি করলেন যে রাষ্ট্রপতি রুল জারি করে 370 প্রভিশনটা কাজে লাগাবে, 6 আগস্ট আরেকটা রুল জারি করে তিনি পুরো 370 রদ করে দিলেন এবং 35 আর্টিকেল 35 রদ করে দিলেন। এইভাবেই 370 রদ হয়ে গেল। এটা খুবই আইনসঙ্গত ব্যবস্থা, কারণ ওইখানে কিন্তু বলাই ছিল যে এটা অস্থায়ী ব্যবস্থা এবং প্রেসিডেন্ট তার আদেশ বলে এটাকে রদ করে দিতে পারেন। আরেকটা করেছিল সাবজেক্ট টু দ্য কনসেন্ট অফ দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, কিন্তু কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি নেই, তখন রাজ্যপালই একমাত্র আছেন, তাই রাজ্যপালের অনুরোধে বা তার পরামর্শ মতো রাষ্ট্রপতি সেটা অর্ডারটা জারি করেছেন। এই হচ্ছে প্রেক্ষিত। কিন্তু এর ফলে অনেকগুলো তো দিক আছে জুরিসপ্রুডেন্সের, যে ভারতবর্ষ তো একটা যেটাকে বলা হয় কি ফেডারেল স্ট্রাকচার, তাহলে সেই ফেডারেল স্ট্রাকচারে কী হবে। কিন্তু তখন এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন যে এটা একটা টেম্পোরারি আইন, 1 নম্বর, আর রাষ্ট্রপতির ক্ষমতা আছে, আর দ্বিতীয়ত সত্যিই তো তখন হয়তো নেহরুর প্রয়োজন ছিল, কিন্তু আজকে এত বছর পরে দুটো সংবিধান থাকার তো কোনো প্রয়োজন নেই। তৃতীয়ত সর্বোপরি আমাদের কী দেখতে হয় যে ওয়েলফেয়ার, যে ভারতবর্ষের আইনগুলো যদি সেখানে লাগু হয় সেখানের মানুষেরই ভালো হবে, বিশেষ করে SC ST অ্যাক্ট লাগু হলে, যদি ওই রেসিডেন্স অ্যাক্ট অর্থাৎ কে সেখানকার পারমানেন্ট রেসিডেন্ট সেটা যদি উঠে যায় তাহলে অনেক শিল্পপতিরা সেখানে যেতে পারবেন এবং সেখানে ব্যবসা করতে পারবেন, কর্মসংস্থান হবে, অলরেডি সেটা শুরু হয়ে গেছে। তৃতীয়ত কি দেখবেন, শেখ আবদুল্লাহ বোধহয় একটা স্কুল টিচার ছিলেন, খুব সামান্য বেতনে চাকরি করতেন, কিন্তু যেহেতু সেখানে ইডি CBI বা ইনকাম ট্যাক্স যেতে পারতো না, তিনি এত অর্থ অধিকার করেছিলেন, তিনি বাকিংহাম প্যালেসের সামনে একটা বাড়ি কিনেছিলেন, এইরকম সুতায়নে ওখানে একটা ফ্যামিলি তন্ত্র চলছিল, শেখ আবদুল্লাহ, তারপরে তার ছেলে ফারুক আবদুল্লাহ, তারপর আমাদেরকে মেহবুবা মুফতি, এরা বিপুল সম্পত্তির অধিকারী, কিন্তু এদিকে ইনকাম ট্যাক্স বা CBI ইডি কেউ টাচ করতে পারতো না, সেটা এখন বন্ধ হয়ে গেছে, ট্যুরিজম এসছে আর আশার আলো দেখা দিয়েছে।
1: মানে আমরা বলতেই পারি যে ওখানে এই 370 প্রত্যাহারের পর ওখানকার সাধারণ মানুষের অধিকার এবং আইনি সুরক্ষা অনেকটাই বেড়েছে।
0: অবশ্যই সেখানকার মানুষের আইনি সুরক্ষা বেড়েছে, শুধু নয় মেয়েদের সুরক্ষাও অনেকগুলো বেড়েছে, অর্থাৎ মেয়েদের যে স্বাধীনতার গ্যারান্টি, মেয়েদের সমান অধিকারের গ্যারান্টি যে ভারত সরকার দিয়ে ভারতীয় সংবিধান দিয়েছে সেটা এখন সেখানে লাগু হচ্ছে, এবং লাগু হওয়ার কি শেষ ধাপ পর্যন্ত যদি কেউ সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেখানে তো রাজ্য পুলিশ দেখবে, রাজ্য পুলিশ না বলে CBI আছে দেখবে, CBI দেখবে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দেখবে, অনেকগুলো লেয়ার আছে, তা যার ফলে কি মেয়েদের ক্ষেত্রে বলুন, মেয়েদের ক্ষেত্রে এবং বিশেষ করে SC ST OBCদের ক্ষেত্রে অনেক বেশি তারা অধিকার পেয়েছে, এবং সেখানে মেডিকেল কলেজগুলো এখন SC ST ছেলেরা ভর্তি হচ্ছে, OBC ছেলেরা ভর্তি হচ্ছে, এটাই তো আমরা চেয়েছি। আমরা চেয়েছি একটা কি আমাদের সংবিধানে সামাজিক ন্যায়ের উপর দাঁড়িয়ে, এটা একবার আম্বেদকারকে বলা হয়েছিল যে এটা কীরকম সবাই সমান, তখন আম্বেদকার বলেছেন ধর একটা ছোটো জানলা আছে, যারা বড় লোক তারা দেখতে পাচ্ছে, এটা লম্বা, যারা বেটে তারা তো দেখতে পাচ্ছে না, সামাজিক ন্যায়টা কি ওই বেটে লোকের জন্য একটা টুল দিয়ে দাও যাতে সে দেখতে পারে। সেটাই হয়েছে এখন জম্মু কাশ্মীরে, যারা পিছিয়ে পড়া শ্রেণী ছিল, যারা কোনো সংরক্ষণের সুবিধা পাচ্ছিল না, তারা আজকে সংরক্ষণের সুবিধা পাচ্ছে, এবং নিঃসন্দেহে এই সরকারের এই 370 তুলে ধরার একটা বিরাট পদক্ষেপ এবং একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যেতে পারে, যেটা আমরা একসময় কল্পনায় আনতে পারতাম না, কিন্তু সেটা এরা করে দেখিয়েছেন।
1: জম্মু কাশ্মীরে পূর্ণ রাজ্যের মর্যাদা পুনঃস্থাপন, এইটা কিন্তু এক বড় একটা জায়গা, এই যে আইনটাকে তুলে নেওয়া হলো এর ফলে কি সেইটা সম্ভব?
0: আচ্ছা, এই আইনটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে যে জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন যে অ্যাক্ট তৈরি হলো, যার ফলে জম্মু কাশ্মীর একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হলো আর লাদাখ একটা কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু তখনই সরকারের পরিকল্পনা ছিল জম্মু কাশ্মীর একটা আলাদা রাজ্য হবে, দেখবেন সেই জন্য সেখানে অ্যাসেম্বলি করা হয়েছে এবং সেখানে অ্যাসেম্বলি আছে, এর অ্যাসেম্বলি আছে মানে এটা একটা স্পেশাল স্ট্যাটাসের মধ্যে রয়েছে, দিল্লির মতে বলা যায় কিছুটা, দিল্লিও যেমন কি হয়েছে, দিল্লি দেখবেন দিল্লি একটা রাজ্য কিন্তু দিল্লির পুলিশটা কিন্তু দিল্লি সরকারের হাতে নেই, পুলিশটা কিন্তু কেন্দ্র সরকারের হাতে, স্পেশাল স্ট্যাটাস, সেরকম জম্মু কাশ্মীরটাও একটা স্পেশাল স্ট্যাটাসের মধ্যে আছে, অ্যাসেম্বলি আছে কিন্তু রাজ্য নেই, কিন্তু সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে জম্মু কাশ্মীরকে পরিস্থিতি একটু ঠিকঠাক হলে জম্মু কাশ্মীরের স্টেটহুড ফিরিয়ে দেওয়া হবে। শুধু সরকার নয়, মাননীয় সুপ্রিম কোর্টে বলেছেন যে স্টেটহুডটা ফিরিয়ে দিতে হবে, আমরাও মনে করি যে পরিস্থিতি বিবেচনা করে সরকারের স্টেটহুডটা ফিরিয়ে দেওয়া দরকার, কারণ দুটি সংশোধন করতে গিয়ে

0: আরেকটা জিনিস চাপিয়ে দেওয়া ঠিক না,
1: কারণ আবার 2024 তো অ্যাসেম্বলি ইলেকশনও হয়েছে জম্মু কাশ্মীরে, ফলে সেক্ষেত্রেও একটা এ থেকেই যায় যে যাতে পূর্ণ রাজ্যের মর্যাদাটা ফিরিয়ে দেওয়া হয় তাকে।
0: যেটা জানা গেছে যে সরকারের চিন্তাভাবনা স্তরে আছে, সরকার মোটামুটি আসলে ডিমিলিটেশন আরও কতগুলো ব্যাপার আনছেন, এগুলো হয়ে গেলে সরকার জম্মু কাশ্মীরকে আলাদা রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবে।
1: অর্থাৎ আমরা বলতেই

0: হবে। অর্থাৎ মোদী সরকারের এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলাই যেতে পারে। আজকের প্রথম পর্বে আমরা এটা নিয়েই আলোচনা করলাম।
1: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে পরপর দুটি পর্বে শুনবেন 370 ধারা প্রত্যাহার এবং ওয়াকফ সংস্কার নিয়ে বিশেষ আলোচনা। আজ শুনলেন প্রথম পর্ব। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বললেন কাশফিন নাহার।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
1: আকাশবাণী কলকাতা, এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১২ বছরে দেশের গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে। তিনি সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভর্ণাগরগামী সেবা যাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। পশ্চিমবঙ্গে জন নিরাপত্তা বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফেরত পাঠিয়েছেন, এই ধরনের প্রচারিত খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। বিদেশমন্ত্রী আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। উপসাগরীয় এলাকা এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে তারা হরমুজ প্রণালী আবারও খুলে দেবে বলে ইরান প্রস্তাব দিয়েছে। আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কোথাও কোথাও লাল সতর্কতা জারি করেছে। গত দুদিন অবিরাম বৃষ্টির কারণে উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ের স্কুলে ছুটি ঘোষণা। এশিয়ান গেমসের ম্যারাথনে ভারতের সাওয়ান বারওয়ালের রৌপ্য পদক প্রাপ্তিতে নতুন ইতিহাস সৃষ্টি হল। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ ও অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। তিনি গতকাল সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভর্ণাগরগামী সেবা যাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তার মোকাবিলা করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
3: हमें आत्मनिर्भर भारत बनाना है। चुनौतियां आएगी, चुनौतियों को चुनौती देने का तो संस्कार लेकर के हम चले हैं। इसलिए हमें हर दिन एक नई ऊर्जा लेकर सेवा भाव के साथ राष्ट्र कल्याण, राष्ट्र सेवा का काम, जन सेवा से राष्ट्र सेवा, इस मंत्र को जीना है। इस यात्रा में भी जितने ज्यादा लोगों को सेवा के काम में जोड़ेंगे, ये यात्रा उतनी ज्यादा सफल होगी।
2: শ্রী মোদী বলেন, গত ১২ বছরে দেশের গ্রাম শহরের ফারাক অনেকটাই কমেছে, উন্নতি হয়েছে গ্রামীণ পরিকাঠামোরও। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৮তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে।

0: পশ্চিমবঙ্গে বহুল আলোচিত জননিরাপত্তা বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফেরত পাঠিয়েছেন বলে প্রচারিত খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। নবান্নে গত রাতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশককে নিয়ে এক জরুরি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিলটি এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবেচনাধীন, রাষ্ট্রপতির কাছে তা পাঠানোই হয়নি। সংবাদ মাধ্যমের একাংশ এবং রাজনৈতিক মহলের একটি অংশ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে।
1: প্রথমত রাষ্ট্রপতির কাছে স্বরাষ্ট্র মন্ত্রক হয়ে এই বিল পৌঁছায়নি, কান দিয়ে দেখে যারা এইসব করছেন তাদের চোখ দিয়ে দেখার অনুরোধ করব। সেকেন্ড থিং হচ্ছে, আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কনসাল্ট করার পরে যেটুকু পেয়েছি, জিএস লেভেলে এই বিল তার যে সিস্টেম রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে সেই কাজগুলো তারা করছেন। ল ডিপার্টমেন্ট বা যেসব অ্যালাইড ডিপার্টমেন্ট থাকে তাদের যা প্রসেস আছে নর্মাল সেই কাজের সঙ্গে তারা করছেন। অর্থাৎ কমপ্লিটলি বেসলেস, ফেক এবং আর্টিফিশিয়ালি এই সংবাদ ছাপা হয়েছে, ছড়ানো হয়েছে, চর্চা করা হয়েছে।
0: উল্লেখ, রাষ্ট্রপতির রাজ্যের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন বলে গতকাল খবর প্রচারিত হয়। সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে গত জুন মাসে বিধানসভায় এই বিলটি পাশ করেছিল রাজ্য সরকার। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির আওতায় আগামী 29 ও 30 তারিখে রাজ্যের রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য বিশেষ শিবিরের আয়োজন করতে হবে। 5 দিনের ব্যাংকিং পরিষেবা চালু সহ কয়েকটি দাবিতে ব্যাংক কর্মচারীদের 7টি সংগঠন এবং তার যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস UFBU আগামী সোম থেকে বুধবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। এই টানা 3 দিনের ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে RBI এর নির্দেশ অনুসারে আগামীকাল সমস্ত ব্যাংক খোলা থাকবে, সব শাখায় যথাযথ কাজ হবে। খুব সমস্যা এড়াতে অর্থ লেনদেনের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলির তরফে গ্রাহকদের আবেদন জানানো হয়েছে। এদিকে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে UFBU এর পশ্চিমবঙ্গের আহ্বায়ক সুদীপ দত্ত বলেন, একই ইস্যুতে গত 11 সেপ্টেম্বর ধর্মঘট ডাকা হয়েছে। 3 দিনের ধর্মঘটের পরেও সরকারের তরফে ইতিবাচক সাড়া না পাওয়া গেলে 26 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ব্যাংক ধর্মঘটে সামিল হবেন তারা। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় জল জীবন মিশন, একটি প্রতিবেদন।
2: 2019 সালে চালু হওয়া জল জীবন মিশনের লক্ষ্যই ছিল পানীয় জলকে কেবল শহরের বিশেষ সুবিধা হিসেবে নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি পরিবারের জন্য একটি মৌলিক পরিষেবা হিসেবে নিশ্চিত করা। শুরুতে মাত্র 16% কিছু বেশি গ্রামীণ পরিবারে কলের জলের সংযোগ থাকলেও 2026 সালের জুন মাস পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82%। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসু বললেন, জল জীবন মিশনের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাতেও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
3: আমাদের কিন্তু আগে লক্ষ লক্ষ বাচ্চা মারা যেত ডায়রিয়া হয়ে, এবং ডায়রিয়া গুলো কোথেকে হতো? জল ছিল সোর্স, ক্লিন পাইপ ওয়াটার ঘরে ঘরে দিচ্ছেন, জীবন বাঁচছে সে তো বটেই, কিন্তু এই যে ঘন ঘন ডায়রিয়া হওয়া, সেই স্বাস্থ্যের ইম্প্যাক্ট গুলো কিন্তু একেবারে চলে গেল। ওভারঅল ন্যাশনাল হেলথ সেটাকে প্রমোট করছেন।
2: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 81তম অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকেও মিলিত হচ্ছেন। এদিকে বিদেশমন্ত্রী বলেছেন রাষ্ট্রসংঘের অর্থবহ সংস্কারের জন্য প্রয়োজন লিখিত আলোচনা। গতকাল

0: মন্ত্রী পর্যায়ের এক অধিবেশনে যোগ দিয়ে তিনি এও সতর্ক করে দেন, লিখিত কোনো তথ্য ছাড়া আলোচনা কখনোই অর্থবহ হতে পারে না, শুধুমাত্র আসল প্রক্রিয়ায় এর ফলে বিলম্বিত হবে। রাষ্ট্রসংঘ পরিকাঠামোগত পরিবর্তনে বিলম্ব নিয়ে আন্তর্জাতিক মহলে যে হতাশার সৃষ্টি হয়েছে তা ইঙ্গিত করে সংস্কারের বিরোধীরা এই প্রতিষ্ঠানকে যে সমর্থন করে না একে নিজেদের কাজে ব্যবহার করছে বলেও তিনি উল্লেখ করেন। বিদেশমন্ত্রী উপসাগরীয় এলাকা এবং লোহিত কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাহাজ ও নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত একটি গোষ্ঠীর উদ্বোধনী বৈঠকে তিনি জানান, ভারত ও লাইবেরিয়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা রক্ষায় এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ হিমালয় পার্বত্য অঞ্চলে হরপাবানের মতো পরিস্থিতি মোকাবিলায় ভারত ও চীনের সঙ্গে যৌথভাবে একটি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘ সাধারণ সভার অধিবেশনে তিনি ভাষণ দিচ্ছিলেন। ইরান হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার একটি নতুন প্রস্তাব দিয়েছে। এতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নিতে হবে এবং তাদের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি লেবানন শহর সংশ্লিষ্ট এলাকায় যুদ্ধবিরতি মেনে চললে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও আবার শুরু করবে। H-1B ভিসা আবেদনের ওপর ট্রাম্প প্রশাসনের $1,00,000 বেশি ফি আদায়ের প্রস্তাবের বিরোধিতা করেছে মার্কিন অ্যাটর্নি জেনারেলের 22 জনের জোট। তাদের যুক্তি, ট্রাম্পের এই পদক্ষেপ বেআইনি, এর ফলে আমেরিকায় শিক্ষক, ডাক্তার ও নার্সের ঘাটতি দেখা দেবে। চলতি বছর 26 মে নতুন দিল্লিতে কোয়াডভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের একাদশ বৈঠকে ঘোষিত কোয়াড অ্যাট সি শিপ অবজারভার মিশনের সূচনাকে ভারত স্বাগত জানিয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানানো হয়। উত্তরপ্রদেশে অতি ভারী বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত, রাজধানী লখনৌ সহ বিভিন্ন জেলায় সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। 12 তারিখ পর্যন্ত ওই সমস্ত জেলায় স্কুল বন্ধ রাখা হবে। গত 2 দিন অবিরাম বৃষ্টিতে ছত্তিশগড় সরকারও রাজ্যের সমস্ত স্কুলে আজ ছুটি ঘোষণা করেছে। এদিকে আবহাওয়া দপ্তর আজ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। দক্ষিণে ছত্তিশগড় ও সংলগ্ন দক্ষিণ ওড়িশার অভ্যন্তরীণ এলাকায় সৃষ্ট নিম্নচাপের প্রভাবেই এই ভারী বৃষ্টির পূর্বাভাস। জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথন বিভাগে ভারতের ম্যারাথন দৌড়বিদ শাবান বারওয়ালের রৌপ্য পদক প্রাপ্তিতে নতুন ইতিহাস সৃষ্টি হল। 44 বছর পর ভারত এই বিভাগে পদক পেল। এই বিভাগে সোনা পেয়েছেন জাপানের ইয়ামা সীতা। ভারত 2টি সোনা, 10টি রূপ, 12টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় দ্বাদশ স্থানে। খবর আপাতত এই পর্যন্তই, পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। কোথাও মসজিদ জলের নিচে তলিয়ে যাওয়ার আগে শেষবার নামাজ পড়ে গ্রাম ছেড়ে যাচ্ছেন গ্রামবাসীরা। কোথাও জলবন্দী অবস্থার মধ্যেও মাটি আঁকড়ে না খেয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করেছেন তারা। মালদা জেলায় গোটা মালিকচক বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসের ছবি, আর তার মধ্যেই মাচার তাগিদ। মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত 2 দিন ধরে ভাঙনের তীব্রতা ভীষণভাবে বেড়েছে। এর মধ্যে কামলতিপুর গ্রামে ভাঙনের তীব্রতা বেশি। তলিয়ে যাওয়ার মুখে কামলতিপুর জামে মসজিদ। ঐতিহ্যবাহী এই মসজিদ দেখতেই বহু মানুষ গ্রামে আসেন। সেই মসজিদের বড় একটা অংশই জলের মধ্যে হেলে পড়েছে। অন্যদিকে মানিকচকেরই ভূতনি থানা এলাকায় উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর এবং হীরানন্দপুর এই 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় সব গ্রাম এখনও জলবন্দী। গঙ্গার জল এখন অনেকটাই কমেছে, তবুও ধ্বংসের ছবি সর্বত্র। এরই মধ্যে শুরু হয়েছে পুজোর উদ্যোগ। পুজোর জোগাড় কী করে হবে তা জানা নেই, প্রতিমাই বা কীভাবে এত তাড়াতাড়ি তৈরি হবে। তবু খড় দিয়ে কাঠামো বানাতে শুরু করেছেন প্রতিমা শিল্পী গোবর্ধন মণ্ডল। স্কুলের 3তলা ভবন, 6টি ক্লাসরুম, বিদ্যুৎ, পানীয় জল সহ পরিকাঠামো সবই রয়েছে। রয়েছে 4 জন শিক্ষিকা, তবে স্কুলে পঠন পাঠন করে 7 জন। মালদা ইংরেজবাজার শহরের BS রোড সেন্ট্রাল স্কুল ফর গার্লস জুনিয়র হাইস্কুলের ছবিটা এমনই। শিক্ষিকারা স্কুলে আসেন, হাজিরা খাতায় সই করে চলে যান। জানা গিয়েছে স্কুলের প্রধান শিক্ষিকা কার্যত চতুর্থ শ্রেণীর কর্মীর ভূমিকা পালন করেন। স্কুল খোলেন, বন্ধ করেন, এমনকি দরজা জানালাও তাঁকেই বন্ধ করতে হয়।

0: পাঁচ বছরের বেশি সময় ধরে এমনভাবেই চলছে এই স্কুল। এর জেরে স্কুলের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজ্যের শিক্ষা দপ্তর সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে, সেখানে ছাত্রছাত্রী শূন্য সরকার অনুমোদিত সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলের সম্পত্তির খতিয়ান দেখা হবে। 30 দিনের মধ্যে জেলা স্তর থেকে সমীক্ষার রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে পাঠাতে হবে। মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের DI মলয় মণ্ডল জানান, রাজ্য শিক্ষা দপ্তর থেকে একটি নোটিশ এসেছে, সেখানে বলা হয়েছে একটি কমিটি জেলা স্তরে করতে হবে। সেই কমিটি তদন্ত করে দেখবেন আর কটা স্কুল ছাত্রছাত্রী শূন্য হয়ে রয়েছে। যেখানে ছাত্রছাত্রী শূন্য, সেই ধরনের সরকার অনুমোদিত স্কুলের সম্পত্তির যাবতীয় নথি দেখা হবে, এমনকি 30 দিনের মধ্যে জেলা স্তর থেকে সমীক্ষার রিপোর্ট রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে পাঠাতে হবে। আমের সুস্বাদু ফলন এবং ঐতিহ্যের জন্য মালদা জেলা দেশ জুড়ে বিখ্যাত, তবে সেই পরিচিত গণ্ডি পেরিয়ে এবার মালদার উষ্ণ মাটিতে এক নতুন কৃষি বিপ্লবের সূচনা হয়েছে। পাহাড়ি পরিবেশ বা অন্য রাজ্যের মাটির বদলে বাংলার এই জেলাতেই এখন সফলভাবে চাষ হচ্ছে সুস্বাদু ও পুষ্টিকর ফল মালটা। এই অভিনব উদ্যোগকে ঘিরে জেলার কৃষক মহলে প্রবল উৎসাহ ও আশার আলো দেখা দিয়েছে। লম্বা ছুটিতে দক্ষিণ ভারতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা নাকি উৎসবের দিনগুলোতে ঘরে ফেরার চিন্তার তারা। উৎসবের মরশুমে যাত্রীদের এই ভিড় ও টিকিটের চড়া চাহিদা সামাল দিতে বড় ঘোষণা করেছেন পূর্ব রেল। দুর্গাপুজো, কালীপুজো ও ছট পুজো উপলক্ষে মালদা টাউন এবং বেঙ্গালুরুর মধ্যে চালু করা হয়েছে বিশেষ পুজো স্পেশাল ট্রেন। বেঙ্গালুরু মালদা টাউন স্পেশাল প্রতি রবিবার রাত 11:40 বেঙ্গালুরুর SMBB স্টেশন থেকে রওনা দেবে। যাত্রার তৃতীয় দিনে বিকেল 4:35 ট্রেনটি মালদা টাউন পৌঁছবে। 20 সেপ্টেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত মোট 10টি ট্রিপ দেবে এই ট্রেন। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং AC কোচযুক্ত করা হয়েছে। কর্মসূত্রে বা পড়াশোনার তাগিদে বহু বাঙালি দক্ষিণ ভারতে বসবাস করেন। উৎসবের সময় তাদের বাড়ি ফেরা কিংবা পুজোতে দক্ষিণ ভারত ভ্রমণের ইচ্ছা দুই চাহিদা মেটাতেই পূর্ব রেলের এই স্পেশাল ট্রেন অত্যন্ত সহায়ক ভূমিকা গ্রহণ করেছে। শুনলেন জেলার চিঠি, মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। শুরুতে হাই হিল ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হাই হিল ছবির গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

গানে গানের দ্বিতীয় পর্বে এবারে শুনুন বালুচুরি ছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় পর্ব। এই পর্বে বালুচরি ছবির পর এবারে শুনুন দুই ভাই ছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও ইলা বসু।

0: দুই ভাই ছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই সঙ্গে শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় পর্ব।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন গানের ভেলা।

তিনি আছেন আমাদের সংস্কৃতিতে, আছেন আমাদের যাপনে। চিরদিনের হাসি কান্না আনন্দ বেদনার রূপকার তিনি। এমন কোনো মানবিক অনুভূতি নেই যা তাঁর লেখাই পাওয়া যায় না। আমাদের সেই চিরপথের সঙ্গী কবিগুরু রবীন্দ্রনাথের গানে গানেই ভাসিয়ে নিয়ে যাওয়ার পালা আজকের কানের ভেলা। সঙ্গে আপনাদের বন্ধু অমৃতা হালদার রায়।

এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। হ্যাঁ, কালটা যদিও শরৎ, কিন্তু মাঝে মাঝে প্রকৃতির খামখেয়ালিপনাই আকাশের মন কিন্তু বোঝা বড় দায়। এই মুখভার তুই হালকা রোদের হাসি, আবার পরক্ষণেই অঝোর ধারায় কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে ওই নীল আকাশ মুখ কালো করে। কিন্তু সে যাই হোক না কেন, ক্যালেন্ডার বলছে এখন শরৎকাল। আর এমন শরতের সকালে গানের ভেলা ভাসিয়েছি যাঁর নামে,

তাঁর চোখে শরতের এমন রূপ না দেখলে কি চলে গানে গানে? তাই তো আজ ঠিক করেছি গান শুনব শরতের, শিউলির, কাশের, আকাশের, আর কথা বলব স্মৃতির পটে তার জীবনের ছবি নিয়ে। নীলিমা সেনগুপ্ত।

কবির প্রসঙ্গে এজুকেরই আর এক কবি শঙ্খ ঘোষ বলেছেন, জীবন জোড়া সমস্ত শিল্পসৃষ্টির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ গড়ে তুলতে চেয়েছিলেন জীবনের একটা শিল্প, আমাদের সকলের জীবনের সৌন্দর্যে আর সাধনায়, ভালোবাসায় আর সংগ্রামে, আসক্তিতে আর মুক্তিতে মিলিয়ে নিয়ে এই জীবনের মধ্যে আধুনিক এক মানবতার আদর্শ খুঁজতে চেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবি এক জায়গায় বলছেন, বাহির হইতে দেখিলে আমাদের পরিবারে অনেক বিদেশি প্রথার চলন ছিল, কিন্তু আমাদের পরিবারের হৃদয়ের মধ্যে একটা স্বদেশাভিমান স্থির দীপ্তিতে জাগিতেছিল। তিনি বলেন, বড়দাদা বাল্যকাল হইতে আন্তরিক অনুরাগের সহিত মাতৃভাষাকে জ্ঞান ও ভাব সম্পদে ঐশ্বর্যবান করিবার জন্য প্রস্তুত হইয়াছেন। মেজদাদা বিলেতে গিয়া সিভিলিয়ান হইয়া আসিয়াছেন, কিন্তু তাহার ভাব প্রকাশের ভাষা বাংলাই রহিয়া গেছে। আবার তার সেজদাদা হেমেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তিনি বলছেন যে, সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনার যাঁতাকল চলছেই, ঘর ঘর শব্দে এই কলে দম দেওয়ার কাজ ছিল আমার সেজদাদা হেমেন্দ্রনাথের হাতে, তিনি ছিলেন কড়া শাসক।

আর গণেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তিনি বলেছেন যে দেশানুরাগ প্রচারের উদ্দেশ্যে আমাদের বাড়ি হইতে হিন্দু মেলা নামের একটি মেলা সৃষ্টি হইয়াছিল। বড়দাদা এবং আমার খুড়তুতো ভাই গণেন্দ্র দাদা ইয়ার প্রধান উদ্যোগী ছিলেন। এই মেলায় স্তব গান, গীত, দেশানুরাগের কবিতা পঠিত, দেশি শিল্প, ব্যায়াম প্রভৃতি প্রদর্শিত ও দেশি গুণী লোক পুরস্কৃত হইত।

গাতা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে, মালিক কাকা ওই যে তোমার কঙ্কনে।

দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শুনলাম শরতের গান। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আপনাদের চেনা নম্বর। হ্যাঁ, আপনারাও চলে আসতে পারেন আপনাদের মনের কথা নিয়ে। আজ রয়েছি রবি ঠাকুরের গানে তাঁরই কথায়। চলে আসুন এই নম্বরে 0332210 7325। এই নম্বরে, নম্বরটা আরও একবার বলে দিই, 0332210 7325।

স্মৃতির পটে তার জীবনের ছবি নিয়ে আজ কিছু কথা আর গান। তার কথাই, গুণদাদা কাছারি ঘরে একটা কৌচে হেলান দিয়া বসিতেন। সেই সুযোগে আমি আস্তে আস্তে তাহার কোলের কাছে আসিয়া বসিতাম। তিনি প্রায় আমাকে ভারতবর্ষের ইতিহাসের গল্প বলিতেন। হ্যাঁ, গুণীন্দ্রনাথ ঠাকুর তার গুণদাদা। একথা তিনি বলেছেন যেখানে তিনি দেখাতে চেয়েছেন, যেখানে তিনি দেখিয়েছেন তাদের পরিবারের স্বদেশাভিমানের কথা। আরও বলছেন তার জ্যোতিদাদা, সবথেকে প্রিয় দাদা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, সাহিত্যের শিক্ষায় ভাবের চর্চায় বাল্যকাল হইতেই জ্যোতিদাদা আমার প্রধান সহায় ছিলেন। তিনি নিজে উৎসাহী এবং অন্যকে উৎসাহ দিতে তাঁহার আনন্দ। আমি অবাধে তাঁহার সঙ্গে ভাবের ও জ্ঞানের আলোচনায় প্রবৃত্ত হইতাম। তিনি বালক বলিয়া আমাকে অবজ্ঞা করিতেন না। তিনি আমাকে খুব একটা বড় রকমের স্বাধীনতা দিয়াছিলেন। তাহার সংস্রবে আমার ভিতরকার সংকোচ ঘুচিয়া গিয়েছিল।

0: বলছি বেরুগ্রাম থেকে।
1: কোথা থেকে? দেবগ্রাম?
0: বেরুগ্রাম, পূর্ব বর্ধমান।
1: আচ্ছা বলুন।
0: হ্যাঁ, গান তো শুনছি শরতের। আমি বলছি আজ 26শে সেপ্টেম্বর হেমন্ত মুখার্জির স্মরণে যদি হেমন্ত মুখার্জি একটা শরতের গান শোনান তো খুব ভালো হতো।
1: আচ্ছা আচ্ছা, বেশ, আমি অবশ্যই চেষ্টা করব। সঙ্গে থাকুন।
0: হ্যাঁ,
1: অনেক ধন্যবাদ।

0: সত্যি তাই, পরাণ কি চায় জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের বন্ধুরা আমার সঙ্গে কথা বলতে চাইছেন। শুনে নেব বন্ধুদের মনের কথা, আমারও ইচ্ছে। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি সুখদেব পাল।

আসলে কবির চোখে শরতের রূপ সে যে কি অপরূপ, তার বর্ণনা প্রতি মুহূর্তে আমাদের মুগ্ধ করে। ঠিক তেমনি বিস্মিত হই আমরা প্রতি মুহূর্তে তার জীবনবোধ, জীবন চর্চা দেখে। তাই তো আজ এই শরতের আবহে সাথে সাথেই তাঁকে আরও একটু চিনি নেওয়ার চেষ্টা, আরও একটু জানার চেষ্টা। যদিও জানি এ জানা আমাদের কখনোই ফুরবে না। কবির লেখা থেকে জানা যায়, তিনি বলছেন, আমাদের ব্রাইটনের বাড়িটি সমুদ্রের কাছে একটি নিরালা জায়গায়, এক সার 20-25টি বাড়ি। বাড়িগুলির নাম হচ্ছে মেডিনা ভিলাস। একদিন ব্রাইটনে একটি পাবলিক স্কুলে আমি ভর্তি হইলাম। রবিজীবনী লেখক প্রশান্ত পাল জানাচ্ছেন যে মনে হয় রবীন্দ্রনাথ পড়েছিলেন ব্রাইটন প্রিপারেটরি স্কুল ফর বয়েজে, এবং তিনি বিলিতি গান ও নাচে দীক্ষা লাভ করেছিলেন বোধ করি এখানকার স্কুল থেকে। বিদেশে রবীন্দ্রনাথ ডাক্তার স্কট নামক একজন ভদ্র গৃহস্থ বাড়িতে আশ্রয় পেলেন। এই পরিবারে বসবাসকালে রবীন্দ্রনাথ প্রকৃতই গৃহসুখ লাভ করেছিলেন। রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড ল বিভাগে ভর্তি হন 13 নভেম্বর 1879 সালে। আমি যখন লন্ডন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ইংরেজি সাহিত্য পড়াচ্ছেন হেনরি মর্লি। কবি বলছেন, হেনরি মর্লির মতো শিক্ষক পাওয়া আমার জীবনে বড় এক সৌভাগ্য। তার পড়াবার পদ্ধতি নতুন ধরনের, সাহিত্য তার মনে তার গলার সুরে প্রাণ পেয়ে উঠত। রবীন্দ্রনাথ আজীবন এ শিক্ষক সম্পর্কে সুগভীর শ্রদ্ধা পোষণ করেছেন।

0: দেখে নেব আরো কোনো এক বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন বন্ধু?
1: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার, কোথা থেকে বলছেন?
1: জগন্নাথ দে বলছি, রাজাটি হাওয়াখানা জাঙ্গিপাড়া হুগলি থেকে।
0: হ্যাঁ বলুন।
1: বলছি আপনি যে গান শোনাচ্ছেন রবীন্দ্রনাথের, আমার একটা খুব গানের ইচ্ছে শুনবার আছে, যেটা হচ্ছে সুচিত্রা মিত্র যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, আর পারলে যদি হয় সেদিন দুজনে দুলে ছিনিয়ে নেবো।
0: অবশ্যই আপনাদের মনের কথা আমরা শুনতে চাই, মনের ইচ্ছেও পূরণ করতে চাই, অবশ্যই চেষ্টা করব। তবে আজ তো একটু শরতের গানে রয়েছি, অনুরোধের আসরে আবার না হয় নিশ্চয়ই আপনার গান শোনানো যাবে। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ।

লন্ডনের পার্লামেন্টে গ্রীষ্মকালীন অধিবেশনে রবীন্দ্রনাথ মেজদার সঙ্গে অন্তত দুদিন হাউস অব কমন্সে বিতর্ক শুনতে যান। ইউরোপ প্রবাসীর পত্রে তিনি উল্লেখ করেছেন, আমার স্বভাবতই আইরিশ মেম্বারদের প্রতি টান। ভারতের উপর ব্রিটিশ শাসকদের নির্দয় মনোভাব রবীন্দ্রনাথ সেই সময়ে হৃদয়ঙ্গম করেছিলেন এবং সারা জীবন ধরে তিনি সেই অপশাসনের নিন্দা করে গেছেন। প্রায় দেড় বছর পর কবি বিলেত থেকে 1880 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কলকাতায় পৌঁছান। রবীন্দ্রনাথ বিলেতে গিয়ে ব্যারিস্টার হননি, কিন্তু যে বিশ্বজনীনতা রবীন্দ্র কাব্য দর্শনের অন্যতম ভিত্তি তার বাস্তব প্রতিষ্ঠা এই প্রথম বিলেত প্রবাসের মধ্যে দিয়েই সম্পন্ন হয়েছিল।

0: দেখে নেব আরও এক কোন বন্ধু অপেক্ষা করছেন আমাদের জন্য, তারপর আবার ফিরে আসবো গানে। হ্যালো, নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে?
1: হ্যালো, আমি সুকুমার হাওড়া কাহাবাগান থেকে বলছি।
0: হ্যাঁ বলুন,
1: হ্যাঁ,
0: একটু রেডিও সেটটা দূরে, রেডিও সেট থেকে দূরে থাকুন একটু।
1: এই অনুষ্ঠান আমরা এত এত শ্রোতা বন্ধু শুনি, আমার গ্রামে গঞ্জে যত সব সাধারণ লোক আছে, এই রবীন্দ্র সম্বন্ধে এত গান শুনেছি, ওনার গভীরতা।

0: আমরা জানি না বা বুঝিও না। এবারে এই সময় এটাকে গানের ফেলা নয়, অনেকে চায় যে এই পক্ষে গান শুনবো, এই শুনবো গান শুনবে, কিন্তু রবীন্দ্রনাথ সম্বন্ধে আরো কিছু তথ্য যদি আমাদের জানা শুনতে ভালো লাগে বা কাজ করতে পারে শুনতে পারি। আমি এইটুকুই আমি আপনাদের বললাম, এই শ্রোতা বন্ধুদের উদ্দেশ্য বলছি, এটা গানের ভেলা নয়, এটাকে একটু শুনুন না। এত বছর ধরে আমরা গান শুনছি, এত বছর ধরে আমরা রবীন্দ্রনাথ শুনছি, এত বয়স আমাদের 70-75 হয়ে গেল, এতক্ষণও ওকে গান শোনার ইচ্ছা প্রকাশ করছেন কেন আপনারা? আপনারা শুনুন না, ভবিষ্যতে মরে যাওয়ার আগে রবীন্দ্রনাথকে জেনে যান না যে আরো কত কিছু রবীন্দ্রনাথ।
1: একদম একদম, সঙ্গে থাকুন আসলে। হ্যাঁ একদম, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আসল কথা, বন্ধুরা মনের কথা বলবেন মনের মতো করে বন্ধুদের কাছে, এটাই স্বাভাবিক হোক না, এক একজনের এক এক রকম মনের কথা। আমরা সব নিয়েই এগিয়ে চলব, কারণ আমরা রয়েছি রবি ঠাকুরের গানের ভেলায়। অপর্ণা।

0: আমরা রয়েছি আজ রবি ঠাকুরের অথৈ সাগরে, তাঁরই গানে, গানের ভেলায়। দেখে নেব আরও কোনো এক বন্ধু অপেক্ষা করছেন অনেকক্ষণ থেকে। হ্যালো, হ্যাঁ নমস্কার বন্ধু, কে বলছেন? একটু রেডিও সেট থেকে দূরে সরে যান, বা রেডিও সেটটা আপনার থেকে দূরে রাখুন। হ্যাঁ বলুন। না এটার জন্য তো আপনার সঙ্গে থাকুন,
1: তারা তাদের মন্তব্য জানাবে।
0: একদম একদম,
1: ভালো করছেন, খুব ভালো,
0: সঙ্গে থাকুন। আর আমিও
1: ভালো থাকবো,
0: একদম আপনি সঙ্গে থাকুন। আর আমি কে জানতে চাইলেন আপনার, তার জন্য অনুষ্ঠান শুনতে হবে, অনুষ্ঠান শুনুন, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।

যদিও এবার শরতের মাঝে মাঝেই মুখ ভার, আর গতকাল থেকে যে পরিমাণ মুখ ভার করে আছে শরতের আকাশ, তাতে মনে হচ্ছে প্রচণ্ড রাগই হয়েছে, এবং কোনো দুঃখে বা রাগে বোধহয় তার এমন কালো মুখ। কিন্তু তাই বলে কি ফুল ফোটা বন্ধ হবে? বন্ধ হবে কি তার সুবাস ছড়ানোর খেলা? কমলা ডাটি, সাদা পাঁপড়ির ওই ছোট্ট ফুলে কি যে মাদকতা, সে বোধহয় এই শরৎকালেই আমরা জানতে পারি। আর সে ফুটলেই জানতে পারি তার কি সুবাস। দীপক রুদ্র বলছি শিউলি ফুলের কথা।

সত্যি শিউলি ফুল দেখলে এমনই মন ব্যাকুল হয়ে ওঠে আমাদের সকলের, তাই না? এ এক অদ্ভুত মাদকতা। আর মন বলে হৃদয়ে আজি মোরে কেমনে গেল খুলি, মন বলে অনেক কথা। আর আজ এই মুহূর্তে আমরা রয়েছি স্মৃতির পটে কবির কথায়। রবীন্দ্রনাথ শিশু বয়স থেকে বেড়ে উঠেছিলেন পরিবারের সাহিত্যের আবহাওয়ায়। তিনি বলছেন, আমার বয়স যখন 7-8 বছরের বেশি হইবে না, আমার এক ভাগিনীও শ্রীযুক্ত জ্যোতি প্রকাশ আমার চেয়ে বয়সে একটু বড়, একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন, তোমাকে পদ্য লিখিতে হইবে বলিয়া পয়ার ছন্দে 14 অক্ষর যোগাযোগের রীতি পদ্ধতি আমাকে বুঝাইয়া দিলেন। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা অভিলাষ, যেটি উনি লেখেন 12 বছর বয়সে, প্রকাশিত হয় ব্রাহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকায় অগ্রহায়ণ 1281 সালে। কিশোর রবীন্দ্রনাথের রচনায় অনুসরণ ও অনুকরণেরই প্রাধান্য ছিল, কিন্তু এবারে তিনি যা লিখছেন তা ভাবে ভাষায় নিজস্ব। লিখছেন, একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে, সেই মেঘলা দিনে ছায়া ঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের উপর উপর হইয়া পড়িয়া একটা স্লেট নিয়া লিখিলাম গহন কুসুম কুঞ্জ মাঝে, লিখিয়া ভারী খুশি হইলাম। বড়দাদাকে সম্পাদক করিয়া জ্যোতি দাদা ভারতী পত্রিকা বাহির করিবার সংকল্প করিলেন। এই আর একটা আমাদের উত্তেজনার বিষয় হইল। ভারতীয় প্রথম সংখ্যাতে রবীন্দ্রনাথের যে তিনটি রচনা প্রকাশিত হয়েছিল তা হল মেঘনাদবধ কাব্য সম্পর্কে ধারাবাহিক প্রবন্ধ, ভারতী ও ভিখারিণী। 1305 সালে রবীন্দ্রনাথ এই পত্রিকার সম্পাদক হয়েছিলেন।

0: বন্ধুরা, আমি জানি আপনারা ওপারে অপেক্ষা করছেন, তবু যদি এখনও পর্যন্ত কোনো বন্ধুর অজানা থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগের নম্বর, তাদের জন্য আরও একবার বলে দিই, 0332107325। হ্যাঁ, দেখি রেডিওর ওপারে কোন বন্ধু রয়েছেন। হ্যালো।
1: হ্যাঁ নমস্কার দিদি, আমি খড়গপুর বারবেটা থেকে আশিস কুইলা বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: আমি জাস্ট বেশি নেবো না, কারণ টাইম শেষ হয়ে আসছে।
0: একদম।
1: ভরতের গান বাজছেন অসাধারণ। সে তো তো একটা গান উনি ইউরোপে বসে লিখেছিলেন 1926 সালে, ইউরোপ ভ্রমণে জার্মানি মিউনিখে। এটা হচ্ছে ছুটির বাসি বাঁচলো বাঁচলো যে, ওই এই গানটা যদি থাকে। উনি এটা সুদূর প্রবাসে বসে কবি অনুভব করেছিলেন যে প্রকৃতি নেবে বাংলায় যা সরসের ছুটি, আনন্দ ধরি বা বাঁচি বেজে ছুটি, সেই পরিপ্রেক্ষিতে লিখেছিলেন।
0: আচ্ছা, অবশ্যই যদি সম্ভব হয় অবশ্যই বাজে।
1: কবি নয় রায়, ঠিক আছে,
0: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।

আবার ফিরে আসি একটু কবির কথায়। 10 নম্বর সদস্ট্রিটের এই বাড়িতে জ্যোতিদাদার সঙ্গে রবীন্দ্রনাথ কিছুদিন বাস করেছিলেন এবং বাড়িতেই বসেই তিনি লিখেছিলেন সেই কবিতাটি। আজি এ প্রভাতে রবির কর কেমনে বসিল প্রাণের পর। হ্যাঁ, নির্ঝরের স্বপ্নভঙ্গ, একটি অপূর্ব অদ্ভুত হৃদয়স্ফূর্তির দিনে নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখিয়াছিলাম, কিন্তু কে জানিত এই কবিতায় আমার সমস্ত কাব্যের ভূমিকা লেখা হইতেছে। হ্যাঁ, কবি নিজে বলেছেন সে কথা। রবীন্দ্রনাথের কবি কাহিনী কাব্য প্রথম প্রকাশ হয় 1878 সালের 5ই নভেম্বর। তিনি লিখছেন, আমার কোনো উৎসাহী বন্ধু এইখানা ছাপাইয়া আমার নিকট পাঠাইয়া দিয়া আমাকে বিস্মিত করিয়াছেন। প্রবোধচন্দ্র ঘোষ ছিলেন কবির সেই উৎসাহী বন্ধু। আমরা রয়েছি আজ রবি ঠাকুরের আকাশে, সঙ্গে

শরতের কথায়। আর এ সব কিছুই নীল আকাশের সঙ্গে যুক্ত। শুনব পরের গান মনোজ মুরলী নায়ার ও মনীষা মুরলী নায়ারের দ্বৈত কণ্ঠে।

রবীন্দ্রনাথের কাব্য সংকলন সন্ধ্যা সঙ্গীত প্রকাশিত হয় 5 জুলাই 1882 সালে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের এই গ্রন্থের প্রশংসা সম্পর্কে রবীন্দ্রনাথ একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি লিখছেন, রমেশ দত্ত মহাশয়ের জ্যেষ্ঠা কন্যা কমলার বিবাহ সভার দ্বারে বঙ্কিমবাবু দাঁড়াইয়াছিলেন। রমেশবাবু বঙ্কিমবাবুর গলায় মালা পড়াইতে উদ্যত হইয়াছেন, এমন সময় আমি সেখানে উপস্থিত হইলাম। বঙ্কিমবাবু তাড়াতাড়ি সে মালা আমার গলায় দিয়া বলিলেন, এ মালা ইহারই প্রাপ্য। সেই আমার জীবনের সাহিত্য চর্চার প্রথম গৌরবের দিন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রয়েছি

শনিবারের বেলায় রবি ঠাকুরের গানের ভেলায়, যে ভেলা ভাসিয়ে নিয়ে যায় আমাদের দূর থেকে আরও সুদূরে। আর এই মন খারাপ করা শরতেও যখন মাঝে মাঝে শরতের নীল আকাশ দুহাত বাড়িয়ে দেয় আমাদের দিকে, আর প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়ে তোলে ওই দূরে সবুজ মাঠে সাদা কাশফুল, তখন আমি জানি আমার মতো আপনাদেরও মন বলে ঠিক এই কথা। সুচিত্রা মিত্র এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে।

0: দেখে নিব আরো কোন বন্ধু অপেক্ষা করছেন আমাদের জন্য। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন বন্ধু, কোথা থেকে বলছেন?
1: আমি বাগিয়াপাড়া বলছি, মেয়ের বাড়ি থেকে।
0: হ্যাঁ, একটু তাড়াতাড়ি, সময় কিন্তু পেরি।
1: মা তো আসছেন, ওই আনন্দধারা বইতে ভুবনে গানটা শোনালে খুব খুব ভালো হতো।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আসল কথা ওই যে বললাম, অনুরোধের আসর সেটা নাই অন্যদিন হবে, আজ রয়েছি শরতের কথায়, আর কবিগুরুর কথাই স্মৃতির পটে কবিগুরু। 1819 সালে রবীন্দ্রনাথ নিজের লেখা নয়ন তোমারে পায় না দেখিতে গানটি মহর্ষি দেবেন্দ্রনাথকে শুনিয়ে 500 টাকা পুরস্কার পান। নিজের গান গাওয়া প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন, বাল্যকালে গাঁদা ফুল দিয়া ঘর

যাইয়া মাঘ উৎসবের অনুকরণে আমরা খেলা করিতাম। এ খেলায় আর সমস্ত অঙ্গই অর্থহীন ছিল, কিন্তু গানটা ফাঁকি ছিল না। আমাদের এক শ্রোতা বন্ধু আশিস কুইলা যে গানটির অনুরোধ করেছিলেন, নমিতা সেনের কণ্ঠে এই গানটি শুনতে শুনতেই শেষ করব আজকের গানের ভেলা।

হ্যাঁ বন্ধুরা, গানের বেলা থেকে ছুটি নেওয়ার সময়ও আমার হয়ে এলো, কারণ ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আজ আর সময় নেই, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। আজকে গানের বেলা থেকে বিদায় চেয়ে নিলাম আপনাদের বন্ধু আমি অমৃতা হালদার রায়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

এখন যুববাণী আপনাদের সঙ্গে চয়নিকা ধারা এবং দেবার্গ সাহা।

0: ঘড়ির কাঁটায় ঠিক 11টা আর নাট্যাঙ্গনের আড্ডায় আমরা, মানে আমি তোমাদের যুববাণীর বন্ধু দেবার্ঘ এবং আমার সঙ্গে রয়েছে চয়নিকা।
1: হ্যাঁ একদম, মানে ঘড়ির কাঁটা বলছে যে সময়টা 11টা 3, কিন্তু মনের খাতা কিন্তু কি বলছে?
0: হ্যাঁ 11টা, এই টাইমটা আসা মানেই তো নাট্যাঙ্গনের আসর, এবং বন্ধুরা এর অপেক্ষাতেই থাকেন যে নতুন নতুন গল্প, নতুন নতুন তথ্য নিয়ে হয়তো আমরা হাজির হব এবং বন্ধুরাও আমাদের সঙ্গে পার্টিসিপেট করবেন।
1: ঠিক, আর কালকের পোস্টার যারা দেখেছো তারা তো বুঝতেই পেরেছো যে আজ কি নিয়ে কথা হবে, মানে একটু তো আন্দাজ পেয়েছো।
0: আর যারা পোস্টার

0: দেখেনি আমার মনে হয় সবার জন্যই আমরা আরেকবার বলে দিই বিষয়টা।
1: একদম তাই। দেখো এই যে নাটকের জগৎ, এই যে নাট্য জগৎ, এখানে কিন্তু বহু মহিরুহ এসেছেন যাদের জন্যই আজকের এই নাটক বা থিয়েটার নিয়ে এত চর্চা, এত আলোচনা,
0: নাটকের এই যে রমরমা,
1: এত রমরমা সত্যিই তাই। এবং এই সমস্ত কিছুর নেপথ্যে যারা রয়েছেন সেই সমস্ত নক্ষত্রদের নিয়েই আজকে আমাদের কথা হবে। আর আমাদের সঙ্গে কিন্তু তোমরাও জুড়ে থাকতে পারো ফোন লাইনে 0332107325
0: এবং অবশ্যই ফেসবুকে যোগাযোগ করতে পারো। ফেসবুকে আমাদের যে পোস্টার রয়েছে যুববাণীর পেজে, সেই পোস্টারের কমেন্ট সেকশনে গিয়ে তোমরা তোমাদের মন্তব্য, তোমরা তোমাদের যা কিছু বলার আছে জানাতে পারো, আমরা সরাসরি তোমাদের সঙ্গে তার মাধ্যমে যোগাযোগ করব।
1: একদম তাই। তাহলে এই যে আমাদের আলোচনা শুরু হবে দেবার্ঘ, একটা গল্প তো গান ছাড়া শুরু হতে পারে না, তাই না?
0: আমাদের গল্পের আবহে গান তো থাকেই, এবং গানের মাধ্যমে আড্ডা শুরু হলে তার ফ্লেভারটা হয়তো আর একটু রংচঙে হয়ে যায়, তাই না?
1: ঠিক তাই,
0: একদম।
1: তাহলে
0: শুরুর গান সাজো সাজাও, শাহনাবাজ পায়ের কণ্ঠে, বল্লভপুরের রূপকথা ছবি থেকে।
1: ঠিক আছে।

0: ফিরে এলাম গানের পর। শাহনাবাজ ভাইয়ের কণ্ঠে সাজসজ্জাও নাট্যাঙ্গনের খুব পরিচিত গান
1: একদম। আর দেখো, এই যে নাট্যাঙ্গনের আড্ডায় আমরা বহুবার বহু বিষয় নিয়ে কথা বলেছি, তাই না? কিন্তু একটা বিষয় নিয়ে বোধহয় আমরা সকলেই সবসময় আলোচনা করি, কিন্তু সেটা নিয়ে আলাদা করে আর এই যুববাণীর অনুষ্ঠানে আমাদের আলোচনা করা হয়ে ওঠেনি, তাই না?
0: সেটা নিয়ে আলোচনা করা হয়ে ওঠেনি একদম, তোমার সাথে আমার এই নিয়ে আলোচনা হচ্ছিলই। এবং সেটা কি, কারণ আমরা নাট্যাঙ্গনে বহু বিষয় নিয়ে আলোচনা করেছি, কখনো রিহার্সালের কথা বলেছি, কখনো ব্যাকস্টেজ নিয়ে কথা বলেছি, কখনো আমরা মহিষী উচ্চারণ করেছি, অর্থাৎ বাংলা নাটকের উল্লেখ্য নারী চরিত্রদের নিয়ে। কিন্তু বাংলা নাটকের মহিরুহ যারা, অর্থাৎ গিরিশ ঘোষ, অর্থাৎ অর্ধেন্দ্রশেখর মুস্তাফি, অর্থাৎ অমৃতলাল বসু, অর্থাৎ শিশির ভাদুরী থেকে শুরু করে প্রমুখ ব্যক্তিত্ব, এনাদেরকে নিয়ে একটা এপিসোড তো হতেই পারে।
1: একদম তাই, একদম তাই। আর সেই কারণেই, সেই আলোচনা নিয়েই আজকে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা এবং রয়েছে দেবার্ঘ। আর অবশ্যই তোমরাও থাকতে পারো, আরেকবার বলে দিই 0332107325।
0: আচ্ছা, আমি একটা জিনিস ভাবছিলাম যে ধরো 19 শতকে যে কলকাতার নবজাগরণ থেকে শুরু করে একবিংশ শতকের বহু মাধ্যম নির্ভর সমাজ, সেখানে বাংলা নাটকের যে ইম্প্যাক্ট, মানে নিজের ভাষা বা আঙ্গিক বা দর্শককে নতুন করে তো সেটা আবিষ্কার করেছে। ধরো কখনো সেটা রাজনীতি, কখনো সমাজ বাস্তবতার মুখপাত্র হয়ে উঠেছে, কিংবা ব্যক্তি মানুষের অনুসন্ধান বলো বা নন্দন সৃষ্টি বা নন্দন দৃষ্টি, সেটা তো রয়েছেই
1: একদম।
0: প্রতি ক্ষেত্রেই কিন্তু প্রচলিত মঞ্চ ব্যবস্থা কখনো হয়ে উঠেছে সহায়ক, কখনো সমাজই তার বিরুদ্ধে একটা বিদ্রোহ করে উঠেছে, তাই নয়?
1: ঠিক ঠিক তাই। এবার এই যে দীর্ঘ যে যাত্রা, সেখানে গিরিশ ঘোষ, অর্ধেন্দ্রশেখর মুস্তাফি, তুমি যে নামগুলো বললে, আমাদের সবসময় যে নামগুলোর কথা প্রথমেই মনে
0: আসে,
1: একদমই তাই। তো এরকম ব্যক্তিত্বরা ভিন্ন ভিন্ন সময় বাংলা থিয়েটারের কিন্তু বলতে পারো গতিপথ তারাই নির্ধারণ করেছেন
0: এবং বিজয় ধ্বজাটা তারাই উড়িয়েছেন, যে কারণের জন্য আজকে বাংলা নাটকের এই রমরমা। এবং চয়নিকা, একটা কথা আমার বলতে ইচ্ছা করছে যে এই সকলকে যদি একই মাপকাঠিতে আমরা বিচার করি সেটা কিন্তু ভুল হবে, তার কারণ বিভিন্ন জনের মাপকাঠি বিভিন্ন রকম। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে ধরো গিরিশ ঘোষ তিনি কি করছেন, না পেশাদার বাংলা রঙ্গমঞ্চের ভিতকে তিনি শক্ত করছেন। অপরদিকে যদি একটু মানে দেখো যে অর্ধেন্দ্রশেখর মুস্তাফি, তিনি আবার অভিনয় শিল্পের স্বাতন্ত্র্য বা শিক্ষাদানের ওপর গুরুত্ব আরোপ করছেন। অমৃতলাল বসু, অমৃতলাল বসু মানেই মানে সমর্থক শব্দের মতো এসে যায় যে ব্যঙ্গ, বিদ্রোহ, প্রহসন,
1: একটু একটু স্বাভাবিক, একটু সাবলীল,
0: একদম মানে স্যাটায়ারের ব্যাপারটা মানেই অমৃতলাল বসু। এবং তার পাশাপাশি শিশির ভাদুরী যদি বলি, তিনি তো মানে বাংলা নাটকের আধুনিকরণের দিকদর্শী আর কি। শম্ভুমিত্র আসে, শম্ভুমিত্রর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, না গভীর নন্দনতাত্ত্বিক বা ধরো মানবিক অনুসন্ধানের একটা পর্যায়ে। বাদল সরকারকে ছাড়া তো আমাদের আলোচনা অসম্পূর্ণ থেকেই যায়, মানে সেখানে মানে প্রচলিত কাঠামো থেকে বেরিয়ে এসে একটা স্বাতন্ত্র, অর্থাৎ থার্ড থিয়েটার, সেইটা বাদল সরকারের মাধ্যমে আসে। বা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বর্তমান সময়ে দাঁড়িয়ে নাট্য সংগঠক প্রশিক্ষণ বা দলগত চর্চাকে যেভাবে দীর্ঘস্থায়ী রূপ দান করেছেন, সেই বিষয়গুলো নিয়ে বলতে শুরু করলে কিন্তু অনেকটাই সময় লাগবে।
1: একদম। আর তুমি এত সুন্দর করে বললে বিষয়টা, সত্যি তাই, আমি একেবারেই একমত। আর এই যে ধারাবাহিকতা, এটাই কিন্তু আসলে বাংলা নাটকের সবচেয়ে বড় শক্তি, তুমি যদি ভেবে দেখো, তাই না? একজনের হাতে যে প্রশ্ন জন্ম নিচ্ছে, পরবর্তী প্রজন্মের হাতে যেন সেটারই উত্তর কোথাও গিয়ে ফিরে আসছে, কখনো সেটা আসছে। ধরো
0: এই জিনিসটাও তুমি হয়তো লক্ষ্য করে দেখবে যে প্রচলিত মানে একজনের হাতে যে প্রশ্নের জন্ম নিয়েছে, তুমি খুব ভালো একটা কথা বললে, সেইটা যে সেই সেই পতাকাটা যে তিনি বহন করছেন, পরের প্রজন্ম যে সবসময় সেটাকে ধারণ করে এগিয়ে নিয়ে যাবে তা নয়, হয়তো তার কোনো যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকেও সে প্রশ্ন করছে।
1: এই যে নতুন প্রশ্নের জন্ম নিচ্ছে
0: সবসময়, যে একটা নতুনত্বের প্রতি যে খিদে, এই যে টান, এটাই হয়তো বাংলা নাটককে মানে কি বলবো, চিরকালীন করে রেখেছে,
1: চিরকালীন করে রেখেছে,
0: বজায় রেখেছে, সেটাই।
1: এবং আমাদের মনে সবসময় একটা স্থায়ী একটা জায়গা রয়েছে তার। আর এই যে আলোচনা, এই আলোচনায় কিন্তু প্রথমেই যদি তুমি বলো যে বটবৃক্ষ যিনি, তার কথা কিন্তু বলতে,
0: গিরিশচন্দ্র ঘোষ, অবশ্যই। মানে বাংলা থিয়েটারে গিরিশ ঘোষের নাম উচ্চারণ করা মানে একটা যুগের সূচনা হয়ে যায়।
1: ঠিক ঠিক।
0: মানে সালটা 1844, আমি যদি খুব ভুল না হই, সেই সময়ে তার জন্ম। এবং তার পরবর্তীকালে মানে গিরিশ ঘোষের কথা বললে কি কি আসে, নাট্যকার, পরিচালক, সংগঠক, মানে মাল্টিপল ক্যারেক্টার্স আর কি, মানে মাল্টিটাস্কার সোজা বাংলায়। এবং তার পাশাপাশি বাংলা থিয়েটারকে তো গভীরভাবে প্রভাবিত করেছিলেন, এই কথা নতুন করে বলার নয়। এবং 1872 গ্রেট ন্যাশনাল থিয়েটার আসছে, মানে সেটা প্রতিষ্ঠা হচ্ছে এবং তার সঙ্গে সেই সময় তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে। আর বাংলা সাধারণ রঙ্গালয়, মানে পেশাদার চরিত্র লাভ করতে শুরু করছে।

0: সে কিন্তু এই সময় থেকে, তাই না?
1: একদম তাই।
0: আর তোমার ধরো নাট্য জীবনের যে তার বিস্তার, সেটা তো নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রায় 40টার কাছাকাছি তিনি নাটক রচনা করেছেন, একথা আমরা কম বেশি সকলেই জানি তার সম্পর্কে যারা একটু একটু পড়াশোনা করি। এবং তার পাশাপাশি অসংখ্য নাটকে অভিনয়, নির্দেশনা, কি বলবো বলো, মানে 19 শতকে বাংলা থিয়েটারের অন্যতম কেন্দ্রীয় চরিত্র গিরিশচন্দ্র ঘোষ।
1: না, শুধুমাত্র আমরা যারা তাকে নিয়ে পড়াশোনা

0: সংগঠিত পেশাদার যে ব্যাপারটা সেই জায়গাটায় নিয়ে যাওয়া। তার আগে নাট্য চর্চা প্রধানত কি হতো, জমিদার বাড়িতে হতো বা অভিজাত পরিবারের সভায় হতো, তাই না? শখের নাট্যদল মানে একটা সীমাবদ্ধ বিষয় ছিল। তো গিরিশচন্দ্রের যুগে নাটক ক্রমশ টিকিট কেটে যে দেখার মানে এখন আমরা যে বিষয়টার সঙ্গে পরিচিত সেই জায়গায় আসে,
1: মানে ওই প্রচলিত গণ্ডিটাকে তিনি টপকে গেলেন। এবং সেই জায়গায় নাটকের সঙ্গে অর্থনীতি, ব্যবস্থাপনা বা অভিনেতার যে পেশা, অভিনয়কে আমি পেশা হিসেবে গ্রহণ করব, মঞ্চসজ্জা, অভিনয় প্রশিক্ষণ সব কিছুর সঙ্গে কিন্তু একটা সাযুজ্য গড়ে ওঠে।
0: মানে কোথাও গিয়ে কি আমরা বলতে পারি যে এই যে আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ এই জগৎটাকে তাদের পেশার একটা দিক হিসেবে বেছে নিচ্ছেন, তার সূত্রপাতটা সেই প্রথম যে ফিতে কাটা ব্যাপারটা সেটা গিরিশচন্দ্র ঘোষই করেছিলেন,
1: কোনো ডাউট নেই এই বিষয়ে।
0: একদমই তাই। আর দেখো কথা বলতে বলতে কিন্তু এই মুহূর্তে সময় একটা ছোট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর।
2: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
3: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
2: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
3: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
2: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: গিরিশ ঘোষের কথা বলছিলাম, তো তার নাটকে ধরো পৌরাণিক, ঐতিহাসিক, ধর্মীয় বিষয়ের পাশাপাশি দেশাত্মবোধ যেমন রয়েছে, তার পাশাপাশি সমকালীন আবেগের বহিঃপ্রকাশ তো রয়েছে নাকি?
0: একদম তাই। মানে তার যে নাট্য দর্শন, তার নাটকে যে পৌরাণিক, ঐতিহাসিক, ধর্মীয়
1: প্রভাব রয়েছে, এবং তার পাশাপাশি আরেকটা জিনিস অবশ্যই তুমি হয়তো আমার সঙ্গে সহমত হবে যে সঙ্গীতের ক্ষেত্রেও, মানে নাট্য সঙ্গীতের ক্ষেত্রেও কিন্তু তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 19 শতকের বাংলা মঞ্চে নাট্য গান একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এবং সেই ধারাকে সুসংহত এবং জনপ্রিয়তার সঙ্গে প্রচার করা
0: তুলে ধরেছিলেন।
1: একদম একদম একদম।
0: মানে তার নাট্য দর্শনে যে কথা আমি বলছিলাম যে আরেকটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু ছিল যে দর্শকের সঙ্গে সরাসরি তার যে যোগাযোগ, তাই না?
1: এটা খুব জরুরি।
0: হ্যাঁ, মানে একটা মানে সরাসরি মনে হচ্ছে দর্শক কোথাও গিয়ে তার সঙ্গে যেন কথা বলছেন, তাই না? নাটক তার কাছে কেবল যে সাহিত্য নয়, মানে মঞ্চে জীবন্ত হয়ে ওঠা একটা,
1: মানে ওই ব্যাপারটা কাজ করছে। কোথাও গিয়ে যিনি দর্শক তিনি ভাবছেন আরে মঞ্চে তো ওই মুহূর্তে হয়তো আমি আছি,
0: আমি দাঁড়িয়ে আছি,
1: মানুষ মানে মননে হয়তো তিনি রয়েছেন,
0: বা যিনি কথা বলছেন তিনি আমার সঙ্গে কথা বলছেন, আরো 5 জনের সঙ্গে নয়, শুধুমাত্র আমার সঙ্গেই কথা বলছেন। এই উপলব্ধি তাকে একই সঙ্গে লেখক, অভিনেতা এবং পরিচালক হিসেবে কাজ করতে বোধহয় সাহায্য করেছিল।
1: মানে একটা সামগ্রিক শিল্পী আমি যদি তাকে বলি
0: ঠিক
1: কোথাও অত্যুক্তি হবে না।
0: না,
1: আচ্ছা আমরা গিরিশ ঘোষের কথা বললাম, এবার যে কথা একটু আগেই বলেছিলাম যে অভিনয়ের স্বতন্ত্র ব্যাকরণ, এই ফ্রেজটা যদি উঠে আসে তাহলে কার কথা আসবে? অর্ধেন্দ্রশেখর মুস্তাফি, অর্ধেন্দ্রশেখর মুস্তাফির কথাই আসবে।
0: গিরিশচন্দ্রের তিনিও কিন্তু সমকালীনই ছিলেন, তাই না? অর্ধেন্দ্রশেখর মুস্তাফি,
1: অমৃতলাল বসু, অর্ধেন্দ্র মুস্তাফি, এনারা ওনার সমসাময়িকই ছিলেন।
0: হ্যাঁ, আর বাংলা অভিনয় শিল্পের ইতিহাসে এটা কিন্তু একটা স্বতন্ত্র অধ্যায়। মানে অভিনেতা, নাট্যলেখক, নাট্য শিক্ষক হিসেবে তার যে কাজ, মানে অর্ধেন্দ্রশেখর মুস্তাফির, সেটা বাংলা মঞ্চে অভিনয়ের কারিগরি দিককে বিশেষ একটা গুরুত্ব দিয়েছিল।
1: এবং তুমি যদি দেখো ওই স্প্যানটা, অর্থাৎ 1872 থেকে 1903-04 এরকম কিছু একটা হবে, সেই সময় যে ন্যাশনাল থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার, মিনার্ভা, স্টার, এই সমস্ত যে প্রতিষ্ঠান তার সঙ্গে কিন্তু তাদের একটা গভীর সম্পর্ক ছিল।
0: হ্যাঁ, বলতে বলতে আমাদের সঙ্গে কিন্তু আলোচনায় বন্ধুও চলে এসেছে, দেখি বন্ধু কি বলছে।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: হ্যালো,
4: আমি রানাঘাট থেকে বলছি।
1: হ্যাঁ বলুন, কি বলতে চান?
4: হ্যাঁ, ওই যে আপনাদের যে আজকে অনুষ্ঠানটা চালাচ্ছেন, এই অনুষ্ঠান সম্বন্ধেই বলতে চাইছি আর কি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
4: বলছি আজকে লাকিলি ইয়ে পেয়ে গেলাম লাইন।
1: আচ্ছা আচ্ছা।
4: হ্যাঁ, অনেকদিন ট্রাই করি, কোনোদিন পাই না।
1: আচ্ছা, এভাবেই সঙ্গে থাকবেন, আরো বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় জয়নিকা একবার ফোন নাম্বারটা যদি বলে দাও।
0: আরেকবার বলে দিই, 0332107325। এছাড়াও কিন্তু খোলা আছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের যে পোস্টারটা, আজকে নাচাঙ্গনের যে পোস্টার, সেই পোস্টারের

0: বন্ধুরা অবশ্যই জানাতে পারেন। আচ্ছা, আমরা তো ন্যাশনাল থিয়েটারের কথা বলছি, এবং সেক্ষেত্রে আরেকটা পয়েন্ট তো উঠে আসেই যে মানে এর যে গুরুত্ব, অর্থাৎ স্বতঃস্ফূর্ত প্রতিভার বিষয়তে শুধু তো থাকবে না, তার পাশাপাশি এটাকে একটা শিক্ষণীয় শিল্প মাধ্যম হিসাবে গড়ে তুলতে হবে, যেটা হয়তো অর্ধন্দ মুস্তাফি বারবার তার উপর আলোকপাত করতে চেয়েছেন।
1: ঠিক।
0: অর্থাৎ মানে সংলাপ প্রক্ষেপণ বলো বা অঙ্গভঙ্গি বলো, এর যে ধরন,
1: চরিত্রের, হ্যাঁ তুমি যেটা বলছো, চরিত্রের ধরন বুঝে অভিনয় করা, তাই না? যে জিনিসটা পরবর্তীকালে বহু শিল্পীর মধ্যেও আমরা এই গল্প শুনেছি যে কোন চরিত্র আমি করছি সেই অনুযায়ী আমার,
0: ইভেন এখনো অনেক যারা ধরো থিয়েটার করেন বন্ধু বান্ধবরা, তারা কি বলেন যে ওই চরিত্রটা আমি হয়ে উঠছি, এই যে হয়ে ওঠাটা,
1: এবং একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে যাওয়ার মাঝের যে সময়টা, সেই যে মানে নিজের মধ্যে যে পরিবর্তন আনা, এইগুলো মানে মঞ্চে সহঅভিনেতাদের সঙ্গে তার যে সঙ্গতি বজায় রাখা, এসব বিষয় তার নাট্যচর্চায় কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়
0: এবং এগুলোর উপর তিনি বারবার আলোকপাত করেছেন। এবারে অর্ধেন্দ্র মুস্তাফির মানে অভিনয় চরিত্রের বহিরঙ্গ এবং অন্তর্গত যে প্রবণতার মধ্যে একটা সম্পর্ক তৈরির চেষ্টা, সেটা তার কাছ থেকে তো বোঝা যায়। তার পাশাপাশি তার সময় বাংলা মঞ্চে অভিনয়ের যে ঐতিহ্য তৈরি হচ্ছিল, সেটা কিন্তু পরবর্তী প্রজন্মের অভিনেতাদের জন্য একটা কার্যকর ভিত স্থাপন করে। এই কথা বোধ হয় কেউ আমার সঙ্গে সবাই সহমত হবেন আর কি, তাই না?
1: একদম তাই। আর বাংলা অভিনয় শিল্পের কথা হচ্ছে, সেখানে পরবর্তীকালে পৃথক যে প্রশিক্ষণ কৌশল বা ধরো অভিনয় শৈলীর দিকে যে এগোচ্ছে, সেই ক্ষেত্রে তার প্রাথমিক ভিত নির্মাণে কিন্তু অর্ধেন্দু শেখরের অবদান সত্যি চিরস্মরণীয়।
0: অবশ্যই। এবারে অর্ধেন্দু মুস্তাফির কথা এলে তার সঙ্গে প্যারালালি যার কথা আসে, তিনি কে? তুমি একটা জিনিস ভাবো চয়নিকা, আমি বারবার এই জিনিসটা ভাবি যে গিরিশ ঘোষ তো অল ইন অল, আমি বুঝে নিলাম সেই জায়গা থেকে, অর্ধেন্দ্র মুস্তাফি এবং অমৃতলাল বসু দুজনে ধরো প্যারালাল ট্র্যাক দুটো, মানে সেইভাবে চলছেন, কিন্তু দুজন কতটা স্বতন্ত্র,
1: মানে দুজনের কাজের মধ্যে সম্পূর্ণ আলাদা,
0: দুজনের ডাইমেনশন আলাদা, দুজনের ভাবভঙ্গি আলাদা, দুজনের ওয়ে অফ থিংকিং, চিন্তা শক্তি সম্পূর্ণ আলাদা, কিন্তু দুজনেই কতটা প্রাসঙ্গিক আজও,
1: প্রাসঙ্গিক, এবং ওনাদের চিন্তা শক্তি আমাদেরও ভাবতে শেখায়।
0: অবশ্যই।
1: প্রত্যেকটা মুহূর্তে তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় আমাদেরকে নতুন করে নতুন কিছু একটা দিকে ভাবায়।
0: অমৃতলাল বসুর কথা যখন বলছি, সেক্ষেত্রে তার নাট্য প্রতিভার প্রধান যে বৈশিষ্ট্য, সে কথা আমরা সবাই জানি, অর্থাৎ হাস্যরস। হাস্যরসের ভিতর দিয়ে সমাজের অসঙ্গতি, রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরা, অর্থাৎ স্যাটায়ারের প্রয়োগ, সেটাই।
1: তিনি বুঝেছিলেন আসলে যে মানে সরাসরি বক্তৃতা বা উপদেশ দিলে বিষয়টা যতটা গ্রহণযোগ্য হবে, বা হয়তো সব ক্ষেত্রে সবাই তো ভালোভাবে নেয় না, সেটা নিয়েই এই তুলনায় ব্যঙ্গ অনেক সময় দর্শকের মনে একটু বেশি
0: বোধহয়। সেটাই, মানে তার সঙ্গে ন্যাশনাল গ্রেট ন্যাশনাল থিয়েটারের ইতিহাস তো ঘনিষ্ঠভাবে জড়িয়ে। 72 সাল বোধহয় যখন নীলদর্পণের অভিনয় হচ্ছে, সেখানেই তার মঞ্চাভিষেক হচ্ছে আর কি, এবং পরবর্তীকালে গ্রেট ন্যাশনাল থিয়েটার ব্যবস্থাপনাতেও তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মানে ব্রিটিশ শাসনের রাজনৈতিক আবহে তার যে প্রহসনগুলো নিছক হাসির উপকরণ নয়, এই বিষয়টায় বারবার আলোকপাত করার মতোই একটা পয়েন্ট আর কি। মানে সেই সময়ের যে রকম আবহ, অর্থাৎ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যে কী বলবো প্রতিবাদ, অবশ্যই প্রতিবাদ, এবং সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য উদাহরণ তার যুবরাজ নাটক, তাই নয় কি?
1: ঠিক, একদমই তাই।
0: মানে এই নাট্যব্যঙ্গের সূত্র ধরেই 1876-এ যে ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট, সেটার প্রেক্ষাপট তৈরি হচ্ছে।
1: আর অমৃতলালের, অমৃতলাল বসুর যে বিশেষত্ব, সে তার বিশেষত্ব ছিল যে জনপ্রিয়তার সঙ্গে সামাজিক যে বক্তব্য সেটাকে
0: মিলিয়ে দেওয়া।
1: হ্যাঁ, তিনি সব কিছুর মধ্যেই তার একটা সমাজের জন্য কিছু কিছু কথা তার থাকতো। তার নাট্যভাষা অতিরিক্ত মানে কঠিন, একটা দুর্বোধ্য, খুব ভারী, এই ব্যাপারটা ছিল
0: না। না,
1: সাধারণ দর্শক হাসতে হাসতে পরিচিত সমাজ ব্যবস্থা বা ধরো কখনো মানে ক্ষমতার চাটুকারিতা যেটাকে আমরা বলি আর কি, এই বিষয়গুলোকে ঔপনিবেশিক বাস্তবতার নানা দিককে তিনি চিনে নিতে পারতেন। ফলে বাংলা প্রহসন তার হাতে নিছক বিনোদনের সীমা অতিক্রম করে সামাজিক আলোচনার একটা অস্ত্রে পরিণত হয়।
0: কথাটা ভুল নয়। আচ্ছা, এই যে আমরা এই ট্রায়োকে নিয়ে আলোচনা করছি, আমার মনে হয় আমার বন্ধুরা এখন এই মুহূর্তে একটা গান চাইছেন, তাই নয় কি?
1: একদম তাই।
0: গান শুনে নিলে কেমন হয় এখন?
1: কোন গান শুনবে বলো? আমার তো এই মুহূর্তে ভীষণভাবে বাদল সরকারের গানটা শুনতে ভীষণ মন

0: থিয়েটারের জয়, সিনেমার জয়, বাংলা নাটকের জয় এবং বাদল সরকারের তো জয় অবশ্যই, এবং বাদল সরকারের জয় জয়কার আমরা করব। আর একটু পর আমরা ক্রোনোলজি ধরে যেহেতু এগোচ্ছি আমরা, তাই না,
1: আমরা
0: বাদল সরকারের কথা বলবো
1: এগোচ্ছি, হ্যাঁ
0: ডেফিনেটলি। তবে এই যে ট্রায়োকে নিয়ে আমরা গানের আগে কথা বলছিলাম, তো বলতে বলতেই আমার মনে হয় একটা ফোন কল এসে গেছে, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমরা আলোচনায় ফিরি। তো এই যে ট্রায়োর কথা বলা হচ্ছিল, অর্থাৎ গিরিশ ঘোষ, অর্ধেন্দ্র মুস্তাফি এবং অমৃতলাল বসু, এনাদের কথা যে আমরা বললাম, তার পরে যে নামটি আসে তিনি শিশির ভাদুড়ী।
1: একদম তাই।
0: এইবারে মানে গিরিশচন্দ্র ঘোষের যে সময়টা, ওই সময়ের যে জাঁকজমকপূর্ণ পেশাদার থিয়েটার, তার যে মঞ্চের পালা, তারপরে বাংলা নাটককে একটা নতুন অভিনয়ের দর্শনের সঙ্গে যে মানুষকে পরিচয় করানো, এটা কে করালেন? শিশির ভাদুড়ী।
1: অবশ্যই তাই। আর তাকে আধুনিক বাংলা তথা ভারতীয় থিয়েটারের অন্যতম কিন্তু একজন অগ্রদূত হিসেবেই মনে করা হয়। মানে অভিনেতা বলো, পরিচালক, নাট্যকার বা মঞ্চ পরিকল্পনাকারী, বহুমুখী পরিচয় তার কাজ বাংলা থিয়েটারের নতুন একটা মানে বাস্তবিক দিক তুলে ধরেছিল।
0: অবশ্যই। এবং তার পাশাপাশি মানে শিশির ভাদুড়ীর অভিনয়ের যে বাহ্যিক নাটকীয়তার পরিবর্তে মানে মনস্তত্ত্বের যে ব্যাপক প্রভাব, এইটা কিন্তু খুব জরুরি। মানে শিশির ভাদুড়ীর কথা এলে মনস্তত্ত্ব উঠে আসে এবং স্বাভাবিক আচরণের ওপর জোর বাড়ানো, সংলাপকে কেবল উচ্চারণযোগ্য সাহিত্য না ভেবে কথোপকথনের স্বাভাবিক ছন্দে নিয়ে আসা, মানে যেন ডে টু ডে লাইফের যে একটা সেইটা, এবং চরিত্রকে জীবন্ত করে তোলার একটা তো প্রচেষ্টা সবসময় ছিলই। এবং তার পাশাপাশি মঞ্চের যে বাস্তব পরিবেশ তাকে ফিল করানো, এইটা মনে হয় শিশির ভাদুড়ীর একটা উল্লেখযোগ্য ফিচার।
1: দেবার্ঘ, তুমি একটা জিনিস খেয়াল করবে, সেটা সাহিত্য বলো বা নাটকের দিক, যত সময় এগোচ্ছে তত কিন্তু মানে দর্শকের সঙ্গে বা পাঠকের সঙ্গে কানেক্ট করার বিষয়টা বাড়তে থাকে, বা ভাষা সহজবোধ্য হয়, সমস্ত দিকটাই আরও সহজ হতে থাকে।

0: এবং আজকের সময় দাঁড়িয়ে এটা কেন বলতো খুব জরুরি, মানে আমার অন্তত এটাই মনে হয়, আজকে মানুষের কাছে বিনোদনের এত মাধ্যম, সেখানে একটা দিকে তাকে মনোনিবেশ করানো, তার কাছে তো প্রচুর অপশানস, মাল্টিপল অপশানস আমার কাছে, আমি এটা না হলে ওটা করবো, ওটা না হলে, কিন্তু তবুও নাটকের প্রতি এই যে আমি যেহেতু নাটক নিয়ে আলোচনা করছি সেই কথাই বলছি, তার প্রতি যে আকর্ষণ, তার প্রতি যে একটা মনোসংযোগ সৃষ্টি হওয়া, তার জন্য তো অবশ্যই সেটা জরুরি।
1: তুমি কেন সমস্ত বিনোদনের দিকটা ছেড়ে তুমি নাটকেই তোমার মনটা দেবে, তাই না?
0: এক্স্যাক্টলি,
1: সেই একটা কারণ তো দরকার, এবং সেই কারণটা বোধহয় এদের হাত ধরেই এসেছিল এবং শুরু হয়েছিল। আর বলতে বলতে কিন্তু আমাদের সময় হয়ে এসেছে আরও একটা বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপনের পর ফিরে আসছি বাকি কথা নিয়ে।
2: বুখার আয়া হ্যায় ইসে নজরআন্দাজ না করেন।
3: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
2: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
3: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
2: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
3: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
1: হ্যাঁ, যে কথা বলছিলাম আমরা বিরতিতে যাওয়ার আগে, শিশির ভাদুরীর কথা হচ্ছিল, এই যে শিশির ভাদুরীর যে প্রভাব বাংলা থিয়েটারের দর্শক সমাজের ওপর পড়েছিল এবং সেটা পড়াটা ভীষণই স্বাভাবিক। দেখো, শিক্ষিত মধ্যবিত্ত সমাজের কাছে থিয়েটারের ক্রমশ একটা গুরুতর একটা শিল্প মাধ্যম হিসেবে উঠে আসছে,
0: পরিচিতি পেতে শুরু করছে সেই সময়।
1: অভিনয় যে মানে কেবল একটা যে চমক সৃষ্টি করার বিষয় সেটা নয়, মানুষ ধীরে ধীরে বুঝতে পারলো যে তার মধ্যে মনস্তত্ত্ব রয়েছে, কখনো নীরবতা রয়েছে, হ্যাঁ সংযম রয়েছে, সূক্ষ্মতা, এই যে বিষয়টা শিশির ভাদুরী সেই উপলব্ধিকেই কিন্তু শক্তিশালী করে তুলেছিলেন।
0: আর এই কারণেই বাংলা থিয়েটারের ইতিহাসে গিরীশ ঘোষ আর শিশির ভাদুরী এই দুজন, এই দুই যুগপুরুষ আমি বলবো, এনারা কিন্তু সেই যুগসন্ধিক্ষণের একটা প্রতিনিধিত্ব করে গেছেন। মানে একজন পেশাদার মঞ্চের ভিত্তিকে দৃঢ় করছেন, অন্যদিকে অন্যজন কি করছেন, না সেই মঞ্চের অভিনয় নন্দনকে, মানে তার যে নান্দনিকতাকে আধুনিকতার মোড়কে উপস্থাপন করছেন।
1: একদম তাই, একদম তাই। আর মানে স্বাধীনতার আগে হোক বা স্বাধীনতার পরে, এই যে বিষয়টা, এই যে এই সময়ের বাংলা থিয়েটারে আমরা আরও বহু মহিরহকে পাই, কিন্তু সে কথা বলার আগে চলো বন্ধুর কথা শুনি।
0: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোনো কারণে আবারও
1: বন্ধু আসছে কিন্তু বন্ধুর সঙ্গে আমরা গল্প করতে পারছি না। যাই হোক, তোমরা আসতে থাকো 0332107325। যে কথা বলছিলাম দেবার্ঘ,
0: স্বাধীনতার মানে পূর্ববর্তী সময়টার কথা তুমি একটু আগেই বলছিলে,
1: তো সেই সময় কার মানে এই সময়, এই যে আমরা যে বেশ কয়েকটা নাম পরপর এলাম, তারপরে কার নামটা প্রথমেই তোমার এই মুহূর্তে মনে আসছে?
0: সৌম্যমিত্রের কথা মাথায় আসছে।
1: অবশ্যই, তাই আমিও সে কথাই বলছিলাম। উনি কিন্তু একজন মানে ওই স্বাধীনতার পূর্ব আর পরবর্তী এই যে সময়টা, সেই সময়কার বাংলা থিয়েটারের একটা বলতে পারো সেতু বন্ধন।
0: অবশ্যই, অবশ্যই।
1: মানে 1943 সালে যখন আইপিডি এর সঙ্গে তার যুক্ত হওয়া বা তার শিল্পী জীবনে গুরুত্বপূর্ণ একটা যখন
0: প্রভাব ফেলছে আর কি,
1: তার পরবর্তী সময়েও বহুরূপী তার যে প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলা থিয়েটারের যে নন্দন তত্ত্বকে তিনি তো গভীরভাবে প্রভাবিত করেছিলেন, তাই না?
0: এবং চয়নিকা, আর একটা পয়েন্ট আমার মনে হয় এখানে, যে মানে শম্ভুমিত্রের যে নাট্য ভাবনা, সেখানে শিল্প সমাজ এই দুটো তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একটার জন্য অন্যকে কোনোভাবেই অবহেলা বা বিসর্জন দেওয়া নয়, এটা একটা বড় বিষয়। এবং তিনি নাটককে কেবল রাজনৈতিক প্রচারের মাধ্যম হিসেবে কিন্তু বাহন করেননি, তার পাশাপাশি বাস্তবতা থেকে তিনি বিচ্ছিন্নও করেননি, এবং তার প্রযোজনায় যে দৃশ্য রচনা বলো, আলো, শব্দ, অভিনয়, সংলাপ বা মঞ্চের স্থানিক ব্যবহার, সব কিছুকে মানে পরিপূর্ণভাবে কি করে ব্যবহার করতে হয় এবং একটা সুসংহত শিল্প ভাষার রূপ দিতে
1: সুতোয় বেঁধেছিলেন।
0: এক্স্যাক্টলি, মানে সবকিছুকে তিনি একটা সুতোয় খুব সুন্দরভাবে বেঁধেছিলেন।
1: রবীন্দ্রনাথের নাটকগুলো সেই নাটকে নতুন মঞ্চ ভাষায় উপস্থাপন, এটাও কিন্তু তার অন্যতম বড় কৃতিত্ব, এটার কথা অবশ্যই বলতে হবে। দেখো, এই কথা বলতে গিয়ে রক্তকরবীর কথা অবশ্যই মনে পড়বে আমাদের, তাই না? রক্তকরবীর প্রযোজনা বিশেষভাবে স্মরণীয় তার কৃতিত্বগুলোর মধ্যে। আর রবীন্দ্রনাট্যকে নিছক যে সাহিত্য পাঠের যে পর্যায়ে, সেই পর্যায়ে না রেখে তার অন্তর্নিহিত যে ভাবনা, তার যে নাট্য সম্ভাবনা আমরা যদি বলি ভাষাটা, সেক্ষেত্রে সেই বিষয়টাকে মঞ্চে তিনি তুলে ধরেছিলেন।
0: ঠিকই। আচ্ছা, এই বিষয়ে আমার আরেকটা

0: মানে মনে হলো এক্ষুনি তোমার কথা শুনতে শুনতে যে মানে শম্ভু মিত্রের অভিনয়ের যদি বৈশিষ্ট্য বলি সেটা কি সংযম এবং গভীরতা,
1: একদম,
0: এবং তার কাছে চরিত্রদের অন্তরলো গুরুত্বপূর্ণ ছিল, সেটা ঠিকই। এর ফলে কি হচ্ছে না, মানে বাংলা অভিনয়টা ক্রমে উচ্চকণ্ঠে আবেগ প্রকাশ থেকে মানে থাকছে, কিন্তু তার পাশাপাশি সেখান থেকে সরে এসে কোথাও গিয়ে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রকাশের দিকেও কিন্তু এগিয়ে যাচ্ছে, তাই না?
1: একদম তাই।
0: মানে বহুরূপীর যে দলগত চর্চা সেটা আবার দেখিয়ে দিচ্ছে কি না, নাট্য প্রযোজনা কেবল একজন তারকার উপর নির্ভরশীল নয়, এটা একটা দলগত প্রচেষ্টা।
1: ঠিক, একদমই তাই। আর এই বিষয়ে কথা বলতে বলতে আমরা একটু আগে একটা গান শুনেছিলাম, তাই না, যেখানে আমরা বাদল সরকারের প্রসঙ্গে এসেছিলাম, আর অবশ্যই তার কথা কিন্তু আজকের আলোচনাতে উঠে আসবেই, আর এরপর আমরা তারই কথা বলবো। বাংলা নাটকের ইতিহাসে তিনি এমন একটা প্রশ্ন তুলেছিলেন যেটা শুধু মানে নাটকের বিষয়বস্তু নিয়ে নয়, নাটক কোথায়, কিভাবে, কার জন্য, এই যে মৌলিক যে প্রশ্নগুলো, তাই না?
0: বাংলায় মানে বাদল সরকারের কথা এলেই আমার মনে হয় যে তাকে আমি কিভাবে স্পেসিফাই করব, কিভাবে আমি তাকে মানে তার বিশেষণ কি দেব, সেটা কি যুগের হাওয়া, পরিবর্তনের হাওয়া, কিভাবে বলবো। মানে বাদল সরকার মানেই কিন্তু এক ঝাঁক বিশেষত্ব, নতুনত্ব।
1: ঠিক, আর এই বিষয়ে বন্ধু কি বলছে শুনে নেওয়া যাক। না, আজকে বন্ধুদের সঙ্গে আমরা আড্ডা দিতে পারছি না, যাই হোক আমরা আড্ডা দিচ্ছি, তোমরা ফেসবুকেও আসতে পারো, ফেসবুকের যে পোস্টার রয়েছে তার কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা রয়েছে।
0: আচ্ছা, বাদল সরকারের কথা যখন এলো, সেই প্রসঙ্গে ধরো এবং ইন্দ্রজিৎ বা পাগলা ঘোড়া, সাগিনা মাহাতো, এই সমস্ত নাটকের কথা তো আসবে নাকি?
1: একদম তাই। আর এই যে যে নাটকগুলোর কথা আমরা বলছি, তিনি আধুনিক মানুষের দেখবে বিচ্ছিন্নতা বা এই যে অস্তিত্ব সংকট, মানে আমরা যেটাকে মানে ইনসিকিউরিটি বলতে পারি, তাই না,
0: সেক্ষেত্রে
1: সামাজিক কাঠামো বা প্রতিবাদের নানান দিক, এগুলো কিন্তু তার অনুসন্ধানের একটা বিষয় ছিল।
0: আর অবশ্যই তার মৌলিক অবদান বলতে থার্ড থিয়েটারের কথা তো আসবেই, মানে তৃতীয় থিয়েটারের কথা উঠবে, এবং সেখানে ধরো প্রচলিত লোকনাট্যকে একদিকে এবং প্রসেনিয়াম অন্যদিকে রেখে তিনি এমন এক নাট্যরীতি নির্মাণ করলেন যেখানে মঞ্চের স্থায়ী কাঠামো, বিপুল ব্যয়, জটিল আলো, দৃশ্যসজ্জা সমস্ত কিছু অপরিহার্য নয়।
1: ঠিক,
0: অর্থাৎ অভিনেতা এবং দর্শকের দূরত্ব কিন্তু দেখো ক্রমশ কমে আসছে,
1: আরও কমছে,
0: পার্ক, মাঠে, উঠোনে, বিভিন্ন জায়গায় আর কি।
1: মানে যে কথা আমরা একটু আগে বলছিলাম যে এই যে দর্শক আর যিনি মঞ্চে রয়েছেন তাদের মধ্যে দূরত্বটা আরো আরো ধীরে ধীরে কমছে, মানে আরো আরো কাছাকাছি আসছেন, তাই না,
0: কাছে আসছেন। এবং এই রীতির মূল বৈশিষ্ট্য কি, বাদল সরকারের এই রীতির মূল বৈশিষ্ট্য এটাই, নমনীয়তা, তাই নয় কি?
1: একদমই তাই,
0: বহনযোগ্যতা, নমনীয়তা, এই কথাগুলোই আমরা বলতে পারি। এবং ধরো স্বল্প ব্যয়, কারণ বাজেট সবসময় একটা বড় কথা।
1: এবং তুমি যখন প্রথমেই আমরা যখন বললাম যে এই যে পার্ক, মাঠ, উঠোন, ঘর, এই যে তার তার নিজের যে শিল্প সত্তাটাকে সেটাকে প্রকাশ করার এই যে মাধ্যমগুলো তিনি নিয়ে আসছেন, এটাই গিয়ে কোনো জায়গায় এসে তার এই ভাবনাটাকে, মানে তুমি যে যে পয়েন্টগুলো বললে, মানে সেটা স্বল্প ব্যয়ের বিষয়টা হোক বা নমনীয়তা হোক, সবটাই কিন্তু এটার সঙ্গেই জড়িয়ে রয়েছে। আর বাদল সরকারের কাছে নাট্যরূপ এবং নাটকের বক্তব্য
0: উল্লেখযোগ্য উদাহরণ আর কি,
1: তার কথা বলে এই নামটা না এলে হবে না।
0: সেটাই, মানে বাংলা নাটকের মধ্যবিত্ত জীবনের যে পুনরাবৃত্তি, অস্তিত্ব সংকট, এগুলোকে তো একটা ভাষায় তিনি প্রকাশ করছেন, এবং চরিত্রের প্রচলিত যে মনস্তাত্ত্বিক ধারাবাহিকতা, তার বদলে তার পরিচয়, স্মৃতি বা অস্তিত্বের প্রশ্ন, যেখানে ধরো মানে নাটকের কাঠামোটাই নতুনভাবে উঠে আসছে, তাই না?
1: ঠিক। আচ্ছা, এই যে আমাদের আলোচনা হচ্ছে, আমরা পরবর্তী জনের কাছেও যাব, মানে এর পরে যার নাম আসে, হয়তো আমাদের শুধু আমাদের মনে আসছে না, তোমাদেরও মনে আসছে যে কখন তার নামটা আসবে, তো তিনি কে সেটা এখন বলছি না আমরা।
0: তোমরা

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: নাট্যাঙ্গনের আড্ডায় ফিরে এলাম। আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা এবং আমার সঙ্গে রয়েছে
3: দেবার্ঘ।
2: আর আজকের আলোচনা হচ্ছে, আমরা বেশ কিছু জনের নাম আমরা বলেছি যাদের কথা আমাদের মাথায় প্রথমেই আসে। আচ্ছা, তার সঙ্গে কিন্তু বন্ধুরা ফোনে আসতে পারছে না ঠিকই, আমাদের কিন্তু যেমন সৌমেন দাস বলছেন, আজকে যুববাণীর নাট্যাঙ্গন অনুষ্ঠানে নেপথ্যের নক্ষত্র চয়নিকা ও দেবার্ঘ, তোমরা যে আলোচনা করছো পুরনো শিল্পীদের নিয়ে বিভিন্ন নাটক থেকে বিষয়ভিত্তিক, যেমন গিরীশ ঘোষের অভিনয়কে তুলে ধরছো, খুবই ভালো শুনছি। এই থিয়েটার বা নাটক আমার খুব ভালো লাগে। একদমই তাই, আমাদের প্রত্যেকেরই পছন্দ, আর সেই জন্যই মানে বাঙালির সঙ্গে নাটক এভাবেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আচ্ছা, এছাড়াও শ্রাবন্তী পণ্ডা, মিন্টু দালাল বসুয়া থেকে, মানসী দাস সেন, রিমু মুখার্জি, রিট্টু, তারাও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এবং জানিয়েছেন যে তারা শুনছে।
3: আমি গান শুনতে শুনতে জয়নিকা একটা কথা ভাবছিলাম, এই মেলার গানটা যখনই বাজে চারপাশের পরিবেশ থেকে আমি বদলে যাই।
2: হ্যাঁ, ওই আমরাও যেরকম নাচছিলাম আর
3: কি,
2: মানে এটা বলে দেয় যে ধীরে ধীরে আবহাওয়াটা কি একটু আর একটু চঞ্চল হয়ে উঠছে।
3: মানে এই গানটার একটা ইমিডিয়েট এফেক্ট আছে এবং যেটা থেকে যায় সঙ্গে,
2: একদম
3: সেই কারণে জন্য এই গানটা আমার বারবার বাজাতে ইচ্ছা করে। আমার মনে হয় আমার বন্ধুরাও খুব পছন্দ করে, এটা শুনতে, এটা ভালোবাসে না এমন লোক খুব কম।
2: একদমই তাই।
3: আচ্ছা, আমরা আলোচনায় ফিরব। আমরা যাদের যাদের কথা বলেছি,
2: ওই যে কথাটা বললাম না যে আবহাওয়াটা একটু চঞ্চল হয়ে গেল,
3: হ্যাঁ
2: সেটা তোমরা বুঝবে।
3: এবার একজন চঞ্চল মানুষকে নিয়েই কথা বলবো, তার কারণ মানে তার নাম করলে বোঝা যায়, আমার মনে হয় কেউ কেউ বুঝতেও পেরেছেন। যে সমস্ত মহিরথের কথা বলছি, তারপরে তার নাম না করলে মানে অন্যায়টাই অবশ্যই
2: অন্যায় হবে।
3: উৎপল দত্তের কথা বলছি আর গৌরচন্দ্রিকা নাইকরি, অর্থাৎ উৎপল দত্তের নাট্যজীবনের প্রথম যে গুরুত্বপূর্ণ পর্বটা যদি বলি, সেক্ষেত্রে তো ইংরেজি থিয়েটারের মধ্যে দিয়েই শুরু, অর্থাৎ দ্য শেক্সপিয়ারিয়ান্স। এক্স্যাক্টলি। এবারে সেইখানে তিনি সেটা প্রতিষ্ঠা হচ্ছে, তার মূল লক্ষ্য কি, নাম শুনেই বোঝা যাচ্ছে যে শেক্সপিয়ারের যাবতীয় নাটকগুলো কলকাতার মহলে, মানে অভিজাত মহল থেকে সাধারণ মহল, সমস্ত জায়গাতে ছড়িয়ে দেওয়া এবং তার যে বার্তা অভিনয়ের, তার যে নাটকগুলোর যে বার্তা, সেগুলো ছড়িয়ে দেওয়া, তাই নয়?
2: আর পরবর্তীকালে বাংলা থিয়েটারে তার যে প্রবেশ বা এবং লিটল থিয়েটার থিয়েটার গ্রুপের সঙ্গে তার কাজ, তাকে বাংলা নাট্য জগতের কিন্তু কেন্দ্রে নিয়ে আসে উৎপল দত্তকে। আর শেক্সপিয়ারীয় অভিনয় বা পাশ্চাত্য নাট্যরীতির সঙ্গে বাংলা সামাজিক বাস্তবতার তার যে সংযোগ, তার নাট্যভাষাকে এটা কিন্তু স্বতন্ত্র করে তুলেছিল। মানে উৎপল দত্তকে আলাদা করে আমরা মনে রাখবো কেন?
3: কেন, অবশ্যই, একদম খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুমি উল্লেখ করেছো।
2: এটার সঙ্গে কিন্তু তার এই দিকটাই চলে আসে, তাই না?
3: এবং তার গুরুত্বপূর্ণ অবদানগুলোর একটা কি না, সেটা হচ্ছে রাজনৈতিক নাটককে শিল্পগতভাবে শক্তিশালী করে তোলা।
2: ঠিক,
3: তাই না?
2: ঠিক, একদম তাই। আর উৎপল দত্তের কাছে রাজনীতি যে কোনো আলাদা বক্তৃতার

0: বিষয় নয়। মানুষের জীবন বা ক্ষমতার যে সম্পর্ক, শোষণ বলো বা উপনিবেশিকতা হোক, রাষ্ট্র ব্যবস্থা হোক, সেটা প্রত্যেকটাই অঙ্গাঙ্গিভাবে যুক্ত।
1: তার নাটকগুলোর মানে কথা বললেই বোঝা যায়।
0: ঠিক, মানে কল্লোল নাটকের কথা মনে পড়ে, তীর, দুঃস্বপ্নের নগরী, তারপর মানুষের অধিকার, এরকম অনেক নাটকের
1: টিনের তলোয়ার। টিনের তলোয়ার ছাড়া তো মানে কি বলবো, উৎপল দত্ত আসা মানে টিনের তলোয়ার, যেমন বাদল সরকারের ক্ষেত্রে এবং ইন্দ্রজিৎ,
0: প্রত্যেকটা ডায়লগ তাই না, মানে প্রত্যেকের মনে থাকবে। মানে যদি মানে তোমার প্রশ্ন করার থাকে, এইটা দেখবে প্রত্যেকটা কুইজে বলো, যে কোনো ক্ষেত্রে এই জিনিসটা আসেই টিনের তলোয়ারের কথা।
1: আর বলতে বলতে ফোনে মনে হয় বন্ধু আছেন, দেখে নি।
0: হ্যাঁ,
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যালো,
1: হ্যালো,
2: বহরমপুর কাশিমাজার পালপাতি মহারাজ বলছি।
1: বলুন।
2: উৎপল দত্ত উনি হলেন অলরাউন্ডার, কমেডি, ভিলেন, বাবার নাটক, সর্বস্ব সেরা।
1: একদম একদম,
2: নমস্কার,
1: থ্যাংক ইউ।
0: হ্যাঁ,
1: এভাবেই বন্ধুরা পাশে থাকুন এবং তারা তাদের যা কিছু মতামত, যা কিছু বক্তব্য এভাবে তুলে ধরছেন।
0: দেখলে একটা জিনিস, আমাদের কিন্তু বন্ধুদের সঙ্গে ফোনে যোগাযোগ হচ্ছিল না, যেই উৎপল দত্তের নাম এলো সঙ্গে সঙ্গে এই কানেকশনটাও আমাদের মধ্যে হয়ে গেল আর কি। ওই যে যোগাযোগ মানে সংযোগটা ধীরে ধীরে আরও কমছে, মানে
1: এটা মনে হয় মেলার গানেরও ভাইব।
0: হ্যাঁ, হতে পারে, ওই নাচতে নাচতে বন্ধুরাও আমাদের সঙ্গে এসে,
1: এবং আমার মনে হয় কানেকশনের যে প্রবলেমটা ছিল সেটাও নাচতে নাচতে ঠিক হয়ে
0: ঠিক হয়েছে
1: সেটাই। তো যাই হোক, আমরা উৎপল দত্তের নাটকগুলোর কথা তো বলছি, মানে দেখো চয়নিকা, আমার আর একটা জিনিসও মনে হচ্ছিলো যে শম্ভুমিত্র এবং উৎপল দত্ত এদের পাশাপাশি আর একজনের কথাও কিন্তু উঠে আসে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়।
0: ঠিক, অবশ্যই অবশ্যই,
1: মানে স্বাধীনতা উত্তর বাংলা থিয়েটারের অন্যতম প্রধান পথিকৃত অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা, নাট্যকার, পরিচালক, এই তিন ক্ষেত্রেই তার সমান সৃষ্টিশীল গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে পরবর্তীকালে পরবর্তী প্রজন্মের বাংলা থিয়েটারের ভাষা বা অভিনয় রীতির যে নির্মাতা যদি আমি বলি, তাহলে তার নাম যেমন উঠে আসছেই, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের বড় শক্তি কি? তার বাচিক দক্ষতা এবং সংলাপ তার কাছে কিন্তু শুধু বহনের মাধ্যম নয়, শব্দের গতি, বিরতি, বিরতি একটা বড়
0: মানে বড় ইম্প্যাক্ট ফেলে,
1: যে কোথায় কতটা পজ দরকার,
0: কথা বলার থেকে
1: কথা বলার মাঝখানে পজটা খুব জরুরি, সেটাই খুব মিনিংফুল করে তোলে, অর্থবহ করে তোলে, স্বর, উচ্চারণ, আবেগের পরিবর্তন, মানে সব মিলিয়েই কিন্তু একটা স্বতন্ত্র শক্তি হয়ে উঠেছে।
0: একদম ঠিক বলেছো, মানে বাংলা ভাষার যে কথ্য যে রূপকে, সেটাকে তিনি মঞ্চে বিশেষ মর্যাদা দিয়েছিলেন, ফলে চরিত্রের সামাজিক যে অবস্থান বলো বা মানসিকতা, জীবনযাত্রার সঙ্গে তার ভাষার সম্পর্ক আরও অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। আর একই সঙ্গে তার নাট্যচর্চায় আন্তর্জাতিক নাট্য সাহিত্য বা বাংলা সমাজ বাস্তবতার মধ্যে যে সৃজনশীল সংলাপ তৈরি, সেটাও কিন্তু এটার জন্যই সম্ভব হয়েছে।
1: অবশ্যই, মানে নান্দিকারের সঙ্গে তার সম্পর্ক তো বাংলা গ্রুপ থিয়েটারের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। দলগত নাট্যচর্চাকে মানে পেশাগত শৃঙ্খলা বলো বা অভিনয় অনুশীলন সব কিছুই, তার নন্দন চিন্তা সব কিছুর মধ্যে দিয়ে মানে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা নিচ্ছে। আর তার অকাল প্রয়াণ কিন্তু মানে বাংলা নাটকের ক্ষেত্রে একটা অপূরণীয় ক্ষতি,
0: সত্যি
1: এটা অস্বীকার করার কোনো জায়গা
0: নেই, অধ্যায়ের বলা যেতে পারে শেষ, তাই না? আর দেখো, যেখান থেকে অধ্যায়ের শেষ হয় সেখান থেকে আবার শুরুও হয়। যেমন তার কথা বলতে বলতে আমার মনে এলো বাংলা থিয়েটারের ইতিহাসে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের অবদানকেও কিন্তু আমরা ভুলে যেতে পারি না, তাই না?
1: একেবারেই পারি না,
0: মানে কেবল অভিনেতা বা নির্দেশকের পরিচয়ে তিনি সীমাবদ্ধ নন, এভাবে তার কাজটাকে মানে সীমাবদ্ধ করে দেওয়া উচিত নয়। নান্দিকারের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক এবং সংগঠন পরিচালনার দক্ষতা কিন্তু বাংলা থিয়েটারে একটা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠানগত কাঠামো দিয়েছেন তিনি, তাই না?
1: এবং আমার মনে হয় তুমি আমার সঙ্গে সহমত হবে এই বিষয়ে যে মানে রুদ্রপ্রসাদের যে নাট্য দর্শনে দল কিন্তু একটা সৃজনশীল সত্তা।
0: ঠিক ঠিক,
1: তার নিজের বক্তব্যেও মানে সংগঠন পরিচালনার গুরুত্ব আর তার পাশাপাশি থিয়েটারে প্রতিদিন নতুন করে কী কী বিষয় জন্ম নিচ্ছে সেটা কিন্তু উঠে আসছে, তাই না?
0: একদম।
1: তার পাশাপাশি নাট্য দলের ক্ষেত্রে একজন দুজন প্রতিভাবান শিল্পী থাকলেই সে দীর্ঘস্থায়ী সাফল্য আসে সেটা কিন্তু তিনি কখনোই মনে করতেন না বা করেন না।
0: হ্যাঁ, আর দেখো, আমরা ধীরে ধীরে আরও নতুনের দিকে আসছি, সেইভাবে কিন্তু আমরা যদি বর্তমান সময়ের দিকেও তাকাই, বাংলা নাটকের বর্তমান পর্বে
1: ব্রাত্যবসুর কথা উঠে আসে, অবশ্যই।
0: আর ব্রাত্যবসুর আবির্ভাব একটা গুরুত্বপূর্ণ ঘটনা,
1: অবশ্যই,
0: নাট্যকার, নির্দেশক বা অভিনেতা হিসেবে তিনি সমকালীন যে নগর জীবনের যে উদ্বেগ, রাজনৈতিক বাস্তবতা, ব্যক্তিসত্তা, এগুলোকে তিনি ভীষণ সুন্দরভাবে নাটকে তুলে এনেছেন।
1: উইঙ্কেল টুইঙ্কেল বা মির্জাফর আজও কত প্রাসঙ্গিক বলো,
0: ঠিক,
1: মানে এখনো খুব সেই অর্থে আর কি। মানে তার নাটকের একটা বিশেষ বৈশিষ্ট্য তো আত্মসচেতনতা, শুধু বাইরের পৃথিবীর গল্প না বলে মানে নাটকের নিজস্ব ভাষা, অভিনয়, দর্শক এবং মঞ্চ ব্যবস্থাকেও যে

0: পুরো সিস্টেমটার মাধ্যমে আনা যায় এটা কিন্তু তিনি বুঝিয়েছেন।
1: ঠিক তাই।
0: আবার একটা জিনিস তুমি হয়তো খেয়াল করবে যে ব্রাত্য বসুর নাট্যচর্চায় সমকালীন রাজনীতি গুরুত্বপূর্ণ হলেও তার নাটককে শুধুমাত্র রাজনৈতিক বলে দাগিয়ে দেওয়া কিন্তু যাবে না কখনোই। ব্যক্তি মানুষের সংকট বা সামাজিক সম্পর্ক, ক্ষমতার কাঠামো, নাগরিক জীবনের অস্থিরতাই সব কিছু, মানে তার সৃষ্টিশীল পরিচয় কিন্তু শিল্পী সত্তাকে রাজনৈতিক পরিচয়ের বাইরে একটা স্বতন্ত্র গুরুত্ব দিয়েছে।
1: আর তার নাট্যকর্মের আরেকটা দিক হচ্ছে যে বৌদ্ধিক বিতর্ককে নাটকের উপাদানে তিনি পরিণত করেছেন, তাই না? মানে সমকালীন বাংলা থিয়েটার নিয়ে আলোচনা, মতভেদ, দলগত রাজনীতি, শিল্পীর স্বাধীনতা, সমস্ত দিকটাকে তার নাট্যচর্চার বৃহত্তর একটা পরিসরে তিনি নিয়ে চলে এসেছেন।
0: ঠিকই বলেছ। মানে এইভাবেই এর সঙ্গে, মানে দেখো তুমি, নাটকের সঙ্গে গণমাধ্যম, রাজনীতি, নাগরিক জীবন সব যুক্ত হয়েছে এবং প্রত্যেকটার যা কিছু ফ্লজ আছে সেগুলো কিন্তু নাটকের মাধ্যমেই একটা প্রশ্নচিহ্ন তাদের প্রতি উড়ে এসেছে।
1: হয়তো আমরা সোজা কথায় যেটা বলে উঠতে পারিনি সেটা নাটকের
0: শিল্পের মাধ্যমে, সেভাবে নিলাম। শুধু নাটক কেন, তুমি দেখো লেখালেখির মাধ্যমে বা সঙ্গীতের মাধ্যমে আমরা সবভাবেই কিন্তু মানে শিল্প এই কি বলবো
1: বিষয়টাকে মানে তুলে ধরে
0: শিল্প আমাদের শক্তিটা দেয় যে প্রশ্ন করো। শিল্প সবসময় প্রশ্ন করেছে চিরাচরিত ব্যবস্থার প্রতি।
1: আর বলতে বলতে কিন্তু আমাদের আরেকটা বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসছি তারপর।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: বিরতির পর ফিরে এলাম। তবে জয়নিকা,
1: ফিরে এলাম তো ঠিকই,
0: কতক্ষণ আর থাকতে পারবো সেটাই বলতে চাই। আসলে এইগুলো এমন এক একটা বিষয়, এই সমস্ত মহিরোধের নিয়ে যে আলোচনা করছি, কত কথা এখনো বলা বাকি রয়ে গেল বলো তো।
1: তুমি সত্যি কথা বলতে মনে আজকে সারাটা দিনই লেগে যেত, তবু শেষ হতো না।
0: শুধু ভাবো না, শুধু গিরিশ ঘোষকে নিয়ে বা ওই প্রথম ট্রায়কে নিয়ে বললে বা বাদল সরকারকে নিয়ে বললেই কিন্তু একদিন মানে গোটা,
1: হ্যাঁ সুন্দরভাবে
0: আমরা আলোচনা করব। আমরা নিশ্চয়ই এক একদিন এক একটা ব্যক্তিত্বকে নিয়েই আমরা আলোচনায় ফিরব। তবে ওই যে সময়, আজকের মতো সময় কিন্তু শেষ বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়। সবাই খুব ভালো থেকো এবং শুনতে থেকো যুববাণী।
1: একদম তাই। আর যেতে যেতে গান তো আমাদের শুনে যেতেই হয়, তো কোন গানটা আমরা শুনে যাচ্ছি?
0: নাটকের মতো ছবি থেকে শোভন গাঙ্গুলীর কণ্ঠে, শ্রীজাতর কথায় দেবজ্যোতি মিশ্র সুরে, পাশাপাশি হেঁটে যেতে যেতে। বন্ধুরা পাশাপাশি এভাবেই থেকো আমাদের, খুব ভালো থেকো সবাই।

0: এতক্ষণ শুনলেন যুববাণী। আপনাদের সঙ্গে ছিলেন চয়নিকা ধারা এবং দেবার্ঘ সাহা।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে বাংলার মুখ।

0: গ্রামের নাম মাকিপুর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট 2 নম্বর ব্লকের অধীন মগরাহাট পূর্ব পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামটি অর্থনৈতিকভাবে বেশ পিছিয়ে পড়া, আর তাই শিক্ষার হারও নিম্নগামী। পারিবারিক অসচ্ছলতার কারণেই খুবই কম বয়সে বাড়ির ছেলেরা অর্থ উপার্জনের তাগিদে বেরিয়ে পড়ে নানা কাজে, আর তাই ছেলেদের থেকে মেয়েদের মধ্যে শিক্ষা গ্রহণ করার প্রবণতা বেশি। বাঁকিপুর গ্রামের বর্তমান অবস্থার সুলুক সন্ধানে কথা বলেছিলাম কিছু গ্রামবাসীর সঙ্গে। মীর ইমামউদ্দিন প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন। ওর সঙ্গে কথা বলে গ্রাম সম্পর্কে অনেক কথাই জানা গেল।
1: এই এলাকাগুলো মিক্সড কমিউনিটি প্রথমত, এবং অর্থনৈতিক দিক দিয়ে একটু পিছিয়ে পড়া এলাকা, যেটা মূলত সমস্যা। সেই অর্থে শিক্ষার হারটা নেই, যেটা মানে আমরা শিক্ষা বলতে যে অর্থে তাদের সার্বিক ডেভেলপমেন্ট শিক্ষার মাধ্যমে, যেমন তার কর্মক্ষেত্র, কর্মজীবন বা সোশ্যালি ইকোনমিক্যালি যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু এখানে নেই। তার জন্য একটা সমস্যা আছে, এখানে তো বেশিরভাগ মানুষ মানে খেটে খাওয়া 90%। এক ধরনের শিল্প এখানে চলতো, জরি, সেলাই, এম্ব্রয়ডারি, যেগুলোর উপর বেশিরভাগ ফ্যামিলি নির্ভরশীল ছিল। এই বছর 4 মাসে ব্যবসাটা খুব শোচনীয়, যার জন্য সেই সব গার্জেনরা যখন আমাদের কাছে আসে, মূলত তারা দেখায় যে এই কাজকামগুলো আমাদের বন্ধ, কর্মসংস্থানের খুব অভাব, যার জন্য বাচ্চারা একটু লেখাপড়া শেখার পরে জাস্ট সাইন করার মতো শিখলে বা একটা প্রাথমিক অবস্থায় শেখার পরে তারা কিন্তু নিজেদের অন্য সংস্থানের জন্য, কর্মসংস্থানের জন্য বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে পড়ে। অল্প বয়স থেকে বাইরে তো যায়, প্রচুর যায়, একটু বড় হলে বাইরে যায়, কিন্তু প্রাথমিক কাজকামটা তারা এখানেই শেখার চেষ্টা করে। যেমন ধরুন বিভিন্ন লেবারের কাজ, বিভিন্ন হাতের কাজ, বিভিন্ন ছোট ছোট কারখানা কুটির শিল্পতে শেখার চেষ্টা করে, বা সেগুলো যেখানে বড় ইন্ডাস্ট্রি আছে বা যেখানে সেটা এটা তো ক্লাস্টার থাকে, বিভিন্ন এলাকায় বিভিন্ন শিল্পের একটা নাম ডাক থাকে, সেই এলাকার দিকে খোঁজ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আর একটা সমস্যা যেটা এলাকায় আছে, প্রচুর অরফ্যান বাচ্চা হয় বিভিন্ন এলাকাতে, ওই বাচ্চাদেরকে ঠিক রেগুলার যে এডুকেশান দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ তাদের তো গাইড করার কেউ নেই কোনোভাবে। তো সেই অরফ্যানদের জন্য যদি অরফ্যানেজ হোম টোম কিছু করা যায়, আরও একটু বেটার হয় তাদের এডুকেশানটা, নাহলে ওরা তো বাউন্ডুলি টাইপের হয়ে যায়, ঘুরে বেড়ায়। একটা অরফ্যানেজ হোম হলে সেখানে তো গাইড করে রেখে ডে কেয়ার সেন্টার দিয়ে তাদেরকে প্রাথমিক শিক্ষাটা অন্তত দেওয়া যায়। বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করি, বিভিন্ন বিষয়ের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হেলথের উপরে, এডুকেশনের উপরে, আর্লি ম্যারেজ, এসব বিভিন্ন বিষয়ের উপরে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় চেষ্টা করি, যদি কোনো রকমের কোনো সুযোগ পেলে আমরা এই প্রজেক্টগুলো করে এখানে আরও ডেভেলপ করতে পারি।
2: একজন প্রাথমিক শিক্ষক, আপনার কি মনে হয় যে মিড ডে মিল যেটা আপনাদের হয়, সেটা কি শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা সোপান?
1: হ্যাঁ, অবশ্যই। ওই যে আপনার বললাম ব্যাকওয়ার্ড ক্লাস, এদের যে একটা নিউট্রিশনের একটা ব্যাপার থাকে, সেই সঙ্গে যে একটা দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, এটা তারা জানে আমরা স্কুলে গেলে একটা নির্দিষ্ট টাইম আমি পেয়ে যাব। কারণ বাড়িতে কখন হবে, কখনো 12টায় হয়, কখনো 2টায় হয়, কখনো কোনো দিন হয়, কোনো দিন হয় না, অনেক রকম সমস্যা থাকে। অনেকে, এটা আমার একদম দেখা বাস্তব জিনিস, সকালে তারা জাস্ট একটু মুড়ি টুড়ি বিস্কুট টুসুট খেয়ে স্কুলে চলে আসে, কারণ সকালে সেইভাবে ব্রেকফাস্টের ব্যবস্থা বাড়িতে থাকে না, হয়তো কোনোদিন পান্তা হল, সব দিন তো হয় না। তো তাদের এটা টার্গেট থাকে যে আমাদের দুপুরে গেলে একটা খাওয়া পাবো, সকালে হয়নি। তবে আরও এর প্রতি ধ্যান দেওয়া উচিত আমার যেটা মনে হয়, কারণ খুব সীমিত পয়সার মধ্যে, কারণ বর্তমান দুর্মূল্য যা বোঝা যাচ্ছে, সেখানে একটা সাধারণ মানুষ সংসার চালাতে সমস্যা, সেখানে একটা বাচ্চাকে ওই পয়সাতে মেনটেন্যান্স করা অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। এরকমও আছে, বাবা মা কোনো একটা

0: কুটির শিল্পে কাজ করে, তো পরীক্ষা দিতে কেন আসিসনি? তখন তারা বলছে যে ওই মায়ের হাতে কিছু আর্জেন্ট কাজ ছিল, একটু করতে হচ্ছিল। এডুকেশন সাপোর্টের কোনো প্রোগ্রাম যদি কোনো জায়গা থেকে রেফারেন্স পাওয়া যায়, আমরা সেখানে খুব চেষ্টায় আছি, আমরা সর্বতোভাবে সেটাকে গ্রহণ করে হেল্প করব। যদি ডে কেয়ার সেন্টার, কোনো কোচিং অ্যাক্টিভিটিস, তবে যা করতে হবে আমাদেরকে ফ্রি অফ কস্টে, কারণ এখানে পয়সাটা অনেক বড় ফ্যাক্টর। আগে তো এখানে অনেক কারখানাও করেছিল, ওই মেটিয়াবুরুজ থেকে, কলকাতা থেকে বা বাইরে থেকে আনতো, কিন্তু এখন তো সেখানেও কাজ নেই, এবং কাজ থাকলেও যেটা এত সীমিত, দু চার দিন হয়ে আবার শেষ হয়ে যাচ্ছে। এডুকেশনের পিছনে মূল সমস্যা হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে, মেয়েরা তবু কিছুটা এগিয়ে আসছে, ছেলেদের ক্ষেত্রে তো কর্মসংস্থানটা অনেক ভাইটাল হয়ে যাচ্ছে। একটা সার্টেন টাইম পরে আমরা কি করব, যার জন্য ওদেরকে একটা সার্টেন টাইম পরে এডুকেশনের সঙ্গে যুক্ত রাখাটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। আর্লি ম্যারেজটা অনেক কমে গিয়েছে, এবং তার জন্য গভর্নমেন্টও বিভিন্ন অ্যাওয়ারনেস আছে, আমরাও অ্যাওয়ারনেস করি।
1: এই গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা সহ অনেক বিষয়ে আলোকপাত করেন স্বাস্থ্যকর্মী হোসনে আরা বিবি।
2: মেয়ে 2011 সালের জানুয়ারি মাসে এসেছে। আমাদের কাজ হলো মা বাচ্চা, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্ট সবাইকে পরিষেবা দেওয়া, সে স্বাস্থ্য হোক আর সামাজিক হোক, বয়স্ক হোক, তাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে, কিভাবে চললে তারা সুস্থ থাকবে সেগুলোকে তাদের অ্যাওয়ারনেস করা আমাদের মেন কাজ। আর মা বাচ্চার উপরে বিশেষ করে আমরা নজরদারি করি, ওদের ইমিউনাইজেশন, স্বাস্থ্য পরীক্ষা করা, গর্ভবতী হওয়ার আগে থেকে আর গর্ভবতী থেকে শুরু করে একদম সে বাচ্চার হওয়ার পরে 5 বছর ইমিউনাইজেশনের যে ব্যাপারটা থাকে সেটাও দেখি, আর 19 বছর পর্যন্ত অ্যাডোলেসেন্স পিরিয়ডটাও আমরা দেখি, তাদের স্বাস্থ্য সম্বন্ধে পরিষেবা দিই। একেবারে যে ফিল্ডে ঘুরি না তা নয়, আমাদের কয়েকটা ভাগ আছে, প্রথমে সিএইচও, তারপর ANM, তারপর আশা, তারপর ICDS, পরপর লেভেল আছে। আশা ICDS এরা ফিল্ড লেভেলে প্রত্যেক দিন বাড়ি বাড়ি ঘোরে, আর ইমার্জেন্সিতে আমাদেরও বাড়িতে যেতে হয়, আমরাও যাই। মেনলি একটা সাবসেন্টার আছে বিপিসির আন্ডারে, সেই সাবসেন্টারেতে আমরা বেশি কাজ করি, তারপর আমরা ফিল্ড লেভেলেও যাই।
3: প্রথম এসেছিলেন, তখনকার যে অবস্থা ছিল সেটা কেমন ছিল, এখন কেমন হচ্ছে?
2: হ্যাঁ, আগের থেকে এখন তো অনেক ভালো হয়েছে। আগে যে অবস্থায় ছিল তার থেকে জনসাধারণ অনেক মোটিভেট হয়েছে, তারা স্বাস্থ্য পরিষেবা নিতে অনেক আগিয়ে আসে, আমরা তখন দুয়ারে দুয়ারে যেতাম তাদের কাছে, এখন তারা আমাদের কাছে আসতে শুরু করেছে। যখন এসেছিলাম তখন আমরা প্রথমে অসুবিধা ফেস করেছিলাম, মানে লোকজন এই স্বাস্থ্য পরিষেবাটা গ্রহণযোগ্য ছিল না, যে ইমিউনাইজেশনের ব্যাপার, মায়েদের যে চেক আপগুলো, তার যে গুরুত্ব, যে হসপিটাল ডেলিভারি যেগুলো যা তার গুরুত্ব, বাচ্চাদের যেভাবে যত্ন করে মানুষ করা তার যে গুরুত্ব, এই গুরুত্বগুলো ওরা তখন অতটা বুঝতো না। এখন আমরা স্বাস্থ্যকর্মী আশা থেকে ICDS আমরা সবাই ওদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন সেন্টারগুলোতে পাড়াতে গিয়ে মাদার্স মিটিং করে এগুলোকে আমরা বোঝানোর পরে আমরা ওদের পরিষেবা দেওয়ার ফলে এখন ওরা অনেক বুঝতে শিখেছে, ওরা নিজেরাই আমাদের কাছে আসে আরও সমস্যা নিয়ে। যেটা ফ্যামিলি প্ল্যানিং ব্যাপার আছে, 2টি সন্তান, সুখী পরিবার যে ব্যাপারটা আছে, সেটাও আগে তো এক একটা মায়ের 7টা 8টা করে বাচ্চা হতো, এখন সেটা অনেক কমে গেছে, বাড়িতে ডেলিভারির প্রবণতা ছিল, এখন আর বাড়িতেই হয় না বলতে গেলে।
1: কিছু কথা আনসারী আলী শেখের সঙ্গে।
4: আমি বিভিন্ন সমাজসেবামূলক কার্যের সঙ্গে যুক্ত থাকি, মানে সে শিক্ষাগত দিক দিয়ে বা সমাজসেবামূলক, মানে স্বাস্থ্যর অ্যাওয়ারনেস বিভিন্ন প্রোগ্রামে, ব্লাড ডোনেশন ক্যাম্প বা বিভিন্ন মানুষকে সচেতনতা করা যাবে এইরকম বিভিন্ন কর্মসূচি বা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে আমি যুক্ত থাকি।
3: এই অঞ্চলের একটু সংস্কৃতি নিয়ে বলুন না।
4: যেমন সংস্কৃতি বলতে অ্যাকচুয়াল যে সংস্কৃতি থেকে যে সংস্কার সেটা কিন্তু আমরা নানা রকম বিভিন্ন, যেমন ক্রীড়া অনুষ্ঠান করি, সেগুলো জাস্ট বাৎসরিক, কিন্তু ধারাবাহিকতা নেই। যেমন শরীরচর্চাটা এখন ফোন চর্চার মধ্যে চলে গিয়েছে। আগে মাঠে বিকালে বসে আমরা, বিশেষ করে স্কুল থেকে যখন বাড়ি ফিরতাম, সবুজ ঘাসের উপর বসে খেলা দেখতাম, যারা খেলতাম তারা খেলতো, যারা খেলতে পারতো না তারা অন্তত বসে খেলাটা অনুশীলন করতো, দেখতো। এখন কিন্তু সমস্ত, বিশেষ করে টিনেজার যারা, তাদের মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে, সেটা হচ্ছে কি যে ফোন নিয়ে গসিপ করা, বিভিন্ন একটা ওই ফোনের যে বিভিন্ন যে ইয়েগুলো আছে তার মধ্যে লিপ্ত থাকা। শরীরচর্চাটা উঠে গিয়েছে বললে, তবু আমরা যেহেতু ক্লাব চালাই, আমরা ক্লাবের সঙ্গে যুক্ত, আমরা অ্যাওয়ার্ড করি যে শরীরচর্চাটা কি, ফোন চর্চাটা কি, ফোনের অপব্যবহারের ফলে আমাদের কি হয়। বিশেষ করে আজকের দিনে সবচেয়ে আমরা যেটা দেখছি, যেটা বই পড়া, এটা যেন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে সবচেয়ে বেশি। কলেজেও আমি চাকরি করতাম ফার্স্ট টাইম, তো সেখানে দেখেছি যে একটা যোগ, সহজ যোগ, যেমন হচ্ছে 40-30-70, আমাদের যে মেন্টাল যে এটা আছে, কিন্তু ওদের বললে যে 40 আর 30টা অ্যাডিশনাল যে সাবজেক্ট আছে তুমি এটা যোগ করো, তো সঙ্গে সঙ্গে ওরা ফোন বার করে। মেমোরিটা এমন জায়গায় চলে গিয়েছে মানুষের স্বাভাবিক যে চিন্তনটা সেটা ফোনের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, এবং আমরা কালচারাল অনুষ্ঠান করে এই অ্যাওয়ারনেস করার চেষ্টা করি কিন্তু ধারাবাহিকতা নেই। আমরা ব্লাড ডোনেশন অনুষ্ঠান যেমন করি তার সাথে সাথে

0: এখানে কুইজ কন্টেস্ট করি, আবৃত্তি প্রতিযোগিতা দিই, এবং তাৎক্ষণিক বক্তব্য যেটা আছে একটা বিষয়ের উপর আমরা এটা করি, বা তর্ক বিতর্ক যেটা আছে সেটা করি, এবং তার সঙ্গে খেলাধুলা যেগুলো আছে মানে দৌড় আছে, লং জাম্প, হাই জাম্প, এটা আমরা করে থাকি।
1: যাত্রা কিংবা নাটকের কোনো সংস্কৃতি এখানে আছে?
0: এখানে নাটকের বলতে আমাদের গ্রামে এই মুহূর্তে নেই নাটকের, তবে একটা সময় এই মাঠে নাটক বা যাত্রা হতো আর কি। নাটক বলতে মানুষকে অ্যাওয়ার করার জন্য, যেমন হচ্ছে শিক্ষা নিয়ে অনেক সময়, বা সাক্ষরতা, যারা বয়স্ক যারা লেখাপড়া জানে না, মানে লেখাপড়া জানলে কি হয় না জানলে কি হয়, তো এরকম জনসচেতনতামূলক নাটক আমরা বিভিন্ন জায়গায় করতাম, একটা টিম ছিল এরকম করতাম আর কি। আমি যে পেশার সঙ্গে এখন যুক্ত হয়েছি সেই পরিষেবাটা দেওয়া হচ্ছে আমার সবচেয়ে, মানে যে পড়ালেখা জানে না বা কোনো একটা পিছিয়ে পড়া, যদি কোনো ছাত্র বা ছাত্রীকে আমি যদি শিক্ষা দিই, আমি দেখছি আমার নাটকের থেকে বেশি এটা আছে, কারণ আমি যে পেশায় যুক্ত সেই পেশায় দিয়ে যদি আমি তাকে স্বাবলম্বী করতে পারি বা তাকে উন্নত করতে পারি, এটা একটা। এবং সবচেয়ে বড় জিনিস, বিভিন্ন আঙ্গিককে মানুষকে সচেতনতা করা যায়, সে শিক্ষা দিয়ে যেমন করা যায়, নাটক দিয়ে করা যায়, গান দিয়ে করা যায়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে করা যায়, কোনো একটা আঙ্গিককে ধরে যদি আগিয়ে উপরে উঠতে পারি সেটাও একটা আমার কাছে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। সেই জন্য আমি এডুকেশনটা দিকে একটু বেশি গুরুত্ব দিই। কোনো একটা আর্থিক অসচ্ছলতা ব্যক্তি, সে যদি এসে দ্বারস্থ হয় যে পড়ালেখার এই অসুবিধা বা কী কোর্স করলে ভালো হবে, ইন ফিউচারে ও ভালো জায়গা দাঁড়াতে পারবে, তার মেধা আছে অথচ সে পড়ছে না, তাকে অ্যাওয়ার করা যে তুমি এটা করো না, ছেড়ো না, বা এই ধরনের চেষ্টা করি।
1: এই গ্রামে আপনার স্কুল আছে?
0: এই গ্রামে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুলে যেতে হয় সেটা হচ্ছে পার্শ্ববর্তী গ্রাম কড়ামনুরাজ হাই স্কুল আছে, আর মগরাহাট স্টেশন ওপারে আছে মগরাহাট মুসলিম অ্যাংলো এবং মগরাহাট অ্যাংলো ওরিয়েন্টাল। উচ্চশিক্ষার জন্য মগরাহাট কলেজ আছে, ডায়মন্ড আর ফকিরচাঁদ কলেজ আছে, বারাসাত ধুবজনাথ হালদার কলেজ আছে।
2: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মপদ্ধতি নিয়ে বলেন অঙ্গনওয়াড়ি কর্মী বনশ্রী সর্দার।
3: আমাদের কাজ হচ্ছে মা এবং শিশু দুজনকেই নিয়ে, যেমন শিশুর শিক্ষা এবং স্বাস্থ্য এ দুটোই আমরা দেখি, আর মায়েদের ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারটা দেখি। জিরো থেকে ছ বছরের শিশুরা, তারা যে প্রাক প্রাথমিক শিক্ষাটা, তাদের প্রাথমিক স্কুলে যাওয়ার আগে যে শিক্ষাটা, সেই শিক্ষাটা আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এই জিরো থেকে ছ বছরের শিশুরা ওরা পেয়ে থাকে। মেয়েটি তিন থেকে ছ বছরের শিশুরা ওরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসে, এবং ওরা সকালে যে পরিপূরক পুষ্টি, বাড়িতে যে খাবারের যে ঘাটতি হয় সেই ঘাটতি পূরণের জন্য যে অতিরিক্ত পুষ্টি, সেটা আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চাদেরকে দিই। এবং তার সাথে সাথে আমরা হোম ভিজিট করি, গর্ভবতী মায়েরা যাতে তাদের বাচ্চাদের প্রসব না হয় সেটা আমরা দেখি, যাতে কোনো হেলথ সেন্টারে এসে তারা যোগাযোগ করে নিয়মিত তাদের ইমিউনেশনগুলো নিতে পারে সেটাতে আমরা লক্ষ্য করি। তার সাথে সাথে আমরা যখন কোনো মা গর্ভবতী হয় তখন আমরা সেগুলো ইন্টিগরি কেন্দ্রে এবং তাদেরকে আমরা পরিপূরক পুষ্টিটা আমরা দিতে থাকি। তার সাথে সাথে কোনো বাচ্চা যদি অসুস্থ হয় তাদেরকে আমরা হেলথ সেন্টারে পাঠাই, এবং যদি সেটা আরও পরবর্তী বড় পর্যায়ে চলে যায় তখন তাদেরকে আমরা স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করি। আমাদের সেন্টারটা অনেকটা বড়ই, ওটা একটা মানে মুসলিম এরিয়া, ওখানে পপুলেশন অনুযায়ী বেনিফিশিয়ারি বেশি, এক একটা পরিবারে দেখা যায় দুই থেকে তিনজন করে। অবস্থাটা আগের থেকে অনেক ভালো হয়েছে, কারণ এখন পরিষেবাটা আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। তার ফলে কি হয়েছে, শিশু এবং মায়েরা সবাই চেষ্টা করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তাদের খাবারটা নেওয়া, এবং বাচ্চাদেরকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠিয়ে তাদের প্রাক প্রাথমিক শিক্ষাটা, এবং তার সাথে সাথে তাদের সামাজিক, নান্দনিক, তাদের আবেগজনিত যে বিকাশ সেগুলো যেটা হয় সেটা দেখে মারাও এবং গার্জেনরা এরা খুবই সচেতন, এবং আমরা যতটুকু পারি করার চেষ্টা করি। আপাতত আমাদের যে কেন্দ্রগুলো এখন ভাড়াতে চলে সেক্ষেত্রে খুব ভালো পরিকাঠামো না থাকলেও তবু আমরা একটা চেষ্টার মধ্যে আছি। আমাদের ওখানে সোম বুধ শুক্র সাদা ভাত থাকে, আর তার সাথে একটা করে ডিম সিদ্ধ থাকে, আর মঙ্গল বৃহস্পতি শনি হচ্ছে আমাদের খিচুড়ি এবং অর্ধেক ডিম, আর গর্ভবতী মা প্রসূতি মায়েদের জন্য গোটা ডিম থাকে, তার সাথে সবজি দেওয়া থাকে। আমাদের সাথে আশাকর্মী, আমাদের যে এএনএম দিদিদের খুব ভালো সম্পর্ক, এবং ওনাদের সাথে আমাদের কাজটা খুব যৌথভাবে করতে হয়। এই যে আমরা বিভিন্ন রকম ভিএইচএনডি ক্যাম্পগুলো হয়, ওনারা আমাদের সেন্টারে যান, গিয়ে ক্যাম্পগুলো করেন, থার্ড সার্ডের মিটিং, ফোর্থ সার্ডের মিটিং ওনাদের সাথে আসি, পঞ্চায়েতে বসে আমরা মিটিংগুলো করি। এবং আমার যে গর্ভবতী মা প্রসূতি মাগুলো, তারা যে পরিষেবাগুলো পায় আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ওনাদের কাছে পাঠানোর, এবং ওদের যে অসুবিধাগুলো সেগুলো ওনারা প্রতি মাসে হাসার্ডের মিটিংয়ে আমাদেরকে ভালো করে ওনারা বুঝিয়ে দেন, এবং তাদের যে অসুবিধেগুলো আমরাও সেগুলো ওনাদের সাথে তুলে ধরি। সকাল হলেই যে বাচ্চাগুলো যে মুখটা আমরা দেখি এটাতেই ভালো লাগে, একটা দুটো দিন যদি কোনো কারণে আমরা না আসতে পারি তখন আমাদের নিজেদেরই খারাপ লাগে, সেক্ষেত্রে এমনি ভালো লাগে, কিন্তু আমাদের যে সাম্মানিক, সাম্মানিকটা আমাদের তো আরও বর্ধিত হওয়া উচিত, মানে এইভাবেই তো সংসার চলে না। অনেক অঙ্গনওয়াড়ি কর্মী আছে যাদের পরিবারটা এই কাজের উপর নির্ভর করেই চলে।
2: প্রবীণ দুলাল বর মাছ ধরার ঘুনি তৈরি করেন, সামান্য চাষবাসও করেন তিনি, এসব নিয়েই বললেন দুলা।

0: ভালো বিক্রি হয়, নয়তো হয় না। বাবা করত, আমি প্রায় 15-16 বছর আগের দিকে বানাচ্ছি, একটু পড়াশোনা করতাম। এখন ওই ছেলেপুলেরা বড় হয়েছে, তারা খুব একটা দেখে না, আমাকে নিজেই করতে হয়, তারা এসব কাজ করে না, ভ্যান ড্যান চালায়।
1: কাঁচামাল লাগে আর কি, সেগুলো আপনি কোথা থেকে পান?
0: এখন ওই মাস ঝাড়ে পাওয়া যায়, ঝাড়ে থেকে ঘাটে কেউ বাজার থেকে কিনে নেয়, নিয়ে ওই তালের চঁচ খুলতে হয়, গাছ খুলে নিয়ে ওগুলো পচাতে হয়, পচিয়ে তারপরে ওই জিনিসটা আবার থেঁতে হয়, থেঁতে এবার তৈরি করে তারপরে বানাতে হয়। গাছ খুব কমে গেছে এখন, তবু অনেক জায়গা থেকে জোগাড় করতে হয়, পয়সা দিয়ে কিনতে হয়।
1: চাষবাস করেন?
0: চাষবাস অল্প করি, বিঘেলে জমি আছে সেটুকু চাষ করি, আমন ধান অল্প হয়, খালার দিকে হয় না, বৃষ্টি হয়ে গেলে কাছাকাছি একটা 10 কাঠা জায়গা আছে সেটাই চাষ করি, আর ওই যে খরার সময় ওই হাইব্রিড ধান চাষ করি, সবজি চাষ করি না।
1: আপনাদের অঞ্চলে কি ধরনের চাষ হয়?
0: এখানে অনেক সবজি চাষ হয়, ধান ছাড়া আর ওই বরবটি, ঝিঙে, উচ্ছে এগুলো হয়, অন্যান্য চাষিরা চাষ করে। ধান দুবার হয়, কিন্তু এই বর্ষার থেকে আবার বেশি বৃষ্টি হয়ে গেলে হয় না, নষ্ট হয়ে যায়, ওই খরো চাষটা হয়, শীতের সময় সবজি হয়, মৌরাট বাজারে বিক্রি হয়।
2: বাঁকিপুর গ্রাম নিয়ে আরো কিছু কথা মোহাম্মদ সুজাউদ্দিন শেখের সঙ্গে।
3: একটা সময় তো মানুষ সামাজিক কাজ বা এই খেলাধুলার মধ্যে যুবরা সবসময় ফাঁস থাকতো, বেশ কিছুদিন ধরুন মোবাইল মানুষের পুরো এই সমাজটা ধ্বংস করে দিচ্ছে, তার কারণ গেম খেলতে খেলতে বা বিভিন্ন সিনেমা দেখতে দেখতে এই মানুষের যে সামাজিক কাজের প্রতি যে দায়িত্ব বা কর্তব্য, এর থেকে অনেকটা বিরোধ বর্তমান যুব সমাজ।
1: জলের কিরকম অবস্থা?
3: নিকাশি ব্যবস্থা সমস্যা আছে, মানে মগরাহাটের বিভিন্ন মাইনজলি যে জায়গাগুলো সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। মগরাহাটে এই যে খাল, যেটা একদম আপনার ধরুন সেই সুন্দরবন থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত যে যা খালের যোগাযোগ, সেই যোগাযোগটা এখন বিচ্ছিন্ন, মানে জল ঠিক মতন পাস হয় না। আর খাওয়ার জলের মধ্যে যেটা ধরুন আমাদের এখন ডিপ টুয়েল তো মানে সেই আর্সেনিক যুক্ত, ওই জন্য এখানে খুব ভালো মানুষ ডিপ টুয়েলের জল খায় না, কিন্তু পিএইচির পরিষেবা পুরো মগরাহাটের সমস্ত জায়গায় নেই, যেটা মগরাহাটের খুব প্রয়োজন এই মুহূর্তে, বিশেষ করে ব্যাকওয়ার্ড এলাকায় একদম বিচ্ছিন্ন। হয়তো শহর এলাকায় কিছুটা আছে, কিন্তু সে জলের স্পিড থাকে না, জল ঝিরঝির করে সামান্য জল পড়ে। মগরাহাটের খালের উপরে যে অনেক ঘরবাড়ি হয়ে গিয়েছে, যার কারণে খালের জলটা ঠিক মতো পাস হয় না। আপনার ধরুন রাধানগর থেকে আপ টু সূর্যপুর ফুজিপুর এইসব দিকগুলো সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় খালের যোগাযোগ, কিন্তু আমাদের মগরাহাটের পথ থেকে আপনার ডায়মন্ড হারবারের মধ্যে এখানে বিভিন্ন জায়গায় পুরো খালটা বাড়িয়ে হয়েছে। আর মগরাহাটের অধিকাংশ মানুষ ধরুন 60-70% মানুষ যারা কলকাতায় কাজে কর্মের মধ্যে যুক্ত, একমাত্র তাদের যাতায়াতের জায়গা হচ্ছে ট্রেন। এখানে বিশেষ প্রয়োজন ধরুন সরকারি যে বাস পরিষেবা মগরাহাট থেকে ধর্মতলা, হাওড়া, শিয়ালদা এইসব জায়গাগুলো, বাসটা খুব এখানে আমাদের প্রয়োজন। রাস্তা ছিল তো একটা সময় চলতো এখানে, ঢোসা থেকে আমতলা পর্যন্ত 99, মগরাহাট থেকে তারাতলা পর্যন্ত ভূতল, ধর্মতলা পর্যন্ত ভূতল, হাওড়া পর্যন্ত ভূতল, তখন তো ভালোই পরিষেবা ছিল, জানি না কিভাবে যে এইগুলো বন্ধ হয়ে গেলাম।
2: যার সহযোগিতায় বাঁকিপুরে আসা সম্ভব হয়েছে সেই মোহাম্মদ জসিমউদ্দিন মীর বলছিলেন,
4: এছাড়া আমি একজন কমার্শিয়াল শিল্পী, হাতের কাজ করি, লেখা আঁকা। আগে তো হাতে লেখা চলতো, এখন তো আর হাতে লেখার, এখন যে কম্পিউটার, যে ফ্লেক্স মেশিন টেশিন এসছে, আমাদের মতো শিল্পী যারা আছে আমাদের তো সে হাতের কাজটা টোলালার নেই। এ শিল্পীর যে কদর সে কদরটা আর আমার পাই না, এখন যে কোনো লোক কম্পিউটারে যাচ্ছে কাজ করে নিয়ে চলে আস, টোটাল রঙের কাজ আর হচ্ছে না, এই জন্য আমাদের একটা বিশাল একটা সমস্যার মধ্যে আছে। এখন তো হাতে গোনা 3-4 জন আমরা এই কাজ করি মগরাটে, আর তো কেউ নেই, প্রত্যেকের আমাদের কাজের খুব অভাব। আগে রং তুলি নিয়ে দোকানে লেখা, অমুক একটা অনুষ্ঠানের পুজোর ব্যানার, সেসব আর নেই, এখন সব কম্পিউটার ফ্লেক্স, সময়ের তাই তলে এখন যে চলছে আমাদেরও সেখানে যেতে হচ্ছে, কিন্তু প্রকৃত যে শিল্পী যে কতটা সেটা আর নেই।
1: এই অঞ্চলের একটু ধর্মীয় বা লোক উৎসব সম্পর্কে,
4: প্রতি বছর এখানে একটা ডিসেম্বর মাসে 21-22-23 কি 25 ডিসেম্বর এইটা ঠিক সময়টা মেনশান করে একটা ধর্মীয় একটা খুব অনুষ্ঠান হয়, সেটা আমাদের মগরাহাট মার্কাজ বলে একটা জায়গায়, সেখানে কয়েক লক্ষ লোক হয়। তাদের উদ্দেশ্য হচ্ছে শান্তির বার্তা দেয়া, যে ভালো থেকো, সবাইকে ভালোবাসো, এই নিয়ে একটা বার্তা, এটা একটা বিশাল একটা সমাগম হয়। মূল উদ্দেশ্য যেটা তাকে বলা হয় তাবলিগ জামাত, সেই তাবলিগ জামাতটা শুরু হয়েছিল প্রথম মগরাহাট থেকে, আমাদের হক সাহেব রহমতুল্লাহ ছিলেন উনি এটা তৈরি করেছিলেন। সারা বিশ্ব থেকে লোক এসেছিল এই মগরাহাট। ধর্মীয় দিক থেকে যদি বলা হয় যে আমার বাড়ি মগরাহাট, তারা আমার খুব সাদরে গ্রহণ করবে যে আপনি মগরাহাট। এই যে মগরাহাটের ধর্মীয় দিক থেকে একটা বিশাল একটা নাম আছে, সারা পৃথিবী যে কোনো জায়গায় যাবেন, কারণ ওই যে মানুষকে

0: ভালোবাসো, মানুষকে ধর্মীয় এতে শান্তির যে বার্তা দেয়া, যে চুরি করব না, নামাজ পড়তে হবে, কারো হক এ করব না, তার প্রাপ্য জিনিস বুঝিয়ে দাও, মিথ্যা কথা বলবো না, এই যে বার্তাগুলো দেয়া, এটাই প্রথম শুরু করেছিল এই মগরাট। সেই ধর্মীয় দিক থেকে যদি দেখা যায় তাহলে অন্তত সারা ভারতবর্ষ যে কোনো জেলায় যাবেন, যে কোনো রাজ্যে যাবেন, শুধু বলবেন ওয়েস্ট বেঙ্গল মগরাট, তারা এক কথায় চিনে নেবে যে মগরাটে একটা ক্রিস্টি কালচার, একটা ধর্মীয় একটা ইয়ে আছে, একটা মুসলিম সম্প্রদায়। সেখানে এমন একটা সুষ্ঠুভাবে হয়তো আমরা দেখছি কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আমাদের কয়েক পুলিশ প্রশাসন, এখানে কোনো পুলিশ প্রশাসন লাগে না, টোটাল মনে শান্তি সম্প্রীতির একটা বার্তা দেওয়া হয় এখানে। ধর্মীয় উৎসব আমাদের দুটো ঈদ আর ফতেহা দজদা, হিন্দু উৎসব দুর্গা পূজা আছে, নানা রকম পূজা, হিন্দু মুসলিম সবাই একটা সম্প্রীতি নিয়ে আমরা এখানে বসবাস করি, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, হিন্দু মুসলিম ভাই ভাই সবাই সবার যে যার ধর্ম আমরা পালন করি।
1: আশাকর্মী চন্দনা মালিক,
2: 10 সালের ডিসেম্বর মাসে জয়েন্ট করেছে। আমাদের তো ফিল্ড লেভেলের কাজ করতে হয়, আমাদের মেন কাজ হচ্ছে মা বাচ্চা নিয়ে, আমরা স্বাস্থ্য দেখি, মানে তারা ইঞ্জেকশন নেবে, হাসপাতালে যাতে বাচ্চা হয় সেই সব মোটিভেট করা, বাচ্চা যাতে ইমিউনাইজেশন ঠিকঠাক নেয় সেগুলো আমাদের দেখা কাজ, মোটামুটি হচ্ছে সেন্টারমুখী করা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বলতে ওই মগরা টু ওয়েস্ট, ওখানে সব ধরনের চিকিৎসা হয়, এ টু জেড যা চিকিৎসা হওয়ার প্রয়োজন। আমাদের সামনে সামনে ওই প্রাথমিক কেন্দ্র, তারপর ডায়মন্ডহাট জেলা হাসপাতালে।
3: এখান থেকে যদি অসুস্থ হয় তাহলে কিভাবে যাতায়াত করে?
2: সবুজ সংঘের ক্লাবে অ্যাম্বুলেন্স আছে, এনারাও নিয়ে যায়, তবে এখান থেকে হাসপাতাল যেহেতু কাছে অটো টোটো যা পায় চলে যায়।
3: যারা গর্ভবতী মা তাদের জন্য তো একটা ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্স
2: আগে ছিল।
1: এই গ্রামের উন্নতির লক্ষ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের কাজ করে চলেছে সবুজ সংঘ। এই সবুজ সংঘের সক্রিয় সদস্য আবুল কালাম শেখ বললেন অনেক কথা।
4: আমি একজন চাকরিজীবী সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের, অবসর সময় আমি সবুজ সংঘ নিয়ে থাকি সমাজসেবা করার জন্য, দীর্ঘদিন আছি। আমরা এই ক্লাব করেছি প্রায় 40-42 বছর হয়ে গেছে, চেষ্টা করছি কিভাবে মানুষের পরিষেবা দেওয়া যায়। অ্যাম্বুলেন্স আছে এবং রাজ্য সরকারের অনুদান পেয়েছিলাম, তাতে একটা জিম করেছি, চলছে। আমরা একটা অনাথ আশ্রম করব বলে ঠিক করেছি, জানি না কতটা করতে পারবো, কারণ আর্থিক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি, আর্থিক সহায়তা পাচ্ছি না ঠিকভাবে। গ্রামের ক্লাব, গ্রামের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক, কিন্তু সেই তুলনায় আমরা পরিষেবা দিতে পাচ্ছি না, কারণ আর্থিকের জন্য। আমরা এর আগে সবুজকলি কোচিং সেন্টার করেছিলাম, দীর্ঘদিন চলেছে, এবং এখন এইটা উদ্যোগ নিয়েছি কিভাবে অনাথ মিশনটা চালানো যায়, কোনো যদি ফান্ডিং পাই তাহলে সুন্দরভাবে চালানো যায়, কারণ এখানে অনাথ শিশুরা হারিয়ে যাচ্ছে, তারা শিক্ষার আলো দেখতে পাচ্ছে না, বা যারা একেবারে দুস্থ বা যারা স্কুল ছুট তাদেরকে আবার পুনরায় স্কুলে নিয়ে যাওয়া, সেইভাবে আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা গ্রামের ছেলেরা এখানে সবুজ সংঘের আওতায় আছি, তারা চেষ্টা করছে কিভাবে মানুষের পরিষেবা দিতে পারে। যে অ্যাম্বুলেন্স আছে 24 আওয়ার্স পরিষেবা দেয়, এবং আমরা দীর্ঘদিন আমরা একটা টুর্নামেন্ট চালাই, ক্রিকেট টুর্নামেন্ট, মগরাহাট চ্যাম্পিয়ন্স কাপ, এটা মগরাহাটের বিশ্বকাপ বলে চলে। আশেপাশের 12টি গ্রাম নিয়ে আমরা চালাই, সেই গ্রামের ছেলেরা খেলতে পারবে, গ্রামের বাইরের ছেলে খেলতে পারবে না। বিপুল সাড়া পাই, জনসমাগম এখানে হয়, গ্রাম উজাড় করে আসে সবাই, সবাই উপভোগ করে। রক্তদান শিবির হয়, ফুটবলও হয়।
3: কোনো কোচিং ক্যাম্প করার কথা ভাবছেন?
4: হ্যাঁ, ফুটবল কোচিং ক্যাম্প করতে চাই, অলরেডি আমরা প্রস্তুতি নিয়েছি, আগামী দিন আমরা করব। সেই বাচ্চাদের নিয়ে একটা ক্যাম্প করার ইচ্ছা আছে, 11 সাইড নেয়, 7 সাইড মাঠ, কিন্তু প্রচুর মানুষের গ্যাদারিং হয়, যে কোনো খেলা হলে, টুর্নামেন্ট হলে মানুষ মানে উপভোগ করে খেলা। মাঠ সংস্কার করার প্রয়োজন আছে, মাটি ফেলতে হবে, ঘাস নেই, ঘাসও লাগাতে হবে, অনেক কাজ আছে মাঠের সংস্কার করার। যেহেতু ওই বললাম আমাদের ফান্ডের অবস্থা খারাপ, ফান্ড পাই কোনো জায়গায়, কোনো এনজিও বা সরকারি সহায়তা পাই, আমরা মাঠ সংস্কার করতে পারি বা এই অনাথ মিশনটা শুরু করতে পারি।
3: অন্য প্রসঙ্গে নিয়ে, আপনাদের এখানে যানবাহন বলতে কীরকম অবস্থা?
4: যানবাহন বলতে গেলে বাস আগে চলত, কিন্তু এখন আর বাস নেই, এখন ওই টোটো, অটো, ম্যাজিক এই সমস্ত চলে। আর মগরাহাটের একটা সমস্যা, যানজট, প্রচণ্ড যানজট হয়, মানে বড় গাড়ি একটা ঢুকে গেলে আর একটা গাড়ি পাস করা খুব মুশকিল। এই যানজট নিয়ে আমরা অনেকবার আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় ডেপুটেশনও দিয়েছি, কয়েকবার MLA BDO সবার সঙ্গে বসা হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু কাজ আগে বাড়েনি। প্রধানত ট্রেন আমাদের ভরসা, ট্রেন ছাড়া বিকল্প রাস্তা কিছু নেই, মগরা স্টেশন থেকে শিয়ালদা যেতে

0: ট্রেন মোটামুটি আছে, কিন্তু সকালে এত ভিড় হয়, মানে একজন অসুস্থ ব্যক্তি কোনোভাবে যেতে পারবে না, যেতে গেলে বেলার দিকে যেতে হবে। হয়তো আপনার সকালে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, যেতে হবে, কিন্তু সে পেশেন্ট যেতে পারবে না, অ্যাম্বুলেন্স কিংবা ট্যাক্সি করে নিয়ে যেতে হবে, এত ভিড় হয়।
1: শুনলেন মগরাহাট দুই নম্বর ব্লকের অন্তর্গত মগরাহাট পূর্ব পঞ্চায়েতের অধীন বাঁকিপুর গ্রামের কথা।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত
0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। চলতি বছর খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ধান কেনা শুরু হবে 1 ডিসেম্বর। এবার কেন্দ্র নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য 2441 টাকার সঙ্গে অতিরিক্ত 200 টাকা দেবে রাজ্য সরকার। ফলে চাষিরা প্রতি কুইন্টাল ধানের জন্য মোট 2641 টাকা পাবেন। 2026-27 খরিফ মরশুমের ধান সংগ্রহের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করে খাদ্য দফতর একথা জানিয়েছে। মিষ্টি প্রস্তুতকারক ও বিক্রেতাদের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে কোচবিহারে গতকাল জেলাশাসকের দপ্তরের ল্যান্সটাউন হলে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক জিতিন যাদব এবং খাদ্য নিরাপত্তা আধিকারিকরা। প্রশিক্ষণে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, কাঁচামালের নিরাপদ ব্যবহার, উৎপাদনস্থলের পরিচ্ছন্নতা ও স্যানিটেশন নিয়ে আলোচনা করা হয়। ব্যান্ডেল স্টেশন সীমান্তে ট্রাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 12:40 থেকে আগামীকাল ভোর 4:40 পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে আজ হাওড়া থেকে হাওড়া ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। এছাড়া আগামীকাল ব্যান্ডেল থেকে 4টি, বর্ধমান থেকে 3টি, হাওড়া থেকে 1টি এবং কাটোয়া থেকে 1টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়া হাওড়া বর্ধমান মেমু লোকাল ডানকুনি হয়ে যাবে এবং কামারকুণ্ডু স্টেশনে স্টপেজ দেবে বলে রেল সূত্রে জানা গেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। বর্ণপরিচয়ের স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলার নবজাগরণের পুরোধা মহান শিক্ষাব্রতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে তার পৈতৃক ভিটায় সাড়ম্বরে দিনটি পালিত হচ্ছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। হুগলি জেলা জুড়েও আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। চুঁচুড়ায় বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটি আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া সাংস্কৃতিক সংস্থা বৈতালিকের উদ্যোগে দুস্থ মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ প্রদান এবং তাদের পত্রিকার বিশেষ সংখ্যা সহ একটি গ্রন্থের প্রকাশ করা হয়। পাশাপাশি বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি এবং চন্দননগরী সংযুক্ত নাগরিক কমিটি সংলগ্ন বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে এই যুগ পুরুষকে স্মরণ করে। রাজ্যপাল আর এন রবি বিদ্যাসাগরের জন্মদিনে তাকে এক দূরদর্শী শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বলে উল্লেখ করে বলেছেন, বাংলা সাহিত্যের বিকাশ, নারী শিক্ষার প্রসার এবং বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্রের অবদান চিরস্মরণীয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সোশ্যাল মিডিয়া পোস্টে আজ বিদ্যাসাগরের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলা ভাষার প্রসার এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য বাঙালির ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। ডিভিসি জল ছাড়ায় হুগলি জেলার আরামবাগ মহকুমার দ্বারকেশ্বর, দামোদর ও মুন্ডেশ্বরী নদীতে ফের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। দুর্গাপুর ব্যারেজ থেকে আজ 70,000 কিউসেক হারে জল ছাড়ায় নদীগুলিতে জল অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খানাকুলের অধিবাসীরা জানিয়েছেন, এর ফলে আজ পোল, পাতুল, ধান্যঘেরি ও মারখানা অঞ্চলে জল জমে যাওয়ার তীব্র সম্ভাবনা দেখা দিয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই আবহাওয়ার স্থানীয় পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.1 ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 98%, সর্বনিম্ন 73%। বৃষ্টিপাতের পরিমাণ 8.0 মিলিমিটার। মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, ঝোড়ো আবহাওয়া সহ বাতাসের গতিবেগ ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার থেকে সর্বোচ্চ 65 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং উত্তর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী 18 ঘণ্টা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আগামী 18 ঘণ্টা পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, উপহিমালয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলোর দুই একটি জায়গায় ভারী বৃষ্টিপাত, 7-11 সেন্টিমিটার বেগে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলাগুলির দুই একটি জায়গায় ঝোড়ো হাওয়া প্রতি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে এবং বজ্রপাত সহ বজ্র ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার স্থানীয় পূর্বাভাস।

এখন শুনবেন আধুনিক গান। আজ শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান।

গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং সমরেশ রায়ের সুরে শুনলেন প্রথম গান। এবারে গানটি শুনুন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ও শিল্পীর নিজের সুরে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবার এই গানটি শুনুন শিল্পীর নিজের সুরে এবং মিল্টু ঘোষের।

আধুনিক গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে গানটি শিল্পীর নিজের সুরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়।

বিমল ঘোষের কথায় এবং শিল্পীর নিজের সুরে শুনলাম গান। আজ আধুনিক গানের আসরে শুনছি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে

ইন্দ্রাণী ভট্টাচার্যর কথায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই গানটি শুনতে শুনতেই শেষ করলাম আজ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গানের আসর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন রম্যগীতি।

রাজশ্রী ভট্টাচার্যের কণ্ঠে শুনছেন গান উদয় কুমার দাসের সুরে। এবারের গানটির কথা প্রশান্ত সাহা।

শুনছেন স্টুডিও রেকর্ডে গৃহীত গ্রানীণ অনুষ্ঠান রম্যগীতি। রাজশ্রী ভট্টাচার্যের পর এবারের শিল্পী মানসী ঘোষ দস্তিদার।

অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়ের সুরে এবং জিয়াউর রহমানের কথাই শুনলেন মানসী ঘোষের কণ্ঠে এই গান। এবারে শুনুন স্বপন মাস্টারকে সুরে এবং মনীন্দ্র ঘোষের কথায় শুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

প্রকরায় সুরে শুনলাম আজকের আসরের শেষ গান মলয় ঘোষের কণ্ঠে। স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠানের রম্যগীতি আজ এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 বেলা 12:30 গুগল মিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg-wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নম্বর 0332212 অথবা 0332212 অথবা 0332212 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালতে অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য, আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভাষণ দেবেন। তিনি এআই এর ইতিবাচক দিক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি প্রশমনের প্রয়োজন

0: প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। উন্নয়নশীল দেশগুলি জোরালো কণ্ঠস্বর ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি বলে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ভারতের মহিলা কাবাডি দল আজ ইরানকে হারিয়ে এশিয়ান গেমসে তৃতীয় স্বর্ণপদক জয় করেছে। মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত বিভাগে ভারত পেয়েছে রূপো। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রসংঘ সাধারণ সভার এই অধিবেশনটি বিশ্বাস পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা সবার জন্য কার্যকর রাষ্ট্রসংঘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ সভার এই অধিবেশনে রাষ্ট্রসংঘের 193টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা একত্রিত হচ্ছেন। তাঁরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরবেন। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী 81তম এই অধিবেশনে বিশ্ব সহযোগিতার পুনরুজ্জীবন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রায় এগিয়ে নিয়ে যাওয়া এবং শান্তি, মর্যাদা ও সমতার লক্ষ্যে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিদেশমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সম্ভাবনাকে কাজে লাগানো, এর সম্ভাব্য ফলাফল সম্পর্কে আগাম ধারণা করা এবং এর ঝুঁকিগুলি প্রশমিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। গ্রিসের বিদেশমন্ত্রী জর্জ জেরা পেট্রিটিসের সঙ্গে যৌথভাবে সামুদ্রিক নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব সহ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রেক্ষাপটে এআই বিষয়ক একটি অনুষ্ঠানে সভাপতি করার সময় তিনি একথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত এআই এবং সমুদ্র নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। নতুন দিল্লি ঘোষণাতে এআই সম্পদের গণতান্ত্রিক প্রাপ্যতা নিশ্চিত করা, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা, মানব সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ এবং অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক কল্যাণে এআইকে কাজে লাগানোর উপর জোর দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী বলেন, সমুদ্র ব্যবস্থায় স্বয়ংক্রিয়তা এবং স্বায়ত্তশাসনের বৃদ্ধি, দায় নির্ধারণ, জবাবদিহিতা এবং সংঘাতের তীব্রতা বৃদ্ধির মতো প্রশ্নগুলো সামনে এগিয়ে নিয়ে আসে। বিদেশমন্ত্রী উপসাগরীয় এলাকা এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নিউ ইয়র্কে গতকাল রাষ্ট্রীয় সংঘ সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত একটি গোষ্ঠীর উদ্বোধনী বৈঠকে তিনি ওমান উপসাগরে অ্যান্টিগুয়া ও বারবুডা জাহাজের ওপর সাম্প্রতিক হামলার উল্লেখ করেন। ওই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়।
1: Just 2 days ago, an Antigua and Barbuda flagged bulk carrier MV Cape Dow was attacked in the Gulf of Oman. An Indian sailor lost his life. In the last few months, commercial shipping and mariners have been subjected to repeated attacks in the Gulf, the Red Sea and its vicinity. From the Black Sea to the Red Sea to the Gulf, attacks on civilian shipping have become a growing cause of concern. These actions that disrupt maritime commerce and cost innocent lives are simply indefensible. We are here to not just highlight this dangerous trend, but to urge the international community to close ranks and deter such attacks.
0: উন্নয়নশীল দেশগুলির জোরালো কণ্ঠস্বর ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশন চলাকালীন গ্রুপ অফ 77 এর বিদেশমন্ত্রীদের 50তম বার্ষিক সভায় ভারতের পক্ষে বক্তব্য রাখার সময় তিনি গ্লোবাল সাউথকে কেবল নিয়ম অনুসরণকারী থেকে নিয়ম নির্ধারকের ভূমিকায় উন্নীত করার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। বর্ণপরিচয় স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলার নবজাগরণের পুরোধা মহান শিক্ষাব্রতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আজ কলকাতা পুরসভার উদ্যোগে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে এক অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, ডক্টর সিং জনসাধারণের মধ্যে এবং দেশ সেবায় তাঁর জীবনের অনেকটা অংশ অতিবাহিত করেছেন। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলস

0: সুনিশ্চিতভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় জল জীবন মিশন, একটি প্রতিবেদন।
1: 2019 সালে চালু হওয়া জল জীবন মিশনের লক্ষ্যই ছিল পানীয় জলকে কেবল শহরের বিশেষ সুবিধা হিসেবে নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি পরিবারের জন্য একটি মৌলিক পরিষেবা হিসেবে নিশ্চিত করা। শুরুতে মাত্র 16% কিছু বেশি গ্রামীণ পরিবারে কলের জলের সংযোগ থাকলেও 2026 সালের জুন মাস পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82%। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসু বললেন, জল জীবন মিশনের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাতেও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
2: আমাদের কিন্তু আগে লক্ষ লক্ষ বাচ্চা মারা যেত ওই ডায়রিয়া হয়ে, এবং ডায়রিয়া গুলো কোত্থেকে হতো? ওই জল ছিল সোর্স। ক্লিন পাইপ ওয়াটার ঘরে ঘরে দিচ্ছেন, জীবন বাঁচছে সে তো বটেই, কিন্তু এই যে ঘন ঘন ডায়রিয়া হওয়া, সেই স্বাস্থ্যের ইম্প্যাক্ট গুলো কিন্তু একেবারে চলে গেল। ওভারঅল ন্যাশনাল হেলথ সেটাকে প্রমোট করছেন।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে ভারতের মহিলা কাবাডি দল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ইরানকে 37-34 ফলাফলে হারিয়ে তৃতীয় স্বর্ণপদক জয় করেছে। মহিলা ক্রিকেট এবং 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টের পর এটি ভারতের তৃতীয় সোনা। কাবাডিতে ভারতের পুরুষ দল আজই সোনা জয়ের লক্ষ্যে নামবে। এর আগে 2018 পর্যন্ত টানা 7 বার সোনা জয়ের পর 2023 হ্যাংজাও এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল সোনা জিতেছিল। এদিকে মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত বিভাগে ভারত রূপো পেয়েছে। তিলোত্তমা সেন, বিদার্সা বিনোদ এবং আশি চৌকসি আজ 1763 পয়েন্ট পেয়ে রূপ পদক লাভ করে। 1773 পয়েন্ট নিয়ে চীন সোনা এবং কাজাকস্তান 1754 পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে। অন্যদিকে ব্যক্তিগত ইভেন্টে 337.3 পয়েন্ট পেয়ে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হল তিলোত্তমা সেনের, তিনি চতুর্থ এবং বিদার্সা বিনোদ পঞ্চম স্থান লাভ করেন। এই বিভাগেও চীন সোনা পায়। স্কোয়াশে আজ মহিলাদের সিঙ্গলসে অনাহত সিং অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছেন। বিশ্বের 6 নম্বর জাপানের সাতোমি ওয়াতানাবেকে সেমিফাইনালে 9-11, 11-13, 12-10, 11-6, 11-3 হারিয়ে তিনি ফাইনালে জায়গা করে নেন। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং 3-0 পাকিস্তানের মোহাম্মদ ইরফানকে হারিয়ে ফাইনালে উঠেছেন। এর আগে জ্যোৎস্না চিনাপ্পা এবং ভেলাভান সেন্থিল কুমার 2-1 হংকংয়ের কাছে হেরে ব্রোঞ্জ পদক পায়। জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথন বিভাগে ভারতের ম্যারাথন দৌড়বিদ শাওন বারওয়ালের রৌপ্য পদক প্রাপ্তিতে নতুন ইতিহাস তৈরি হল। 44 বছর পর ভারত এই বিভাগে পদক পেল। 2026 এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে রৌপ্য পদক পাওয়ায় শাওন বারওয়ালকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, এই অ্যাথলিটের অসাধারণ নৈপুণ্য 4 দশক পর ভারতকে এশিয়ান গেমসের ম্যারাথনের পোডিয়ামে পৌঁছতে সাহায্য করল। ভারতীয় পদকজয়ী ক্রীড়াবিদদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় রেল গুজরাটের ভুজ এবং বিহারের বারাউনির মধ্যে নতুন ত্রিসাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস চালুর প্রস্তাব অনুমোদন করেছে। 2532 কিলোমিটার দীর্ঘ এই পথে ট্রেনটি গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিহারের গুরুত্বপূর্ণ স্থানগুলিকে যুক্ত করবে। 5 দিনের ব্যাংকিং পরিষেবা চালু সহ কয়েকটি দাবিতে ব্যাংক কর্মচারীদের 7টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউ আগামী সোম থেকে বুধবার অর্থাৎ 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। এদিকে ইএফবিইউ ডাকার টানা 3 দিনের ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে আরবিআই এর নির্দেশ অনুসারে আগামীকাল রবিবার সব ব্যাংক খোলা থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভাষণ দেবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। ভারতের মহিলা কাবাডি দল আজ ইরানকে হারিয়ে এশিয়ান গেমসে তৃতীয় স্বর্ণপদক জয় করেছে। খবর পড়া শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: রাজ্য সরকারি কর্মীদের বেতন সম্পূর্ণ বা আংশিকভাবে HRMS পোর্টালের মাধ্যমে প্রক্রিয়াকরণ হয়নি তাদের বকেয়া ডিএর হিসাব ও বিল তৈরির জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। নতুন নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের সার্ভিস বুকের ভিত্তিতে কর্মীদের বেতন সংক্রান্ত তথ্য HRMS এর নথিভুক্ত ও যাচাই করতে হবে। পদোন্নতি, ইনক্রিমেন্ট, বেতন সংশোধনের মতো সমস্ত পরিবর্তনও আপডেট করতে হবে। যাচাই শেষে HRMS থেকেই বকেয়া ডিএর হিসাব ও বিল তৈরি হবে। ডেপুটেশনে থাকা অবসরপ্রাপ্ত এবং প্রয়াত কর্মীদের ক্ষেত্রেও পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। অর্থ দপ্তরের দাবি, নতুন এই প্রক্রিয়ায় বকেয়া ডিএ নিষ্পত্তি আরও দ্রুত ও নির্ভুল হবে। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে 23 জন আধিকারিককে। শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংকে উত্তরবঙ্গের IGIB করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক সূর্যপ্রতাপ যাদবকে রাজ্য পুলিশের DIG IB পদে পাঠানো হয়েছে। এনফোর্সমেন্ট শাখার DC স্পর্শ নীলাঙ্গিকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের DC করা হয়েছে। কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন IPS সুধীর কুমার নীলাকান্তম। শহরের নতুন যুগ্ম কমিশনার ট্রাফিক হচ্ছেন IPS ভোলানাথ পাণ্ডে। রাজ্য পুলিশের DIG নিরাপত্তা সুখেন্দু হীরাকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার নিরাপত্তা পদে আনা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। বর্ণপরিচয়ের স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলার নবজাগরণের পুরোধা, মহান শিক্ষাব্রতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে তার পৈতৃক ভিটায় সাড়ম্বরে দিনটি পালিত হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। হুগলি জেলা জুড়েও আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। চুঁচুড়ায় বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটি আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই উপলক্ষে আজ কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে সহ বিশিষ্ট জনেরা। বিধানসভা ভবনে বিদ্যাসাগরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান BJP পরিষদীয় দলের সদস্য তাপস রায়। নবান্নেও তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শিলিগুড়ি কলেজে এই উপলক্ষে এক অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, বিদ্যাসাগরের মতো মনীষীর জন্মদিন ছুটির পরিবর্তে চর্চা করার দিন। রাজ্যপাল RN রবি বিদ্যাসাগরের জন্মদিনে তাকে একজন দূরদর্শী শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বলে উল্লেখ করে বলেছেন, বাংলা সাহিত্যের বিকাশ, নারী শিক্ষার প্রসার এবং বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্রের অবদান চিরস্মরণীয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সোশ্যাল মিডিয়া পোস্টে আজ বিদ্যাসাগরের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলা ভাষার প্রসার এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য বাঙালির ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া আউটপোস্ট গোপন সূত্রে খবর পেয়ে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে 5,08,750 টাকা নগদ ও 278 গ্রাম ব্রাউন সুগার সহ প্রদীপ প্রসাদ নামে 4 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করার মাদকের উৎস এবং এই পাচার চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে শনিবার শিলিগুড়িতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। শিলিগুড়ি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, বিধায়ক শিখা চ্যাটার্জি, জেলা শাসক সহ বহু শিক্ষার্থী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। পর্যটন মন্ত্রী জানান, বর্তমান সরকার প্রতিটি জেলায় অন্তত একটি পর্যটন গন্তব্যকে তুলে ধরা, নতুন পর্যটন সার্কিট তৈরি এবং দার্জিলিং পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম ও নতুন ট্রেকিং রুট গড়ে তোলার পরিকল্পনা করছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি হারিয়ে আগামী 12 ঘন্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তবে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে মেঘ সঞ্চারের কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আজ কিছুটা বেশি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন।
1: যে ডিপ্রেশনটা আছে সেটা মধ্যপ্রদেশ এবং অ্যাডজয়নিং নর্থ ছত্তিশগড়ের ওপরে মোটামুটি রয়েছে। ওটা আগামী 12 ঘন্টার মধ্যে ওয়েলমার্কড লো প্রেশারে পরিণত হয়ে যাবে।
0: স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 5টা বেজে 10 মিনিট।

আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। 2008 সালের পয়লা এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বরের মধ্যে যেসব

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েবে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
1: গুড্ডির ফিজের। দেখা,
2: 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এ কথা বলে,
2: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

মহিলা মহলে আবারও চলে এলাম বন্ধু আপনাদের চিঠি নিয়ে, কারণ আজ এক কলমে দুই নারী। কিন্তু শুরুতেই বলি, একদম মাসের প্রায় শেষ, কিন্তু আপনাদের চিঠি কই, এক কলমে দুই নারী চিঠি কিন্তু বেশি নেই বন্ধু আমার হাতে। হ্যাঁ, যে দু একটা আছে অবশ্যই পড়ে ফেলি বন্ধু।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জুরি ও গোপিনী চরিত্র। এই ছিল এ মাসের মহিলা মহলের এক কলমে দুই নারীর চিঠির বিষয়। প্রথম চিঠি জয়তীনন্দ আচার্য ধর্মদাস পার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। প্রিয় এক কলমে দুই নারী, সবাইকে শুভ শারদীয়ার অগ্রিম আন্তরিক শুভেচ্ছা সহ সশ্রদ্ধ নমস্কার জানায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জুরি ও গোপিনী দুই ভিন্ন স্বভাবের নারী হলেও তাদের হৃদয়ের গভীরে প্রবাহিত হয়েছে একই নারী সত্তার স্নেহ, মমতা ও ভালোবাসা। ভালোবাসাকে কেন্দ্র করে তাদের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তা মূলত ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও প্রাপ্তির সংঘাত। মঞ্জুরির মধ্যে আছে আধুনিকতা, আত্মসচেতনতা ও নিজের ভালোবাসাকে আঁকড়ে রাখার তীব্র আকাঙ্ক্ষা। অন্যদিকে গোপিনী সহজ সরল, নিরাভরণ এবং ত্যাগেও উজ্জ্বল। ফলেই একই ভালোবাসার পরিসরে দাঁড়িয়ে দুজনের মানসিক প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন হয়ে ওঠে। কিন্তু গল্পের সৌন্দর্য এখানেই যে প্রতিদ্বন্দ্বিতার আড়ালেও তারা একে অপরের নারী জীবনের যন্ত্রণা বুঝতে পারে। ভালোবাসার অধিকার নিয়ে দ্বন্দ্ব থাকলেও হৃদয়ের কোমলতা তাদের বিচ্ছিন্ন করে না, বরং স্নেহ ও মমতার স্পর্শে প্রতিদ্বন্দ্বিতা ক্রমে আত্মীয়তার রূপ নেয়।

বৈপরীত্য সত্ত্বেও তারা যখন একে অপরকে বোন বলে গ্রহণ করতে পারে, তখন নারীর হৃদয়ের মহত্বই প্রকাশ পায়। বন্ধু, মঞ্জুরী ও গোপিনী তাই শুধু দুটি নারী চরিত্র নয়, তারা নারীর প্রেম, বেদনা, ত্যাগ ও সহমর্মিতার দুই বিপরীত অথচ পরস্পরের পরিপূরক প্রতিচ্ছবি। নমস্কার, নিও জয়তী নন্দ আচার্য ধর্মদাস বার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন।

চলে যায় পরের চিঠিতে। শুভ্রা সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। দিদি লিখেছেন, প্রিয় মহিলা মহল, মঞ্জুরি প্রাণোচ্ছল, চলচঞ্চল গতির আগে তার সুরটি বাঁধা, কথার মাধুর্যে হাসির মিষ্টতাই অন্যকে আপন করে নিতে পারে সহজে। প্রথমটাই রক্ষণশীলতা এবং পরবর্তী ক্ষেত্রে ঘটনাচক্রে বাল্যপ্রেম পরিণতি না পেলেও পীড়িত হয়নি মঞ্জুরি, বরং সে প্রেমকে গচ্ছিত রাখে অতি সংগোপনে হৃদয় পিঞ্জরে। পলিনের সঙ্গে তার প্রেম ছিল বিশ্বাসের আঁকুরে জারিত, স্রোতস্বিনী ছলাচ্ছল অপারিত, বন্ধুত্বের শান্ত উপহার রসগোল্লির ডোরে দুজন বাঁধা, এই প্রেম অটুট চিরন্তন। বিভিন্ন প্রেক্ষাপটে তার দূরদৃষ্টি সম্পন্ন স্পর্ধিত অবস্থান চরিত্রকে প্রতি মুহূর্তে শানিত করেছে। একসময় তার সংবেদনশীল মনন রসকলিয়েকে গোপিনীকে শেষ পর্যন্ত পুলিনের উপর তার অধিকারের সত্ত্ব গোপিনীকে প্রদান করে বৈরাগ্যের পথে অনন্ত সাধনে বেরিয়ে পড়ে। ত্যাগের মধ্য দিয়েই প্রেমের সত্য সুন্দর প্রকাশ ঘটে, আর এখানেই তার চরিত্রের মহত্ব। অপরদিকে গোপিনী খুব সাধারণ আটপৌরে জীবনপথের পথিক, স্বামী পুলিনকে চেয়েছিল নিবিড় করে ভালোবাসার আঁচলে বেঁধে রাখতে, কিন্তু অন্তরায় হয়েছিল মঞ্জুরির খড়প্রেম, যা তাকে একসময় জীবন বিমুখ করে তুলেছিল। পরবর্তীকালে সেই মঞ্জুরি তাকে এই ক্লান্ত ক্লিষ্ট আবহ থেকে মুক্ত করে, গোপিনীকে মঞ্জুরি বরণ করে নেয় রসকলির সখে। প্রেমের পারিজাত হৃদ মাঝারে লয়ে ধন্য হয় গোপিনী। গোপিনী সাধারণ হয়েও অসাধারণ অনন্যা। নিবেদনে শুভ্রা সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছে।

এই যে বন্ধু, প্রকৃত প্রেম, সখ্যতা, মানবিকতা, এসব প্রসঙ্গে আজকে আমার একটা খুব ছোট্ট একটা গল্প বলতে মনে হলো। সেটা হলো যে আজকে তো আমরা জানি যে সেই উজ্জ্বল নক্ষত্রের জন্মদিন বিদ্যাসাগর। একটা সময় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সমুদ্রের কাছে এসে এক তার কাছে এসেছিলেন দেখা করতে। তিনি বলছিলেন যে আমি আপনার কাছে এসেছি সমুদ্রের কাছে এসে এক আঁচলা জল নেব বলে। তো তখন বিদ্যাসাগর বিনয়ের সঙ্গে নাকি বলেছিলেন যে ওসব তো পুঁথিগত বিদ্যা, প্রকৃত জ্ঞান তো ভিন্ন জিনিস। সত্যি এই প্রকৃত জ্ঞান, নৈতিক মূল্যবোধ, সেগুলো থাকলেই যে আমরা মানুষ, তাই না বন্ধু? সে বোধগুলো জেগে

থাকুক আমাদের সবার মধ্যে। কারণ বিদ্যাসাগর তিনি যে বলেছিলেন, শিক্ষা মানুষের উন্নতির পথ, সমাজ সংস্কারই একটি উন্নত জাতির ভিত্তি,

বন্ধু, তবে সমাজকে আমাদের দেশকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে যে সুস্থ সবল শক্তিশালী হতেই হবে শারীরিক মানসিকভাবে, তাই তো বন্ধু? আর এ প্রসঙ্গেই বলি যে এ মাসে চলছে জাতীয় পুষ্টি মাস। হ্যাঁ, আমরা জানি যে 9 সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবর পর্যন্ত নবম রাষ্ট্রীয় পোষণ মাহ, যেটা জাতীয় পুষ্টি মাস চলবে। আর এই বছর জাতীয় পুষ্টি মাসের মূল উদ্দেশ্য নিশ্চয়ই আমরা অনেকে জানি, তবু বলে দিই বন্ধু, যে গর্ভবতী নারী, প্রসূতি মা, শিশু এবং কিশোর কিশোরীদের পুষ্টির মানকে উন্নত করা, সেদিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। আর এই যে সঠিক খাদ্যাভ্যাস, সুস্বাস্থ্য বজায় রাখতে মানুষকে উদ্বুদ্ধ করা, এটাও এই বছর এ মাসের পুষ্টি মাসের একটা মূল লক্ষ্য। আর পুষ্টি অভিযানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর গুরুত্ব তুলে ধরাও কিন্তু এই রাষ্ট্রীয় পোষণ মাস, যেটা তার মূল উদ্দেশ্য। রাষ্ট্রীয় পোষণ মাস আসলে এই যে শুরুতে বললাম যে গর্ভবতী নারী, প্রসূতি মা, শিশু এবং কিশোর কিশোরীদের পুষ্টির মানের দিকে যে বিশেষ উন্নতি, আমার মানকে উন্নত করতে হবে, বিশেষ নজর দিতে হবে, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা। আমি জানি বন্ধু যে আমাদের যে মহিলা মহল, সেখানে অনেক পুরুষ বন্ধুরাও আছেন, শ্রোতা বন্ধুরা আছেন, বিশেষ করে তাই খুব বলতে ইচ্ছে করছে তাদের উদ্দেশ্যে। আমি জানি যে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব যারা পুরুষ, তাদের মধ্যেও দেখেছি যে আজকাল নারী পুরুষ সমানভাবে বাইরের কাজ যেমন করছে, তেমনি ঘরের কাজও কিন্তু অনেক মহিলাদের সঙ্গে হাতে হাত মেলাচ্ছেন পুরুষরা। এটা বেশ ভালো লাগে। তবু যখন বিশেষ করে গর্ভবতী নারী, প্রসূতি মা যখন থাকেন, তাদের দিকে আরেকটু বিশেষভাবে নজর দেওয়া, পুরুষ বন্ধুরা যেরকম আর সে সঙ্গে বাড়ির অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারাও যদি একটি বিশেষভাবে নজর দেন, কারণ আমরা জানি মা হওয়া তো মুখের কথা নয়, অনেক ধকল শরীরে মনে, একটু যদি আপনি পাশে থাকেন, আপনারা পাশে থাকেন, তাহলে দেখবেন শারীরিকভাবে মানসিকভাবে সেই মা, গর্ভবতী নারী বা প্রসূতি মা অনেক সুস্থ থাকতে পারবে। আর বিশেষ করে প্রসূতি মা যখন সবেই সন্তান জন্ম দেন, তখন তার মধ্যে যে একটা আরও ধকল, একটা সন্তান জন্ম দেওয়ার যে কষ্ট যন্ত্রণা তো থাকে, কিন্তু সেই সঙ্গে সেই তার বাচ্চার দেখভাল করতে গিয়ে নিজের যে এতটা ঘাটতি হয়ে যায় শরীরে মনে, সেটা হয়তো তিনি নিজে একা খেয়াল করতে পারেন না। তো সেই সময় আপনারা যদি একটু এমপ্যাথি দিয়ে তার পাশে থাকেন, দেখবেন তাহলে তার শারীরিক বা মানসিক পুষ্টির অভাব হবে না বন্ধু। আর শিশু কিশোর কিশোরীদের পুষ্টির কথা যদি বলতে হয়, তাহলে আমাদের সেই মেয়েদের, মায়েদের তো এই দায়িত্বটা থেকেই যায়, আপনার সন্তানকে আপনি কিভাবে সুস্থ সবলভাবে রাখবেন। তবে যারা কর্মরতা মহিলা রয়েছেন, তাদের তো এটা হয় যে চটজলদি একটু তাদেরকে অনেক সময় বাইরের খাবার, ফাস্ট ফুড খেতে হয়, জাঙ্ক ফুড, সেগুলোকে একটু যদি অ্যাভয়েড করা যায়, চেষ্টা করা যে কত আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমাদের প্রকৃতি সাজিয়ে দেয় আমাদের ঘরোয়া পুষ্টিকর খাবার, যদি আমরা তাদেরকে করে দিতে পারি, তাহলে আপনার শিশু

আপনার সন্তান কিশোর কিশোরী যারা রয়েছে, দেখবেন সুস্থভাবে সুন্দরভাবে তারা থাকবে। তাদেরকে একটু ঘরোয়া যে স্বাস্থ্যকর খাবারের দিকে তাদেরকে জোর দিন, তাদের সঠিক ঘুম, এছাড়া তাদের যে যোগাসন, স্বাস্থ্যচর্চা, শরীরচর্চা, এগুলোর দিকেও তাদেরকে একটু আপনারা বলুন, তাদেরকে বিশেষ করে এদিকেও জোর দিন। তাহলেই দেখবেন একটা সময় আমাদের এই যে সমাজ, আমাদের দেশ সুন্দর, সুস্থ, হাস্যোজ্জ্বল একটা রূপ নেবে বন্ধু।

বন্ধু, যেটুকু সময় আছে জানিয়ে দিই। অক্টোবর মাসের এক কলমে দুই নারী চিঠির বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের সুধা ও পিসিমা চরিত্র। আর আমার কলমের চিঠির বিষয়, ওই যে একটা সময় ছিল যখন পাশের বাড়ির ফোরনের ঘ্রাণে এ বাড়ির পিসিমা বলে দিত কোন পদ বসেছে রান্নায়। তারপর দুপুরে বাটি ভরে সেই সুক্ত বা ঘণ্ট এ বাড়ির সবার পাতে পরিবেশন হতো। কোনো ছুটির দিনে এ বাড়ি থেকেও খিচুড়িও পায়েসের বাটি নিয়ে বাড়ির ছোট ছেলে মেয়ে ছুটত বাড়ির পথে। তারপর বাড়ি থেকে হয়েছে ফ্ল্যাট। এখনো কি সেই দুধের ঘরের ভাব ভালো, মানে সেই দুই ঘরের ভাব ভালোবাসা বাটির মধ্যে দিয়ে চালাচালি হয়, নাকি হোম ডেলিভারির পদে হিসেবে মাপা আত্মীয়তা থেকে গেছে গল্পে? সেই বিনিময়ের স্বাদ আর মিষ্টি স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান বন্ধু বিনিময় শিরোনামে। আজকের মতো আর তো সময় নেই, আপনারা সবাই ভালো থাকুন বন্ধু। চিঠি লিখুন মহিলা মহলে, পর্যন্ত নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মহল উপস্থাপনায় লাকি বণিক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন

0: নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, আমাদের নতুন নাম্বার 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকের নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে গৌতম পতি। আমরা ধন্যবাদ দিই গৌতমবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম মনুষ্যত্ব বনাম পশুত্ব। তমলুক রেল স্টেশন, শীতকালের রাত, ট্রেন আসছে যাচ্ছে, অল্পবিস্তর লোকজন এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে। পোটলা নিয়ে শীতে কাঁপতে কাঁপতে রেল স্টেশনের বেঞ্চে বসে আছেন সারদা দেবী, পাশে বড় ছেলে।
1: মা, তুমি এখানে বসো, তোমাকে তমলুক সদর হাসপাতালের বড় ডাক্তারবাবুকে দেখাবো। আমি টোটো ঠিক করে আনছি, নড়বে না কিন্তু এখান থেকে।
2: বাপরে, কতক্ষণ বসে থাকতে হবে?

0: হচ্ছে?
1: ছটা ছেলে মেয়ে থাকতে বুড়িটাকে একা টানার দায় কি শুধু আমার? বললাম তো আসছি, চুপচাপ বসো, খাবারও কিনে আনবো, কোথাও কিন্তু চলে যাবে না।
0: শান্তনু, ও শান্তনু, শান্তনু, কোথায় গেলি বাপ? শরীরটা যে বড় খারাপ লাগছে, খিদেও পেয়েছে। যাই, পাশের কল থেকে একটু জল খেয়ে আসি। কোথায় গেলি বাপ? ও শান্তনু, নিশ্চয় ও আমাকে একা ফেলে বাড়ি চলে গেছে, মাকে একা এই নির্জন রেল স্টেশনে ছেড়ে যেতে পারলি? হে ঈশ্বর, এখন আমি কোথায় যাব, কোথায় থাকব? এর জন্যই কি মায়েরা 10 মাস 10 দিনের গর্ভযন্ত্রণা ভোগ করে সন্তানের জন্ম দেয়, তাদেরকে বড় করে? হোগো, তুমি আমাকে রেখে একা একা স্বর্গে চলে গেলে, ছেলেদের হাত থেকে তো তুমি বাঁচলে, কিন্তু আমি তো বাঁচতে পারলাম না। কোথায় গেলি শান্তনু?
2: শান্তনু আর ফিরে আসে না। অবশেষে সারদা দেবী ডিএম অফিসের পিছনে সাইকেল স্ট্যান্ডের পাশে রেল স্টেশন থেকে একটু দূরে ভিক্ষে করা শুরু করে।
0: বাবা, দুটো পয়সা দেবে? সকাল থেকে পেটে এক ফোঁটা জল পড়েনি গো, দুটো পয়সা দাও না।
3: মা, আপনাকে এখানে নতুন দেখছি, এখানে একা বসে ভিক্ষে করছেন কেন? আপনার বাড়ি কোথায়?
0: আমার বাড়ি হাতিডোবা গ্রাম বাবা, আর তো কিছু মনে নেই। 5 বছর আগে ছেলের বাবা স্বর্গে গেছেন, 4টে ছেলে আর 2 মেয়ে, আমাকে কেউ রাখেনি গো, খেতে পড়তে দিত না, বৌমা মারত, তাও সব সহ্য করে স্বামীর ভিটেতে পড়েছিলাম। চিকিৎসার নাম করে বড় ছেলে ঘর থেকে বার করল, আর তারপর যে স্টেশনে ফেলে দিয়ে গেল, আর ফিরে আসেনি।
3: আপনি থানায় চলুন, ছেলেদের কাছে ফিরে যাবেন না, চলুন, আমি ব্যবস্থা করছি।
0: না না বাবা, যাদের মন পাথরের চেয়েও শক্ত, তাদের কাছে আমি আর ফিরে যাব না। এই ফুটপাতই আমার ভালো, এখানে হাত পেতে খেলেও আমার অপমান নেই। সাইকেল স্ট্যান্ডে থাকার ব্যবস্থা করেছি, বাকি জীবনটা আমি এখানেই কাটিয়ে দেব বাবা, এখানেই কাটিয়ে দেব।
3: আপনি আমার মায়ের মতো, আমার সঙ্গে চলুন, আমি ওই পাশের জবা হোটেলে বলে দিচ্ছি, রোজ দুপুরে আপনি ওখানে পেট ভরে যা ইচ্ছে হবে তাই খাবেন, আমি মাসের শেষে টাকা দিয়ে দেব।
0: তোমায় আশীর্বাদ করি, বেঁচে থাকো বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করবেন, আর আমার কোনো চিন্তা নেই।
2: চরম শীতের রাত, সারদা দেবী কুকুরে শুয়ে আছেন, তার চারপাশে 5টা কুকুর পরম মমতায় গোল হয়ে গা ঘেঁষে শুয়ে আছে তার পাশে।
0: তোরা বাবা।

0: আমার আরো কাছে ঘেসে আয়, আমার বড্ড শীত করছে রে, চোখে চোখে অন্ধকার দেখছি, আয় আরো কাছে আয়।
1: এ কি মর্মান্তিক দৃশ্য! এই হাড় কাঁপানো শীতে সমাজের আলো পাওয়া মানুষেরা যখন ঘরের দরজা বন্ধ করে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছে, তখন এই পথের কুকুরগুলো বৃদ্ধাকে নিজের শরীরের ওম দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। যাই, বাড়ি থেকে একটা কম্বল এনে বুড়ির গায়ে চাপিয়ে দিই। মা, ও মা, মা, এই কম্বলটা গায়ে নিন মা। ও মা, বোধহয় ঘুমিয়ে পড়েছেন। না, কম্বলটা এই এই গায়ে জড়িয়ে দি। ঠিক আছে, কাল সকালে অফিস যাওয়ার সময় কথা বলবো।
2: আর বোধহয় বুড়ি বেঁচে নেই, তীব্র শীত আর অবহেলার কাছে হেরে গেলেন এক বুড়ি মা। কুকুরের কান্না তো সেই কথাই বলছে, যাই লোকজন ডেকে আনি। কি অবস্থা, ছটা সন্তান যিনি পেটে ধরেছিলেন তাকে নাকি শেষ পর্যন্ত আশ্রয় নিতে হলো এই সাইকেল স্ট্যান্ডে। এত সস্তা এক মায়ের জীবন, হায় ঈশ্বর! আজ ছেলেমেয়েরা বড় হয়ে মায়ের দায়িত্ব নিতে চায় না, বৃদ্ধাশ্রমে পাঠানো তো দূরের কথা, এই বুড়িকে তার ছেলেরা সস্তায় রাস্তার আবর্জনার মতো ফেলে দিয়ে গিয়েছে। যাই, কিছু মানুষকে খবর দিই, সাথে ডাক্তারকে ডাকি আর পুলিশকে খবর দিই।
3: সব রকম পরীক্ষা করে যা দেখলাম, উনি আর বেঁচে নেই। বডি হাসপাতালে নিয়ে যেতে হবে, পোস্টমর্টম হবে, তারপর সৎকার। সব

0: অথচ কুকুরগুলো এক পাও নড়ছে না ওনার পাশ থেকে। ওদের চোখে স্পষ্ট জল।
1: মানুষ জন্ম নিলেই কি মানুষ হওয়া যায়? যে সমাজে নিজের স্বার্থের জন্য গর্ভধারিণী মাকে রাস্তায় ফেলে দেয়া হয়, সেই সমাজ সভ্য হতে পারে না। আজ এই অবলা জীবগুলো আমাদের মুখে এক সপাটে চর মারল। যে কাজ সন্তানদের করার কথা ছিল, ভালোবাসা দেওয়া, সেবা করা, আগলে রাখা, শেষ যাত্রায় চোখের জল ফেলা, সেই কাজ করল এই পথের কুকুরেরা। রক্তের সম্পর্ক যদি স্বার্থে অন্ধ হয়ে যায়, তবে সেই মনুষ্যত্বের চেয়ে এই বোবা পশুগুলোর বিশ্বস্ততাই কোটি গুণ শ্রেয়। জাগ্রত হোক, জাগ্রত হোক আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্ব। পশুর কাছ থেকে আজ শিক্ষা গ্রহণ করতে হবে। পরবর্তীতে কোনো মা যেন এমন নিঃসঙ্গ মৃত্যুর শিকার না হন, সেজন্য আমাদের প্রচার ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
0: শুনলেন গৌতম পতির লেখা নাটক মনুষ্যত্ব বনাম পশুত্ব। অমিত কুমার রায় ঝিকিরা হাওড়া থেকে আমাদের একটি কবিতা লিখে পাঠিয়েছেন, আমি নারী হতে পারি। আমি বাড়ির রান্না হেসেলে থাকি বলে ভেব না আমি বেকার, রান্নার নতুন রেসিপি করে খাওয়াই বলে ভেব না আমি তোমার অনুগত। আমার শরীরে মনে জেগে ওঠে সময়ে সময়ে বেগম রোকেয়া, সমাজ পরিবর্তনের ডাক দিই। আমার মনের অন্তঃস্থলে বসে আছেন বিদ্যাসাগর। আমি এগিয়ে যাই নারী শিক্ষার প্রসারে, আমি এগিয়ে যাই দাঁড়াই পথ শিশুদের পাশে। আমার বুকের মধ্যে জেগে ওঠে ভগিনী নিবেদিতা, মাদার টেরেজা, সমাজের কাজে এগিয়ে চলি। আমার মধ্যে জেগে ওঠে মেধা পাটকর, শিক্ষায় ক্রীড়ায় বিমানে যুদ্ধে মহাকাশে নারী। নারী আজ আর গৃহবন্দী নয়, অবলা মুখ ঘোমটা ঢাকা সলজ্জ নারী। আজ টোটো চালক ট্যাক্সি চালক সেও আমি, বাসের ড্রাইভার কন্ডাক্টর হয়ে কাজ নিয়ে লড়াইটা চালিয়ে যাই। আমি সেই নারী যে রাজেন্দ্রানী এক্সপ্রেস চালাতে সক্ষম। আমি সেই নারী যে চালাই বন্দে ভারত, হাসি মুখে ছুটে চলি। আমি সেই নারী সাঁতরে পার হই ইংলিশ চ্যানেল। আমি সেই নারী তীরন্দাজিতে সোনা জয় করি। আমি সেই নারী ক্রিকেট ফুটবল হকি খেলার জন্য মাঠে করি লড়াই। সভ্যতা আজ সংকটময় যদি আমি বাঁচাবো সমাজ, আমি তার প্রতিনিধি। আমি টাকার থলিত নয়, নেই মনে আর ভয়, কুসংস্কার ধ্বংস করে আনব নতুন নারী বর্ষের জয়। আমরা ধন্যবাদ দিই অমিতবাবুকে এই কবিতা আমাদের লিখে পাঠানোর জন্য।
2: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মিড ডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড দি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন ভিগোরাস ওভার উড়িষ্যা, অ্যাক্টিভ ওভার ঝাড়খণ্ড অ্যান্ড গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেইনফল আকার্ড অ্যাট মোস্ট প্লেসেস, উইথ হেভি টু ভেরি হেভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার উড়িষ্যা অ্যান্ড ঝাড়খণ্ড। Very light to moderate rainfall occurred at most places, with heavy to very heavy rainfall at one place over Sikkim. Very light to moderate rainfall occurred at most places over the districts of

0: Gangetic West Bengal, with heavy rainfall at one or two places over West Burdwan and North 24 Pargana districts of Gangetic West Bengal. Very light to moderate rainfall occurred at most places, with heavy rainfall at one or two places over Bihar. Very light to moderate rainfall occurred at many places over the districts of Sabimale and West Bengal. Very light to light rainfall occurred at most places over Andaman and Nicobar Islands. Gusty winds were recorded at one or two places over Orissa, Jharkhand, Bihar, Andaman and Nicobar Islands, and East Midnapur, Howrah, Kolkata, Nadia, Jhargram, and South 24 Pargana districts of Gangetic West Bengal. Chief amount of rainfall received in Durgapur, 9 cm, Panagar, 7 cm, Asansol, 4 cm, Odlabari Tea Estate, 3 cm, Namthang, 3 cm, Darjeeling, 3 cm, Shevok, 2 cm, Jamshedpur, 12 cm, Putki, Dhanbad, 10 cm, Nala, Jamtara, 8 cm, Nayana, Mayurbhanj, 13 cm, Khaira, Balaso, 10 cm, Bijatala, Mayurbhanj, 7 cm, Gopalpur, Ganjam, 7 cm. Weather forecast for the next 48 hours. Light to moderate rain or thundershower very likely to occur at many places over Andaman and Nicobar Islands and Sikkim. Light to moderate rain or thundershower likely to occur at a few places over all the districts of Sabimale and West Bengal, all the districts of Gangetic West Bengal, Bihar, Jharkhand and Orissa. Weather warning for the next 48 hours. Thunderstorm with gusty wind 30 to 40 km per hour and lightning very likely to occur at one or two places over Jharkhand and Andaman and Nicobar Islands. Forecast for Kolkata neighborhood for the next 48 hours. Generally cloudy sky with light rain. Maximum and minimum temperature most likely to be around 33 degrees Celsius and 26 degrees Celsius respectively. Weather warning for fishermen of West Bengal coast. Swell surge alert for the coast of West Bengal. Swell waves in the range of 14 to 20 second period with 1.1 to 1.3 meter height are forecasted up to 11:30 hours on 27th of September. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance. Recreation with due care. Also, weather warning for fishermen of Andaman and Nicobar coast. Swell surge alert for the coast of Andaman and Nicobar Islands in the range of 18 to 22 second per period with 1.4 to 1.5 meter height are forecasted up to 11:30 hours on 27th of September. That's all for today. Have a good day.
1: Akashbani Kolkata, Geetanjali. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অত্যন্ত শক্তিশালী ছিল ওড়িশায়, সক্রিয় ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে। হালকা থেকে মাঝারি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ওড়িশায় একটি বা দুটি জায়গায় এবং ঝাড়খণ্ডে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এবং অতি ভারী বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। এছাড়াও বিহারের দু একটি জায়গায়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। জোরো হাওয়া বয়ে গেছে ওড়িশার দু একটি জায়গার উপর দিয়ে। এছাড়াও ঝাড়খণ্ড, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, নদিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ। দুর্গাপুর 9 সেন্টিমিটার, পানাগড় 7 সেন্টিমিটার, ওদলাবাড়ি টি এস্টেট 3 সেন্টিমিটার, আসানসোল 4 সেন্টিমিটার, নামথাং 3 সেন্টিমিটার, দার্জিলিং 3 সেন্টিমিটার, সেবক 2 সেন্টিমিটার, জামশেদপুর 12 সেন্টিমিটার, ধানবাদ, পুটকি 10 সেন্টিমিটার, নালা 8 সেন্টিমিটার, ওড়িশা নওয়ানা, ময়ূরভঞ্জ 13 সেন্টিমিটার, খয়রা বালাসোর 10 সেন্টিমিটার, বিজয়তলা ময়ূরভঞ্জ 7 সেন্টিমিটার, গোপালপুর 7 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলায়, ঝাড়খণ্ড, সিকিম, বিহার এবং ওড়িশায়, এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলায়। আগামী দুদিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে

অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে বিহারের দু একটি জায়গায়, অতি ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সিকিমের দু একটি জায়গায়, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় বয়ে যেতে পারে বিহারের দু একটি জায়গায় এবং ঝাড়খণ্ডে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে ওড়িশা এবং ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলার ওপর দিয়েও একই সতর্কতা। আগামী 48 ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে সমুদ্র অত্যন্ত উত্তাল হতে পারে, ঝোড়ো হাওয়ার প্রভাবে জলোচ্ছ্বাসের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পেতে পারে, ঢেউয়ের উচ্চতাও বাড়তে পারে আজ রাত 11:30 থেকে আগামীকাল পর্যন্ত। সেজন্য নৌকা ভাসানোর ক্ষেত্রে মৎস্যজীবী ভাইদের সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে আজকের জন্য কোনো সতর্কতা নেই, তবে আগামীকাল রাত 11:30 পর্যন্ত ঝোড়ো হাওয়ার কারণে জলোচ্ছ্বাসের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, সেই জন্য সকলকে সতর্ক করা হচ্ছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্বন্ধে। একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, কবি ও তাঁর কবিতার সাথে আলাপচারিতায় থাকবেন এই বিষয়ে আদিত্য মান্ডি, সাক্ষাৎকার থাকবে এবং থাকবেন লালচাঁদ সোরেন। বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রতন কুড়ি, উপস্থাপনায় থাকবেন মিতুল সাহা। বিকেল পাঁচটা বেজে ত্রিশ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, রচনা আজিও মান্ডি, প্রযোজনায় থাকবেন রাবণ বাস্কে। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শিল্পী মধুসূদন মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন যুব বন্ধুদের জন্য অনুষ্ঠান সাঁওতালি ভাষায় কথিকা, বেনাজেরিয়া মিশনের ভূমিকা বলবেন সাগেন মান্ডি, লোকগীতি পরিবেশনায় ময়না মান্ডি এবং সহশিল্পীবৃন্দ এবং মতিলাল হাঁসদা এবং সহশিল্পীবৃন্দ। ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণবাণীতে পরিবেশনায় পরিবেশ বান্ধব প্রাকৃতিক কৃষি এই বিষয়ে অধ্যাপক ডক্টর মানবেন্দ্র রায়, সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। সন্ধে সাতটা বেজে দশ মিনিটে কৃষক ও তার পরিবার, গ্রামাঞ্চলে মহিলাদের স্বাস্থ্যবিধি এই বিষয়ে ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়, সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। শুনলেন আগামী কয়েকটি অনুষ্ঠান গীতাঞ্জলি প্রচার তরঙ্গের। এখন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি উচ্ছন্ত আলমাখন পুন সাই মরগেল তরি গেটোডে তরি মিটারে এহবিনা তেহিনা সান্তাড়ি আখড়া আসুক কানি সানাম কোগে নাপাই গে মেনা পেয়া আর যাহাই কো যাও গে সান্তাড়ি আখড়া পেয়া আজপা উনকো তবে বাড়া গিয়া তেহিন তো কনা লাইভ ফোন ইন প্রোগ্রাম উচ্ছ রেনা নেডা মাহা মেনমা সরাসরি ফোন তে রপড় রেনা নেডা মাহা সাওয়ার চাষবাস সেচেদ সেরে

বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও

0: পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এয়ার অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 3:15 মিনিট।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:09। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি সঞ্চয়িতা মৈত্রী।

0: FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা।

খেলার মাঠে কখনো সময় থেমে থাকে না, প্রতিটি মুহূর্তে বদলে যায় হিসেব, বদলে যায় ম্যাচের রং। কোথাও জয়ের উল্লাস, কোথাও পরাজয়ের বেদনা, আর তারই মাঝে লুকিয়ে থাকে এক নতুন করে ফিরে আসার অদম্য প্রত্যয়।

Bonjour. চলে আসবো এক নজরে প্রথমেই এশিয়ান গেমসে ভারতের সোনার ঝলক। ইরানকে হারিয়ে মহিলা কাবাডিতে ভারতের সোনা। ম্যারাথনে ঐতিহাসিক রূপ সাওয়ান বারওয়ালের হাত ধরে এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে 44 বছর পর পদক ভারতের। নেশনস লিগে আজ মাঠে নামছে স্পেন ইংল্যান্ডের বিরুদ্ধে। পুদুচেরিতে প্রথম বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়া একে 162 রানে হারিয়েছে ভারতীয় এ দল। মেয়েদের জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা। এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর আতশকাচের তলায়। এই বিভাগে শুনবেন খেলার জগতের বিস্তারিত খবর। এছাড়াও রয়েছে এশিয়ান গেমসকে কেন্দ্র করে সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন।

এশিয়া বৈচিত্র্যের মহাদেশ, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জীবনযাত্রা আলাদা। কিন্তু যখন ক্রীড়ার ময়দানে মুখোমুখি হয় এশিয়ার দেশগুলি, তখন সেই সমস্ত বৈচিত্র্য যেন এক হয়ে যায় একটি পতাকার নিচে, একটি স্বপ্নের ছায়ায়, জয়ের স্বপ্ন, শ্রেষ্ঠত্বের স্বপ্ন। এশিয়ান গেমস তাই শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি এশিয়ার ক্রীড়াবিদদের মিলন মেলা, যেখানে প্রতিটি পদকের পেছনে থাকছে বছরের পর বছর।

পরিশ্রম, অসংখ্য ত্যাগ, পরিবারের অপেক্ষা এবং একজন ক্রীড়াবিদের অদম্য স্বপ্ন। 1951 সালে দিল্লিতে শুরু হয়েছিল এই মহাযাত্রা। প্রথম এশিয়ান গেমসের পর পেরিয়ে গিয়েছে 7 দশকেরও বেশি সময়। টোকিও, ব্যাংকক, তেহরান, বেইজিং, সিওল, জাকার্তা, গুয়াংঝু, ইনচেন, জাকার্তা, পালেমবাং, এক এক করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এশিয়ার এই বৃহত্তম ক্রীড়া আসর। ভারতের ইতিহাসও এই যাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত, আর সেই ইতিহাসের সাম্প্রতিকতম উজ্জ্বল অধ্যায় লেখা হয়েছিল হাংজৌয়ে। 2022 সালের জন্য নির্ধারিত হলেও 2023 সালে অনুষ্ঠিত সেই এশিয়ান গেমসে ভারত প্রথমবারের মতো 100-এর বেশি পদক জয় করে। ভারতের ঝুলিতে এসেছিল রেকর্ড 107টি পদক, 28টি সোনা, 38টি রুপো, 41টি ব্রোঞ্জ। এটাই এশিয়ান গেমসে ভারতের সর্বকালের সেরা পদক সাফল্য। সেই সাফল্যের স্মৃতি বুকে নিয়েই এবার ভারতীয় ক্রীড়াবিদদের নতুন পরীক্ষা। জাপানের আইজিও নাগোয়া অঞ্চলে বসেছে এশিয়ান গেমস 2026। 19 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 4 অক্টোবর পর্যন্ত চলবে এই মহারণ। 45টি দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন এই আসরে। এবারের প্রতিযোগিতায় রয়েছে বিপুল সংখ্যক পদক ইভেন্ট এবং একাধিক ক্রীড়ার নতুন সংযোজন। এই আসরের বিশেষ আকর্ষণ নতুন প্রজন্মের কিছু খেলার উপস্থিতি, মিশ্র মার্শাল আর্টস বা MMA, প্যাডল সার্ফিং, ভার্চুয়াল তায়কোয়ান্দো এবং টেকবল এবারের ক্রীড়াসূচিতে নতুন যাত্রা যোগ করেছে। পাশাপাশি আবারও রয়েছে ই স্পোর্টস, অর্থাৎ একদিকে অ্যাথলেটিক্সের ট্র্যাক, সাঁতারের পুল, শুটিং রেঞ্জ কিংবা কুস্তির মঞ্চ, অন্যদিকে প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্মের প্রতিযোগিতা। ক্রিকেটও এবারের ভারতীয় দর্শকদের জন্য অন্যতম বড় আকর্ষণ। পুরুষ ও মহিলা এই দুই বিভাগেই ক্রিকেট রয়েছে এশিয়ান গেমসের মঞ্চে। পাশাপাশি হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শুটিং, কুস্তি, বক্সিং, কাবাডি, স্কোয়াশ, তীরন্দাজি, অ্যাথলেটিক্স প্রতিটি ক্ষেত্রেই ভারতীয়দের ঘিরে রয়েছে প্রত্যাশা। আর এশিয়ান গেমসের ইতিহাসে ভারতীয় ক্রীড়ার যে অধ্যায়গুলি আজও আমাদের আবেগে ভরিয়ে দেয়, সেগুলির কথা কি ভুলে যাওয়া যায়? ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয় অ্যাথলিটদের সাফল্য, হকির সোনালী ঐতিহ্য, শুটিং রেঞ্জে নির্ভুল নিশানা, বক্সিং রিংয়ে লড়াই, কাবাডির মাটিতে শক্তির পরীক্ষা, প্রতিটি ক্ষেত্রেই ভারতীয় ক্রীড়াবিদরা বহুবার এশিয়ার মধ্যে দেশের নাম উজ্জ্বল করেছেন। আজ তাই আইসি নাগোয়ার দিকে তাকিয়ে শুধু একটি প্রশ্ন নয়, একটি প্রত্যাশা। হাংজুয়ের 107 পদকের রেকর্ডের পর এবার ভারতীয় ক্রীড়াবিদরা কোন নতুন ইতিহাস লিখবেন? হয়তো কোনো অচেনা নাম আজ রাতারাতি পরিচিত হয়ে উঠবে, কোনো তরুণ ক্রীড়াবিদ হয়তো প্রথমবারের মতো উঠবেন পোডিয়ামে, কোন অভিজ্ঞ চ্যাম্পিয়ন হয়তো শেষবারের মতো দেশের পতাকা কাঁধে নিয়ে ছুটবেন সোনার সন্ধানে। আর যখন তিরঙ্গা পতাকা উঠবে, জাতীয় সঙ্গীত বাজবে, তখন সেই মুহূর্তে পদকটি শুধু একজন ক্রীড়াবিদের থাকবে না, সেটি হয়ে উঠবে কোটি ভারতীয়ের আবেগের প্রতীক। এদিকে 2006 সালের দোহা, 2010 সালের গুয়াংঝৌ এবং 2014 সালের ইঞ্চন পরপর 3টি এশিয়ান গেমসে হেপ্টাথলনে অংশ নিয়েছিলেন ভারতের প্রাক্তন অ্যাথলেট সুস্মিতা সিংহ রায়। প্রথমবার 7ম এবং পরবর্তী 2বার 4র্থ স্থান। অল্পের জন্য পদক হাতছাড়া হলেও প্রতিবারই লড়াই করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত, পদকের কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাকে। কিন্তু সেই না পাওয়ার মধ্যেও রয়েছে অসংখ্য অভিজ্ঞতা, স্মৃতি, লড়াই এবং ফিরে আসার গল্প। এশিয়ান গেমসকে নিয়ে ঘিরে সেই দিনগুলির কথা, প্রতিযোগিতার চাপ, পদকের কাছাকাছি পৌঁছেও সাফল্য না পাওয়ার অনুভূতি এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার গর্ব, সব কিছুই অকপটে তুলে ধরেছেন সুস্মিতা সিংহ রায়। এই এশিয়ান গেমস নিয়েই তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি তমাল মুখোপাধ্যায়। আমাদের প্রতিনিধির কাছে সুস্মিতা ফিরে দেখেছেন তার ক্রীড়া জীবনের সেই স্মরণীয় দিনগুলিকে, যেখানে ছিল স্বপ্ন, লড়াই, সাফল্য, আক্ষেপ এবং সর্বোপরি দেশের হয়ে প্রতিনিধিত্ব করার এক অনন্য গর্ব। শুনুন সুস্মিতা সিংহ রায়ের মুখে এশিয়ান গেমসকে নিয়ে তার নানা অভিজ্ঞতার কথা।

0: আর অভিজ্ঞতা যদি আমাদের শ্রোতাদের সঙ্গে একটু শেয়ার করেন।
1: যেহেতু আমি আগে এশিয়ান গেমস করেছি, আমার একটা ভালো লাগার জায়গা কাজ করে যখনই এরকম কোনো বড় গেমস আসে, কারণ নিজে যেহেতু ওই মাঠে কম্পিট করেছি সেই জন্য একটা উইক পয়েন্ট বলুন স্ট্রং পয়েন্ট বলুন ভালো লাগা সমস্ত কিছু একটা কাজ করে। ভীষণ ভালো লাগে যখন কম্পিটিশান আসে এবং যখন আমরা দেখছি যে ইন্ডিয়া আস্তে আস্তে মেডেল ট্যালির দিকে উপরের দিকে আসছে, সেটা তখন দেখতে আরও বেশি ভালো লাগে। একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল বা অভিজ্ঞতা হয়েছিল, যেটা সবসময় আমি আমার যারা জুনিয়র তাদের সাথেও শেয়ার করি এবং ভালো লাগে তাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে। যদি তাদেরকে এইভাবে কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে ইন্সপায়ার করতে পারি, বা আমরা যে সময় ভুলগুলো করেছি মাঠে ছোট ছোট, হ্যাঁ, যেটা পারফরমেন্স হয়তো আরও ভালো করতে পারতাম, সেইগুলো বলে যদি যারা জুনিয়র আছে তারা সেখান থেকে কিছু শিক্ষা নেয়, সেটা বেশি ভালো লাগে আরও।
0: 2014 তোমার সাফল্য কী ছিল?
1: ফোর্থ হয়েছিলাম কিছু পয়েন্টের জন্য, ওই জন্যই আমি বললাম যে ছোট ছোট হয়তো, কারণ হেপ্টাথলন ইভেন্ট বুঝতেই পারছেন 7টা ইভেন্ট দুদিনে হয় আর সেখানে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস আসে, সেখানটা কন্ট্রোল করা, ইমোশান কন্ট্রোল করে রাখা, দুদিন মেন্টালিটি ধরে রাখা, এইসব অনেক কিছু ব্যাপার থাকে। তো সেইগুলো ছোট ছোট জিনিসগুলো যখন আমরা একসাথে করি আর কি, তখন একটা পারফরমেন্স আসে, সেখানে ছোট ছোট ভুল ভ্রান্তি হয়েছিল, সেই জন্য ফোর্থ হয়েছিলাম।
0: প্রস্তুতিটা কীভাবে নিয়েছিলে?
1: প্রস্তুতিটা আমি সাইতে ছিলাম ডক্টর কুন্তল রায়ের আন্ডারে, এবং অভিয়াস সাইয়ের ভীষণ তখন যারা ছিলেন অফিসের স্টাফ বলুন, সিনিয়র্সরা বলুন, অফিসাররা বলুন, ভীষণভাবে সাপোর্টিভ ছিলেন, আমাদেরকে সাপোর্ট করতেন। আমরা এখানে সাইয়ের ট্রেনিং করতাম, যখন যেরকম সময় আমরা চাইতাম ট্রেনিং করতে পারতাম, এবং সবার গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে অফিস স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল থেকে শুরু করে সবার একটা সাপোর্ট পেয়েছিলাম, এবং আপনাদের মিডিয়া পার্সনদেরও বিভৎসভাবে সাপোর্ট পেয়েছিলাম। তো সেটা সবাই যখন একটা সাপোর্ট করে তখন একটা ভালো জিনিস হয়।
0: আমার কী কী যোগ্যতা লাগে?
1: এটা যেমন অলিম্পিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সেগুলোকে কোয়ালিফাই মার্ক দিয়ে দেয় ইন্টারন্যাশনাল বডি থেকে, এটা সেই রকম দেয় না, কিন্তু তা হলো ইন্ডিয়া একটা মার্ক আইডেন্টিফাই করে যেখানে আপনার সেটা কোয়ালিফাই করলে, কেন সবাইকে নিয়ে যাওয়া তো সম্ভব না, একটা স্ট্যান্ডার্ড অবশ্যই রাখা উচিত আমার মনে হয়। এখন দেখবেন আগে যেরকম যদি খেয়াল করেন ইউনিভার্সিটি মিটে, হ্যাঁ, মানে হিটের পর হিট হচ্ছে, 400 মিটারের 29টা হিট, তো সেই জিনিসটা যাতে না হয় সেজন্য কোয়ালিফাই মার্ক একটা প্রত্যেকটা কান্ট্রি একটা সেট করে যে এটা একটা কোয়ালিফাইং মার্ক, এটা করলে আমরা সেই দুজনকে আমরা নিয়ে যাব। তো সেইভাবে সেট করে, এবং সেইটা যখন কেউ তার আশেপাশে যায় হয়তো বা সেটা ক্লিয়ার করলো, তখন তাদেরকে নিয়ে যাওয়া হয় কিনা।
0: কোনো যোগ্যতা মানটা পেরোলে সেই অনুভূতিটা বলো।
1: ভীষণ ভালো লেগেছিল, কেন প্রথমে ভাবিনি, হ্যাঁ স্যার স্বপ্ন দেখাতেন, স্বপ্ন দেখতাম, এবং যখন মানে ওই কোয়ালিফাইং করলাম আর কি, ফার্স্ট সেকেন্ড হলো, এবার তার যখন হলো ফার্স্ট সেকেন্ড দুজনেই যাবে, কোয়ালিফাই করলাম, ভীষণ একটা ভালো অভিজ্ঞতা, সেটা প্রকাশ করে মানে মুখে বলা যায় না, কিন্তু ভীষণ ভালো লেগেছিলো যে আমিও ওখানে যাব, হ্যাঁ, এশিয়ান গেমসের মতো জায়গায় সেই মাঠে কম্পিটিশান করবো অন্যান্য কম্পিটিটরদের সাথে, তো সেটা ভীষণ ভালো লেগেছিলো।
0: কতটা আত্মবিশ্বাস ছিল?
1: হ্যাঁ, এটা একটা যেটা হয় আমাদের, আমরা যখন এখানে ইন্ডিয়াতে কম্পিটিশান করবো, আমাদের সময়কার কথা বলছি বিশেষ করে, সেই সময় বেশ কিছু বছর আগে, তখন কী হতো আমাদের ন্যাশনালগুলো যেগুলো আমরা কম্পিটিশান করতাম গ্যালারিতে, খালি মানে আমরা ছাড়া আর মিডিয়া পার্সন ছাড়া কয়েকজন ছাড়া গ্যালারিতে লোকই থাকে না, তো আমাদের সেই অভ্যাসটা ছিল না যে যখন আমরা এশিয়ান গেমসে মানে মাঠে ঢুকলাম মেন গ্রাউন্ডে, তখন দেখছি গ্যালারি পুরো ফুল, হ্যাঁ, তো সেই জিনিসটা ভয় লেগেছিল, দেখি একটা ভীতি কাজ করেছিল যে এত লোক, তারপর আবার ভুলেও গিয়েছিলাম, তো সেই একটা ছোট্ট একটু ভয় কাজ করেছিল।
0: কতটা নিজেকে উজাড় করে দিতে হয়?
1: দেখুন, প্র্যাকটিস যদি 100% মানে 100 এফোর্ট দিয়ে করে ওখানে 200 দিতে হয়, এবং সেটাই বলার যে সবাই সেই জায়গাটা পারে না, অনেকে প্র্যাকটিসে ভালো করে, অনেকে প্র্যাকটিসে ভালো করে না কিন্তু কম্পিটিশানে গিয়ে খুব ভালো করে, তো সেইটাই হচ্ছে বেশ ভালো অ্যাথলিটদের যদি বলেন কীভাবে বিচার করা যায়, সেটাই তারা ভালো অ্যাথলিট যারা প্র্যাকটিসে যা করে তার থেকে কম্পিটিশানে গিয়ে বেটার করে। বিশেষ করে যেটা কম্বাইন্ড ইভেন্ট যেগুলো হয়, হেপ্টাথলন বা ডেকাথলন ইভেন্টগুলো যেগুলো দুদিন ধরে হয় এবং অনেকগুলো ইভেন্ট থাকে, পার্সোনাল কোচ অবশ্যই সেখানে থাকলে অনেকটা মানসিক জোর আসে এবং কনফিডেন্স পাওয়া যায় এবং বেস্ট পারফরমেন্সও করা যায়।
0: খাবার দাবার ব্যাপারে নিজেকে কতটা ধরে রাখতে হয়?
1: গেমসগুলোতে একটা সুবিধা আছে, সমস্ত কন্টিনেন্টারি মানে ইয়েগুলো থাকে, খাবার মোটামুটি পাওয়া যায়, সেই জন্য আমাদের অসুবিধা সেরকম একটা হয় না গেমসগুলোতে, সব ধরনেরই পাওয়া যায়, এবং যে যেরকম হ্যাবিচুয়েটেড সেই রকমই আমরা খাবার টাবার
0: খাবার কন্ট্রোল।
1: যদি আমি আমার পার্সোনাল ইয়েতে বলি, যে অনেকে বলে যে আমি এটা খেতে ভালোবাসি কিন্তু খাই নাকি, মানে আমি যেটা করতাম, আমার বেশি রিচ খাবার ভালো লাগতো না, বাইরের খাবারগুলো ভালো লাগতো না, এটা মানে প্রথম থেকেই আমার ভালো লাগতো না, সেটা আমার একটা প্লাস পয়েন্ট যে আমাকে কিছু কন্ট্রোল সেভাবে করতে হয়নি, যে আমি এটা খুব আমি ঘরোয়া খাবার খেতে ভীষণ ভালোবাসতাম, বাইরে খাওয়া তো পছন্দ করতাম না, তো আমার ওই জন্য ইজি হয়ে গেছিলো আমার জন্য।
0: চতুর্থ হলে কি কতটা খারাপ লেগেছিল?
1: অবশ্যই এটা একটা মানে ভীষণ বাজে যে চার নাম্বার,

0: হ্যাঁ, পাঁচ নাম্বার হলে সেটা একটা হয় না, থার্ড, কারণ আমাদের ফোর্থে মেডেল নেই আর খুব কম পয়েন্টের দফাতেই ফোর্থ হওয়া, তো ভীষণই খারাপ লাগা। এটা একটা অবশ্যই সারা জীবন এটা একটা থেকে যায় যে ফোর্থ,
1: তার
0: থেকে বেশি উজাড় করে দাও, আর কিছু না, কিছু ভাবার দরকার।

0: থেকে কি করে তৈরি করতে হয়? শুধু কি অনুশীলন না মানসিক প্রস্তুতি?
1: অবশ্যই দেখুন, মানসিকটা তো অবশ্যই দরকার, শুধু তো মানে দৌড়ালে হবে না মনটা। আপনি যদি খেয়াল করেন যে 100 মিটার লেনে যখন ফাইনাল লেনে যখন দাঁড়ায়, 8টা লেন থাকে, 8জন থাকে, সবাই কিন্তু 19:20, 19:20, হ্যাঁ, কেউ বলতে পারবে না যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে। ওই লাইনে দাঁড়িয়ে সেই সময় সেই মুহূর্তে কে কী ভাবছে, হ্যাঁ, তো সেইটা কিন্তু খুব ম্যাটার করে। তো অবশ্যই আমরা কী করি, যেটা সারা বছর মানসিক যে ট্রেনিংটা করি না, কম্পিটিশনে কিছুদিন আগে করি, সেটা শারীরিক ট্রেনিংয়ের সাথে সাথে মানসিক ট্রেনিংটা অবশ্যই করা উচিত সারা বছর ধরে।
0: একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এখনকার ছেলেমেয়েদের সেই খিদেটা কি আছে?
1: যদি বলেন খিদেটা আছে, পারফরমেন্স রেজাল্টও ভালো করছে, তো আগের থেকে মেডেল ট্যালিতে যদি দেখেন ভালো সমস্ত কিছু মেডেল আরও বেশি বেশি আসছে, মাইনাস প্লাস সব সময়েরই থাকে, হ্যাঁ, তো সেইটাকে একসাথে নিয়েই চলতে হবে। কেন ওদেরকেও বললাম না আগে, ওই মানে আমাদের সময় মনে করুন মোবাইলের এত ক্রেজ ছিল না, সোশ্যাল মিডিয়া এত ছিল না, এখন যেটা ওদেরকে ডাইভার্সন এনে দিচ্ছে মাইন্ডে সেটা একটা আছেই, তো সেটা সত্ত্বেও বলবো ওদেরকে যদি আমরা ঠিকভাবে মোটিভেট করতে পারি, যেটা আমাদের কোচ করেছিলেন, স্বপ্ন দেখাতে পারি, তাহলে অবশ্যই আরও ভালো রেজাল্ট হবে।
0: এই যে নামার আগে যে প্রস্তুতি বা ওইখানে নেমে যে কী কী খামতি থাকতে পারে, যেটা তুমি অ্যালার্ট করতে চাইছো?
1: দেখুন, আমি অ্যালার্ট বলতে সেইভাবে কিছু না, যেটা প্র্যাকটিসে করে করেছি আমি বা যারা করছে তারা যেটা করছে সেটারই বেস্টটা দাও, আর কিচ্ছু না। কেন সেটাই যদি করে, কেন সবাই প্র্যাকটিসে লাস্ট মুহূর্তে সবাই নিজের উজাড় করে দেবে, এবং যদি বেস্টটা ওখানে দিতে পারে তাহলে একটা জায়গায় সে পৌঁছে যাবে।
0: নিজে কি এখন কোচিং করাচ্ছো?
1: হ্যাঁ, নিজে।
0: কতটা অভিজ্ঞতা হয়েছে এবং কীভাবে তোমার ছাত্রদের তৈরি করছো?
1: সবে শুরু, কেন এটা একটা অন্য অভিজ্ঞতা। তো আগে স্যার বলতেন যে মানে ট্র্যাকে তোরা দৌড়াচ্ছিস অনেক বেটার, কেন কোচ নিজে কন্ট্রোল করতে পারে না, স্টুডেন্ট কীভাবে করবে না করবে সেটার উপরে কোচকে ডিপেন্ড করে থাকতে হয়। হ্যাঁ, তো এটা পুরোই আলাদা জার্নি, সবে মাত্র শুরু হয়েছে, আশা করছি ভালো কিছু একটা নিজের যে এক্সপিরিয়েন্স আছে সেটা শুধু শেয়ার করা, মানুষ মানে যে বাচ্চাগুলো আছে তাদের সাথে, যদি সেখান থেকে তারা যদি কিছু শেখে সেটাই অ্যাচিভমেন্ট।
0: এবার তুমি কতটা স্বপ্ন দেখো যে এখনকার ছেলেমেয়েরা কতটা পদক আনতে পারবে?
1: অবশ্যই আশাবাদী, লাস্ট ইয়ারে আমরা যদি মেডেল ট্যালি দেখি তো ভীষণই ভালো, মানে প্রোগ্রেসিভ মেডেল ট্যালিতে ইয়ে হচ্ছে। এবারও আশা করবো আগে যে মেডেল ট্যালি ছিল এবার থেকে আরও বেশি বাড়ুক, এটাই আশা করবো, এবং সবাইকে যারা চান্স পেয়েছে এশিয়ান গেমসে সবাইকে অল দ্য বেস্ট।
2: এতক্ষণ শুনলেন চলতি এশিয়ান গেমসকে কেন্দ্র করে সাক্ষাৎকার ভিত্তিক এই বিশেষ বেতার প্রতিবেদন। এশিয়ান গেমসের অভিজ্ঞতা স্মৃতির নানা কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন প্রাক্তন অ্যাথলিট। সাক্ষাৎকার গ্রহণ সম্পাদনায় ছিলেন তমাল মুখোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা ক্রীড়া বিভাগ।

2026 উনিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস, এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কাট এন্ড রেজার দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।

২৭তম এশিয়ান গেমস ২০২৬ এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। সঙ্গে থাকছে আকাশবাণী, এফএম রেনবো চ্যানেল ১০৭ মেগাহার্টজে এশিয়ান গেমস ২০২৬-এর বিশেষ কার্টেন রেজার ১৮ই সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টায়, ১৯শে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর এশিয়ান গেমস ২০২৬-এর দৈনিক প্রতিবেদন প্রতিদিন।

0: রাত দশটায় FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টসে, 20 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর সকাল 9:30 থেকে এশিয়ান গেমস 2026-এর ঘন্টায় ঘন্টায় আপডেট FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টসে এশিয়ান গেমসের সব খবর শ্রোতাদের কাছে পৌঁছে দিতে তৈরি আকাশবাণী কানপাতু, আকাশবাণীর FM রেনবো চ্যানেলে জেনে নিন 2026 এশিয়ান গেমসের যাবতীয় ফলাফল ও খবরাখবর।
1: অথস কাঁচের তলায়।
2: চলে যাবো আতস কাছে তলে বিস্তারিত খেলার খবর। জাপানের আইসি নাগোয়ায় চলছে 20তম এশিয়ান গেমস আজ 26 সেপ্টেম্বর। দিনের শুরুতে অ্যাথলেটিক্সে বড় সাফল্য পুরুষদের ম্যারাথনে সওয়ান বারওয়াল 2:11:37 সময় করে রুপো জিতেছেন এবং নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে 44 বছর পর ভারতের এই পদক। জাপানের ইজিকাতা ইয়ামাশিতা সোনা জিতেছেন। শুটিংয়ে এসেছে রূপো। মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশন দলগত ফাইনালে আসি চৌকসি, 73 মাসের এবং বিদর্শ বিনোদ 1763 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। শ্রোতা বন্ধুরা, খবর রয়েছে অনেক, কিন্তু সময় বলছে আজ এখানেই থামতে হবে। গীতাঞ্জলি ক্রিয়াঙ্গন আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।

आकाशवाणी कोलकाता गीतांजलि। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী নিকুঞ্জ শর্মা, ঠিকানা 9/3 বিসি রোড, থানা পর্ণশ্রী, কলিকাতা 34, জানাচ্ছেন যে শ্রী অনুরাগ শর্মা গরণ মাঝারি, বয়স 22 বছর, উচ্চতা 6 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত 30 নভেম্বর 2012 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলিকাতা 7/27, জানাচ্ছেন যে শ্রী সৌমিত্র মণ্ডল ওরফে বাচ্চু গরণ মাঝারি, বয়স 50 বৎসর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 22 নভেম্বর 2020 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। গ্রাম নগরথুরা, রাজবাড়ি, ডাকঘর, হুজলপুকুর, থানা হাবড়া, জেলা উত্তর 24 পরগনা, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী গৌতম অধিকারী, ঠিকানা গ্রাম অন্ধর পুমলিয়া, ডাকঘর চাকদা, থানা চাকদা, জেলা নদিয়া, জানাচ্ছেন যে শ্রীমতী রিঙ্কু অধিকারী গরণ মাঝারি, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 22 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলিকাতা 7/27, জানাচ্ছেন যে শ্রীমতী ফুল কুমারী গরণ স্বাস্থ্যবতী, বয়স 45 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 27 আগস্ট 2026 তারিখ বেগুরখাল মেন রোড, ডাকঘর জ্যোতি, শিবরামপুর, থানা মহেশতলা, জেলা দক্ষিণ 24 পরগনা, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী আবুল কালাম গাজী, ঠিকানা গ্রাম ছোট আজগাভা, ডাকঘর FS হাট, থানা নাচদি, জেলা উত্তর 24 পরগনা, জানাচ্ছেন যে কুমারী করিমা গাজী গরণ মাঝারি, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 17 জুলাই 2026 তারিখ জীবনতলা থানার নিকটবর্তী স্থান থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী।

একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সাঁওতালি নাটক।

আকাশবাণী কলকাতা পনসাই মরেগেল তুরি গ্যাটুডে তুরি মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা তারাসিং বেড়ারিয়া সান্তারি আখড়া।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আকাশ সাধারণত মেঘলা থাকবে। সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বাধিক তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 99% এবং সর্বনিম্ন 77%। বিকেল 5:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 35.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে বিশেষ কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

এবারে জানিয়ে দিই পরবর্তী অনুষ্ঠান সম্বন্ধে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশনায় মধুসূদন মুর্ম এবং সহশিল্পী বৃন্দ। 6:15 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান যুব বন্ধুদের জন্য। কথিকা বেনাজেরিয়া মিশনের ভূমিকা বলবেন সাগেন মান্ডি, লোকগীতি পরিবেশনায় ময়না মান্ডি ও সহশিল্পী বৃন্দ এবং মতিলাল হাসদা ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণবাণী পরিবেশ বান্ধব, কৃষির বিষয়ে অধ্যাপক ডক্টর মানবেন্দ্র রায় সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর 7:10 শুনবেন কৃষক ও তার পরিবার, গ্রামাঞ্চলে মহিলাদের স্বাস্থ্যবিধি এই বিষয়ে ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়ের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। রাত 8:00 শুনবেন নাটক গোরা রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনায় শোভনলাল মুখোপাধ্যায়।

রাত 9:30 কবিতার জন্য পরিবেশনায় হিমালয় জানা রাকা দাশগুপ্ত ও রাজদীপ রায়, রাত্রি 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, মৃদঙ্গম লয় বিন্যাসম, পরিবেশনায় বিদ্যান ফালেম ও শ্রীনিবাস, আকাশবাণী তিরুচিরাপল্লী কেন্দ্রে নিবেদন। এরপর তাভিল ঢোলু পরিবেশনায় বিদ্যান চিন্না ভেঙ্কট সুরাইয়া, আকাশবাণী হায়দ্রাবাদ কেন্দ্রের নিবেদন। এরপর শুনবেন কীর্তন, পরিবেশনায় প্রণতি সেনগুপ্ত, রাত ১১:০০ বেজে ১০ মিনিটে বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান।

এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্বন্ধে জানিয়ে দিই। সন্ধ্যে 6:10 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান থাকছে শ্রীরূপা সেন। 7:10 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মচক্রের আলোচনা। এরপর দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্তা শুনবেন 7:45। রাত 8 শুনবেন হিন্দি ছায়াছবির গান। 8:15 কহকশান উপস্থাপনায় সৈয়দ আয়াজ। 9:16 স্পটলাইট। রাত 10 থাকছে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের 20তম আসরের প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান।

আকাশ বাণী কলকাতা পুনশায় মরেগেল তুরুই গেটুডে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহব মেনা সিঙ্গার বেড়ারিয়া সাঁতারি আখড়া নিতো দো পে আঞ্জমা মধুসূদন মুরমু আর সাঁওতেন কোয়া সাপড়াও তেনা সিকারিয়া লাগড়ে সেরিং সেরিং রেদো মেনা কিনা অঞ্জলি সরেন আর হেমানি হাসদা

0: ᱟᱸᱡᱚᱢᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱯᱮ ᱢᱚᱫᱷᱩᱥᱩᱫᱚᱱ ᱢᱩᱨᱢᱩᱣᱟᱜ ᱥᱟᱶᱛᱟᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱯᱲᱟᱣ ᱛᱮᱱᱟᱜ ᱥᱤᱠᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱞᱟᱜᱽᱲᱮ ᱥᱮᱨᱮᱧ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱚᱧᱡᱚᱞᱤ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱦᱮᱢᱟᱱᱤ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱸᱡᱚᱢ ᱜᱚᱫ ᱛᱟᱯᱮᱠᱤᱱ ᱜᱟᱯᱟᱱᱟᱜ ᱟᱠᱷᱲᱟ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱜᱟᱯᱟ ᱫᱚᱯᱮ ᱟᱸᱡᱚᱢᱟ ᱚᱨᱡᱩᱱ ᱥᱚᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱶᱛᱟᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱟᱨ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢᱟ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱟᱠᱷᱲᱟ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱯᱮ ᱜᱟᱯᱟᱱᱟᱜ ᱟᱠᱷᱲᱟ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পাঠাওদিন অবনীকান্ত মুর্মু বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কৃত্রিম বুদ্ধিমত্তা আর বাং এআই রেয়া সম্ভাবনা কামিরে লাগাও আর ওনা রেয়া অর্জ লইতে আগাম ধারণা সাথে নয়া রেয়া ঝুঁকি টেকাও দারাম লাগতি চেতান জোরে এম আকাদা গ্রিস রেন বিদেশ মন্ত্রী জেরা পেট্রিটিস সাথে যুগুত্তে সামুদানা দু দারাম চেতান নুমানা লজর জেগেতারি সুলুক আর দু দারাম লইতে এআই বিষয় তেনা সাপড়া আখড়ারে পার্সেল লেখাতে আয়া কথা হিসাব রাখাব আকাদা ডক্টর জয়শঙ্কর লাই কাদা রাষ্ট্রসংঘ আখড়ারে ভারত এআই সামুদানা দুদারাম আডি মে লুতুরাতে বিবেচনা এদা উনি দই লাই কাদা নাওয়া দিল্লি ঘোষণারে এআই দুরিব রেয়া মানুয়ারি আতিয়াও নিশ্চিত বেবতর আর টেহাড়ানা ব্যবস্থা তেয়ার রাখাব মানুয়া সক্ষমতা বাড়াও আর কাউডি আরি তরাও রাখাব সাথে সাঁওতারি ভালোয়ারে এআই কামিরে লাগাও চেতান জোর এম হয়ে কানা ᱢᱚᱬᱮ ᱢᱟᱦᱟ ᱨᱮᱭᱟᱜ ᱵᱮᱝᱠᱤᱝ ᱯᱚᱨᱤᱥᱮᱵᱟ ᱪᱟᱹᱞᱩ ᱦᱟᱞᱚᱜ ᱵᱟᱨᱯᱮ ᱜᱚᱴᱟᱝ ᱫᱟᱵᱤ ᱟᱛᱮᱫ ᱵᱮᱝᱠ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱮᱭᱟᱭ ᱜᱚᱴᱟᱝ ᱥᱚᱝᱜᱚᱴᱷᱚᱱ ᱠᱚᱣᱟᱜ ᱡᱩᱜᱩᱫ ᱢᱚᱧᱪᱚ ᱤᱭᱩᱱᱟᱭᱴᱮᱰ ᱯᱷᱳᱨᱟᱢ ᱚᱯᱷ ᱵᱮᱝᱠ ᱤᱭᱩᱱᱤᱭᱚᱱᱥ ᱤᱭᱩᱮᱯᱵᱤᱤᱭᱩ ᱫᱟᱨᱟᱭᱠᱟᱱ ᱚᱛᱮ ᱢᱟᱦᱟ ᱦᱤᱞᱚᱜ ᱠᱷᱚᱱᱟᱜ ᱥᱟᱹᱜᱩᱱ ᱢᱟᱦᱟ ᱦᱟᱹᱵᱤᱡ ᱢᱮᱱᱫᱚ ᱵᱟᱜᱮ ᱤᱨᱟᱹᱞ ᱠᱷᱚᱱᱟᱜ ᱯᱮᱜᱮᱞ ᱥᱮᱯᱴᱮᱢᱵᱚᱨ ᱦᱟᱹᱵᱤᱡ ᱫᱤᱥᱚᱢ ᱡᱟᱠᱟᱛ ᱵᱮᱝᱠᱤᱝ ᱫᱷᱚᱨᱢᱚ ᱜᱚᱴᱮ ᱦᱚᱦᱚ ᱠᱟᱫᱟ ᱱᱚᱛᱮ ᱤᱭᱩᱮᱯᱵᱤᱤᱭᱩ ᱟᱜ ᱯᱮ ᱢᱟᱦᱟ ᱨᱮᱭᱟᱜ ᱛᱚᱝᱜᱮ ᱵᱮᱝᱠ ᱫᱷᱚᱨᱢᱚ ᱜᱚᱴ ᱞᱟᱹᱭᱛᱮ ᱟᱨᱵᱤᱟᱭ ᱟᱜ ᱟᱸᱫᱮ ᱞᱮᱠᱟᱛᱮ ᱜᱟᱯᱟ ᱥᱤᱸᱜᱮ ᱢᱟᱦᱟ ᱡᱚᱛᱚᱢ ᱵᱮᱝᱠ ᱡᱷᱤᱡ ᱛᱟᱦᱮᱱᱟ ᱡᱚᱛᱚᱢ ᱵᱨᱟᱧᱪ ᱨᱮᱜᱮ ᱵᱮᱝᱠᱤᱝ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱱᱟᱢ ᱞᱮᱠᱟᱱ ᱠᱟᱹᱢᱤᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱡᱟᱯᱟᱱ ᱨᱮᱭᱟᱜ ᱟᱭᱪᱤ ᱞᱟᱜᱳᱣᱟ ᱮᱥᱤᱭᱟᱱ ᱜᱮᱢᱥ ᱨᱮ ᱠᱚᱲᱟ ᱠᱚᱣᱟᱜ ᱢᱮᱨᱟᱛᱷᱚᱱ ᱫᱟᱹᱲ ᱨᱮ ᱢᱮᱨᱟᱛᱷᱚᱱ ᱫᱟᱹᱲ ᱨᱮᱱ ᱯᱟᱹᱨᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱟᱠᱟᱱ ᱥᱟᱣᱩᱱ ᱵᱟᱨᱞᱟᱣᱟᱜ ᱨᱩᱯᱟᱹ ᱢᱮᱰᱮᱞ ᱧᱟᱢ ᱨᱮ ᱢᱤᱫ ᱱᱟᱣᱟ ᱱᱟᱜᱟᱢ ᱮ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱫᱟ ᱵᱟᱝ ᱨᱮᱦᱚᱸ ᱯᱩᱱᱜᱮᱞ ᱯᱩᱱ ᱥᱮᱨᱢᱟ ᱛᱟᱭᱚᱢ ᱱᱟᱣᱟ ᱵᱤᱵᱷᱟᱜᱽ ᱢᱮᱰᱮᱞ ᱮ ᱧᱟᱢ ᱠᱮᱫᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱵᱟᱨ ᱜᱷᱚᱱᱴᱟ ᱜᱮᱞ ᱢᱤᱫ ᱢᱤᱱᱤᱴ ᱯᱮᱜᱮ ᱮᱭᱟᱭ ᱥᱮᱠᱮᱱᱰ ᱨᱮ ᱫᱟᱹᱲ ᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱣᱟ ᱵᱤᱵᱷᱟᱜᱽ ᱨᱮ ᱥᱚᱱᱟᱭ ᱦᱟᱢᱮᱴ ᱟᱠᱟᱫᱟ ᱡᱟᱯᱟᱱ ᱨᱮᱱ ᱤᱭᱟᱢᱟ ᱥᱤᱛᱟ ᱵᱟᱨ ᱦᱟᱡᱟᱨ ᱵᱟᱜᱮ ᱛᱩᱨᱩᱭ ᱮᱥᱤᱭᱟᱱ ᱜᱮᱢᱥ ᱨᱮ ᱠᱚᱲᱟ ᱠᱚᱣᱟᱜ ᱢᱮᱨᱟᱛᱷᱚᱱ ᱨᱮ ᱨᱩᱯᱟᱹ ᱢᱮᱰᱮᱞ ᱦᱟᱢᱮᱴ ᱟᱠᱟᱫ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱨᱟᱥᱴᱨᱚᱯᱚᱛᱤ ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟᱹ ᱫᱨᱚᱣᱯᱚᱫᱤ ᱢᱩᱨᱢᱩ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱵᱟᱨᱣᱟᱞᱮ ᱥᱟᱨᱦᱟᱣ ᱠᱟᱫᱮᱭᱟ ᱢᱤᱫ ᱥᱳᱥᱟᱞ ᱢᱤᱰᱤᱭᱟ ᱯᱳᱥᱴ ᱨᱮ ᱩᱱᱤ ᱫᱚᱭ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱱᱩᱭ ᱮᱛᱷᱞᱤᱴᱟᱜ ᱚᱥᱟᱢᱵᱷᱮᱲ ᱠᱟᱨᱫᱷᱟᱱᱤ ᱯᱩᱱ ᱫᱚᱥᱚᱠ ᱛᱟᱭᱚᱢ ᱵᱷᱟᱨᱚᱛ ᱮᱥᱤᱭᱟᱱ ᱜᱮᱢᱥ ᱨᱮᱭᱟᱜ ᱯᱳᱰᱤᱭᱟᱢ ᱨᱮ ᱥᱮᱴᱮᱨ ᱨᱮ ᱜᱚᱲᱚᱭ ᱮᱢᱮᱱᱟ ᱱᱚᱛᱮ ᱮᱥᱤᱭᱟᱱ ᱜᱮᱢᱥ ᱨᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱ ᱛᱤᱨᱞᱟᱹ ᱠᱟᱵᱟᱰᱤ ᱫᱚᱞ ᱟᱹᱰᱤ ᱜᱚᱱᱚᱝᱟᱱᱟᱜ ᱯᱷᱟᱭᱱᱟᱞ ᱨᱮ ᱤᱨᱟᱱ ᱯᱮᱜᱮ ᱮᱭᱟᱭ ᱯᱮᱜᱮ ᱯᱩᱱ ᱚᱨᱡᱚᱛᱮ ᱦᱟᱨᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱛᱮᱥᱟᱨ ᱥᱚᱱᱟ ᱢᱮᱰᱮᱞ ᱦᱟᱢᱮᱴ ᱟᱠᱟᱫᱟ ᱛᱤᱨᱞᱟᱹ ᱠᱨᱤᱠᱮᱴ ᱟᱨ ᱜᱮᱞ ᱢᱤᱴᱟᱨ ᱮᱭᱟᱭ ᱟᱨ ᱯᱤᱥᱛᱚᱞ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱠᱥᱰ ᱤᱵᱷᱮᱱᱴ ᱛᱟᱭᱚᱢ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛᱟᱜ ᱛᱮᱥᱟᱨ ᱥᱚᱱᱟ ᱢᱮᱰᱮᱞ ᱠᱟᱵᱟᱰᱤ ᱨᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱ ᱠᱚᱲᱟ ᱠᱚ ᱯᱟᱦᱴᱟ ᱫᱚ ᱛᱮᱦᱮᱧ ᱥᱚᱱᱟ ᱡᱤᱛᱠᱟᱹᱨ ᱡᱚᱥ ᱨᱮᱠᱚ ᱯᱷᱮᱰᱚᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱢᱟᱲᱟᱝ 2008 ᱥᱟᱞᱮ ᱠᱷᱚᱱᱟᱜ ᱞᱮᱛᱟᱲ ᱮᱭᱟᱭ ᱫᱷᱟᱣ ᱥᱚᱱᱟ ᱡᱤᱛᱟᱹᱣ ᱛᱟᱭᱚᱢ 2023 ᱥᱟᱞ ᱨᱮᱭᱟᱜ ᱦᱟᱝᱡᱟᱝ ᱮᱥᱤᱭᱟᱱ ᱜᱮᱢᱥ ᱨᱮ ᱵᱷᱟᱨᱚᱛᱤᱭᱚ ᱠᱚᱲᱟ ᱠᱟᱵᱟᱰᱤ ᱫᱚᱞ ᱥᱚᱱᱟ ᱠᱚ ᱡᱤᱛᱟᱹᱣ ᱞᱮᱱᱟ ᱱᱚᱛᱮ ᱛᱤᱨᱞᱟᱹ ᱠᱚᱣᱟᱜ 50 ᱢᱤᱴᱟᱨ ᱨᱟᱭᱯᱷᱮᱞ ᱛᱷᱨᱤ ᱯᱚᱡᱤᱥᱚᱱ ᱨᱮ ᱫᱚᱞᱜᱚᱛ ᱵᱷᱟᱵᱛᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱩᱯᱟᱹᱭ ᱦᱟᱢᱮᱴ ᱟᱠᱟᱫᱟ ᱠᱟᱵᱟᱰᱤ ᱮᱛᱷᱞᱮᱴᱤᱠᱥ ᱥᱩᱴᱤᱝ ᱟᱨ ᱥᱠᱳᱣᱟᱥ ᱨᱮ ᱛᱮᱦᱮᱧ 5 ᱜᱚᱴᱟᱝ ᱯᱚᱫᱚᱠ ᱮ ᱡᱤᱛᱠᱟᱹᱨ ᱟᱠᱟᱱᱟ ᱵᱷᱟᱨᱚᱛ

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি প্রবীর ভট্টাচার্য। রাজ্য সরকার প্রতিটি জেলায় অন্তত একটি পর্যটন গন্তব্যকে তুলে ধরার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন। আজ রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন যে আগের সরকার পর্যটন বরাদ্দের 20% ঠিকমতো খরচই করতে পারত না। নতুন পর্যটন সার্কিট তৈরি এবং দার্জিলিং পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম ও নতুন ট্রেকিং রুট গড়ে তোলার পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার এগোচ্ছে বলে শঙ্করবাবু জানান। অনুষ্ঠানের পাশাপাশি একটি শোভাযাত্রার আয়োজন হয়। বিধায়ক শিখা চ্যাটার্জি, জেলা শাসক সহ বহু শিক্ষার্থী ও আধিকারিকেরা সেখানে উপস্থিত ছিলেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষে কলকাতায় কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, পুর কমিশনার স্মিতা পাণ্ডে সহ বিশিষ্টজনেরা। বিধানসভা ভবনে বিদ্যাসাগরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি পরিষদীয় দলের সদস্য তাপস রায়। নবান্নেও তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে তার পৈতৃক ভিটায় সাড়ম্বরে দিলটি পালিত হচ্ছে। রাজ্যপাল আর এন রবি বিদ্যাসাগরের জন্মদিনে তাঁকে এক দূরদর্শী শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলা সাহিত্যের বিকাশ, নারী শিক্ষার প্রসার এবং বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্রের অবদান চিরস্মরণীয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া পোস্টে আজ বিদ্যাসাগরের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন যে বাংলা ভাষার প্রসার এবং শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য বাঙালি ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। কম জমি ব্যবহার করে আবহাওয়া ও বাজারে চাহিদা অনুযায়ী ফল ও সবজি চাষ করলে কৃষকদের আয় অনেক বাড়বে বলে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী চাষীদের পরামর্শ দিয়েছেন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সার্কিট হাউসে কৃষক প্রশিক্ষণ ও পর্যালোচনা বৈঠকে ডক্টর চক্রবর্তী চাষীদের স্বাবলম্বী করতে এবং উদ্যান পালনের আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান মন্ত্রী। এই কাজে কেন্দ্র রাজ্য সরকারের বিশেষ সুবিধাজনক প্রকল্পের সাহায্য নেওয়ারও পরামর্শ দেন। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে একাধিক নদীতে জলস্তর বাড়তে থাকায় বিভিন্ন জলাধার ও ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। কয়েকদিন আগে সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে 7,500 কিউসেক জল ছাড়া হয়েছিল। পাশাপাশি ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জর জলাধার থেকেও 2,500 কিউসেক জল ছাড়া হয়। এর মধ্যে আজ তিলপাড়া জলাধার থেকে জল ছাড়ের পরিমাণ এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে 22,000 কিউসেক। পাশাপাশি ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জর জলাধার থেকেও 5,000 কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। জল ছাড়ার পরিমাণ বাড়তে থাকায় তিলপাড়া জলাধার সংলগ্ন নদী তীরবর্তী এলাকা ও বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপরের খবর জাতীয় সংবাদ 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী 48 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ অর্থাৎ 26 সেপ্টেম্বর 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দু একটি জায়গায়। 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই। আগামীকাল অর্থাৎ 27 তারিখ থেকে বৃষ্টিপাতের বিশেষ কোনো সতর্কতা নেই। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এবারে শুনবেন কিষাণবাণী।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जनसेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কৃষি সংক্রান্ত অনুষ্ঠানগুলি শুনে আপনারা উপকৃত হন এবং আমাদের চিঠির মাধ্যমে আপনারা জানান আপনাদের অভিজ্ঞতার কথা। ঠিক তেমনি আজকের আমাদের আলোচনার বিষয়, বিগত কয়েক মাস ধরেই বোধহয় আমাদের ভারত সরকার বা রাজ্য সরকার উভয় সরকার জোর দিচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, বিশেষ করে কৃষি কাজের ক্ষেত্রে, এবং সারা জুন মাস জুড়ে এই নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, কৃষকদেরকে সচেতন করা, কৃষি বিজ্ঞানে অনুষ্ঠান, সেটা হয়ে গেল। এবং আপনারা যারা কৃষক বন্ধুরা এই সমস্ত অনুষ্ঠানে ছিলেন নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি, যে প্রাকৃতিক কৃষি নিয়ে আমাদের ব্যাপক আলোচনা চলছে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে দেশ সভ্যতা নগর এগিয়ে চলেছে বিজ্ঞানের হাত ধরে, আধুনিক ভাবে রাসায়নিক কীটনাশক সারের নিত্য নতুন ব্যবহার বেড়ে চলেছে বা আসছে বাজারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন আমরা প্রাকৃতিক কৃষির উপরে জোর দিতে চাইছি? ঠিক তাই, আজকের আমরা আলোচনা করব পরিবেশ বান্ধব প্রাকৃতিক কৃষি। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধিকর্তা ডক্টর মানবেন্দ্র রায়। ডক্টর রায়, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
7: ধন্যবাদ।
6: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। ডক্টর রায়, শুরুতে যে কথা আমি একটু বলা

0: চেষ্টা করলাম যে বর্তমানে বিভিন্ন রাসায়নিক সারের নানান রকম ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি বা কৃষক বন্ধুরা জানেন যারা চাষের সঙ্গে জড়িত, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা হঠাৎ কেনই বা জোর দিচ্ছি এই প্রাকৃতিক চাষের ক্ষেত্রে বা প্রাকৃতিক কৃষির প্রয়োজনীয়তা ঠিক কতটা?
1: আপনি যে আলোচনাটা শুরু করলেন সেই আলোচনার শুরুতেই বললেন যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার দুটো সরকারই প্রাকৃতিক চাষের উপর খুব জোর দিচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। 25 নভেম্বর 2024 ভারত সরকারের ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং বলে একটা বিশেষ মিশন কৃষকদের মধ্যে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসেছে।
0: আচ্ছা,
1: তা জুন মাস থেকে সেটা প্রতিটি জেলায় বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালার উদ্দেশ্য চাষিদের মধ্যে প্রাকৃতিক চাষকে জনপ্রিয় করা। তা জনপ্রিয় করতে গেলে কিছুটা অনুদান দিতে হয়, সেই অনুদানের ব্যবস্থা করেছে এবং কিছু বায়ো ইনপুট রিসোর্স সেন্টার তৈরি করছে, যেখানে প্রাকৃতিক কৃষি করতে গেলে যে উপাদানগুলো দরকার সেগুলো সরবরাহ করা যেতে পারে।
0: আচ্ছা,
1: তা আজকে হঠাৎ এই প্রাকৃতিক কৃষির প্রয়োজনীয়তা কেন এলো? দেখুন, ভারতবর্ষ আজকে খাদ্য, শস্য, প্রাণী সম্পদ উৎপাদনে কিন্তু সারা বিশ্বে স্বাবলম্বী। একটা সময় ছিল যখন বিদেশ থেকে আমাদের দেশের মানুষকে খাওয়ানোর জন্য খাদ্যশস্য আমদানি করতে হতো, কিন্তু আজকে অনেক ফসল, অনেক ধরনের প্রাণীজ সম্পদ উৎপাদনে কিন্তু ভারতবর্ষ বিশ্বের শীর্ষস্থানে অধিকার করে আছে। এটা গ্রিন রিভলিউশনের দৌলতে এসেছে, যাকে আমরা বাংলায় বলি সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবটা মূলত হাইব্রিড বীজ, সারের ব্যবহার, কীটনাশকের ব্যবহার, আগাছানাশকের ব্যবহার, অতিরিক্ত জলের ব্যবহারের মাধ্যমে এসেছে। এগুলো যেরকম আমাদেরকে স্বাবলম্বী করেছে, অর্থনীতিকে চাঙ্গা করেছে, কিন্তু অন্যদিকে অনেক কতগুলো সমস্যার কিন্তু জন্ম দিয়েছে। যে সমস্যাগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি কৃষি বাস্তুতন্ত্র, দেখুন কৃষি এবং পরিবেশ দুটো কিন্তু আলাদা আলাদা চলতে পারে না। এই কৃষি বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, অনেক জীব হারিয়ে যাচ্ছে, অনেক ধরনের গাছপালা আমাদের পরিবেশ থেকে সরে যাচ্ছে। আজকে পরিবেশ দূষণ এমন এক জায়গায় দাঁড়িয়েছে, জল দূষিত, বাতাস দূষিত, কৃষি বিষ আজকে আমাদের শরীরের মধ্যে গিয়ে ধীরে ধীরে ধীরে ধীরে জমা হয়ে বিভিন্ন রোগের সৃষ্টি করেছে। আমাদের ক্যান্সার এবং বিভিন্ন রোগগুলো আজকে আকছার আমরা দেখতে পাই। এই অবস্থায় কিন্তু একটি অল্টারনেটিভ ভাববার সময় চলে এসেছে। যে অল্টারনেটিভ ভাববার জায়গাটা হলো মূলত আমরা যে কৃষি উপাদানগুলো ব্যবহার করি সেগুলো সংরক্ষিত থাকবে, সেগুলোকে পুনর্ব্যবহার যাতে করা যায় সেই ব্যবস্থার কথা ভাবতে হবে। অর্থাৎ কৃষি উপাদানের যাতে যথেচ্ছ সার ব্যবহার না হয়, বিনষ্ট না হয়, রিসাইকেলড হয়। আমাদেরকে একটি উপাদানকে আরেকটি উপাদানের মানে বর্জ্যকে কাজে লাগাতে হবে। এই ধরনের ব্যবস্থার অন্যতম একটি ব্যবস্থা হলো প্রাকৃতিক কৃষি।
0: বেশ, বাহ, খুব সুন্দর বললেন। আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আজকের অনুষ্ঠান, স্যার যেমনভাবে বললেন যে আমাদের পুনর্ব্যবহার করতে হবে, যে সমস্ত উপাদান আমাদের কাছে রয়েছে একবার ব্যবহার করেই আমাদের ক্ষান্ত দিলে হবে না, সেটাকে কীভাবে পুনর্ব্যবহার করা যাবে, এবং সেই কারণেই আজকের বোধ হয় এই কনসেপ্ট, এই ধারণাটা এসেছে যে প্রাকৃতিক কৃষি। আচ্ছা ডক্টর রায়, এই যে প্রাকৃতিক কৃষিকে আমরা কেন পরিবেশ বান্ধব বলছি?
1: দেখুন, প্রাকৃতিক কৃষির মূল বিষয়টা কি, আমরা জানি যে যে কোনো ফসল চাষ করি, যে কোনো গাছপালা তৈরি হয়, তাতে কী হয়, একটা বায়োমাস তৈরি হয়, মানে জৈব ভর তৈরি হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে না এই জৈব ভরটাকে, যে আধুনিক কৃষির কথা বলছি, সেগুলোকে আমরা নষ্ট করি, আমরা জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিই।
0: আচ্ছা,
1: এই জৈব ভর কিন্তু মাটির থেকে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য তুলে নিয়ে আসে, তাহলে আমরা একদিকে এটাকে বিনষ্ট করলাম, কিন্তু প্রাকৃতিক কৃষিতে এই জৈব ভরটাকেই কাজে লাগানো হবে, কাজে লাগিয়ে উদ্ভিদের খাদ্য যোগান দেওয়া হবে এবং চাষি তার ফার্মের মধ্যে প্রাণীজ এবং ফসলের যে অবশিষ্ট অংশ আছে সেগুলোকেই কিন্তু পুনর্ব্যবহার এখানে করবে। সুতরাং আমরা কিন্তু এই প্রাকৃতিক কৃষিতে বাইরে থেকে কোনো রাসায়নিক সার ব্যবহার করছি না, আমরা কোনো রাসায়নিক বিষ ব্যবহার করছি না, কোনো আগাছানাশক ব্যবহার করছি না, কাজেই আমাদের জল ঠিক থাকবে, আমাদের বায়ু ঠিক থাকবে, আমাদের মাটি ঠিক থাকবে, এবং এখানে পরিবেশ দূষণের কোনো চান্স নেই। তাই স্বাভাবিকভাবে এটাকে আমরা পরিবেশ বান্ধব তো বলতেই হবে।
0: একদম একদম। আসলে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে যে ধারণাটা রয়েছে যে অধিক পরিমাণে সার প্রয়োগ মানে অধিক ফলন, এবং যে কারণে তাদের এই ভ্রান্ত ধারণা থেকেই অধিক পরিমাণে সার মাঠের মধ্যে দিয়ে দিচ্ছেন, কিন্তু গাছ তো পুরো নিতে পাচ্ছেন না, গাছ তো পুরো নিতে পারে না, সেই জায়গা থেকে হয় বৃষ্টির জলে ধুয়ে কখনো পুকুরে চলে যাচ্ছে বা সমুদ্রে নদীতে চলে যাচ্ছে, কিংবা ওই মাটিটা দূষিত হয়ে যাচ্ছে। কিন্তু এই যে আজকের আমাদের আলোচনার বিষয় যে প্রাকৃতিক কৃষি বা পরিবেশ বান্ধব কৃষি, সেটার ফলে মানে পরোক্ষভাবে আমরা কিন্তু একটা পরিবেশ বন্ধু হয়ে উঠছি কৃষক বন্ধুরা। এবার এই যে প্রাকৃতিক কৃষির কথা আমরা আলোচনা করছি, ডক্টর রায়া যদি একটু বলেন যে প্রাকৃতিক কৃষির ঠিক উপাদানগুলো কী কী রয়েছে।
1: দেখুন, প্রাকৃতিক কৃষি বিষয়টাই এরকম যে যে উপাদানগুলো আমরা রাসায়নিক কৃষিতে ব্যবহার করি সেগুলো কি সার, বীজ মানে হাইব্রিড বীজ, বিষ, আগাছানাশক, এগুলো কিন্তু মানে আমাদের আধুনিক কৃষির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তাহলে প্রাকৃতিক কৃষি মানে কি আমি গোটা বীজ ছড়িয়ে দিলাম জঙ্গলের মধ্যে আমার গাছ হয়ে যাবে, তা না। ওখানে যেরকম গাছকে আমার খাদ্য দ্রব্য সরবরাহ করার জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ দেওয়া হয়, এখানেও কিন্তু আমি গাছকে খাদ্য দ্রব্য সরবরাহ করব, কিন্তু সেটা রাসায়নিকভাবে নয়। আমরা আমি আবার বলেছি জৈব ভর, যে গাছের যে অবশিষ্টাংশ, প্রাণীজ সম্পদ, মানে এটা অ্যাকচুয়ালি প্রাকৃতিক কৃষির মধ্যে না, এখন আমরা যে ভারতবর্ষে যে প্রাকৃতিক কৃষির কথা বলি সেটা কিন্তু মূলত গো আধারিত কৃষি। এখানে আমাদের গোমূত্র, গোবর এবং বিভিন্ন উদ্ভিদের উপজাত অংশ, এগুলোকে আমরা ব্যবহার করব এই উপাদান হিসাবে প্রাকৃতিক কৃষিতে। প্রাকৃতিক কৃষি মূলত চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। কী কী সেই স্তম্ভগুলো? একটা হলো বীজামৃত। দেখুন, বীজামৃতটা এখানে হঠাৎ করে নতুন করে আমরা কিন্তু কোনো নতুন কোনো চিন্তাভাবনা দিচ্ছি না। ওখানে আমরা যখন রাসায়নিক কৃষির কথা বলি, সেখানে আমরা যখন উদ্ভিদ গ্রো করাই বা ফসল ফলাতে যাই, আমাদের বীজ শোধনটা কিন্তু একটা মাস্ট। তাই এক্ষেত্রেও কিন্তু বীজ শোধন করতে হবে, সেটা বীজামৃতের মাধ্যমে। বীজামৃতটা একটা গোবর, গোমূত্র, চুন দিয়ে তৈরি একটা থকথক জিনিস, সেটা নিয়ে একটু পরে আলোচনা করতেই পারি আমরা। এই বীজামৃতটা বীজ শোধনের জন্য দরকার পড়বে। জীবামৃত লাগবে। জীবামৃত আবার দু ধরনের, একটা ঘন, একটা হলো তরল জীবামৃত। আমরা রাসায়নিক কৃষিতে কি করি, আমরা ইউরিয়া দেই, আমরা ডিএপি দেই, আমরা পটাশ দেই, আমরা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট রাসায়নিক পদার্থ কিন্তু উদ্ভিদ খাদ্য উপাদান হিসাবে আমরা প্রয়োগ করে থাকি। এক্ষেত্রে আমরা গোবর, গোমূত্র, বেসন, গুড় এইসব দিয়ে একটা প্রাকৃতিক উপাদান তৈরি করব। সেগুলো দিয়ে আমরা কিন্তু মাটিতে অবস্থিত যে জীবাণুগুলো, সেই জীবাণুগুলোকে রিজুভিনেট করব। সেগুলোকে আমরা তাদের যে পুষ্টি চক্র, সেই মাটির যে নিজস্ব পুষ্টি চক্র, সেই পুষ্টি চক্রটাকে আরো পুষ্ট করব, আরো শক্তিশালী করব। এর মাধ্যমে আমরা খাদ্য গাছকে আমরা সরবরাহ করি। আরেকটা বিষয় আমাদের না বললেই নয় যে আমরা যে রাসায়নিক কৃষির কথা বলি, সেখানে কিন্তু আমরা অতিরিক্ত জল সেচ দিই। অতিরিক্ত জল সেচ দিলে কি হবে, গাছের শেকড় শ্বাস নিতে পারবে না, আমাদের যে মাটির মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম নালিকাগুলো আছে সেগুলো ভরে থাকবে, আর অনেক সময় সেই অতিরিক্ত জলের চাপে আমাদের যে উদ্ভিদের খাদ্যদ্রব্য সেগুলো কিন্তু মাটির নিচে চলে যাচ্ছে, মানে গাছের গ্রহণযোগ্য অবস্থায় থাকছে না, বরঞ্চ আমাদের যে পানীয় জল সেটাকেও কিন্তু দূষিত করছে। আমরা এক্ষেত্রে এমন একটা পরিবেশ রাখবো যেখানে মাটির যে সূক্ষ্ম যে নালিকাগুলো আছে সেগুলোর মধ্যে জল বাষ্পীয় আকারে থাকবে। সেই বাষ্পীয় আকারের জলটাই কিন্তু গাছের শেকড় খুব ভালোভাবে নিতে পারে, এবং ওই অবস্থাটা কিন্তু গাছের শেকড় খুব ভালোভাবে বৃদ্ধি করতে পারবে এবং তারা সুন্দরভাবে খাদ্য দ্রব্যগুলোকে নিতে পারে। এই অবস্থাটাকে বলা হবে ভাপাসা। ভাপাস মানে একটা টেম্পারেচার, একটা হিউমিডিটি এমনভাবে মেনটেন হবে যে জলটা মোটামুটি বাষ্পের আকারে কিন্তু মাটির মধ্যে গাছের শেকড়ের জায়গায় থাকবে। আর কি, আরেকটা পিলার হলো মালচিং। মালচিং মানে সেটা বিভিন্ন ধরনের মালচিং হতে, মালচিং বলতে আমরা বোঝাই মাটিটাকে আমরা খালি রাখবো না, মাটিটা মানে ওপেন রাখা যাবে না, ঢাকতে হবে। সেটা কি হতে পারে, আগাছার অবশিষ্টাংশ, আমাদের ধরুন ধানের খড় আছে, ধানের খড়টাকে বিছিয়ে দিলাম, অথবা কোনো লাইভ মালচ হতে পারে, মানে জীবন্ত কিছু গাছ, যেমন চিনে বাদাম, আমার বরবটি, আমার গাই মুগ, এই যে ফসলগুলো আছে না, এরা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং মাটিটাকে ঢেকে

0: রাখে, এর ফলে কি হয়, আগাছা উৎপাদন হতে পারে না এবং আগাছা কম্পিটিশন করার সুযোগ পায় না। তার আগেই এরা জল এবং নিউট্রিয়েন্ট এরা নিয়ে নেয়, মাটিকে এরা সুন্দরভাবে ঢেকে রাখে এবং মাটির এরা গভীরে যায় এবং সেজন্য মৃত্তিকা ক্ষয়ও কিন্তু আপনার কম হবে।
1: আমরা বিস্তারিত আরও একটু সময় থাকলে আর নিশ্চয়ই আলোচনা করবো এই ব্যাপারগুলোতে নিয়ে, তবে তার আগে যে প্রশ্নটা আমার জানতে ইচ্ছা করছে যে এই যে প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা, একটা তো চাষের একটা প্রস্তুতি থাকে, সেক্ষেত্রে ধরুন আপনার কোনো জাত নির্বাচন কি ফসল নির্বাচন, এক্ষেত্রে এই যে প্রাকৃতিক কৃষির মাধ্যমে আমরা কৃষক বন্ধুরা চাষ করবেন, তাদের জন্য কী ধরনের ফসল তারা সিলেক্ট করবেন বা কী ধরনের জাত নির্বাচন করবেন এই ব্যাপারটা যদি একটু বলেন।
0: দেখুন, প্রাকৃতিক কৃষিতে না আমাদের যে আধুনিক কৃষির কথা বলি, রাসায়নিক কৃষির কথা বলি, সেখানে আমরা মূলত এক ধরনের ফসল নিয়ে চিন্তা করি। আমরা ধান চাষ করলে শুধু ধান, গম চাষ করলে শুধু গম, সর্ষে চাষ করলে শুধু সর্ষে, এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে আমরা থাকি। কিন্তু প্রাকৃতিক কৃষি এই এক ধরনের ফসল নিয়ে চলতে পারে না। প্রাকৃতিক কৃষিকে বলা হবে একটা মানে সমন্বিত কৃষি, যেখানে বিভিন্ন ধরনের ফসল, ধরুন দানা শস্য, দানা শস্যের সঙ্গে ডাল জাতীয় ফসল যেগুলোকে আমরা লিগুমিনাস ফসল বলি, যাদের শেকড়ে অর্বুদ থাকে, যারা বায়ু থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে, সঙ্গে কোনো সবজি জাতীয় ফসল, কোনো ফল জাতীয় ফসল, এই বিভিন্ন ফসলগুলোকে একসঙ্গে মিলিতভাবে প্রাকৃতিক কৃষিতে ব্যবহার করা হয়। এবার আমরা যদি বলি কি জাত নেব, দেখুন ওখানকার কথা আমরা কি করি, সাধারণত উচ্চ ফলনশীল হাইল্ডিং হাইব্রিড জাতগুলো আমরা সিলেকশন করে থাকি, কিন্তু প্রাকৃতিক কৃষিতে আমরা সাধারণত দেশীয় ঐতিহ্যবাহী, যেগুলো আমরা দিনের পর দিন আমাদের পূর্বপুরুষরা এই মাটিতে এই জলবায়ুতে এই কৃষি বাস্তুতন্ত্রের মধ্যে চাষ করে এসছে, তাদেরকে আমাদের নিতে হবে। যখন আমি প্রাকৃতিক কৃষি করব, আমাদের শুধুমাত্র ওই ফসলটা নিয়ে চিন্তা করলে হবে না, ওই ফসলের বাউন্ডারি এলাকায় কী কী গাছ আছে সেগুলোর কথাও ভাবতে হবে। সেখানে বিভিন্ন ট্র্যাপ ক্রপ মানে ধরুন অনেক ফসল আছে যেগুলো না আপনার পোকামাকড়কে বেশি আকৃষ্ট করে, সেই ধরনের ফসলের আপনাকে সমন্বিত করতে হবে। এখানে সেই সমন্বিতগুলো হতে পারে আপনার ঢ্যাঁড়স হতে পারে, সূর্যমুখী হতে পারে, এগুলো আমরা বাউন্ডারিতে চাষ করতে পারি। আমরা এই প্রাকৃতিক কৃষিতে যেহেতু কৃষি বিষ ব্যবহার করি না, আমরা এমন কিছু গাছপালা এমন কিছু জিনিস লাগাবো সেগুলো যেন ওই ফসলের কীট পতঙ্গের থেকে দূরে রাখে। আমরা কিছু তুলসীর গাছ চারদিকে লাগাতে পারি, আমরা কিছু গাঁদা ফুলের গাছ লাগাতে পারি। আমরা জানি সকলে যে গাঁদা ফুল যখন আমরা চাষ করে থাকি, আমরা নিমাটোড থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারি। আমরা ধরুন ধান চাষ করছি, এই ধান চাষ করতে গিয়ে মাঠে অ্যাজোলা চাষ করব। আমরা ধান চাষের আগে আমরা জমিতে সবুজ ফসল মানে ধৈঞ্চা এই ধরনের ফসল চাষ করব, যাতে আমাদের মানে ফসলের জন্য প্রয়োজনীয় যে নাইট্রোজেন বা অন্যান্য খাদ্য উপাদান আমরা প্রাকৃতিকভাবে আমরা সরবরাহ করতে পারি এবং ফসলের কীট পতঙ্গ এবং রোগ দমনের প্রাকৃতিক ব্যবস্থা আমরা করতে পারি।
1: বেশ, তাহলে আমাদের যে ঐতিহ্যবাহী বা এখন কালের বিবর্তনে যে সমস্ত চাষগুলো বা জাতগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোই হচ্ছে আমাদের প্রাকৃতিক কৃষির মূল একটা ভিত্তি।
0: একদম,
1: এবং সেগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ দিক যেটা প্রাকৃতিক কৃষির মধ্যে এই সমস্ত জিনিসগুলো হারিয়ে যাওয়া সম্পদগুলো আমরা আবার ফিরে পাচ্ছি এবং সংগ্রহ করতে পাচ্ছি, এটা একটা বড় বিষয়। আচ্ছা ডক্টর রায়, এই যে আমরা আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে জীবামৃত, বীজামৃত বা ঘন জীবামৃত যে কথাগুলো বলছিলাম, আমরা কি একটু সংক্ষেপে এগুলো একটু কীভাবে তৈরি করবেন কৃষক বন্ধুদেরকে বলতে পারি?
0: দেখুন, বীজামৃত যদি আমরা না ব্যবহার করি, তাহলে আমরা এই যে বীজ যেটা মাটিতে ফেলছি, যে চারা, ছোট ক্ষুদ্র চারা সেগুলো মাটিতে নিয়ে যাচ্ছি, সেগুলো কিন্তু ওই মাটিতে অসংখ্য রোগ পোকার জীবাণু কিন্তু তারা বসবাস করে, তাদের হাত থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। তাই আমরা বীজামৃত তৈরি করে আমরা এই মানে ক্ষুদ্র গাছগুলোকে যাদের একদম ইনিশিয়াল স্টেজে আছে সেগুলোকে রক্ষা করার কথা ভাবতে পারি। এটা করতে গেলে আমার কী লাগবে, আমার 5 কেজি গোবর লাগবে। পাঁচ কেজি গোবর সেই এই আবার একটা জিনিস বলে রাখি যে প্রাকৃতিক কৃষিতে কিন্তু গোবর গোমূত্র এগুলোর ব্যবহার আমি বারবার বলছি, এগুলো অবশ্যই দেশি গরুর গোমূত্র গোবর, দেশি গরু মানে একদম আমি বলছি না যে হার্ড।

0: জিরে ছোট ছোট করে সেগুলো না, আমরা সাহিওয়াল হতে পারে, গির হতে পারে, এগুলো কিন্তু দেশি, কিন্তু উন্নত প্রজাতির দেশি গরু। এগুলোর ধরুন গোবর, আমার যদি 5 কেজির মতন গোবর একটা ন্যাকড়া দিয়ে বেঁধে একটা 20 লিটারের মতন একটা ড্রাম নিয়ে সেই ড্রামের মধ্যে ঝুলিয়ে দিলাম, ড্রামের জল জল ভরে নিয়ে সেই জলের মধ্যে আমি এই পুটলিটাকে ঝুলিয়ে দিলাম, ঝুলিয়ে দিয়ে আমি 12 ঘন্টার মতন সময় ধরে ওকে চুবিয়ে রাখলাম। আর অন্য আরেকটা পাত্রে আমি 50 গ্রাম মতন চুন একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখলাম, তাহলে ওটাও সারা রাত ধরে রইল, আর পুটলিটাও আমার জলের মধ্যে সারা রাত ধরে মানে 12 ঘন্টার মতন ভিজে রইল। সকালবেলায় উঠে ওই পুটলিটাকে চেপে চেপে ওর মধ্যে যে রসগুলো ছিল ওই ড্রামের জলের মধ্যে পুরোটাকে নিঃশেষিত করলাম, তাহলে কি রইল, আমার গোবরের ছাবাগুলো পড়ে থাকবে সেগুলোকে আমি ফেলে দিলাম। এইবার ওই যে ড্রামের জলের মধ্যে আমি এবার আমি কি করব, ওই যে চুনটা ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো চুনটা ওর মধ্যে আমি দিয়ে দেব। আর 1 মুঠো মতন মাটি, সেটা কি মাটি, আমরা বলি ভার্জিন সয়েল। ভার্জিন সয়েল মানেটা কি, যে যেখানে কোনো চাষ দেওয়া হয় না, ধরুন কোনো একটা জঙ্গলের মাটি, কোনো একটা বট গাছের তলার মাটি, সেখানে আমি ওর মধ্যে 1 মুঠো মাটি দিলাম। আর আমাকে আগের থেকেই 5 লিটার মতন গোমূত্র সংগ্রহ করে রাখতে হবে, এই গোমূত্রটাও ওর মধ্যে ঢেলে দিলাম। তাহলে কি হলো, 5 কেজি গোবরের নির্যাস, চুন যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম, আর কি করলাম, আমার মাটি দিলাম, গোমূত্র দিলাম। এই যে এবার দিয়ে ঘেটে দেব, এই ঘেটে দেওয়ার ফলে যে মিশ্রণটা তৈরি হলো সেটা কিন্তু 100 কেজি পরিমাণ বীজকে শোধন করবার জন্য উপযুক্ত। এদের জার্মিনেশন ইন্ডেক্স মানে কত সুন্দরভাবে জার্মিনেশন হবে সেটাও তৈরি করবে, ভিগার ইন্ডেক্স, সিডলিং ভিগার ইন্ডেক্স মানে সিডলিংগুলো যে দ্রুত বৃদ্ধি পাওয়া সেই ক্ষমতাগুলোও কিন্তু এই বীজামৃত আমাদেরকে দিয়ে থাকে।
1: এবারে বীজামৃত কথা তো শুনলাম, আমরা বীজ শোধনের একটা খুব প্রাকৃতিক উপাদান বা উপায় আপনি বললেন, এই যে জীবামৃত, দু ধরনের জীবামৃতের কথা আপনি বলেছেন, যে একটা তরল এবং ঘন, এই তরলটা ঠিক কীভাবে করবেন বা ঘনটা কীভাবে করবেন?
0: দেখুন, আমরা রাসায়নিক কৃষিতে কী করি, আমরা যখন রাসায়নিক কৃষিতে যখন চাষ ব্যবস্থা শুরু হয়ে যাচ্ছে না, তখন আমরা মাটিতে চাষ দিয়ে আমরা প্রাথমিক অবস্থায় কিছু সার প্রয়োগ করে থাকি, তাই তো? আর পরে যখন গাছটা বৃদ্ধি পেয়ে যায় তখন আমরা কিছু চাপান সার কিন্তু ওর মধ্যে দিই। তাহলে দুটো সার, একটা প্রাথমিক সার, একটা চাপান সার। আমার এই প্রাকৃতিক কৃষিতেও কিন্তু এই দু ধরনের ব্যবস্থাই রাখতে হবে। প্রথম ব্যবস্থাটা যখন আমি চাষ দেব সেই সময় আমি দেব হলো ঘন জীবামৃত, আর পরবর্তীতে যে ফসল বৃদ্ধি দশা বা যখন তার জীবনচক্র চেঞ্জ হতে শুরু করছে, রিপ্রোডাক্টিভ স্টেজ আসবে, তখন আমাকে তরল জীবামৃত আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে এই ঘন জীবামৃত তৈরির জন্য আমার 100 কেজি মতন গোবর লাগবে, আর আমার 10 লিটার মতন গোচোনা লাগবে, আর 2 কেজির মতন বেসন লাগবে, 2 কেজি মতন গুড় লাগবে, আর ওই একই রকমভাবে ভার্জিন সয়েল মানে যেখানে চাষবাস হয় না সেখানকার 1 মুঠো মাটি কিন্তু আমার লাগবে। তাহলে এটাকে কি করলাম, তাহলে 100 কেজি গোবর, 10 লিটার গোচোনা, 2 কেজি বেসন, 2 কেজি আমার গুড় আর 1 মুঠো মাটি। এই গোবরটাকে আমি একটা সিমেন্টের ঢালাই করা ইসের উপরে অথবা কোনো প্লাস্টিক বিছিয়ে তার উপরে আমি ছড়িয়ে দেবো, সুন্দরভাবে সমানভাবে আমি ছড়িয়ে দেবো, তার উপরে গুড় বেসন মাটি এগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে তার মধ্যে আমি যে আমার যে গোচোনাটা রইল সেই গোচোনাটাকে ধীরে ধীরে ধীরে ধীরে ঢেলে ঘাটতে শুরু করব। তার মানে ঘাটতে ঘাটতে এরপরে ছোট ছোট মণ্ড করে করে করে করে আমরা ধরুন 250 গ্রামের মণ্ড বা 500 গ্রামের ম্যাক্সিমাম 500 গ্রামের মণ্ড তৈরি করে আমরা গোল গোল পাকিয়ে রেখে দেব এবং সেটা ছায়ায় শুকিয়ে নেব। এই যে শুকিয়ে নিলাম, এটা হয়ে গেল আমার ঘন জীবামৃত। এই ঘন জীবামৃতটা আমরা যখন চাষ শুরু করব সেই চাষ শুরুর সময় এই ঘন জীবামৃতগুলোকে আমাদের শক্ত হয়ে থাকবে, এগুলোকে ছোট ছোট ছোট ছোট গুঁড়ো করে আমরা সারা মাঠে 500 থেকে 1000 কেজি এই হিসাবে আমরা পার হেক্টর মানে 7.5 বিঘায় আমরা এটাকে প্রয়োগ করব। এটা গেল হলো প্রাথমিক খাদ্য উপাদান, গাছের খাদ্য উপাদান আমরা কীভাবে করব সেটা হলো। এবার আমি বলছি যে তরল জীবামৃত আমাদের কিন্তু লাগবে। এই তরল জীবামৃত তৈরি করতে গেলে আমার 10 কেজি গোবর লাগবে, 10 লিটার গোমূত্র লাগবে, আমার 2 কিলোর মতন গুড় লাগবে, 2 কিলোর মতন বেসন লাগবে এবং 250 গ্রাম মাটি লাগবে। এটাকে আমি করব কি, একটি 200 লিটারের একটা ড্রামের মধ্যে এগুলোকে সব দেব, দিয়ে একসঙ্গে ঘাঁটবো এবং ড্রামটা মোটামুটি ওই ধরুন 10% ফাঁকা থাকবে, এই অবস্থায় জল দিয়ে পুরো ভর্তি করে ভালো করে ঘেটে একটা চটের বস্তা দিয়ে আমি বেঁধে রাখবো। এবার প্রত্যেক দিন সকালে খুলবো, খুলে একবার ঘুরিয়ে দিলাম, তা 4-5 মিনিট ঘোরালাম, মানে কোনো একটা কাঠের ডান্ডা দিয়ে ঘোরাবো সুন্দরভাবে, আবার বিকালে আরেকবার কাঠের ডান্ডা দিয়ে ঘোরাবো, মানে দিনে 2 বার কিন্তু এটাকে স্টায়ারিং মানে কাঠের ডান্ডা দিয়ে ঘোরাতে হবে। এরকমভাবে 5 দিন পরে কিন্তু আমার জীবামৃত প্রয়োগ করার মতন অবস্থায় চলে আসবে,
1: তরল জীবামৃত
0: কিন্তু আমার প্রয়োগ করার অবস্থা চলবে।
1: বেশ,
0: এটা মোটামুটি 7 দিনের মধ্যে তার মানে আমি ওটাকে শেষ করে দেব। তা কিভাবে প্রয়োগ করব, হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন। আমাদের বলা হচ্ছে যে এই তরল জীবামৃত সেচের জলের সাথেও প্রয়োগ করা যেতে পারে, 500 লিটার পার হেক্টার হিসাবে, অথবা যদি আমরা স্প্রে করি, মানে 5% হলো আপনার গাছ যখন খুব ছোট থাকবে, 5% মানে প্রতি লিটার জলে 50 ml, আর যখন একটু গাছ বড় হবে প্রতি লিটার জলে 100 ml হিসাবে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি।
1: বেশ, তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা খুব সহজভাবে প্রাকৃতিক উপায়ে বাড়িতে থাকা আপনাদের উপাদানগুলো দিয়ে কীভাবে বীজামৃত, জীবামৃত এবং তরল জীবামৃত করতে পারবেন সেটা তো ডক্টর রায় বললেন। আচ্ছা ডক্টর রায়, আমাদের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, এই যে আপনি বলছিলেন যেটা গো নির্ভর চাষ বা কৃষি ব্যবস্থাপনা, এখানে যদি 1 একর জমি আমাদের কোনো কৃষক বন্ধু চাষ করতে চান, সেক্ষেত্রে কী পরিমাণ গরু থাকতে হবে?
0: দেখুন, এই চাষে কিন্তু দেশি গরু লাগবেই, আপনি বলতেই পারেন যদি কারণ না থাকে তাহলে কি করবে। এখন কিন্তু মানে সরকার যে ওই ন্যাশনাল মিশন ফর ন্যাচারাল ফার্মিংয়ের কথা বললাম, সেক্ষেত্রে বায়ো ইনপুট রিসোর্স সেন্টার বিভিন্ন জায়গায় তৈরি করছে। এক্ষেত্রে কিন্তু দেখুন, ওখানে আমরা যদি অর্গানিক ফার্মিংয়ের কথা ভাবি না, অর্গানিক ফার্মিং করতে গেলে আমার 50 কেজির মতন যদি আমার নাইট্রোজেন আমি মাটিতে প্রয়োগ করতে যাই, তাহলে আমার 10,000 কেজি গোবরের প্রয়োজন হবে, সেটা বর্তমান সময়ে প্রায় অবাস্তব। কিন্তু এক্ষেত্রে আমার কী কী লাগছে, আমার লাগছে বীজামৃত, আমার লাগছে জীবামৃত, আমার লাগছে ঘন জীবামৃত, এই 3টে জিনিস আমার চাষ করতে লাগবে। আমার তরল বা ঘন এই সমস্ত জীবামৃত এবং বীজামৃতের জন্য 2টো ফসল যদি মাঠে চাষ করি, আমার কত পরিমাণ গোবরের প্রয়োজন হবে জানেন? মাত্র 560 কেজির মতন গোবরের প্রয়োজন হবে। আর আমি যদি এগুলোর জন্য যদি আমি গোমূত্রের কথা হিসাব করি, তাহলে 200 লিটারের মতন গোমূত্র আমার জাস্ট লাগবে। তাহলে এই গোমূত্র এটা কিন্তু আমি সহজেই পাবো একটি গরুর থেকে। একটি গরু আমরা সারা বৎসরে 3,000 কেজির মতন গোবর দিয়ে থাকে এবং 1,500 লিটারের মতন গোচনা দিয়ে থাকে। হিসাব করলে যে সঠিকভাবে অঙ্ক করা যায়, একটি গরু দিয়ে প্রায় 3 একরের মতন চাষ করা যেতে পারে। আমি কনজারভেটিভ এস্টিমেট করলাম, আমি প্রথমে চাষিকে শেখাচ্ছি, আমি 1 একরের কথাই ভাবি,
1: মানে একটা গরু 1 একরের জন্যই
0: যথেষ্ট।
1: বাহ, খুব সুন্দর একটা উদাহরণ দিলেন, কিন্তু আরও আমাদের শ্রোতা বন্ধুদের হয়তো প্রশ্ন অনেক থেকে গেছে, কিন্তু আমাদের ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে, আমাদের বেশি দূর এগোতে পারবো না। সব শেষে একটুখানি শুধু ছুঁয়ে যাব যে প্রাকৃতিক চাষের বৈজ্ঞানিক ভিত্তি কী আছে?
0: দেখুন, প্রাকৃতিক চাষ কিন্তু কোনো রকম সার মাটিতে প্রয়োগ করার ই নয়, প্রকৃতির মধ্যেই মাটির মধ্যেই তার নিজস্ব পুষ্টি চক্র রয়েছে। এই পুষ্টি চক্রকে আমরা এই প্রাকৃতিক চাষের মাধ্যমে কিন্তু আমরা রিজুভিনেট করতে পারি, তাকে সক্ষমতা দিতে পারি। আমরা দেখেছি যদি রাসায়নিক সার ব্যবহার করি এবং প্রাকৃতিক চাষ করি, তাহলে পরে দেখা গেছে 1 গ্রাম মাটির মধ্যে যেখানে রাসায়নিক সারের ক্ষেত্রে দেখা যাচ্ছে 150টার মতন জীবাণু থাকছে, ওখানে কিন্তু 300টার মতন জীবাণু থাকছে, মানে ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, ফাঙ্গাস, এগুলো সেরকম প্রায় ডাবল থাকে। শুধু ডাবল থাকে না, এদের কার্যক্ষমতা ডিহাইড্রোজিনেস অমুক তমুক এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণ কাজ করে থাকে।
1: বেশ, আমাদের সময় একেবারেই শেষ। আজকে আমরা আলোচনা করছিলাম পরিবেশ বান্ধব প্রাকৃতিক কৃষি, আর এ বিষয়ে এতক্ষণ বিস্তারিত বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধিকর্তা এবং শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মানবেন্দ্র রায়।

0: রায়, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য।
1: আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমার তরফ থেকে এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে।
0: বেশ, আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ মান

0: কিষাণবাণী, এখানে শেষ হল প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
2: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
1: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
2: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
1: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
2: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
1: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
0: आकाशवाणी कोलकाता गीतांजलि, शुरू होच्छे कृषक ও তার পরিবার।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমি রয়েছি আপনাদের সাথে স্বাগতা। বন্ধুরা, আজ আমরা মূলত আলোচনা করব গ্রাম বাংলার মহিলাদের স্বাস্থ্যবিধি নিয়ে। প্রতিটা ঘরে ঘরেই কিন্তু কিছু না কিছু অসুখ বিসুখ আমরা এই সময়টা দেখতেই পাই। তো ডাক্তারবাবু আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে এসেছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় মুখার্জি। ডাক্তারবাবুকে আমি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
4: নমস্কার। আজকের এই প্রোগ্রামটা আমরা আমাদের শ্রোতাদের সুবিধার জন্য দুটি ভাগে ভাগ করতে চলেছি। এক নম্বর, সাধারণ সমস্যা যেটা পুরুষ নারী নির্বিশেষে সবার হতে পারে সেরকম কিছু সমস্যা, আর দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র মহিলাদের স্পেসিফিক কিছু সমস্যা।
3: একদম।
4: তাহলে আমরা যে সাধারণ সমস্যাগুলোর কথা বলতে চলেছি, তার মধ্যে প্রত্যেক ঘরে ঘরে এখন জ্বর লেগে
3: থাকে, ডেঙ্গু, ম্যালেরিয়া,
4: এই জ্বরগুলোর মধ্যে আমাকে ভাবতে হবে কোনটা ভাইরাল, নর্মাল ভাইরাল ইনফেকশন, কোনটা ডেঙ্গু, কোনটা ম্যালেরিয়া, এগুলো আমাকে একটু দেখতে হবে। কারণ এগুলো সঠিক চিকিৎসা না করলে রোগী কিন্তু মারাও যেতে পারে। সুতরাং যে কোনো জ্বর সেটা যদি 3 দিন অতিক্রম করে যায় তাহলে কিন্তু আমাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এখন কিন্তু আমরা যদি ভাবি যে গ্রাম বাংলার যে কোনো বিপিএইচসিতে যদি যাই এবং আশাকর্মীদের যদি আমরা জানাই, তাহলে কিন্তু সেখানেই ম্যালেরিয়ার টেস্ট সহজেই সম্ভব হয় এবং দরকার পড়লে ডেঙ্গুর টেস্টও তারা করিয়ে দেবেন এবং যা চিকিৎসা দরকার ওনারাই আপনাদের ঘরে এসে সে চিকিৎসা করে যাবেন। সুতরাং আপনাকে শুধু যেটা করতে হবে সেটা জানাতে হবে, আপনার নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আপনাকে সেটা জানাতে হবে যে আমার এই জ্বর 3 দিন কাটেনি, বা যেই জ্বরের সাথে প্রচন্ড গাঁটে গাঁটে ব্যথা এবং যদি বমি খুব বেশি হতে থাকে, খুব বেশি মাথা ব্যথা হতে থাকে এবং চোখে দেখার সমস্যা হতে থাকে, বা রোগী অজ্ঞান হয়ে যাচ্ছে মনে হয়।

0: তাহলে সাথে সাথে আপনাকে নিকটবর্তী বিপিএইচসিতে নিয়ে যেতে হবে এবং রোগীকে ডাক্তার দেখাতে হবে। এছাড়া আরেকটা সমস্যার কথা আমার বলতে ইচ্ছা করছে আজকে, সেটা হচ্ছে
1: সাপে কাটা। হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম সাপে কাটার কথাটা।
0: গ্রাম বাংলায় কিন্তু সাপে কাটার সমস্যাটা খুব বেশি এবং এই ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট আপনাদেরকে, যে যদি সাপে কাউকে কামড়ায় সেক্ষেত্রে কিন্তু ওঝার শরণাপন্ন হবেন না।
1: তো ডাক্তারবাবু বলছেন, শুনতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা সকলে, যে ওঝার শরণাপন্ন না হয়ে কোথায় যেতে হবে? ডাক্তারবাবুদের কাছে যেতে হবে বা হেলথ সেন্টারে যেতে হবে, তাই তো?
0: হেলথ সেন্টারে যেতে হবে এবং আপনার যেটা কর্তব্য, সাপে কামড়েছে প্যানিক করবেন না। ফার্স্ট এক নম্বর কথা, প্যানিক করবেন না। দু নম্বর কথা, সাপকে খুঁজতে যাবেন না। দু ধরনের সাপ হয়, বিষাদর সাপ আর নির্বিষ সাপ। যাই কামড়াক, আপনি সাথে সাথে যে জায়গাটায় কামড়েছে তার উপর একটা দড়ি দিয়ে বাঁধুন, জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করুন এবং সাথে সাথে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান। এখন যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টি স্নেক ভেনম আছে, আপনারা সেখানে গেলে ডাক্তারবাবুরা সেটা আপনাকে চালিয়ে দেবে এবং যদি সেখানে সম্ভব না হয় চিকিৎসা, পরবর্তী যে মেডিকেল কলেজ বা স্টেট জেনারেল হসপিটালে পাঠাতে হবে, ডাক্তারবাবুরা নিজেরা অ্যাম্বুলেন্সে করে আপনাকে সেখানে পাঠিয়ে দেবে। এবং আপনারা বিশ্বাস করুন, আপনারা যদি এই কথা মেনে চলেন, সাপে কাটার জন্য কোনো রোগী মারা যাবে না। শুধুমাত্র ওঝার শরণাপন্ন না হয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি গিয়ে পৌঁছান, তাহলে সাপে কাটার জন্য অন্তত কেউ আর মারা যাবে না।
1: সব থেকে বড় কথা, আপনাকে কিন্তু সচেতন হতে হবে। এবারে ডাক্তারবাবু, আমরা চলে আসি আজকে আমাদের যেটা মূল আলোচনার বিষয়বস্তু, গ্রাম বাংলার মহিলাদের স্বাস্থ্যবিধি। যেহেতু এই অনুষ্ঠান মূলত আমরা গ্রাম বাংলার মানুষদের কথা ভেবেই করে থাকি, সেই কারণে আমাদের মুখ্য চেষ্টা যেটা থাকে বা উদ্দেশ্য যেটা থাকে, যে তাদেরকে সতর্ক করে দেওয়া, সচেতন করে দেওয়া এবং তারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন সেদিকে লক্ষ্য রাখা। তো মূলত গর্ভবতী মহিলাদের তো বেশ কিছু সমস্যা হয়, কিন্তু সেটাতে আমরা পরে আসছি। সাধারণত গ্রাম বাংলার মহিলারা কি কি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়েন?
0: এবার আমি একটা কথা বলতে চাই, গ্রাম বাংলার মহিলাদের আলাদা কিছু না, পৃথিবীর যে কোনো জায়গার মহিলাদের যা যা সমস্যা হয় আমাদের গ্রাম বাংলার মহিলাদেরও
1: একই সমস্যা হয়।
0: আমরা সেটা বলি না, গ্রাম বাংলার মহিলাদের সহনশীলতা খুব বেশি, তারা রোগ লুকাতে খুব ভালোবাসে এবং তারা ঋতুকালীন কোন সমস্যা কাউকে বলতে চান না, এটাকে তারা এখনো ট্যাবু হিসাবে
1: মানে লুকিয়ে রাখার বিষয় হিসেবে বা এটা অতটা প্রকাশ্যে বলা যায় না বলে এখনো মনে করেন, সেই সচেতনতাটা এখনো তাদের মধ্যে
0: নেই,
1: আসেনি।
0: আমরা যদি মহিলাদের সাধারণ সমস্যা হিসাবে ভাবি, তাহলে আমরা তিনটি ভাগে এটাকে ভাগ করতে চাই আমি স্পেসিফিক্যালি। এক নম্বর হচ্ছে বয়ঃসন্ধিকালীন মহিলাদের সমস্যা, দু নম্বর হচ্ছে একটু বয়স্ক, যাদের 20-50 অব্দি ধরি আমরা, সেই বয়স্ক মহিলাদের একটা সমস্যা, আর ঋতুস্রাব বন্ধ হয়ে যাবার পরে পোস্ট মেনোপোজাল এজ গ্রুপের মহিলাদের আর একটা সমস্যা।
1: আচ্ছা,
0: তাহলে আমরা যদি বয়ঃসন্ধিকালের সমস্যাটা ভাবি, তাহলে আমাকে বুঝতে হবে এই সময় একটি মহিলা বা মেয়ে যে কিনা পড়াশোনা করছে, খেলাধুলা করছে, এই ঋতুকালীন যে সমস্যাটা তাদের যেন কোন এই নর্মাল প্রক্রিয়াগুলোর মধ্যে কোনো বাধা না হয়ে দাঁড়ায়।
1: ঠিক তাই,
0: ঠিক। তাহলে আমাকে বুঝতে হবে যে একটা বাচ্চা মেয়ে যে কিনা মহিলা হতে চলেছে, সেই সময় তার যখন মাসিক শুরু হল, তলপেটে একটু ব্যথা হলো, প্রিয়ড হলো, এই সময় ভয় না পেয়ে সেই মহিলা, সেই মেয়েটি তার মায়ের শরণাপন্ন হয়। তাহলে মাকে এবার মেয়েটাকে গুড হ্যাবিট সম্বন্ধে শেখাতে হবে। তার অন্যতম হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা,
1: খুব প্রয়োজনীয় বিষয়।
0: এখন কিন্তু বিনা পয়সায় স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাচ্ছে বা খুব স্বল্প মূল্যে স্বাস্থ্যকেন্দ্রে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাচ্ছে। আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা শুরু করুন। একটা মহিলার যখন প্রথম ঋতুস্রাব শুরু হয়, তার প্রথম 1-2 বছর এটা খুব ইরেগুলার হয়, হতেও পারে নাও হতে পারে 2-3 মাস পর পর,
1: মানে নির্দিষ্ট সময় অন্তরে যে হওয়ার প্রক্রিয়াটা সেটা হয় না,
0: হয় না। তাহলে একটি মহিলা তার কবে হবে তার ঠিক নেই, তাহলে তার স্কুলে যখন যাচ্ছে মেয়েটি, তার ব্যাগে একটি স্যানিটারি ন্যাপকিন যেন দেওয়া হয়, যে কিনা যদি বিপদে পড়ে তাহলে সেটি বাথরুমে গিয়ে নিজের মতো করে পরে নিতে পারে, যাতে তাকে অসম্মানের সম্মুখীন না হতে হয়। আমরা যখন ছোট ছিলাম তখন ব্যাপারটা ছিল মেয়েদের স্কুল ছেলেদের স্কুল আলাদা ছিল, এখন অধিকাংশ জায়গাতেই কোয়েড স্কুল, এবং কোয়েড স্কুলে এই জিনিসগুলো করাটা খুবই জরুরি, কারণ ছেলেদেরও মেয়েদের সম্মান করতে শেখা, তাদের যেটা ফিজিওলজিক্যাল কন্ডিশন এটা বোঝা, এটা জানানো দরকার, কিন্তু আমার মনে হয় না এখনো গ্রাম বাংলার স্কুলগুলো

এতটা উন্নত মনস্ক হয়েছে যে তারা ছেলে মেয়ে দুজনকেই ব্যাপারটা সম্বন্ধে জানাতে বা বোঝাতে সম্মুখ। সেই জন্য যতটা ব্যক্তিগত ব্যাপারটা রেখে মেয়েটার সম্মান রেখে যতটা করা যায় সেটা করা উচিত, এবং সেটা স্কুলগুলো নিজেদের যে গভর্নিং বডি আছে তারা ডিসাইড করতে পারবে। কিন্তু আমার নিজের মেয়েকে নিজেকে দেখতে হবে।

0: হাতের কাছে পাবে
1: পাবে
0: একদমই তাই।
1: এরপরে আসি আরেকটা টেন্ডেন্সি নিয়ে, সেটা হচ্ছে এই অল্প বয়সী মহিলা যাদের কিনা মেন্টাল মেকআপ হয়নি, মানে মানসিকভাবে সে এখনো প্রস্তুত হয়নি, কিন্তু বয়ঃসন্ধিকালের হরমোনাল চেঞ্জগুলো তার শরীরে আসছে, যার ফলে খুব তাড়াতাড়ি তারা না কোন ছেলের সাথে পালিয়ে বিয়ে করে নিচ্ছে।
0: হ্যাঁ, এই প্রবণতাটা এখন ভীষণ
1: গ্রাম বাংলায় খুব
0: দেখা যাচ্ছে।
1: এই যে বিয়ে হচ্ছে, এর ফলে একটা 13-14-15 বছরের মেয়ে খুব সহজেই গর্ভবতী হয়ে যাচ্ছে।
0: হ্যাঁ, আপনি বলছিলেন যখন আমরা আলোচনা করছিলাম অনুষ্ঠান প্রস্তুতির জন্য, যে খুব কম বয়সী 13-14 বছরের মেয়েদের আপনি পাচ্ছেন এখন হাসপাতালে,
1: এবং এইটা কিন্তু আটকাতে হবে। এটা কিন্তু বাবা মাকে, মূলত মাকে মেয়ের সাথে বন্ধুর মতো মিশতে হবে, যাতে কিনা মেয়েকে সে প্রোটেক্ট করতে পারে। তাকে বোঝাতে হবে, বাবা আমি তোকে বিয়ে দেব, কিন্তু অন্তত 20 বছর বয়স হোক, তারপর তোরা বিয়ে করিস, এখন কিন্তু তোর বিয়ে করার বয়স হয়নি। এই জিনিসটা যদি আমরা বোঝাতে পারি এবং বাচ্চাদেরকে আমরা যদি ঠিক করে গ্রোন আপ করতে পারি, তাকে যদি
0: করতে
1: পারি, তাহলে কিন্তু এই একটা বড় সমস্যার থেকে আমি একটা মেয়েকে বাঁচাতে পারবো। এই জিনিসটা কিন্তু বাড়ির প্রত্যেকটা লোককে একটু খেয়াল রাখতে হবে। তবে আরেকটা জিনিস আমি বলতে চাই বয়ঃসন্ধিকাল নিয়ে, সেটা হচ্ছে পিরিয়ডের সময় ব্যথা হয়, কিন্তু সেই ব্যথাটা কিন্তু ইউজুয়ালি 2-3 বছর পরে চলে যায়। যদি না যায়, যদি ব্যথাটা সারা মাস ধরে থাকে, যদি ব্যথাটা খুব বেশি হয়, তাহলে কিন্তু ডাক্তারবাবু শরণাপন্ন হতে হবে।
0: আচ্ছা,
1: দেখতে হবে অন্য কোনো রোগ আছে কিনা।
0: অবশ্যই,
1: তাহলে আমরা নিজেরাই নিজেকে প্রস্তুত করব এবং দরকার মতো ডাক্তারবাবু শরণাপন্ন হব।
0: আচ্ছা, এবার তাহলে আমরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতাম, মধ্যবয়সী মহিলা যারা, তাদের কি কি ধরনের সমস্যা?
1: মধ্যবয়সী মহিলাদের সব থেকে বেশি সমস্যা যেটা, আনওয়ান্টেড প্রেগনেন্সি। আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, 75 বছর হয়ে গেল, তা সত্ত্বেও আমাদের দেশে আনওয়ান্টেড প্রেগনেন্সি আমরা আটকাতে পারছি না, মহিলাদের স্বাধীনতা দিতে পারছি না।
0: খুব সঠিক কথা।
1: আজকে যদি আমরা একটা মেয়ে যখন ডেলিভারি করায়, সে ডেলিভারির পরে ভারত সরকার বিনামূল্যে কপারটি ব্যবহার করার জন্য আমরা দেওয়া হচ্ছে সরকার থেকে, এবং কপারটি পড়লে সেই পরিবার কিছু টাকাও পাচ্ছে।
0: হ্যাঁ, কিছু টাকাও পাচ্ছে।
1: তা সত্ত্বেও কেউ কপারটি পড়তে চাইছে না,
0: এবং সচেতনতার অভাব
1: না। এটা নিয়ে না একটা প্রবলেম আছে, মানুষের মাথায় কিছু জিনিস ঢুকিয়ে দেওয়া আছে
0: আগে থেকে, রয়ে
1: আগে থেকে।
0: হ্যাঁ,
1: এই যদি কপারটি পড়ি তাহলে কিন্তু বাচ্চা আসবে না। বাচ্চা না এলে কিছু গ্রাম্য চিকিৎসক যারা কিনা অ্যাবর্শন করে চলে, তাদের কিছু অসুবিধা হবে, তারা এটা একটা রং কনসেপশন ঢোকায় যে কপারটি পড়ো না।
0: সেক্ষেত্রে কি কিছু,
1: এবং মূলত প্রবলেম হয় শাশুড়ির, বরের প্রবলেম হয় না, শাশুড়ির প্রবলেম হয়। শাশুড়ি এসে আমাদেরকে বারবার করে কথা শোনাতে থাকে যে কপারটি খুলে দিন, কপারটি খুলে দিন, কপারটি খুলে দিন।
0: তো সেক্ষেত্রে কি কিছু মানে সেমিনার বা কিছু একটা একটা জায়গায় কোন একটা অনুষ্ঠান
1: মানুষের মধ্যে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে,
0: সংযুক্ত করে, হ্যাঁ,
1: বিশ্বাস আনতে হবে যে আমি যে কথাটা বলছি সেই কথাটা আপনার ভালোর জন্য বলছি।
0: হ্যাঁ, সেই সচেতনতা তাদের মধ্যে গড়ে দিতে হবে।
1: এখন ঘরে ঘরে আশা কর্মী আছে, তারা প্রতিদিন বোঝাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু কপারটি পড়িয়ে হয়তো আমরা হাসপাতাল থেকে দিচ্ছি, কিন্তু খুলিয়ে নেবার প্রবণতা খুব বেশি।
0: আচ্ছা,
1: এরপরে আসি গর্ভনিরোধক বড়ি। গর্ভনিরোধক বড়ি খুব ভালো জিনিস, এটা আমরা সবাইকে বিনা পয়সায় দিয়ে থাকি, কিন্তু প্রচুর প্রবলেম যেটা হচ্ছে, মহিলারা মাঝে মধ্যে খেতে ভুলে যান।
0: এটা তো খুব স্বাভাবিক একটা সমস্যা,
1: এই খেতে ভুলে যাবার জন্য বাচ্চা এসে যায়, এবং খুব খারাপ লাগে যেটা ভেবে, একটা 21 বছরের মহিলা যার 2টি বাচ্চা হয়ে গেল, তার হয়তো প্রথম বাচ্চা নেবার বয়স এখন, সে এসে লাইগেশন করিয়ে নিচ্ছে। এইটাকে সবাই খুব সেফ ভাবছেন, কিন্তু এটার কিছু প্রবলেম আছে, বলা উচিত না যদি কোনো কারণে মহিলাটির ডিভোর্স হয়ে যায়, তার কিন্তু নর্মালি আর প্রেগনেন্সি আসবে না। যদি কপারটি পড়তেন, বার করে দিতাম আউটডোরে, সাথে সাথে আপনি প্রেগনেন্ট হতে পারতেন। আপনি যদি গর্ভনিরোধক বড়ি খেতেন তাহলে আপনি বাচ্চা নিতে পারতেন, কিন্তু আমরা টার্মিনাল প্রসিডিওরটা খুব ইজিলি অ্যাকসেপ্ট করছি রেদার দেন টেম্পোরারি প্রসিডিওর। সারা পৃথিবী কিন্তু লং অ্যাক্টিং কন্ট্রাসেপটিভ উইদাউট টার্মিনাল প্রসিডিওর, মানে যেটা কিনা মানে একেবারে সম্পূর্ণরূপে বন্ধাত্মকরণ করবে না, এই প্রসিডিওরের দিকে আমরা এগোচ্ছি। কিন্তু আমরা বাঙালি মহিলাদেরকে এটা বোঝাতে পারছি না যে আমরা লাইগেশন তো করব, আমরা আছি হাসপাতালে লাইগেশন করার জন্য, কিন্তু আমরা লাইগেশন ছাড়া অন্য পদ্ধতিগুলো বেশি ব্যবহার করুন, যেটা কিনা বিপদের দিনে আপনাকে সাহায্য করবে
0: এবং সেগুলো অনেক বেশি নিরাপদ।
1: একটা অপারেশন করতে হচ্ছে না আমাকে, লাইগেশন একটা অপারেশন।

0: অপারেশন আসলে আমার বারবারই মনে হচ্ছে, যখনই কথাগুলো আপনার কাছ থেকে শুনছি মনে হচ্ছে সেই একই ব্যাপার, সচেতনতাটা এখনো বোধহয় জনমানুষে সেইভাবে গড়ে উঠতে পারছে না, সেটার একটা অভাব হয়েই গেছে। এবং আমার যে বন্ধুরা এই অনুষ্ঠান শুনছেন, আমার এটাই আজকের উদ্দেশ্য যে এই কথাগুলো ডাক্তারবাবু যেগুলো বলছেন সেগুলো অবশ্যই আপনারা মনে রাখুন, আপনারা সেগুলোকে মনে রেখে ডাক্তারবাবু যে পরামর্শ দিচ্ছেন সেটা মেনে চলার চেষ্টা করুন। পরের বিষয়টা নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আবার
1: মানে এই যে মধ্যবয়সী মহিলাদের, এছাড়া কিছু আরো সমস্যা হতেই পারে, আমার তার মধ্যে একটাই বলার, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। গ্রাম বাংলায় মহিলাদের মধ্যে সাদা স্রাবের প্রবণতা খুব বেশি, তার মূলত কারণ হচ্ছে আনহাইজিনিক কন্ডিশন এবং পুকুরে স্নান করা। এছাড়া
0: আনহাইজিনিক কন্ডিশন বলতে আপনি কি বলছেন একটু যদি বুঝিয়ে বলেন।
1: সেটা হচ্ছে ঋতুস্রাব চলাকালীন এখনো গ্রামের মহিলারা কাপড় ব্যবহার করে থাকেন, আমরা বলি যে এটা ব্যবহার বন্ধ করুন
0: এবং
1: স্যানিটারি ন্যাপকিন ইউজ করুন। এইটা করলেই হাইজিনটা অনেকটা বেটার হবে। এবং যদি পুকুরে স্নান করাটা আমরা একটু অ্যাভয়েড করতে পারি, বা পুকুরে স্নান করলেও জল তুলে বালতি করে স্নান করি, তাহলেও ব্যাপারটা কিছুটা সুরাহা হবে। আর তিন নম্বর যেটা, যখন আমরা হাঁটা চলা করব ক্ষেতের মধ্যে দিয়ে, সেটা যেন আমরা চটি পরে হাঁটা চলা করি,
0: কেন
1: কৃমির সম্ভাবনা খুব বেশি, যেটা কিনা মাটি থেকে কৃমিগুলি ঢোকে। এবং জল যদি কর্পোরেশনের জল না আসে, যদি পাইপ লাইন না থাকে, তাহলে জলটা ফুটিয়ে খাই, তাহলে এইটা একটা সমস্যা মেটাতে পারি। কেন অ্যানিমিয়ার সমস্যা গ্রাম বাংলার ঘরে ঘরে
0: ভীষণ ভাবে
1: ঘরে ঘরে, এটা একটা বিরাট সমস্যা। এবং সেটা যদি আমাদের কৃমি থাকে সেই সমস্যাটা আরো বেড়ে যাবে। এখন স্বাস্থ্যকেন্দ্রে আশা দিদিদের মাধ্যমে সবাইকে আয়রন দেওয়া হচ্ছে, আপনারা আয়রনের বড়িটা নিন, এবং কৃমির ওষুধও বিনামূল্যে পাওয়া যাচ্ছে। কৃমির ওষুধটা পারলে ছমাস ছাড়া ছাড়া একটা করে খেয়ে নিন, তাহলে আপনার অন্তত অ্যানিমিয়া সমস্যাটা থেকে কিছুটা ভালো থাকবেন। এই প্রসঙ্গে আরেকটা কথা বলার আছে, বিয়ে করার আগে চেষ্টা করবেন থ্যালাসেমিয়া টেস্ট করে নেওয়া হয়,
0: খুব গুরুত্বপূর্ণ।
1: হ্যাঁ, কিন্তু এখনো হয় না, আমরা প্রেগনেন্সি লেভেলে যখন করতে যাই দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ক্যারিয়ার।
0: আচ্ছা,
1: এবং বাচ্চাটা থ্যালাসেমিয়া হবে কি হবে না জানতে গেলে মায়ের পেট থেকে জল নিয়ে পরীক্ষা করতে হয়, যেগুলো খুব পয়সা সাপেক্ষ, মানে খরচা সাপেক্ষ।
0: আচ্ছা,
1: সরকারি ব্যবস্থা হয়ও না, আমরা যেটা কিন্তু আমরা সেটা বিনা পয়সায় করানোর ব্যবস্থা করি সরকারি হাসপাতাল থেকে, কিন্তু অনেক সময় চলে যায় এবং ডায়াগনোসিস হতে হতে পাঁচ মাস চলে যায়।
0: আচ্ছা,
1: তখন একটা থ্যালাসেমিয়া ডায়াগনোসিস হলে বাচ্চাটাকে অ্যাবর্শন করাও মায়ের শরীরের পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সুতরাং যদি বিয়ের আগে একটা থ্যালাসেমিয়া টেস্ট করা যায় ফ্রি অফ কস্টে, তাহলে কিন্তু এটা একটা অ্যানিমিয়ার সমস্যা, অ্যানিমিয়া মুক্ত ভারত যেটা আমরা বলতে চাইছি সেটা করতে পারা যেতে পারে।
0: আর এরপরে যেটা আমি আপনার কাছে জানতে চাইব, যে মহিলাদের একটা খুব বড় সমস্যার সময় হচ্ছে মেনোপজের সময়টা, এবং সেই মেনোপজের সময় তারা কি কি সমস্যা সম্মুখীন হচ্ছে, কিভাবে সেটা থেকে তারা মুক্ত।
1: এই নিয়ে আমি একটু মজার কথা বলতে পারি, আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার মহিলাদের মেনোপজ খুব আগে হয়, ফিজিওলজিক্যালি নয়,
0: মানসিকভাবে
1: না। তাদের যদি কোনো সমস্যা হয় বিন্দুমাত্র, তারা ডাক্তারের কাছে যান, এবং গ্রাম বাংলায় বহুলভাবে খুব ক্ষুদ্র কারণেও হিস্টেক্টমি অপারেশনটা বিনা পয়সায় হয়ে যায়। আজকের দিনে স্বাস্থ্যসাথী কার্ডে খুব সহজেই হয়ে যায়, মানে সার্জিক্যাল মেনোপজ, যেটা কিনা পৃথিবী থেকে উঠে যাচ্ছে, ক্যান্সার ছাড়া ইউটারাস কেটে বাদ দেওয়া হয় না, গ্রাম বাংলায় খুব সহজেই এটা হয়ে যায়, কারণ স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন হয়ে যাচ্ছে, পয়সা লাগছে না, অপারেশন হয়ে যাচ্ছে,
0: মানে খুব সহজ পদ্ধতিটাকে আমরা অবলম্বন করি।
1: কিন্তু এটা হওয়ার কথা নয়, যে মুহূর্তে মেনোপজটা আগে হয়ে গেল সেই মুহূর্তে কিন্তু মানে মহিলার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল, খিটখিটে ভাব চলে এলো, হরমোনাল ইমব্যালেন্সের জন্য তার হাড়ের গঠন বা অস্টিওপোরোসিস যেটা সেটা ডেভেলপ করলো,
0: হাড়ের ক্ষয়রোগটা
1: বেড়ে গেল। এবং বলা উচিত না, প্রস্রাবের বিভিন্ন সমস্যা সেটাও তাড়াতাড়ি চলে এলো, যেটা কিনা ষাটে আসতো সেটা চল্লিশে চলে আসছে।
0: আচ্ছা, মানে এগুলো সমস্ত কিছু ওটার সঙ্গে একেবারে জড়িত।
1: এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা প্রোগ্রাম মানে প্ল্যান এসছে যে চল্লিশ বছর আগে হিস্টেক্টমি করতে গেলে সরকারি হাসপাতাল থেকে লিখিয়ে আনতে হবে, তাছাড়া হবে না, যার ফলে আমরা হিস্টেক্টমিটা অনেকটা আটকাতে পেরেছি।
0: আচ্ছা,
1: এই যে মেনোপজের সময় মহিলাদের তিন চারটে প্রবলেম হয়, অনিয়মিত পিরিয়ড হয়,

0: সেটা খুব একটা সমস্যা নয়, তাকে বোঝাতে চাই যে এটা কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, সুতরাং চিন্তা করবেন না। আর যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে একটু খিটখিটে ভাব, কান মাথা দিয়ে গরম ভাব যাওয়া। আমি সবাইকে বলে থাকি যদি খুব সমস্যা না হয় ওয়েট করুন, কেন এটা ছ মাস থেকে এক বছরের মধ্যে ঠিক হয়ে যাবে।
1: আচ্ছা,
0: যদি সমস্যা,
1: সাধারণত এই মেনোপজে যে লক্ষণগুলো সেগুলো কবে থেকে আসে, কোন বয়স থেকে আসে?
0: বলা খুব কঠিন, অনেকে চল্লিশেও হয়, অনেকে পঞ্চান্ন অব্দি চলতে থাকে।
1: আচ্ছা,
0: ভারতবর্ষের মহিলাদের 47 থেকে 48 বছর ন্যাচারাল মেনোপজের এজ গ্রুপ।
1: আচ্ছা,
0: কিন্তু কার কখন হবে এটা বলা ডিফিকাল্ট,
1: মানে সেটা সম্পূর্ণই তার শারীরিক অবস্থা, শারীরিক গঠন, এগুলো
0: তার মার কত বছর বয়সে হয়েছিল।
1: আচ্ছা আচ্ছা,
2: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন বিচিত্র সংবাদ।
3: আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। জলের উপর বিশালাকার পাতা আর তার উপরে বসে ভেসে চলেছেন পূর্ণবয়স্ক মানুষ, এমনই আশ্চর্য চিত্র দেখা গেল হাওড়া শিবপুরে আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান বা বটানিক্যাল গার্ডেনে। গত কয়েকদিন ধরে উদ্যানের বিশেষজ্ঞ কর্মী থেকে শুরু করে দর্শনার্থীরাও বটানিক্যাল গার্ডেনে এই পাতায় বসার অভিজ্ঞতা উপভোগ করে চলেছেন। পর্যটকদের রোমাঞ্চকর অনুভূতি আরও বাড়াতে চালু হয়েছে জায়ান্ট ওয়াটার লিলি রাইড। নতুন চালু হওয়া এই রাইডে প্রায় 4 ফুট ব্যাসের পাতায় বসে আনন্দ নিতে পারবেন পর্যটকেরা। প্রায় 90 কেজি পর্যন্ত ওজনের মানুষ এই পাতায় বসতে পারবেন। হালকা থার্মোকলের সাহায্যে পাতাটিকে জলে ভাসিয়ে রাখা হয়, এতে মানুষের ওজন সরাসরি পাতার উপর না পড়ে চারিদিকে ছড়িয়ে যায় এবং পাতা ছিঁড়ে যাওয়ার আশঙ্কাও কমে। হোটেল বা রেস্তোরাঁর খাবারে পিঁপড়ে কিংবা অন্য কোনো পোকা পাওয়া গেলে তুলকালাম কাণ্ড বেঁধে যাওয়াই স্বাভাবিক, কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি নামকরা ও বিলাসবহুল রেস্তোরাঁয় এক ধরনের মিষ্টান্ন পরিবেশনের জন্য জ্যান্ত পিঁপড়ে দিয়ে সাজানো হতো। বিষয়টি ধরা পড়ার পর বিপুল অঙ্কের জরিমানার মুখে পড়েছে রেস্তোরাঁটি। খাদ্য পরিচ্ছন্নতা আইন লঙ্ঘনের দায়ে রেস্তোরাঁটিকে 15 মিলিয়ন ওন বা প্রায় 13.5 লাখ টাকা জরিমানা করেছেন স্থানীয় একটি আদালত। পাশাপাশি রেস্তোরাঁ পরিচালনাকারী সংস্থাকেও 10 মিলিয়ন ওন জরিমানা করা হয়েছে। আসলে হয়েছে কি, দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী মানুষের খাওয়ার উপযোগী হিসেবে অনুমোদিত 10টি পোকামাকড়ের তালিকায় পিঁপড়ে নেই। সেখানে ঘাসফড়িং, পঙ্গপাল এবং নির্দিষ্ট কিছু রেশম পোকা রয়েছে। পায়ের তলা ফেটে রক্ত বেরিয়েছে, কাঁটা আর কাঁচের টুকরো বিঁধেছে, এমনকি সংক্রমণ হয়ে 1 সপ্তাহ হাঁটাও বন্ধ রাখতে হয়েছে, তবু তিনি থামেননি। কথা বলছে আয়ারল্যান্ডের ইমন কেভিনির। এমনতর কষ্ট সয়েই খালি পায়ে 369 দিনে পাড়ি দিয়েছেন 6,805 কিলোমিটার পথ। এভাবে সবচেয়ে বেশি পথ হাঁটার নিজের আগের রেকর্ডটি অন্য উচ্চতায় নিয়ে গেছেন কেভিনি। নিজের রেকর্ড পুনরুদ্ধারে তিনি এবার তুরস্কের ইস্তাম্বুল থেকে হাঁটা শুরু করেছিলেন। 369 দিন পর গত 7ই মার্চ আয়ারল্যান্ডের মায়ো কাউন্টির নিজের শহর ক্লারিমরিসে পৌঁছন তিনি। গণেশ বিসর্জনের শোভাযাত্রা, চারিদিকে উৎসবের মেজাজ, তারই মধ্যে হঠাৎ হাজির এক বিশাল অজগর। ঘটনাটি হায়দ্রাবাদের। বিসর্জনের শোভাযাত্রায় একটি নাচের দলের সঙ্গে ছিল একটি ভারতীয় অজগর আর একটি মুরগি। বিষয়টি নজরে আসতেই শুরু হয় চাঞ্চল্য, খবর দেওয়া হয় পুলিশ এবং পশুপ্রেমী সংগঠনকে। পরে প্রাণী দুটিকে উদ্ধার করা গিয়েছে। অজগরটির মুখে সংক্রমণ এবং দাঁতের সমস্যাও ধরা পড়েছে, আপাতত চিকিৎসা চলছে সেটির। রাজধানী এক্সপ্রেস মানেই দ্রুতগতির যাত্রা, কিন্তু অসমে একদিন সেই রাজধানীকে দাঁড়িয়ে পড়তে হলো, কারণ সামনে তখন রাস্তা পার করছে হাতির পাল। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেনের চালক দেখতে পান একদল হাতি রেলপথের কাছাকাছি চলে এসেছে। নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি ট্রেন থামিয়ে দেন। হাতির পাল ধীরে ধীরে এলাকা পার হওয়ার পর ফের শুরু হয় ট্রেনের যাত্রা। যাত্রীদের কাছে অবশ্য ঘটনাটি হয়ে ওঠে ভ্রমণের অন্যতম স্মরণীয় মুহূর্ত। মাত্র 4 দিনের হাতির শাবক, আর সেই ছোট্ট প্রাণী কিনা ভেসে গেল তিস্তা নদীর স্রোতে। উত্তরবঙ্গের এই ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়ায়। জানা গেছে নদীর প্রবল স্রোতে হাতি শাবকটি প্রায় 4 কিলোমিটার ভেসে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় মানুষ ও বনকর্মীরা উদ্ধারে নেমে পড়েন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় ছোট্ট হাতি শাবকটিকে। তার শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীর প্রবল স্রোতের সঙ্গে লড়াই

চার দিনের প্রাণীটির এই বেঁচে ফেরার ঘটনা স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সকলের। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: এখন খবর।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসআইআর প্রক্রিয়ায় যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না। বিএলওরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নাম বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান চালাবে কমিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সাধারণ মানুষের সাহায্য চাওয়ার অপেক্ষায় না থেকে বিচার ব্যবস্থাকে মানুষের প্রয়োজনে তাদের কাছে পৌঁছতে হবে। বিহারের পাটনায় দেশের প্রথম ভিকটিমস রাইটস সেন্টারের উদ্বোধন করেছেন তিনি। প্রযুক্তি এবং উদ্ভাবনকে হাতিয়ার করে ভারত 10% বেশি অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জাপানের আইচি নাগুয়া এশিয়ান গেমসে আজ কাবাডিতে ভারতের পুরুষ ও মহিলা দুই দলই সোনা জিতেছে। 30টি পদক পেয়ে ভারত বর্তমানে তালিকার 10ম স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বুথ লেভেল আধিকারিক বিএলওরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন। পরে বিএলওরা এই নথি এবং তথ্য ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোড করবেন। দিল্লির নির্বাচন সদনে আজ কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। পরই কমিশন জানায় এইআরও বা ইআরও অফিসে আর কাউকে শুনানির জন্য ডাকা হবে না। বিশেষ ক্ষেত্রে ইআরও মনে করলে অনলাইনে শুনানি হতে পারে। কমিশন আরও জানিয়েছে, যদি শুনানির প্রয়োজন হয় তবে ভোটদাতা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে তার পক্ষ থেকে শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দিতে পারেন। পশ্চিমবঙ্গ এবং বিহার সহ 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতোমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব ক্ষেত্রেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার নির্দেশ সর্বসম্মতিক্রমেই জারি করা হয় বলে ফের জানিয়েছে কমিশন। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া কোনো ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে নির্বাচনী নিবন্ধন আধিকারিক ইআরওর কাছে আবেদন করতে পারেন। মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা নির্বাচনী আধিকারিক ইআরওকে এই সমস্ত ভোটারদের নাম নথিভুক্তকরণের জন্য বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। শ্রমিক, গৃহহীন, দরিদ্র মানুষদের জন্য হেল্প ডেস্ক তৈরি এবং বিশেষ শিবিরের আয়োজন করতে বলা হয়েছে জেলা নির্বাচনী আধিকারিককে। দিল্লিতে এসআইআর নিয়ে কোনো আপত্তি কিংবা বক্তব্য থাকলে তা দাখিলের সময়সীমা বাড়িয়ে 30শে অক্টোবর করা হয়েছে। একইভাবে মহারাষ্ট্রের ক্ষেত্রেও যে কোনো দাবি কিংবা আপত্তি দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে, তা বাড়িয়ে 12ই অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এদিকে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের আবহে বিরোধী ইন্ডি জোটের শরিক দলগুলি ফের বৈঠকে বসছে। আগামী বুধবার 30শে সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হওয়ার কথা। বিরোধী শিবিরের সবকটি দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সাধারণ মানুষের সাহায্য চাওয়ার অপেক্ষায় না থেকে বিচার ব্যবস্থাকে মানুষের প্রয়োজনে তাদের কাছে পৌঁছতে হবে। বিহারের পাটনায় দেশের প্রথম ভিকটিমস রাইটস সেন্টারের উদ্বোধন করে তিনি বলেন, অনেক ব্যক্তি নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন নন এবং কোথায় সাহায্য চাইতে হবে সে ব্যাপারেও অবগত নন তারা। ভিকটিমস রাইটস সেন্টারের মাধ্যমে মামলার বিভিন্ন পর্যায়ে নিজেদের আইনি অধিকার সম্পর্কে জানতে পারবে মানুষ। উল্লেখ, বিহারে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির ক্যাম্পাসে তৈরি এই কেন্দ্রটি এক ছাদের নিচে আইনি ও মানসিক সহায়তা এবং পরামর্শ প্রদান করবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, শিশুদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা শুধু জনস্বাস্থ্যের সমস্যা নয়, শিশু সুরক্ষার দিক থেকেও বিষয়টি বিবেচনা করতে হবে। বিহারের পাটনায় আজ মাদক

0: সমস্যা প্রতিরোধ, শৈশব ফিরিয়ে আনা ও শিশুদের যত্ন এবং নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে অংশ নেন তিনি। প্রধান বিচারপতি বলেন, মাদকাসক্ত শিশুদের নিরাপত্তা, চিকিৎসা, কাউন্সেলিং, পুনর্বাসন এবং শিক্ষা ও পারিবারিক জীবনে ফিরে আসার সুযোগ নিশ্চিত করতে হবে।
1: When a child encounters intoxicating substances, education gets interrupted. Family relationship may become strained. Physical and mental health is bound to suffer, and the child would become more exposed to exploitation, violence, trafficking, or other forms of abuse. Substance abuse among children must therefore be understood not only as a public health concern, but equally as a child protection concern.
0: প্রযুক্তি এবং উদ্ভাবনকে কাজে লাগিয়ে ভারত 10% বেশি অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আইআইটি মাদ্রাসে আজ প্রাক্তনীদের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, অর্থনৈতিক বৃদ্ধি আত্মনির্ভর ও বিকশিত ভারতের যাত্রাকে ত্বরান্বিত করবে। স্টার্ট আপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তি নির্ভর উদ্ভাবনকে কৃষিসহ সর্বক্ষেত্রে পৌঁছতে হবে। ড্রোন এবং প্রযুক্তি নির্ভর ফসল কাটার পদ্ধতি উৎপাদন বাড়াবে এবং কৃষকদের সামনে বৃহত্তর বাজার খুলে দিতে সহায়ক হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আগামীকাল শুনবেন ওয়াকফ সংস্কার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল দুপুর 1:45 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, কেরালামের ভবিষ্যতের জন্য ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে এবং সমবায় ক্ষেত্রে অবশ্যই সেই সুযোগকে কাজে লাগাতে হবে। রাজ্যের কুন্দারায় ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া NCCF এর উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই মানুষ একটি পৃথক সমবায় মন্ত্রকের দাবি জানিয়ে আসছিল। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় এবং কৃষকদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত লাভজনক প্রমাণিত হয়েছে।
2: আজাদী সে অব তক দেশ কে সবই কিষানো কা অর কোঅপারেটিভ সেক্টর সে জুড়ে হুয়ে সবই লোগো কা এক মাঙ্গ থা কি কেন্দ্র মে কোঅপারেটিভ মিনিস্ট্রি বনে মগর ও পুরা নহি হোতা থা। নরেন্দ্র মোদী জি নে कोऑपरेटिव मिनिस्ट्री बनाकर देश के ग्रामीण विकास, कृषि विकास और वीमेन एम्पावरमेंट के लिए बहुत बड़ा कदम उठाया है।
0: হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী নামে চিত্রিত করে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি মানচিত্র পোস্ট করেছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খোলার ব্যাপারে ইরানের 7 দফা শর্ত প্রত্যাখ্যান করার পর ট্রুথ সোশ্যালে এই ছবি পোস্ট করেন ট্রাম্প। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ট্রাম্প বলেছেন, তার শর্ত বা দাবি মানার কোনো সদিচ্ছা তেহরানের নেই। মার্কিন সামরিক বাহিনী পুনরায় হামলা চালানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভা ফাঁকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি ওয়াশিংটনকে 7 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে বলেও জানিয়েছিলেন তিনি। মস্কো এবং কিভ একে অপরের ওপর আক্রমণ আরও তীব্র করার পর ইউক্রেনে রাশিয়ার হামলায় আজ অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী বোমা এবং ড্রোন নিয়ে ইউক্রেনের ওপর আক্রমণ চালায় রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কিভে তাদের হামলায় মোবাইল ইন্টারনেট সার্ভিস এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় সাহায্যকারী একটি ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া প্রতিদিন আক্রমণ আরও তীব্র করছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে যুদ্ধ বন্ধ করতে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। চলতি সপ্তাহেই রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলিকে রাশিয়ার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে তাদের আয়ের পথ সীমিত করার আবেদন জানান। এদিকে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার এবং শিল্প প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আক্রমণ অব্যাহত রেখেছে। বাংলাদেশে প্রতিবছরের মতো আগামী 16-21 অক্টোবর ধর্মীয় নিষ্ঠা, উৎসাহ ও উদ্দীপনায় দুর্গাপুজো উদযাপিত হবে বলে জানা গেছে। পুজোর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় সারা বাংলাদেশেই প্রস্তুতি চলছে জোর কদমে। বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ঢাকেশ্বরী মন্দিরেও দুর্গাপুজোর প্রস্তুতি চলছে উৎসাহে।

0: সঙ্গে আজ মন্দির চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রায় 70টি জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের বৈঠক হয়। বৈঠকে দেশজুড়ে পুজোর প্রস্তুতি এবং বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বাসুদেব ধর। পুজো আয়োজনের জন্য ভক্তদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করতেও দেখা যাচ্ছে উদ্যোক্তাদের। জাপানের আইজি নাগুয়া এশিয়ান গেমসে আজ কাবাডিতে ভারতের পুরুষ ও মহিলা দুই দলই সোনা জিতেছে। পুরুষ দল ফাইনালে 40-34 এবং মহিলা দল 37-34 ব্যবধানে ইরানকে পরাজিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দলকেই শুভেচ্ছা জানিয়েছেন। কাবাডি, অ্যাথলেটিক্স, শুটিং ও স্কোয়াশে আজ মোট 7টি পদক জিতেছে ভারত, এর ফলে 4টি সোনা, 12টি রূপো এবং 14টি ব্রোঞ্জ সহ 30টি পদক পেয়ে ভারত তালিকায় দশম স্থানে রয়েছে। অ্যাথলেটিক্সে পুরুষদের ম্যারাথনে রূপো পেয়েছেন সাওয়ান বারওয়াল। 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ড সময় নিয়ে তিনি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। 44 বছর পর এশিয়ান গেমসে ম্যারাথনে পদক পেল ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। এসআইএর প্রক্রিয়া, যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না। বিএলওরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নাম বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান চালাবে কমিশন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এবারে একটি ঘোষণা। 138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন, P36 CR Avenue, কলকাতা 7 লক্ষ 12, এই বেলায় 12:30 গুগল মিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী SC দাস, ADPS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR Avenue, কলকাতা 7 লক্ষ 12 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা নেওয়া হবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS এর সাথে টেলিফোন নম্বর 0332120250, 0332120512, 0332120500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেইলে ডাক আদালত বা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি বা নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান। রাত 8টায় শুনবেন নাটক গোরা। রাত 9:30 কবিতার জন্য পরিবেশনায় হিমালয় জানা, রাকা দাশগুপ্ত ও রাজদীপ রায়। রাত 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা মৃদঙ্গম লয় বিন্যাসম, পরিবেশনায় বিদ্যান ফালেম বো শ্রীনিবাস, আকাশবাণী তিরুচিরাপল্লী কেন্দ্রের নিবেদন। এবং তাভিল ঢোলু, পরিবেশনায় বিদ্যান চিন্না ভেঙ্কট সুরাইয়া, আকাশবাণী হায়দ্রাবাদ কেন্দ্রের নিবেদন। রাত 11:00 শুনবেন কীর্তন শিল্পী প্রণতি সেনগুপ্ত। রাত 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের বাকি কয়েকটি অনুষ্ঠান সম্বন্ধে।

0: দেখুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। যে সমস্ত বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্তির জন্য নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। শিল্প সংস্থা বা বণিক সভাগুলিকে তাদের প্রয়োজন অনুযায়ী পণ্যভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার সুযোগ দেবে রাজ্য সরকার। রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো রকম পক্ষপাতমূলক আচরণ করা যাবে না বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় সড়ো রদবদল হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ সহ দেশের যে 20টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআইআর হয়েছে, সেখানে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। আজ দিল্লিতে কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইআর সময়কালের বাইরে অন্য সব ক্ষেত্রে আগের মতোই পুরনো ফর্ম 6 গ্রাহ্য হবে বলে কমিশন জানিয়েছে। এছাড়া কমিশনের ওয়েবসাইট ইসিআই নেটে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজ করার বিধিসম্মত অধিকারী নিশ্চিত করা হবে। তা নিশ্চিত করতে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ও আইআইটির বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কমিটি কাজ করবে। অন্যদিকে এখন থেকে নির্বাচন কমিশনের বৈঠকের আলোচ্য সূচি অগ্রিম জানানো হবে বলে কমিশন জানিয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের মাঝেই দিল্লির নির্বাচন সদনে আজ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ বৈঠকে বসে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বিরোধী ইন্ডিজোটের শরিক দলগুলি ফের বৈঠকে বসছে। আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হওয়ার কথা। বিরোধী শিবিরে সবকটি দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। শিল্প সংস্থা বা বণিক সভাগুলিকে তাদের প্রয়োজন অনুযায়ী পণ্যভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার সুযোগ দেবে রাজ্য সরকার। সরকারি জমিতে এই ধরনের শিল্প পার্ক নির্মাণ বা পরিচালনার দায়িত্ব সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর হাতেই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত জানিয়েছেন। বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, একই ধরনের শিল্পকে এক ছাতার তলায় এনে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে একটি পূর্ণাঙ্গ শিল্প ইকোসিস্টেম তৈরি করাই এই মডেলের লক্ষ্য। রাজনৈতিক মতপার্থক্য বা বিভেদ থাকলেও উন্নয়নের প্রশ্নে কোনো রাজনীতি করা যায় না বলে বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মন্তব্য করেছেন। আজ হুগলির ডানকুনি কোল কমপ্লেক্সে একটি কারখানার উদ্বোধন করে তিনি একথা বলেন।
2: আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, আমাদের রাজনৈতিক উত্থান পতন থাকতে পারে, ভোট পরবর্তী হিংসা থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে শিল্পায়নের ক্ষেত্রে কোনো রাজনীতি করা যায় না, করা সম্ভব নয়। পৃথিবীতে এই জিনিস অন্য কোনো রাজ্যে নেই। শিল্পায়নের ক্ষেত্রে, নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকে কোনো দলের মধ্যে কোনো মত পার্থক্য নেই, তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, আমরা কোথায় ছিলাম আর কোথায় এসে দাঁড়িয়েছে।
1: রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো রকম পক্ষপাতমূলক আচরণ করা যাবে না বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। আজ কলকাতা টাউন হলে ওয়েস্টবেঙ্গল রেভিনিউ সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। শ্রী দাশগুপ্ত বলেন, কলকাতা ও বিধাননগর সহ রাজ্যের বিভিন্ন পুরসভা ও নিগমগুলির রাজস্ব আদায় আরও অনেক বৃদ্ধি করতে হবে। বর্তমানে যা আদায় হয় তা অপর্যাপ্ত। অনুষ্ঠানে রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,

0: ভোট ব্যাংকের রাজনীতি ছেড়ে রাজ্যের উন্নতির দিকে মনোনিবেশ করতে হবে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন। আজ হুগলির শ্রীরামপুরে এক জনসভায় মমতা বলেন, আদালতে গিয়ে ভোটার তালিকায় 32 লক্ষ নাম ফেরানো হয়েছিল, তারপরেও 27 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে হুগলির শ্রীরামপুরে মমতা ব্যানার্জির সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়ির ওপর আক্রমণের অভিযোগ উঠেছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। হামলায় কুণালবাবুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে খবর। কুণাল ঘোষ বলেন, রাজ্যে দুষ্কৃতির হাত চলেছে। আজ তিনি অভিযোগ জানাতে ভবানী ভবনে গেলে তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়ির ওপর আক্রমণকারীরা দলের কর্মী নয় বলে বিজেপি দাবি করেছে। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, এর পেছনে তৃণমূল কংগ্রেসের লোকেদের হাত রয়েছে।
1: গাড়ির উপরে যারা হামলা করেছে তারা বিজেপির কেউ নয়, এই সংস্কৃতি বিজেপির নয়, যারা ডিম ছুঁড়েছে তারা বিজেপির কেউ নয়, যারা কম পেয়েছে মানে কম খেয়েছে অভুক্ত বঞ্চিত ওদের তারা এইসব কাজ করছে। এ ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা করছি, বিজেপির এই সংস্কৃতি নয়।
0: কুণাল ঘোষের উপর হামলার তীব্র নিন্দা করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
2: কুণাল ঘোষ মমতাপন্থী তৃণমূলের, তিনি যাচ্ছিলেন, গাড়ি আটকে ডিম মারা হয়েছে। খুব আনফর্চুনেট, পশ্চিমবাংলায় আইনের কোনো শাসন যে নেই, তৃণমূল আমলে যা ছিল এখনো সেটাই বহাল হয়েছে।
0: এই ঘটনা তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। কলকাতা নিউ টাউনে আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয় কেশব স্মৃতি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। সংঘের প্রবীণ প্রচারক কেশব দীক্ষিতের জন্মশতবর্ষে তার নামে ভবনটি উৎসর্গ করা হয়েছে। ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী হোসাবলে মহারাষ্ট্রের আদি বাসিন্দা কেশবজির জীবন ও আরএসএস এর শতবর্ষে রাষ্ট্রসেবায় নিজেদের ইতিবাচক পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন। ভবনের একটি কক্ষ আরেক প্রবীণ প্রচারক শ্যামলাল বন্দ্যোপাধ্যায়ের নামে উৎসর্গ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে 23 জন আধিকারিককে। শুক্রবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংকে উত্তরবঙ্গের IGIB করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক সূর্য প্রতাপ যাদবকে রাজ্য পুলিশের DIGIB পদে পাঠানো হয়েছে। কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন IPS সুধীর কুমার নীলকান্তম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিকী বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় জল জীবন মিশন।
3: 2019 সালে চালু হওয়া জল জীবন মিশনের লক্ষ্যই ছিল পানীয় জলকে কেবল শহরের বিশেষ সুবিধা হিসেবে নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি পরিবারের জন্য একটি মৌলিক পরিষেবা হিসেবে নিশ্চিত করা। শুরুতে মাত্র 16% কিছু বেশি গ্রামীণ পরিবারে কলের জলের সংযোগ থাকলেও 2026 সালের জুন মাস পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82%। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসু বললেন, জল জীবন মিশনের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাতেও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
4: আমাদের কিন্তু আগে লক্ষ লক্ষ বাচ্চা মারা যেত ওই ডায়রিয়া হয়ে, এবং ডায়রিয়া গুলো কোত্থেকে হতো, ওই জল ছিল সোর্স। ক্লিন পাইপ ওয়াটার ঘরে ঘরে দিচ্ছেন, জীবন বাঁচছে সে তো বটেই, কিন্তু এই যে ঘন ঘন ডায়রিয়া হওয়া, সেই স্বাস্থ্যের ইম্প্যাক্ট গুলো কিন্তু একেবারে চলে গেল। ওভারঅল ন্যাশনাল হেলথ সেটাকে প্রমোট করছেন।
3: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে।

0: এই উপলক্ষে আজ কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। বিধানসভা ভবনে বিদ্যাসাগরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি পরিষদীয় দলের সদস্য তাপস রায়। বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে তাঁর পৈতৃক ভিটায় সাড়ম্বরে দিনটি পালিত হচ্ছে। অতিগভীর নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টিতে বিভিন্ন নদ নদীতে জলস্তর বেড়েছে। বিভিন্ন জলাধার ও ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। আজ বীরভূমের তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে 22,000 কিউসেকে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। যে সমস্ত বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্তির জন্য নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো রকম পক্ষপাতমূলক আচরণ করা যাবে না বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা।

আজকের নাটক গোরা, কাহিনী রবীন্দ্রনাথ, বেতার নাট্যরূপ মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথের গোরা।

0: কম নিয়ে আসে যায়। বাহ, গানটা তো বেশ। আচ্ছা আচ্ছা, ওকে ডেকে পুরো গানটা লিখে নেব। দেখি একটা জুড়ি গাড়ি ঠিকা গাড়িতে ধরে এসে পড়েছে। ইস ইস, কেউ মারা টানা গেল নাকি? দেখি তারপর নেমে গিয়ে।
1: বাবা বাবা, কোথায় লিখেছে? কি হলো, কথা বলছো না কেন বাবা? বাবা নাববে?
0: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি হাত ধরছি। আসুন আসুন, আস্তে আস্তে নামুন, আসুন, আমাকে ধরে নামুন। বলুন কোথায় লিখেছে বলুন তো।
2: লাগেনি তবে,
0: কিন্তু তবে আপনি জানো। এই আমাকে ধরে উঠুন, আস্তে আস্তে। জল নিন, মুখে চোখে একটু ঝাপটা দিন, দেখবেন মূর্ছার ভাব কেটে যাবে।
1: দিন একজন ডাক্তার যদি
0: কাছেই চেনা ডাক্তার আছেন। রামু
3: বাবু,
0: শোনো, শিগগির গিয়ে ডাক্তার বাবুকে ডেকে আনো, জলদি।
3: যাচ্ছি বাবু।
2: মা মা, আমি কোথায়? আমি তো কিচ্ছু চিনতে পারছি না।
1: বাবা কোথায় লেগেছে তোমার বলো। না না না, উঠো না, উঠো না বাবা, ডাক্তার আসুক।

0: কি হয়েছে বিনয় বাবু?
1: ডাক্তার বাবু আসুন আসুন।
0: ও এই ব্যাপার? অ্যাক্সিডেন্ট?
1: হ্যাঁ হ্যাঁ
2: দেখি তো। দেখি একটু একটু হাঁ করুন। আচ্ছা ছেড়ে দিন, চুপ। না না না বিশেষ কিছু নয়। এক কাজ করুন, একটু গরম দুধ আর কিছুটা ব্র্যান্ডি খাইয়ে দিন, ভালো হয়ে যাবেন। আচ্ছা আমি যাই। হ্যাঁ
3: মা, এই ডাক্তারবাবুর ফি

0: ব্যস্ত হচ্ছ কেন বাবা?
1: ও নিয়ে কিচ্ছু ভাবেন না, বরং এক কাজ করুন, ওকে বাড়ি নিয়ে গিয়ে এক্ষুনি একটু দুধ আর ব্র্যান্ডি খাইয়ে দিন।
2: না না না, ও ব্র্যান্ডি আমি খাবো না মা, ওই গরম দুধ খেলেই হবে। হ্যাঁ, আপনাকে বড্ড কষ্ট দিলাম।
1: না না,
2: আমার নাম শ্রী পরেশচন্দ্র ভট্টাচার্য, এই কাছে 78 নম্বর বাড়িতে আমি থাকি। এ হলো আমার মেয়ে সুচরিতা।
1: নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ, একটু ভালো বোধ করছি। আচ্ছা, এবার আসি। আপনার নামটা?
1: বিনয়ভূষণ চট্টোপাধ্যায়।
2: আচ্ছা, বড় উপকার করলেন।
1: না না, কি কথা।
2: হ্যাঁ, একদিন যদি দয়া করে আমার বাড়ি আসেন।
0: আসবেন কিন্তু। নমস্কার।
1: নমস্কার।
2: নমস্কার।
3: মেয়েটির কি আশ্চর্য দুটি চোখ, কোন দ্বিধা নেই, শান্ত স্থির।
1: আরে, ওই রুমালটা ফেলে গেছে, ও বোধ হয় এটা দিয়ে পরেশবাবুর মুখ মুছে দিয়েছিল। বাহ, ভারী মিষ্টি গন্ধ তো, সত্যি বাউল গানের সুর বড় উদাস করে দেয়।

0: দেখি বিনয় বাবুর বাড়ি।
1: হ্যাঁ, কে তুমি? উপরে এসো।
0: দিদি এ খামটা পাঠিয়েছে।
2: দিদি?
0: ওই তো, ওই যে 78 নম্বর বাড়ি।
2: ও, দাও দাও দাও দেখি। ও, কয়েকটা টাকা, ডাক্তারের ভিজিট।
0: আমি আসি?
2: না না না, বসো বসো বসো, তোমার সঙ্গে গল্প করি। তোমার নাম কি বলো?
0: আমার নাম শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
2: মুখোপাধ্যায় কেন? পরেশবাবু তো ভট্টাচার্য।
0: উনি দিদি আর আমাকে কাছে এনে রেখেছেন।
2: ও,
0: আমার বাবা আর উনি খুব বন্ধু ছিলেন তো।
2: ও, তাই বুঝি।
0: দিদি আগে কি নাম ছিল জানেন? রাধারানী।
2: রাধারানী
0: খুব শিকেলে, তাই না? এখন সুচরিতা। আসি বিনয় বাবু।
2: তুমি একা একা যেতে পারবে?
0: হ্যাঁ হ্যাঁ,
2: চলো তোমাকে একটু এগিয়ে দিই।
0: ওই তো বাড়িটা। আপনি আসবেন না?
2: না, আজকে নয়, আর একদিন আসবো।
0: কেন, কাজ আছে?
2: আমার এক বন্ধু আছে, আমি তার বাড়ি যাব।
0: আপনার বন্ধু? কি নাম?
2: গোরা। সাহেবদের মতো টকটকে ফর্সা, আর গায়ে কি ভীষণ জোর।
0: মারামারি করেন?
2: করেন মানে, সাহেব দেখলেই হলো, ব্যাস মারামারি লাগিয়ে দেয়।
0: কি মজা কি মজা।
2: এবার তুমি যাও, আমিও আসছি, কেমন?
0: আচ্ছা।

0: শুনলাম, কিন্তু বিনয়, তোমার মধ্যে যেন একটা দুর্বলতার ভাব। ওটি কিছুতেই চলবে না।
1: কেন গোরা, আমি কি করলাম?
0: তুমি সুচরিতা সম্পর্কে নিজেকে দুর্বল করে ফেলছো।
1: কি বলছো তুমি, আমি দুর্বল? আশ্চর্য। দেখো গোরা, আসলে আমাকে ওরা নিমন্ত্রণ করেছিলেন বুঝলে, তবু কিন্তু আমি যাইনি।
0: কিন্তু না যাওয়াটা ভুলতে পারছো না, এই তো দেখো, এর চেয়ে যাওয়াই ভালো।
1: ও, তার মানে তুমি আমাকে যেতে বলছো?
0: না না না, তা বলছি না, কিন্তু যেদিন যাবে পুরোপুরি যাবে। গিয়ে ওই ব্রহ্ম বাড়িতে খানা খাবে, সমাজে নাম লেখাবে, তারপর দিগ্বিজয়ী ব্রহ্ম প্রচারক হয়ে উঠবে, ব্যাস।
1: ও, আর কিছু না?
0: হ্যাঁ, এরপর সুচরিতা শ্রীহস্তে যদি খাদ্য পরিবেশন করেন, তবে ওই ম্লেচ্ছ অন্ন তোমার কাছে দেবতার ভোগ হয়ে উঠবে।
1: ব্যাস ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে, এবার থামো।
0: কেন, সুচরিতার শ্রীহস্ত তো অসূর্যম পশ্চা নয়, পুরুষের সঙ্গে বেদার সেখান চলে।
1: গোরা, তোমার একটা বড় দোষ কি জানো?
0: কি দোষ?
1: তোমার ধারণা পৃথিবীতে যত শক্তি ঈশ্বর একা তোমাকেই দিয়েছেন, আর আমরা সবাই ক্ষীণ দুর্বল।
0: একেবারে
1: মরে গেলাম, আশ্চর্য গোরা, অন্য লোকের শীত দাঁড়ায় কতটা আঘাত সইবে তা না জেনে।

0: তুই সিংহনাদ রে বাবা, ইংরেজ বেটাদের বুঝি একেবারে ভারত মহাসাগরের অর্ধেকটা পথ তাড়িয়ে নিয়ে যাচ্ছিলে, ওদিকে বড় বউ মাথা ধরায়।
1: আশ্চর্য, একটু আস্তে কথা বলতে পারো না
2: গোরা? মহিমদা খুব রেগে গেছে।
3: বিনয়, আমি বড্ড চেঁচিয়ে কথা বলে ফেলি, তাই না?
4: বিনু
1: মা,
4: ঘরে আয়, তোর জন্য খাবার করেছি।
1: যাচ্ছি মা।
3: মা, তোমার ঘরে ওকে খেতে ডাকছো? তুমি ওই লক্ষ্মীর হাতে জল খাও, ওই কম্মটি করো না।
4: কেন গোরা, তোকে তো কোনোদিন আমার ঘরে খেতে বলিনি।
3: তুমি তো জানো মা, আমার ও সব ওই ছোঁয়া ছুঁই একদম।
2: যেন একটা রহস্য আছে মনে হচ্ছে।
4: শোন গোরা, তুই যাকে ধর্ম বলে বেড়াস, জেনে রাখ সে ধর্ম আমার মানা চলবে না। আয় বিনু।
1: মা তুমি যাও, আমি এক্ষুনি আসছি।
4: দেরি করিস না।
2: গোরা, মার মনে দুঃখ দিলে তো?
3: আমার মায়ের মতো মা কজনের আছে? তবু শোনো, আচার যদি না মানি তবে একদিন মাকেও মানব না।
2: ও তাই বুঝি। আচ্ছা গোরা, একটা কথা বলবে, ভারতবর্ষ তোমার কাছে খুব সত্য, তাই না?
3: নিশ্চয়ই।
2: কিন্তু সে ভারতবর্ষ কোথায়?
3: সে ভারতবর্ষ আমার এই বুকের মধ্যে, ধনে পূর্ণ, জ্ঞানে পূর্ণ, ধর্মে পূর্ণ এই ভারতবর্ষ। দেখো, পূর্ণ ভারতবর্ষের এই অনুভব ছাড়া তার যথার্থ প্রাণরস অন্তরে পাওয়া যায় না।
2: যাকে, ওসব কথা আমি ওসব কিচ্ছু বুঝি না, মা খাবার নিয়ে বসে আছেন এটাই বুঝি। আমি যাই।
3: তা পরেশবাবুর বাড়ি কবে যাচ্ছ?
1: খুব শিগগির যাবো।

0: পরেশবাবু?
1: কে? বিনয়বাবু? আরে আসুন আসুন, বড় খুশি হলাম। বসুন বসুন।
2: হ্যাঁ, কবে থেকে আসবো আসবো ভাবছি। ইয়ে, সতীশ বাড়ি নেই?
1: সুচরিতা আমার এক বন্ধুর মেয়েকে পড়ার, সতীশ ওরই সঙ্গে গেছে।
2: ও আচ্ছা,
1: এখনই এসে পড়বে। তা সেদিন আপনাকে বড়।
2: না না না না, এ কি বলছেন?
1: ওই তো সুচরিতা আসছে, ও সতীশও রয়েছে।
3: নমস্কার বিনয়বাবু।
2: নমস্কার
4: বিনয়বাবু। আপনার যে সেই বন্ধু ইংরেজ দেখলে মারামারি করে।
2: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোরা গোরা।
4: হ্যাঁ গোরা বাবু, ওকে একদিন আনুন না, দেখব।
3: আপনার বন্ধু কি করেন?
2: লড়াই।
3: মানে?
2: মানে ওই কি একজন মিশনারি, একবার হিন্দু শাস্ত্র আর হিন্দু সমাজকে চ্যালেঞ্জ করেছে, ব্যাস। আর যায় কোথা, গোরা তো শুনে আগুন, জোর তর্ক লাগিয়ে দিয়েছে। শেষকালে হিন্দু হিতৈষী নামে আপিসও খুলেছে একটা।
3: তাই নাকি?
2: হ্যাঁ।
3: তোর বক্তব্য কি?
2: গোরার একটাই কথা, যে দেশে সে জন্মেছে সেই দেশের আচার বিচার শাস্ত্রকে সে আর কারো কাছে ছোট হতে দেবে না।
3: খুব তেজি তো।
2: হ্যাঁ, আর খুব গোড়াও, গঙ্গায় চান করে, সন্ধ্যান্নিক করে, আবার টিকিও রাখে। আসলে আসলে ব্যাপারটা কি জানেন, গোরা এই ভারতবর্ষকে একটা বিশেষ জায়গা থেকে দেখে। ভারতবর্ষ ওর কাছে একটা একটা বৃহৎ ঐক্য, এক উদার সঙ্গীত।
1: সুচরিতা, তোমার মা ললিতা ওদের ডাকো, পরিচয় করে দাও। আর এ শোনো, আর একটু খাবারটা। ওই তো ওরা এসে গেছে। বিনয়বাবু, ইনি আমার স্ত্রী বরদা সুন্দরী।
2: ও আচ্ছা।
1: আর ওই হলো আমার মেয়ে ললিতা।
5: নমস্কার।
2: নমস্কার
6: নমস্কার বাবু। চিঠি।
1: চিঠি দেখি। বাবুকে ওপরে নিয়ে এসো।
6: আচ্ছা,
3: কি বাবা?
1: আমার আগের দিনের বন্ধু কৃষ্ণদয়াল তার ছেলেকে পাঠিয়েছেন।
2: আশ্চর্য, উনি তো গোরার বাবা।
1: হ্যাঁ, গোরাবাবুই এসেছেন।
2: ও
1: কিন্তু বিনয়বাবু, আপনি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন যেন।
2: না মানে।
7: নমস্কার।
1: আরে আসুন আসুন আসুন, বসুন বসুন গোরাবাবু।
7: এই যে বিনয়, তুমি কখন এসে জুটলে?
2: একটু আগে। তা কি ব্যাপার তোমার? কপালে গঙ্গা মৃত্তিকার ছাপ, মোটা ধুতি, ফিতে বাঁধা জামা, তার উপর একটা চাদর, পায়ে সুঁড়তলা কটকি জুতো, আজকে এ যেন যোধিবেশ। ব্যাপার কি গোরা?
7: সে অনেক ব্যাপার, চন্দ্রগ্রহণ ছিল জানো তো, ত্রিবেণীতে গঙ্গা চান করতে গেছিলাম, সেখানে এক বেটা সাহেবকে যা উচিত শিক্ষা দিয়েছি।
1: কি হয়েছিল? কি
7: হয়েছিল? একটা জাহাজ কোম্পানি তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল।
1: আচ্ছা।
7: আমিও তাতে যাচ্ছিলাম। ও কি ভিড় একটা স্টেশনে। উফ, সে কি

0: কাণ্ড। আর মহিলাদের কি করুণ অবস্থা, কেউ পড়ে যাচ্ছে, কাউকে খালাসিরা ঠেলে ফেলে দিচ্ছে, কেউ উঠতে পারছে না, হই হই ঠেলা ঠেলি চিৎকার।
1: তারপর
0: আমি যতটা পারছিলাম সাহায্য করছিলাম, কিন্তু আশ্চর্য, ওই ফার্স্ট ক্লাসে ডেকে এক ইংরেজ আর এক আধুনিক বাঙালি বাবু যাত্রীদের দুর্দশা দেখে কি হাসাহাসি! আমার আর সহ্য হলো না, দৌড়ে গেলাম উপরে। কি হচ্ছে কি, হ্যাঁ কি হচ্ছে কি, ওদের দুর্গতি দেখে হাসছেন আপনারা, লজ্জা করে না? ঠিক ঠিক আপনাদের
2: লজ্জা, দেশের ওই পশুগুলোর জন্য লজ্জা?
0: পশু জানেন, যার হৃদয় নেই সে পশুর চেয়েও অধম।
3: হোয়াইট,
2: এটা ফার্স্ট ক্লাস, এটা তোমার জায়গা নয়, যাও নিচে যাও।
0: আমি জানি আমার জায়গা সাধারণ যাত্রীদের মধ্যে, কিন্তু যাবার আগে বলে যাচ্ছি আমাকে যেন আর উপরে আসতে না হয়, কথাটা মনে রাখবে।
4: সত্যি তোমার তোমার সাহস আছে গোরা,
5: আশ্চর্য।
0: কিন্তু কিন্তু দুঃখ কি জানেন, ভারতবর্ষের এই অপমানকে, এই দুর্গতিকে দেশের শিক্ষিত লোকেরা নিজেদের অপমান বলে ভাবে না।
5: কিন্তু কিন্তু কেন
0: কেন দেখুন, এই শিক্ষিত লোকেরা নিজেদের সাধারণের চেয়ে পৃথক মনে করে, আর এ নিয়ে কত বড়াই।
6: আচ্ছা কৃষ্ণদয়াল কেমন আছেন?
0: হ্যাঁ ভালো।
6: আচ্ছা, যৌবনে কৃষ্ণদয়াল আর আমি দুই বন্ধু মুসলমান দোকানে কাবাব টাবাব খেয়ে হিন্দু সমাজ সংস্কারের আলোচনায় কত রাত কাটাতাম।
0: এখন তো উনি আমাকেই বলেন, গোরা হিন্দু শাস্ত্র বড় কঠিন হে, তুমি ইংরেজি পড়া মানুষ, তোমার এই অতিরিক্ত হিন্দুয়ানি এটা বাপু ভালো ঠেকছে না।
7: এখন আপনাকে যা দেখছি, আপনি তো সাকার উপাসনার বিশ্বাসী, তাই না?
0: দেখুন, আকার জিনিসটাকে অশ্রদ্ধা করব এমন কুসংস্কার আমার নেই।
6: আকার আকার হলো অন্তবিশিষ্ট, তার একটা সীমা থাকে।
0: তা হোক, কিন্তু অন্তের মধ্যেই অনন্তের প্রকাশ, ওটা আশ্রয়।
6: কিন্তু
0: দেখুন, যার প্রকাশ নেই তার পূর্ণতাও নেই।
7: সে কি নিরাকারের চেয়ে আকার সম্পূর্ণ? গোরাবাবু এ কথা আপনি বলতে পারলেন?
0: জগতে আকার আমার বলা না বলার উপর নির্ভর করে না।
5: উফ, কি জোরে কথা বলেন গোরাবাবু।
4: গোরা এবার থামো তো, তর্ক থাক।
8: মাইজি চা
7: নিয়ে এসো। গৌরবাবু আপনি তো বোধ হয় এখানে কিছু খাবেন টাবেন না।
0: দুঃখিত।
7: কেন, জাত যাবে?
0: যেতে পারে।
7: ও, তাহলে জাত আপনি মানেন?
0: জাত কি আমার তৈরি যে মানবো না?
9: সুচরিতা আমার চাকরি।
5: বসুন দিচ্ছি।
6: আসুন পরিচয় করি দি, ইনি হলেন গৌরমোহন বাবু, ইনি বিনয় বাবু, আর ইনি হারান বাবু, আমরা পানুবাবু বলেই ডাকি।
9: গৌরবাবুকে বিলক্ষণ চিনি। তা পরেশবাবু শুনেছেন, এখন দু একজন বাঙালি আইসিএস হচ্ছেন।
6: আচ্ছা,
9: কিন্তু জানেন কিছু হবে না এই বাঙালিদের দিয়ে, কিছু না।
0: তাই নাকি?
9: নিশ্চয়ই।
0: তাহলে আপনি আরামে চা পাংরুটি চিবচ্ছেন কেন?
9: আশ্চর্য, আপনি কি করতে বলেন আমাকে?
0: হয় বাঙালি চরিত্রের কলঙ্ক ঘোচান, নয় গলায় দড়ি দিয়ে দিব্যি ঝুলে পড়ুন।
9: কি বললেন?
0: হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি।
5: গোরাবাবু ঠিকই বলেছেন, তবে
4: খুব হয়েছে গোরা, ওঠো ওঠো তো, যত সব কাণ্ড, আমরা আসি।

0: আমার
1: মেয়ে শশিমুখীকে চেনো?
0: শশিমুখী? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই চিনি, খুব লক্ষ্মী মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে।
1: মেয়েটিকে মেয়েটিকে উদ্ধার করো।
0: তার মানে?
1: মানে তোমার হাতে শশিমুখীকে সমর্পণ করে আমি নিশ্চিন্ত হতে চাই।
0: সে কি বলছেন মহিমদা, এত কম বয়সে?
1: তো হিন্দু ঘরের মেয়ে, ওকে কি ছোট বলে? তুমি তুমি আর আপত্তি করো
0: মহিমদা। শুনুন শুনুন, আমাকে একটু ভাবতে হবে।
1: ভাবতে হবে? আরে এতে ভাবার কিছু নেই।
0: মানে
1: আমি আসছি।

0: বিনয়বাবু।
1: আরে সতীশ যে, কোথায় যাচ্ছ?
0: শুনুন, মা আপনাকে আজ ডেকেছেন, চলুন আমার সঙ্গে।
2: কোথায়? তোমাদের বাড়ি?

0: আসুন বিনয়বাবু, মা এখনই এসে পড়বেন। ও কি, বসুন।
1: হ্যাঁ বসি।
0: আপনার বন্ধু কোরাবাবু বোধ হয় আর এমুখ হবে না নিশ্চয়ই।
1: কেন বলুন তো?
0: এই যে আমরা পুরুষদের সঙ্গে সহজভাবে মিশি,
1: তা কথাটা ঠিক। গোরা কি বলে জানেন? বলে ঘরের কাজে মেয়েদের পুরো মন দিতে হয়, নইলে কর্তব্যে একাগ্রতা আসেই না।
0: তাহলে পুরুষদেরও ঘরের ভেতর ঢুকতে দিলে তাঁদেরও একাগ্রতা নাও আসতে পারে। আচ্ছা, ওর মনে কুসংস্কারগুলো খুব দৃঢ়, তাই না?

0: মা, আর একটু দুধ দাও তো।
1: এই রে। হ্যাঁ রে, তোর মন ভালো নেই কেন রে? কি হয়েছে, বিনয়ের সঙ্গে ঝগড়া করেছিস?
0: ঝগড়া কই? না তো মা।
1: দেখ, বিনু তোকে প্রাণের মতো ভালোবাসে, তোর কত অত্যাচার সহ্য করে, কিন্তু তোর পথেই তাকে চলতে হবে, এটা তো জবরদস্তি।
2: এগিয়ে গোরা, শোনো, শশিমুখীর সঙ্গে বিনয়ের বিয়ে।
0: সে কি, বিনয় এখানে বিয়ে করবে কেন?
2: করবে না কেন? ও, এই বুঝি তোমার হিন্দুয়ানি? দেখো ভায়া, হাজার টিকি রাখো আর ফুঁটা কাটো, তোমার মধ্যে ওই সাহেবিয়ানা কিন্তু জল জল করে এখনো ফুটে বেরোয়।
0: আচ্ছা আচ্ছা, বিকেলে ওর বাসায় যাব, তখন ওকে বলবো।
2: আহা, বাসায় কি পাবে? পরেশবাবুর বাড়ি হয়তো। আতা জিও, হ্যাঁ বলতে ভুলো না জানো।
3: আচ্ছা সুচরিতা, পানুবাবুকে তোমার নাকি পছন্দ নয়? তোমার বাবা বলছে।
1: কই, আমি আমি তো কিছু বলিনি।
4: সুচরিতা, তোমরা কোথায়?
3: আসুন আসুন পানুবাবু, দেখুন, সুচরিতাকে যদি আপনি সত্যি বিয়ে করতে চান, তবে স্পষ্ট কথা বলা দরকার।
4: ওটা বাহুল্য মনে করেই বলিনি। তা পরেশবাবু, বিয়ের কথাটা তাহলে পাকা করা দরকার।
2: হ্যাঁ হ্যাঁ, পাকা করার প্রস্তাবটা অতি উত্তম। ঠিক আছে। এই যে গোরা, শশিমুখীর বিয়ের ব্যাপারটা ঠিক আছে, বিনয়কে বলেছ?
0: বিনয়ের আপত্তি নেই তো?
2: আহা, বিনয়ের আপত্তি নিয়ে কে ভাবছে? তোমার মত কি, তুমি একটিবার বলো, ব্যাস।
0: আচ্ছা বলবো।
2: এই তো চাল, যাই আগে থেকে ময়রার দোকানে, যাই ওই দই ক্ষীরের সব অর্ডার দিয়ে রাখি, ভেটারা যা ভোগায়। তা বিনয় কোথায়? বিনয়
0: কে জানে, পরেশবাবুর বাড়িতে হয়তো।
1: আসুন বিনয়বাবু, বসুন, অনেকদিন পরে এলেন।
5: সময় পাইনি।
1: গোরাবাবুর সঙ্গে খুব আড্ডা দিচ্ছেন বুঝি, আমরা তো কত ভাবি। আচ্ছা একটা কথা বলুন তো।
5: কি?
1: ব্রাহ্মণের পায়ের ধুলো নিলে পুণ্য হয়?
5: দেখুন, পুণ্য হয় কি না জানি না, তবে যে ব্রাহ্মণ নির্লোভ নির্ভয়, ভারতবর্ষ তো সেই ব্রাহ্মণকেই চায়।
6: কিন্তু বিনয়বাবু, তেমন ব্রাহ্মণ ভারতবর্ষে কোথায়?
1: ঠিক কথা বাবা।
5: আসলে আমি ঠিক জানি না, আমি আসছি, গোরার সঙ্গে একবার আমার দেখা করা দরকার।
2: এই যে বিনয়, গোরাও আছে দেখতে পাচ্ছি। এদিকে তো বিয়ের সব ঠিকঠাক, তোমার খুড়োমশাই তো বিয়ের কর্তা, ওকে লিখেছ?
5: না, এখনো লেখা হয়ে ওঠে।
2: আচ্ছা থাক থাক থাক, সে না হয় আমি লিখবো। ওর পুরো নামটা যেন কি?
5: আপনি ব্যস্ত হচ্ছেন কেন মহিমদা, দেরি আছে তো। তাছাড়া এই অঘ্রাণ মাসে আমাদের পরিবারে কারো বিয়ে হয় না।
2: আচ্ছা আচ্ছা, বেশ তো বেশ, পরে হবে পরে হবে। আচ্ছা তোমরা কথা বলো, আমি আমি এখন চলি। হ্যাঁ
0: বিনয়, দেখো তোমার মনে দ্বিধা আছে।
5: মানে
0: দাদাকে অনিশ্চয়তার মধ্যে রাখছো কেন?
5: কি বলছো তুমি?
0: অথচ তুমি কথা দিয়েছো।
5: কি বললে? আমি কথা দিয়েছি না, আমার কাছ থেকে জোর করে কথা কেড়ে নেওয়া হয়েছে।
0: কে কেড়ে নিয়েছে?
5: কেন, তুমি?
0: আমি?
5: হ্যাঁ
0: বেশ।

0: তোমার তোমার কথা ফিরিয়ে নাও, তোমার কাছে কথা কেড়ে নেওয়া আমার ব্যবসা নয়।
1: গোরা
0: দাদা, দাদা
2: কি হলো, আবার কি হলো, এত চড়া মেজাজ কেন?
0: দাদা তোমাকে বলিনি শশিমুখীর সঙ্গে বিনয়ের বিয়ে হবে না আমার মত নেই?
2: হ্যাঁ নিশ্চয় বলেছিলে, ভাই হয়ে এমন কথা আর কে বলতে পারে?
0: বিয়ের ঘটকালি করা আমার কাজ নয়। যত সব
2: মা
3: চা বাবা
2: দুজনেই রেগে বেরিয়ে গেল। মা
1: মা
4: কি রে বিনু,
1: না মা আমি এখন ভেতরে যাব না। শোনো শোনো, তুমি গোরাকে বলে দিও শশিমুখীকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। এই নিয়ে এনে খুব ঝগড়া হয়ে গেল ওর সঙ্গে, আমার সব ভালো লাগে না। আমি আসছি।
4: কোথায় যাবি এখন?
1: বাসায়।
4: যা দেখবি গোরাও হাজির হবে কদিন পরে, রাগটা ঠান্ডা হোক।
0: বিনয়
1: এই তো।
0: কোথায় তুমি?
1: এই তো এখানে, এসো এসো বসো, আমি তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা গোরা, ওদিন তুমি হঠাৎ এমন রেগে গেলে কেন বলো তো?
3: কি জানি মেজাজটা খারাপ হয়ে গেল। তা কোথাও বেরোচ্ছো মনে হচ্ছে?
1: হ্যাঁ একটু পরেশবাবুর বাড়ি যাব। এই তুমি যাবে? সুচরিতা প্রায় তোমার কথা বলেন।
3: যাব,
1: চলো না, চলো
3: চলো তাহলে।
5: The divine forgiveness of the Indian philosophy for the development of humanity.
6: আরে আসুন আসুন গৌর বাবু, বিনয় বসো বসো।
1: পানু বাবু যেন কি পড়ছিলেন, হঠাৎ বাধা পড়ে গেল।
6: উনি ওই একটা ইংরেজি প্রবন্ধ পড়ছিলেন। ও কি মা সুচরিতা, তুমি হাত পাখা রাড়ালে মুখটুকু ঢেকে।
5: প্রবন্ধটা ভালো লাগছিল না বোধ হয়
6: গৌরবাবু। আচ্ছা আপনারা একটু বসুন, আমি আসছি।
3: কতক্ষণ লাগবে?
6: না না বেশি দেরি হবে না, ওদের মা উনি একটা রিহার্সালে গেছেন। ম্যাজিস্ট্রেট ব্রাউন লো, ওর অফিস হলো ওই চরঘোষপুরে। এরা একটা ইংরেজি কাব্যনাট্য অভিনয় করবেন, ওদের আমি আনতে যাচ্ছি।
1: তাই নাকি?
6: ব্রাউনলো যেখানে ম্যাজিস্ট্রেট সেখানেই নাটকটা হবে। গৌরবাবু আপনি যাবেন?
3: দুঃখিত।
5: জানেন পরেশবাবু, বাঙালির ওই এক দোষ, এত কুসংস্কার এত কুপ্রথা, আমরা ইংরেজদের সঙ্গে মেশার যোগ্যই না।
0: তাই নাকি? তাহলে ইংরেজের সঙ্গে মেশার জন্য লালায়িত হন কেন?
5: যারা যোগ্য তারা লালায়িত হন না। এই যেমন পরেশবাবুর পরিবার, ওরা সমাদরে।
0: ওরকম সমাদরকে আমি অসম্মান মনে করি।
1: এই আরম্ভ হলো। গোরা তুমি এমন সব কথাবার্তা বলো।
7: নিশ্চয়ই বলবেন, ওর মধ্যে কি আত্মবিশ্বাস, আমি অবাক হয়ে শুন।
5: তা তুমি শোনো, আমার তর্কের ইচ্ছেও নেই সময়ও নেই। সুচরিতা একটু ও ঘরে চলো তো, আমার একটা দরকারি কথা আছে।
7: দরকারি কথাটা আজ থাক না, বাবাও আসুন।
5: ও তাই নাকি, বেশ আমার অপেক্ষা করার সময় নেই, আমি চললাম।
3: পানুবাবু রাগ করে চলে গেলেন, সুচরিতা আমাদেরও চলে যাওয়া উচিত।
7: না না কিচ্ছু হয়নি। আচ্ছা সেদিন কি নিয়ে কথা হচ্ছিল যেন?
1: ওই ইংরেজ শাসন নিয়ে, তাই না? গোরা তুমি যেন বলছিলে।
0: ও দেখুন, গভর্নমেন্টে যারা কাজ করে তারা তারা মনে করে গভর্নমেন্টের শক্তি তাদের শক্তি, আর তাই নিয়ে তাদের কি গর্ব। হ্যাঁ ওইসব ডেপুটিদের কাছে দেশের মানুষ যেন কুকুর বেড়াল, এসব দেখে আমার মেজাজ এত।
1: গোরা গোরা গোরা গোরা আস্তে আস্তে, এই টেবিলটা তো গভর্নমেন্ট নয়।
0: ঠিক কথা ঠিক কথা, আমার আবার ওই খেয়াল টেয়াল একদম থাকে না।
7: গৌরবাবু এমন প্রাণ খোলা হাসি হাসতে পারেন?
3: দেখুন ইংরেজের নকল করছি আমরা, কিন্তু জানবেন ভারতের একটা বিশেষ প্রকৃতি, বিশেষ শক্তি, বিশেষ সত্য আছে। খ্রিস্টানি সংস্কার আঁকড়ে থাকলে ভারতবর্ষকে আপনারা শুধু আঘাতই করবেন।
7: দেশের কথা সত্যি এত আন্তরিকতা নিয়ে আমরা কখনো শুনিনি, কখনো ভাবিনি। কিন্তু একটা কথা
3: বলুন,
7: ধর্মের সঙ্গে দেশের কি যোগ? ধর্ম কি দেশকালের অতীত নয়? ধর্ম কি?
1: দেখুন ব্রহ্ম নির্বিশেষ, কিন্তু বিশেষের মধ্যে তার প্রকাশ। জল স্থল বায়ু অগ্নি আকাশ বুদ্ধি প্রেম সব।

0: সবই তাঁর বিশেষ রূপ।
1: বাপ রে, আজ হলো কি দুজনের এত গভীর দার্শনিক আলোচনা?
2: এই যে বিনয় বাবু, আপনাকে কিন্তু নাটকে অভিনয় করতে হবে।
1: কাকে?
2: আপনাকে।
1: আমাকে?
2: হ্যাঁ।
1: না না না না, আমি জীবনে কোনোদিন অভিনয় করিনি।
3: আরে কোনো ভয় নেই বিনয় বাবু, আমরা সব শিখিয়ে পড়িয়ে নেব।
4: বিনয় তুমি থাকো, আমার একটু কাজ আছে।
1: গোরা তুমি এক্ষুনি যাবে? এক কাজ করো, চলো আমিও তোমাকে এগিয়ে দিই।
4: সকলকে নমস্কার, আমি আসছি। কই বিনয়, চলো।
1: হ্যাঁ, নমস্কার নমস্কার।

0: গোরা, একটা কথা সত্যি করে বলবে?
1: আমি কি মিথ্যে করে বলি?
0: না না, শোনো না, সুচরিতাকে তোমার ভালো লেগেছে, তাই না?
2: সত্যি ভালো লেগেছে। আর
0: আর
2: সে ভালো লাগার জন্য গোটা পৃথিবীটার রূপ আজ বড় সুন্দর মনে হচ্ছে।
0: ঘোড়া,
2: কি মনে হচ্ছে জানো? এই যে রাত্রি, এই রাত্রি কি আশ্চর্য স্তব্ধ! এই স্তব্ধতার মধ্যে যেন সুচরিতার দুটি শান্ত চোখের ছায়া চেয়ে আছে। আচ্ছা বিনয়, ওর কি উজ্জ্বল বুদ্ধি, অথচ কি নম্র, তাই না? নিটোল হাতের আঙুলগুলি কি করুণ সুন্দর! না না শোনো, তুমি যাও, গঙ্গার ধারে গিয়ে আমি এখন একটু একা একা কাটাতে চাই।
0: ঘোড়া, তুমি লক্ষ্য করনি, ললিতাও খুব সুন্দর। আচ্ছা কি, তুমি যাও যাও, এখন নির্জনে গিয়ে শান্ত চোখের ছায়া আর মধুর করুণ আঙুলগুলির ধ্যান করো।
1: আমি আসছি, কেমন, পরে দেখা হবে।

0: মা মা তুমি কোথায়?
1: এই তো আমি। কতদিন এত চুপচাপ কেন রে? দেখি কোথাও বাইরে যাচ্ছিস? উঠিতে কাপড় জামা?
0: হ্যাঁ বাইরে যাচ্ছি।
1: বাইরে কোথায়?
0: সেটা ঠিক বলতে পারছি না।
1: সে কি রে? বুঝেছি, তোমার মনের মধ্যে একটা কিছু ভীষণ দ্বন্দ্ব চলছে। তুই কি পরেশবাবুর বাড়িতে গিয়েছিলি?
0: ওই তো সেদিন বিনয়ও সঙ্গে ছিল।
1: সেখানে কি কিছু হয়েছে?
0: কি হবে মা?
1: না তা কিছু না, কিন্তু কোনো কাজে যাচ্ছিস তাহলে?
0: ওই যাওয়াটাই একটা কাজ মা।
1: তুই কি যে বলিস, তা খবর টবর পাবো তো বাবা?
0: পাবে না বলেই ধরে রাখো, যদি পাও তবে খুশি হবে। ভয় নেই মা, তোমার গোড়াকে কেউ নেবে না।
1: বিনয় যাচ্ছে?
0: না না সে জানেই না।
1: সে কোথায়?
0: পরেশবাবুর বাড়িতে হয়তো, নাটকের রিহার্সাল চলছে তো। আমি আসছি মা।
1: দুগ্গা দুগ্গা দুগ্গা দুগ্গা।

0: বিনয়বাবু, রিহার্সাল কেমন লাগছে?
1: বলার মতো তেমন কিছু নয়।
0: আপনি কিন্তু ইংরেজি কবিতা খুব সুন্দর আবৃত্তি করেন। গোটা কবিতাটা আরো জীবন্ত, আরো সুন্দর হয়ে ওঠে।
1: তাই নাকি? আপনি হতাশ হলেন বুঝি?
0: হতাশ হব কেন?
1: না, এই আমি খুব একটা আনাড়ি নই বলে।
0: বাহ, তাতে আমি হতাশ হব কেন?
1: কেন হবেন সেটা তো মনস্তত্ত্বের ব্যাপার। আমি তো দেখছি আপনি হঠাৎ হঠাৎ আমার উপর বিরক্ত হয়ে ওঠেন। হয়তো চেয়েছিলেন আমি আপনি আলাদাভাবে কবিতা অভ্যেস করি।
0: আমি বিরক্ত হয়ে উঠলে আপনি বুঝি খুব রাগ করেন?
1: খুব ভালো লাগে।
0: কেন
1: ভালো লাগে? এই কারণে যে ওটা আপনার ভালো লাগার আরেকটা প্রকাশ বলে। শুনুন,

0: আপনার আবৃত্তিও আগের চেয়ে অনেক ভালো হয়েছে।
1: আপনি তাহলে আরো আরো ভালো করে আমাকে দেখিয়ে দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শুনুন, ওই সুচিতিকেও দলে টানতে হবে, কিন্তু ওকেও চরঘোষপুরের অনুষ্ঠানে নিয়ে যাব।
0: সে যান, কিন্তু আসলে কি জানেন, আমি ওর মনের দল খুঁজে পাইনি, কোথায় যেন কিছু ঘটেছে। এদিকে ওদিকে আবার গোরা হঠাৎ বাইরে কোথায় চলে গেছে।
1: সে কি বিবাগী হয়ে যাননি তো? দেখবেন আপনিও আবার হঠাৎ উদাও হয়ে যাবেন না যেন। এখানে সবাই কিন্তু আপনাকে খুব ভালোবাসে।
0: সবাই? সে যাক। হ্যাঁ শুনুন, ম্যাজিস্ট্রেট ব্রাউন লোর বাড়িতে গিয়ে অভিনয় করতে হবে, এটা আমার ঠিক ইচ্ছে করে না। সাহেব তো থাকেন সেই চরঘোষপুরে যেখানে নীলকুটি আছে, কিন্তু
1: সত্যি বলুন তো, অনিচ্ছাটা আপনার না গোরা বাবুর?
0: বাহ, গোরার কথা বলছেন কেন?
1: বলছি আপনার বন্ধু তো ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণ উপেক্ষা করাকে খুব বিরক্ত মনে করে।
0: না না, গোরার কথা থাক, আমি তো অভিনয় করছি, কেন এতে খুশি হননি?
2: বিদার বাবু আসুন, সবাই এসে গেছে।
3: হ্যাঁ আপনারা এগুন, আমি এক্ষুনি আসছি।
0: কি হলো ললিতা, আপনি গম্ভীর হয়ে গেলেন যে? আমি তো হার মেনেছি।
1: আমি খুশি হয়েছি বললেন কেন? কি জন্য বললেন বলুন, উত্তর দিন, উত্তর দিন।
0: আপনার চোখে জল
1: কই না তো?
0: এত সামান্য কথায় আপনি আঘাত পান? আমি আমি আছি।

0: বিনয়বাবু, কাল রিহার্সাল শেষ করে গম্ভীর হয়ে চলে গেলেন কেন? খেয়ে গেলেন না? আস্থা করবেন না কিন্তু, ললিতা কত খুঁজছিল আপনাকে।
1: কোথায় উনি?
0: বসুন, পাঠিয়ে দিচ্ছি। একটু পরে কিন্তু রিহার্সালে বসব।
1: ললিতা, ফুলের জন্য অনেক ধন্যবাদ।
2: ফুল? ফুলকে পাঠালো
1: কেন? সতীশ যে বলল দিদি পাঠিয়েছে, দুটি সুন্দর তাজা রক্ত গোলাপ।
2: সে কি, আমি পাঠালাম কখন?
1: জানেন, যুদ্ধের রং লাল, কিন্তু সন্ধির রং সাদা। এই নিন, আপনার জন্য এক গুচ্ছ শ্বেত করবি, আমার নতনম্র নিবেদন।
2: বাহ, খুব খুব সুন্দর,
1: ভালো লেগেছে।
2: কিন্তু বিনয়বাবু, আপনার সঙ্গে যুদ্ধটা হলো কখন? কই, আমি তো
1: আসলে আসলে সবই মায়া, শুধু ওই ব্রাউন লো সাহেবের বাড়িতে অভিনয়টাই একমাত্র সত্য।
2: একে ললিতা, মুখ চোখ কেমন ছলছল করছে, কি হয়েছে বিনয়বাবু, কি ব্যাপার?
1: মানে মানে ব্যাপারটা হলো এই, গোরার কোনো খবর নেই।
3: কার খবর নেই বিনয়বাবু? গোরা বাবুর, উনি উদাও।
1: কেন পানুবাবু, গোরাকে আপনার কিছু বিশেষ দরকার আছে?
3: না না, আপনি আছেন উনি নেই, এ তো প্রায় হয় না।
1: প্রায় হয়, গোরা কলকাতার বাইরে।
3: ও, প্রচারে বুঝি? তা বেশ বেশ, শুনেছেন তো ওই ব্রাউন লোর অনুষ্ঠানে আমি মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে
1: কিছু উদ্ধার করবেন,
3: তা যা বলেছেন। আর ভেবেছি ওই ড্রাইডেনের কবিতা সম্পর্কে ইংরেজিতে একটা ছোটখাটো বক্তৃতা
1: চমৎকার হবে।
3: এই দেখুন, এই ম্যাজিস্ট্রেট ব্রাউন লো এজন্যে আগে ভাগে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন। সুচরিতা দেখো।
2: থাক, পরে দেখব।
3: শোনো, তোমার সঙ্গে সেই কথাটা, ওই
2: আজ আমি ভালো নেই, আমি শুনতে পারবো না।
3: দরজা একবারে বন্ধ করে দিলে যে, গোরা বাবুর কথা জিজ্ঞেস করতে নাকি? উনি কোথায় উধাও হলেন বিনয়বাবু?
4: এই শোনো, এই গ্রামের নাম কি হে?
5: আগে চর ঘোষপুর।
1: চর ঘোষপুর? ম্যাজিস্ট্রেট ব্রাউনলোর এলাকা? এখানেই তো দু একদিনের মধ্যে ললিতাদের অভিনয় হবে।

0: তা গ্রামের পুরুষ মানুষরা সব কোথায়? তুমি তো বুড়ো।
1: সে আর বলেন কেন বাবু, নীলকুটি লাঠিয়ালদের সঙ্গে দাঙ্গা হয়েছিল, পুলিশ ভীষণ অত্যাচার করেছে, তাই জোয়ানরা সব গাঁ ছেড়ে পালিয়েছে।
0: সে কি, তোমরা লড়লে ওদের সঙ্গে?
1: আগে আমাদের সেনাপতি ফরুদ্দিন ভীষণ রাগি, সে লাঠি মেরে এক সাহেবের হাত ভেঙে গুনিয়ে দিয়েছে।
0: তাই নাকি? তোমরা তাহলে লড়তে জানো?
1: বাবু, কিছু বড় ধান হয়েছিল, ব্যাটারা সব লুট করে নিয়ে গেছে।
0: এ কদিন এই অঞ্চলে আছি, সবখানে এই অত্যাচারের কথা শুনছি। তোমরা ব্রাউনলো সাহেবের কাছে প্রতিবাদ করনি?
1: আগে বাবু, কার ঘাড়ে কটা মাথা আছে বাবু?
0: আমার ঘাড়ে একটা মাথা অন্তত আছে, সাহেব তো কাছেই থাকে, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি।
2: হারান বাবু, ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে আপনার বহুত জ্ঞান আছে, আমি আমি অবাক হইতেছি। আপনারা ব্রাহ্ম হইতেছেন, হিন্দু সমাজ রিফর্ম করিতেছেন, এ বহুত আচ্ছা কাম আছে। আপনার আপনার ফ্যামিলির জন্যে আমি বাংলাও দিয়েছি। আপনার আপনার কিছু কষ্ট হয়েছে?
3: না না, একেবারেই না, আপনার কৃপায়।
4: গুড ইভিনিং মিস্টার ব্রাউনলো।
2: গুড ইভিনিং। তুমি কেউ না আছো? এতনা লম্বা মাথা মে পগড়ি, এতনা ফর্সা হাত মে লাঠি, তুমি তুমি বাঙালি আছো?
0: আছি, আমি আসছি চরঘোষপুর থেকে।
2: ও ইয়েস, আমি শুনিয়েছি এক বঙ্গালি বাবু ডাঙ্গা টরেন্ট মে বহুত বাধা দিয়েছে।
0: তাই নাকি? কে বলল?
2: নিউজ পেপারের সঙ্গে তোমার কিছু কানেকশন আছে?
0: না।
2: তবে তুমি এখানে কি করিতেছ?
0: বেড়াতে এসেছিলাম, দেখলাম তোমার পুলিশ গ্রামে ভীষণ অত্যাচার করছে, তার প্রতিকার চাইতে এলাম।
2: দেখো, ইংরাজ লোককে উহারা প্রহার করিতেছে, উহারা বহুত বহুত বদমাস আদমি আছে।
0: না, বদমাস নয়, ওরা সাহসী, ওরা নির্ভীক।
2: না না, তুমি কিছুই জানে না।
0: ইউ অলসো নো নাথিং, তুমিও কিছু জানো না।
2: আমি তোমাকে হুঁশিয়ার করিয়া দিতেছি, চরঘোষপুর হইতে তফাত থাকিবে।
0: আর আমিও তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি সাহেব, পুলিশ আর এগোলে সবাইকে এক কাট্টা করে আমিও লড়বো, লড়তে আমিও জানি।
2: তোমার তোমার এটা স্পর্ধা হারান বাবু।
3: আগে
2: ইয়াকে আপনি চিনেন?
3: আগে না না না না, আমি চিনি না, একদম চিনি না
0: সাহেব। আমার হুঁশিয়ারিটা যেন মনে থাকে। সেপাইজি, ছাত্রদের ধরে নিয়ে যাচ্ছ কেন? ওরা তো আমার চেনা, আমরা একসঙ্গে ক্রিকেট খেলে।
5: আরে খেললে তো ও লোক রিজার্ভ ট্যাঙ্কা পানি আসেদ কর দিয়া। চল চল চল, নয়তো সির মে ডান্ডা মারেগা।
0: খবরদার, ছাত্রদের গায়ে হাত দিলে ও হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেব।
5: তুম কোন আছো?
0: তোমার জম আছে? ছাত্ররা ছাত্ররা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছ কেন? চালাও, হাত চালাও, ঘুষি মেরে নাক ফাটিয়ে দাও ব্যাটাদের। আমিও আছি আমার হাতে এই শক্ত লাঠি। চালাও চালাও লাঠি।
6: বিনয়দা বিনয়দা, গোড়াদাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, শিগগির আসুন
7: শিগগির আসুন। হ্যাঁ, উনি এখানে? বিনয়বাবু এক্ষুনি যান, ওকে ছাড় করিয়ে আনুন।
6: গোড়া গোড়া এখানে কবে এলো? পানুবাবু আপনি জানেন কিছু?
3: আমি না না, আমি কই কিছু জানি না।
7: বিনয়বাবু আপনি তাড়াতাড়ি যান, নইলে জেলে নিয়ে যাবে।
6: আপনি অস্থির হবেন, অস্থির হবেন না, আমার একজন চেনা উকিল আছে, গোড়া আমি আর সে একসঙ্গে পড়তাম, আমি এক্ষুনি তার কাছে যাব।
8: না সুচরিতা, কিচ্ছু হলো না। কদিন ধরে চেষ্টা করলাম।
7: কেন, কি হলো?
8: গোরা গোরা কিছুতেই জামিন নিল না। আজ হাজুর এক মাসের জেল হয়ে গেল।
7: সে কি এক মাসের জেল? কি করি এখন?
6: ছাত্রদের ওপর বেত মারার হুকুম দিয়েছে ম্যাজিস্ট্রেট ব্রাউনলো।
7: তাই নাকি? অথচ ওরই বাড়িতে আমাদের নাটক করতে হবে? না, আমি আর কিছু ভাবতে পারছি না, আমি আর কিছু ভাবতে পারছি না।
9: বিনয় বাবু, আমি ব্রাউনলোর বাড়ির নাটকে যাব না।
7: সে কি নাটক হবে কি করে? আরে শোনো শোনো, তোমরা ব্রাউনলোর স্ত্রী আমার চেনা, ওকে বলে

0: ছাড় করি আনবো। যাও যাও, সব তৈরি হয়ে নাও।
1: অসম্ভব, গোরাবাবুকে যিনি জেলে দিয়েছেন তার বাড়িতে নাটক।
2: ললিতা, তুমি মার অবাধ্য হচ্ছ।
1: আপনি চুপ করুন।
0: এই ললিতা শোন, বেলা হয়ে গেছে, বিনয় বাবুকে খেতে টেতে দে।
3: না, এই সাহেবের দেওয়া বাংলোয় আমি জলগ্রহণ করব না। গোরা আমার প্রাণের বন্ধু, আমি এক্ষুনি চলে যাচ্ছি এখান থেকে।
2: অবাধ্য, সবাই অবাধ্য, কোথাও কোনো শৃঙ্খলা নেই। গৌরবাবু কি দরকার ছিল সাহেবকে ধমকাবার?
1: ললিতা চল আমরা ঘরে যাই। যে সাহেব গোরাবাবুকে জেলে দিয়েছেন তার সামনে সাজগোজ করে অভিনয়, না আমি পারবো না, কিছুতেই না, কিছুতেই না। সে যা হবার হোক, আমি বুঝি বোন, কিন্তু আমরা সাহেবের অতিথি, বাবা আমাদের পাঠিয়েছেন।
4: আমি পারবো না, কিছুতেই না, কিছুতেই না।
1: তবে কি করতে চাস?
4: বিনয়বাবু এই সন্ধ্যার স্টিমারেই কলকাতা ফিরে যাচ্ছেন।

0: দাঁড়াও, একটা মেয়ে ছুটে আসছে।
1: উঠে পড়েছি বাপ্পা, সারাটা পথ দৌড়ে।
2: কি ললিতা, ললিতা তুমিও চলে এলে?
1: পারলাম না, পারলাম না বিনয় বাবু, থাকতে পারলাম না। কিসের কিন্তু, মেয়ে মানুষ হয়েছে বলে সব অত্যাচার মুখ বুঝে সহ্য করব? আজ রাতে অভিনয় করার চাইতে আমার পক্ষে আত্মহত্যা করাও ভালো।
2: যাকে যা হওয়া তা তো হয়ে গেছে, এখন এখন এই কাজের ভালো মন্দ বিচার করে মনকে পীড়া দিয়ে আর কোনো ফল নেই।
1: বিনয় বাবু, গৌরবাবুকে ভুল বুঝে বড় অবিচার করেছিল, কিন্তু শেষে বুঝলাম গৌরবাবুর জোরই সত্যিকারের জোর, এরকম মানুষ আমি দেখিনি।
2: ললিতা, ললিতা তোমার এই স্বাধীন চিন্তা আমার আমার বড় ভালো লাগলো। যাকে শোনো, আমার ক্যাবিন আছে, তুমি ওখানেই থাকবে, আমি ডেক চেয়ারে বসে কোনোভাবে একটা রাত কাটিয়ে দেবো, তারপর কলকাতায় গিয়ে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আমাকে মায়ের কাছে যেতে হবে, ঘোরার খবরটা। যাকে তুমি এখন যাও, ক্যাবিনে গিয়ে ঘুমো।
1: আচ্ছা। না, ক্যাবিনের মধ্যে কিরকম যেন দম বন্ধ হয়ে আসছে। যাই, একটু ডেকে গিয়ে দাঁড়াই। রাত্রি নদী কি শান্ত, উপরে স্তব্ধ আকাশ, দুপারে অন্ধকারে গ্রাম ঘুমিয়ে আছে। এ রাত্রে বিনয়বাবু এত কাছে, তবু কত দূর। হয়তো হয়তো ভোর হয়ে আসছে। একদিকে আলোর আভাস, আর একদিকে অন্ধকার, এক অপূর্ব নীরব মিলনের গান।
2: মা, মা, মা, তোমাকে খবরটা দিতে দেরি হয়ে গেল। বা গোরা,
3: আয় বেনু, সব শুনেছি রে।
2: শুনেছো?
3: হ্যাঁ, গোরা জেল থেকে লিখেছে, মহিম টাকা দিয়ে লোক পাঠিয়েছে।
2: কি লিখেছে মা?
3: লিখেছে কারাবাসে তার লেশমাত্র কষ্ট নেই, শুধু আমি যেন কষ্ট না পাই। শোনো ছেলের কথা, তার দেশের জন্যে কত মায়ের ছেলে জেল খাচ্ছে। শোন বিনু, আমার গোরা যা করেছে তা সে সত্য জেনেই করেছে। যা, চান করে আয় তো, এখানে খেয়ে তারপর বাসায় যাবি।
2: পানুবাবুরা ফিরে এলে

0: পরেশবাবুর বাড়িতে আবার কি হবে কে জানে।
1: ললিতার কাণ্ডখানা দেখলেন পরেশবাবু?
2: হ্যাঁ, সুচরিতার কাছে সবই শুনলাম। আর নাটক তো যে করেই হোক হয়ে গেল, তখন আর তা নিয়ে কথা বলে কি লাভ?
1: কোনো লাভ নেই, ঘটনা ঘটে চলেও যায়, কিন্তু তার চরিত্রটা সেটা থেকে যায় নাকি? দেখুন, আপনার কাছে প্রশ্রয় পেয়ে পেয়ে ললিতা সুচরিতা এমন অবাধ্য হয়ে উঠেছে, আপনি অতিরিক্ত স্নেহ দিয়ে ওদের এক।
3: বানুবাবু, আপনি মনে করেন সবাইকে সবকিছু বলার অধিকার আপনার আছে, তাই না?
1: কেন, তুমি জানো কি অন্যায় তুমি করেছো? সুচরিতা, তুমিও বলো।
3: বেশ করেছি, কিন্তু বাবাকে আপনি উপদেশ দিচ্ছেন, আপনি কি সমাজের হেডমাস্টার?
1: কি বললাম?
3: বলছি আপনার মাতব্বরি অসহ্য।
1: ললিতা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে।
3: থামুন আপনি, শুনুন, আপনি নিজেকে যত বড়ই ভাবেন, বাবা তার চেয়ে অনেক অনেক বড়।
1: সুচরিতা, তুমি এখনো চুপ করে আছো? তোমার সামনে ললিতা আমাকে অপমান করছে।
4: অপমান করতেও চাইনি, ও শুধু বলতে চাইছে বাবাকে আপনার সম্মান করে চলা উচিত। ললিতা, ও ঘরে চল।
1: দুজনে মিলে আমাকে।
2: পানুবাবু, আপনি স্থির হন, আপনার স্নান খাওয়া হয়েছে?
1: পরে হবে। দেখুন, ওই সুচরিতার সঙ্গে সেই বিয়ের প্রস্তাবটা আমার ইচ্ছে এই রবিবার কথাটা পাকা হোক।
2: ও হ্যাঁ, তা সুচরিতার মত হলেই।
1: সে কি, উনি তো মত দিয়েই রেখেছেন।
2: তাই নাকি? তাহলে ওই রবিবারই কথা রইল।
1: আচ্ছা,
2: কিন্তু একটা বড় চিন্তা। বিনয়বাবু, সেই যে উনি ললিতাকে পৌঁছে দিয়ে গেলেন, আজও তিনি এলেন না, ওনার নিজের মা তো নেই, যদি কোনো অসুখ বিসুখ।
0: মা, মা, আমার কি ইচ্ছা হয় জানো?
5: কি রে?
0: আমার বিদ্যে বুদ্ধি সব বিধাতাকে ফিরিয়ে দিয়ে আবার আমার শিশু হয়ে তোমার কোলে থাকি, শুধু শুধু তুমি আর আমি, শুধু তুমি আর আমি।
5: বুঝেছি, তোর মনে কোথাও একটা বড় দুঃখ বাসা বেঁধেছে। তা হ্যাঁ রে, পরেশবাবুর বাড়িতে আজকাল যাস টাস না? আমার খুব ইচ্ছে হয় ওদের ওই মেয়েদের সঙ্গে আমি একটু পরিচয় করি।
0: কেন মা?
5: দেখ, আমার গোরাকে যারা বশ করতে পারে তারা কখনো হেলাফেলা নয়। আচ্ছা, ললিতা খুব বুদ্ধিমতী আর তেজি, তাই না?
4: আমরা পরেশবাবুর বাড়ি থেকে আসছি।
5: ও, এসো মা, এসো।
4: আয় ললিতা।
6: ওরে, একটু খাবার দাবার নিয়ে আয়।
5: এই তো তোমাদের কথাই হচ্ছিল। আচ্ছা, তুমি সুচরিতা?
4: হ্যাঁ।
5: আর তুমি এসছি ললিতা, তাই না?
6: হ্যাঁ,
4: বাবাও এসেছেন, কৃষ্ণদাল বাবুর সঙ্গে কথা বলছেন।
7: ও তাই নাকি, তাহলে আমি যাই।
4: গৌরবাবু জেলে, আমরা বড় দুঃখে।
5: আমার গোরা ওই রকমই মা, যা ভালো মনে করবে তাই করবে, আইন কানুনের তো আক্কাই করে না।
6: সত্যি, ওর ভীষণ সাহস।
5: আমার গোরা যে সাধারণ নয় মা।

0: মা মা ওরা বেরোচ্ছেন।
1: অনেক কিছু খেয়ে গেলাম। বিনয়বাবু যাবেন, কিন্তু পালিয়ে বেড়াবেন না। আসি।
2: হ্যাঁ থাক মা থাক, প্রণাম করতে হবে না, এসো।
3: আসছি।
2: আচ্ছা।

0: সুচরিতা, সেই রবিবারের কথাটা শেষ করতেই এলাম।
1: আজ খুব ব্যস্ত পানুবাবু। ললিতা শুনে যা তো,
0: বিয়ের ব্যাপারটা বুঝলে পরেশবাবু বললেন তুমি রাজি থাকলে এই রবিবারে পাকা।
1: এই বিয়েতে আমার ঠিক মত নেই।
0: মানে
2: সে কি পানুবাবু, আপনি বাংলা ভাষাও ভুলে গেলেন না?

0: থামো, আমি সুচরিতার সঙ্গে কথা বলছি। শোনো সুচরিতা, তুমি আমার উপর অন্যায় করছো।
1: সুচিদি আসবো?
0: কে? বিনয় বাবু। দেখুন, আমি সুচরিতার সঙ্গে জরুরি কথা বলছি।
2: ও, তাহলে তো বড্ড অসময়ে এসে পড়েছি।
1: আমি বরং যাই।
3: না না, যাবেন না, কথা তো শেষ হয়ে গেছে।
0: না, হয়নি।
3: হ্যাঁ, হয়ে গেছে। শুনুন পানুবাবু, আপনার কাগজে বাবাকে আর আমায় লক্ষ্য করে বিশ্রীভাবে আক্রমণ করা হয়েছে, ওটা আপনারই লেখা।
0: ও, তাই দেখলাম, ওই লেখাটা কুচি কুচি করে ছিঁড়ে। বেশ,
3: আমরা ঘরে যাচ্ছি। বিনয়, ললিতা, চলো।
4: শুনুন পানুবাবু, সুচরিতার এ বিয়েতে মত নেই, এটা আমি অনেক দিন থেকেই জানি।
0: দেখুন, আপনার পরিবারে যেসব ব্যাপার ঘটছে আমি বলতে বাধ্য হচ্ছি, তা সবই আপনার অবিবেচনার ফল।
4: পানুবাবু, আমার পরিবারের দায়িত্ব সে আমারই,
0: এই জন্য আপনাকে অনুতাপ করতে হবে।
4: অনুতাপ? সে তো ঈশ্বরের দয়া পানুবাবু।
3: বাবা, চলে এসো তো।
0: না, দাঁড়াও। বিনয়বাবুর সঙ্গে ললিতার যে সম্পর্ক, সে কি? সুচরিতা, উত্তর না দিয়ে চলে যাচ্ছ?
3: আমার উত্তর এ কথা আপনার কোনো অধিকার নেই।
0: কেন নেই? যতদিন সমাজে আছো, সমাজ ততদিন বিচার করতে বাধ্য।
5: তাই নাকি? সমাজ কি আপনাকে বিচারক করেছে?
0: যদি করে থাকে,
5: তবে সে সমাজ থেকে বেরিয়ে যাওয়াই আমি ভালো মনে করি।
0: ললিতা, তোমার বিরুদ্ধে অভিযোগ।
3: পানুবাবু, বিচারালয় নিজের ঘরে গিয়ে বসান।
0: তাই নাকি?
3: গৃহস্থের বাড়িতে চড়াও হয়ে তাকে অপমান করবেন, আপনার অধিকার আমরা মানি না, মানি না।
5: থাম, বলুন বলুন, আমার বিরুদ্ধে আপনার কি অভিযোগ? আমি নিজে তার জবাব দেব, বলুন।
4: আহা, থামো থামো থামো পানুবাবু, একটা অনুরোধ। আজ মা সুচরিতা তার নিজের বাড়িতে চলে যাচ্ছে, আজ আমাদের আপনি একটু ক্ষমা করুন।
0: নিজের বাড়ি?
4: হ্যাঁ, ওদের দুজনের জন্য দুটো বাড়ি, একটা সুচরিতার আর একটা হলো সতীশের। ওদেরই টাকায় আমি কুড়িয়ে বাড়িয়ে কিনে নিয়েছি, আজ গিয়ে থাক, বাদ প্রতিবাদ আজ থাক।
0: বেশ, চলি আজ, পরে আসব।
6: তাহলে বিনয়বাবু, আপনি হিন্দু সমাজ ত্যাগ করতে রাজি নন?
2: না।
6: তাহলে ললিতার সঙ্গে এভাবে মিশছেন কেন, বলুন, উত্তর দিন।
2: আমি আমি এজন্য দুঃখিত, আমি বরং চলে যাচ্ছি।

0: নেই, এই চিঠিটা পড়ুন।
1: চিঠি? কে লিখেছে?
0: ললিতা, তার বন্ধু শৈলবালাকে।
1: হিন্দু ঘরের যুবকের সহিত আমার বিবাহের সম্ভাবনা আছে সংবাদ পাইয়া
2: তোমার মাথায় বজ্রাঘাত হইয়াছে। কিন্তু আমি তোমাকে নিশ্চয় বলিতে পারি, ব্রাহ্ম সমাজে এমন সুবিখ্যাত সাধু যুবক আছেন যাহার সঙ্গে বিবাহের আশঙ্কা বজ্রাঘাতের তুল্য নিদারুণ। আমি এমন দু একটি হিন্দু যুবককে জানি যাহাদের সঙ্গে বিবাহে যে কোনো ব্রাহ্মকুমারীর পক্ষেও গৌরবের।
1: আশ্চর্য! দাঁড়ায়, ওকে চিঠিটা দেখাই। ওরে দেখো, ললিতার চিঠি
3: দেখি। হিন্দু ঘরের যুবকের সহিত সংবাদ পাইয়া মাথায় বজ্রাঘাত হয়েছে, নিশ্চয়ই বোধ হয় ব্রাহ্ম সমাজে হিন্দু যুবককে জানি যাদের সঙ্গে পরম গৌরবের। তা কি হয়েছে?
1: কি হতে আর বাকি আছে? এরপর ললিতা প্রায়শ্চিত্ত করে হিন্দু সমাজে ঢুকবে।
0: ললিতাকে চিঠিটা দেখিয়ে তার বক্তব্য অবিলম্বে জানা প্রয়োজন।
2: বাবা বাবা বাবা, এই দেখো ব্রাহ্ম সমাজ থেকে আমাদের কাছে কি সব বিস্তৃত চিঠি আসছে।
3: হ্যাঁ দেখলাম মা, এই যে দুদিক থেকে।
0: আর শৈলকে লেখা তোমার চিঠি?
2: ও, আপনি একাই দেখছি গোটা ব্রাহ্ম সমাজ। তা কি করতে হবে আমাকে হুকুম করুন।
3: আহা, ওসব কথা থাক পানু বাবু।
0: না না না না না না পরেশ বাবু, আপনি কথাটাকে এভাবে চাপা দেবেন?
2: কেন চাপা দেবেন? বাবা সত্যকে ভয় পান না, ওর কাছে ব্রাহ্ম সমাজ থেকে সত্য অনেক অনেক বড়।
0: বেশ, বিনয় বাবু কি ব্রাহ্ম সমাজে দীক্ষা নেবেন?
2: কেন নিতে হবে, কে তা বলেছে?
1: সে কি বিনয়ও বলছে সে রাজি নয়? তাহলে তাহলে তুই কি পাগল হয়েছিস?
2: না না হইনি, কিন্তু তোমরা যে আমাকে চারদিক থেকে এমন ভাবে বাঁধবে তা আমি কিছুতেই সহ্য করব না। আমি সমাজ থেকে বেরিয়ে যাব, আমি মুক্ত হব। হ্যাঁ হ্যাঁ, মুক্ত মুক্ত হব।
0: কি পরেশ বাবু, আপনাকে আমি আগে সাবধান করে দিইনি, বলিনি যাকে তাকে পরিবারে এনে?
2: থামুন থামুন, আপনি, আপনাকেও আমি সাবধান করে দিচ্ছি, বাবাকে এ কথা বলার কে আপনি?
1: কি সব ব্যাপার যে ঘটছে!
3: তোমরা যাও, তোমরা যাও, যা কর্তব্য আমি তাই করব। দয়া করে তোমরা তোমরা আমাকে একটু একা থাকতে দাও। ও কি অশান্তি! ললিতা
2: বাবা,
3: মা, রে একটা ব্রহ্ম সঙ্গীত শোনাতে পারিস? মনটা আমার বড় অশান্ত রে। পরে সুচরিতার বাড়ি যাব। গা মা, কই গা।

0: মা মা মা এই দেখো দেখো এই বেনামি চিঠি পড়ে দেখো।
1: ললিতাকে বিবাহ করিলে বিনয়বাবুর পক্ষে ভালো হইবে না, ললিতার ফুসফুস দুর্বল, ডাক্তারেরা যক্ষার আশঙ্কা করেন। ধুর, সব বাজে কথা। বিনু, তুই ললিতাকে রক্ষা করতে পারিস, আর সেইটি তোর করা উচিত।
0: কি করে মা?
1: কেন, বিয়ে করে?
0: কিন্তু মা, আমি আর এসব সহ্য করতে পারছি না, চারদিকে সব যা তা উঠছে।
1: ঠিক পারবি, যা পরেশবাবুর সঙ্গে দেখা করে আয়।
0: মা, তুমি এরপরেও ও বাড়িতে যেতে বলছো?
1: হ্যাঁ, যেতে বলছি। আচ্ছা থাক, আমি যাচ্ছি। সুচরিতা, কোথায় মা?
2: এ কি, আপনি? আমি তো আপনার কাছে যাচ্ছিলাম।
1: আমি এসে পড়লাম, এসব চিঠি চাপাঠির খবর শুনে স্থির থাকতে পারলাম না মা, চলে এলাম। আচ্ছা শোনো মা, আমার বিনু কি কিছু অন্যায় করেছে?
2: না না, কিছু মাত্র না। আচ্ছা,
1: ললিতা কি বিনুকে বিয়ে করতে রাজি?
2: সে নিয়ে ভাববেন না, কিন্তু বিনয়বাবু কি তার সমাজ ত্যাগ করবেন?
1: সমাজ যদি তাকে ত্যাগ করে তো করবে, সে কেন সমাজ ছাড়বে মা? আর তাছাড়া তুমি বলো তো, ব্রাহ্ম সমাজের সঙ্গে আমাদের তফাতটা কি?
3: দিদি, কোথায় তুই?
1: এসো মা, এসো এসো ললিতা, আমার কাছে এসো। গোরা পরশু ছাড়া পাচ্ছে, সে এলে দেখবে সব বাঁকা সোজা হয়ে যাবে। ওকে আমার জেসে ছেলে মা।

0: না না বিনয়, তুমি ব্রাহ্ম বিয়ে করবে ওতে আমার একদম সায় নেই।
1: কিন্তু গোরা ভেবে
0: দেখো, এই জাতিভেদ, এই পৌত্তলিকতা, এই কুসংস্কার, এই সব নিয়েই যে ভারতবর্ষ, সে ভারতবর্ষ আমার।
2: এই জন্যই জেল থেকে বেরিয়ে তাড়াতাড়ি প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। ওখানে কত জাত ফাত। মা মা, কোথায় তুমি?
3: আমি তো ঘরে। আয়।
4: নমস্কার গোরাবাবু, জেলে কেমন ছিলেন?
2: এ কি সুচরিতা, আপনি এখানে?
3: গোরা
2: মা,
3: তুই যখন জেলে তখন সুচরিতা আর ললিতা এসে আমার দুঃখের ভাগ নিয়েছে রে।
2: তাই নাকি?
3: হ্যাঁ, দেখ দুঃখের সময় পৃথিবীতে অনেক ভালো জিনিসের সঙ্গে পরিচয় ঘটে। দুঃখের এই হলো একটা গৌরব।
5: এখন সেই জন্যই তোমাকে বলছি, প্রবৃত্তিকে একপাশে সরিয়ে রেখে একমাত্র ধর্মের দিকে তাকাও।
3: বেশ, তাই তাকাবো।
5: শুনেছি বিনয়বাবু মত পাল্টেছেন, এখন ব্রাহ্ম হয়ে দীক্ষা নিতে চান। কেন না, তিনি তোমাকে বিয়ে করবে। তুমি নিশ্চয়ই জানো দীক্ষার কি অসীম মূল্য। অথচ সেই দীক্ষাকে কলুষিত করা, তাকে ক্ষমা করা যায়?
4: উনি দীক্ষা নিতে চেয়েছেন, ওই সে কথা তো আমি জানি না। আর আপনি ওকে ক্ষমা করবেন? যাকগে, আমি আসছি।
6: পানুবাবু, আমি সব শুনেছি। ললিতাকে কি ওসব কড়া কড়া কথা না বললেই নয়? বিনয়বাবু সত্যি ভালো ছেলে, মেয়ে বিয়ে দিতে হবে তো আমাকে। আপনারা সব এমন করছেন।
5: বিনয়বাবু কি দীক্ষা নিতে চাননি?
6: হ্যাঁ, চেয়েছে, এই রোববারই তা হবে। চিঠি দিয়েছে সব ব্যবস্থা করার জন্য।
5: ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। আর চলি।
6: ললিতা, শুয়ে পড়েছিস? এই বিনয়ের চিঠি এখানে রইল।
7: চিঠি চিঠি, নিকুচি করেছে এই চিঠি, টুকরো টুকরো করে ছেড়ে ফেলে দাও, টুকরো টুকরো করে।

0: সুচরিতা, আপনারা তাহলে ব্রাহ্মমতে বিনয়ের বিয়ে দিচ্ছেন, ওটা কি ভালো?
1: ব্রাহ্মমতে বিয়ে দেব না এইটাই কি আপনি আমার কাছে আশা করেন?
0: আপনার কাছে আমার আশা যে অনেক বেশি, অনেক বড়। সুচরিতা, দেখুন, আপনার মধ্যে যে উদার শক্তি আছে সেটা দলের সীমার মধ্যে পড়ে মরছে, এতে দুঃখ হয়। সুচরিতা, ভারতবর্ষকে সহজ হৃদয় দিয়ে দেখুন, তাকে ভালোবাসুন। ভারতবর্ষের মানুষকে অব্রাহ্ম বলে দেখাটা একটা বিকৃতি। ধর্মের ভিত্তি হলো মনুষ্যত্ববোধ, যা আমার ভারতবর্ষের অমূল্য সম্পদ। শুধু তাই নয়, ভারতবর্ষের সব ক্ষুদ্রতা, দীনতা, অসম্পূর্ণতাকে দূরে সরিয়ে রেখে দেখুন, তার মধ্যে কি এক মহৎ সত্তা। বহু যুগের, বহু কালের, বহু সাধনার হোমাগ্নি শিখা আজও তার মধ্যে জীবন্ত। শুনুন, এই সত্তা দেশ কালের সীমা ছাড়িয়ে চলে গেছে দূর ভবিষ্যতের দিকে।
1: কি আশ্চর্য কথা বলেন আপনি, কিন্তু আমাকে কি করতে হবে?
0: আপনি শুধু উপলব্ধি করুন, হিন্দু ধর্ম জননীর মতো নানা ভাবের, নানা মতের লোককে তার উদার কোলে স্থান করে দিয়েছে। শোনো সুচরিতা, আমি মনে করি তুমি আমার আপন দেশের, ভারতবর্ষের উজ্জ্বল পটভূমিতে তোমার স্থান প্রতিষ্ঠিত হোক।
2: মা, মা তুমি বলো আমি কি করব এখন?
3: যা বিশ্বাস করিস তাই নিয়ে থাক না।
2: ললিতাও চায় না যে আমি সমাজে দীক্ষা নিই। ও হয়তো এক্ষুনি আসবে।
3: গোরা কি বলে?
2: ওর দেখা পাচ্ছি কোথায়? জেল থেকে বেরোবার পর বাড়িতে সবসময় লোকজন আর লোকজন, তারপরে নিজের প্রায়শ্চিত্ত নিয়ে এমন মেতে আছে যে।
1: মা, মা আমি এসেছি। আচ্ছা মা, উনি কেন দীক্ষা নেবেন? ওটা ওর পক্ষে অপমানের, ওর অগৌরব, আমি কি করে সইব? তুমি বলো মা, বলো।
3: সুন্দর, বড় ভালো লাগলো মা, এসো আমার কাছে এসো। যাও, দুজনে মিলে পরেশবাবুকে প্রণাম করে বলো, যিনি দীক্ষাদানের যথা

0: তাহার তো অধিকারী, তাঁর কাছেই আমাদের দীক্ষা নেওয়া হল। বলো, নত হয়ে সত্যের কাছেই দুজনে নিজেদের সমর্পণ করছি।
1: মা,
0: যাও মা, যাও। আচ্ছা, গোরা কোথায় গেল? সুচরিতার কাছে নয় তো?

0: বাবা, তোমার চিঠি।
1: আমার চিঠি? কিন্তু মা, চশমাটা তো আমার কাছে নেই। পড়তো মা, কে লিখেছেন?
0: সমাজের মাতব্বররা তোমাকে আর ওরা সমাজের সদস্য বলে মনে করেন না।
1: রে, ঈশ্বর আমাকে সমাজ থেকে বের করে নিয়ে তাঁর পায়ে স্থান দেবেন। আচ্ছা মা, আরে গোরাবাবু কোথায়?
0: উনি গ্রামে গ্রামে ঘুরছেন, গরিবদের অস্পৃশ্যদের খবর নিচ্ছেন।
1: বুঝেছি, ওর জীবনের অভিজ্ঞতা বাড়ছে। তা উনি কি দেখছেন?
0: বলেন তো, সর্বত্রই শুধু শুষ্ক আচার। আচারের অস্ত্র দিয়ে মানুষ মানুষের রক্ত টেনে বের করে নিচ্ছে। মা বাবার মৃত্যুর চেয়ে শ্রাদ্ধটাই বড়। কন্যার বিয়ের সময় বরপক্ষ কি হীন কৌশলে কন্যার বাবাকে শোষণ করে। যে ধর্ম শক্তি দেয়, সেই ধর্ম আজ কোথাও নেই।
1: এখানেও কোথাও নেই মা, এখানেও কোথাও নেই। যাক, আচ্ছা বিনয় কি গোরাবাবুকে বিয়ের কথা সব বলেছে? ওরা তো বহুদিনের বন্ধু।
2: এই যে বিনয়, পুজো করছিলাম বলে ও ঘরে তোমাকে ডাকিনি। বলো কি খবর?
3: আজ আমার বিয়ের দিন গোরা, তুমি যাবে না?
2: না।
3: ও, বড় দুঃখ পেলাম গোরা।
2: তাতে কি, তোমারই তো জয়। তুমি মাকে পর্যন্ত টেনে নিয়ে গেছো আলাদা বাড়িতে।
3: গোরা
2: সেখানে সুচারুতা গেছে। বিনয়, মাকে নিয়ে তোমার কাছে আমি হেরে গেলাম।
3: কিন্তু কিন্তু একটা কথা গোরা, সুচরিতা তোমারই জন্য অপেক্ষা করে আছে।
2: হ্যাঁ জানি, অনুভব করি ওকে নইলে আমার জীবন অসম্পূর্ণ, ব্যর্থ। কিন্তু বিনয়, আমার জীবনে ওর দ্বার চিরকালের জন্য রুদ্ধ।
3: গোরা,
2: আমার জীবনে নিজের সুখ দুঃখ বড় কথা নয়। আমি সন্ন্যাসী, আমার সাধনার মধ্যে কোনো আসক্তি থাকা অনুচিত। ভারতবর্ষের জন্য তপস্যাই আমার ব্রত হয়ে উঠুক, এটাই আমি চাই।
4: গোরা, আসলে তুমি হৃদয়ের কাছে হেরে যাচ্ছ, তাই তোমার এই কাঠিন্য।
3: আচ্ছা আচ্ছা, একটা কথা তুমি বলতে পারো?
2: বলো।
4: তুমি তো ব্রাহ্মণ, এই নিয়ে তোমার খুব গর্ব,
3: কিন্তু তুমি যেই গ্রামে গ্রামে ঘোরো, কোথাও তুমি প্রকৃত ব্রাহ্মণ দেখেছো?
2: না, একজনও দেখিনি। শুধু দেখেছি ব্যবসায়ের পাঁকে জড়ানো হীন অর্থ লোভাতুর সব ব্রাহ্মণ। ওরা শূদ্রের চেয়ে অধম।
4: তবে
2: সে যাকে, আমি খুব ব্যস্ত বিনয়। জানো তো আমার প্রায়শ্চিত্তের জন্য গঙ্গার ধারে বিরাট সভার আয়োজন হচ্ছে।
3: হ্যাঁ শুনেছি,
4: চারিদিকে ওই নিয়ে কত হই হই, প্রচণ্ড উত্তেজনা। কাগজতে লিখছে তুমি নাকি পতিত ভারতবর্ষের সমস্ত পাপ নিজের কাঁধে তুলে নিয়ে প্রায়শ্চিত্ত করতে চলেছ। দেশের সব দুঃখ তুমি নিজের জীবনে বহন করছ।
2: বাবা কিছু বলেননি?
3: বাবা, উনি উনি খুব অসুস্থ।
2: তুমি যাও, আমি প্রায়শ্চিত্ত নিয়ে বাবার সঙ্গে আজ কথা বলবো।
5: না না গোরা, প্রায়শ্চিত্তে তোমার অধিকার নেই, ওটা করো না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না।
2: কেন বাবা?
5: কেন উত্তর আমি দেব না গোরা। আমি আগেও বলেছি প্রায়শ্চিত্ত হতে পারে না। শোনো, গুরুজনের অনুমতি ছাড়া প্রায়শ্চিত্ত, শ্রাদ্ধ, এসব শাস্ত্রীয় কাজ হয় না।
2: প্রায়শ্চিত্ত আমার নিজের কাজ, আমার নিজের জন্য।
5: ওটা তর্ক, বিষয়টা তর্কের নয়। গোরা, বহু কিছু আছে যা বুঝবার সাধ্য তোমার নেই। তুমি মনে করেছ হিন্দু ধর্মের মধ্যে তুমি প্রবেশ করেছ, এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল।
2: কেন? আপনার বংশের রক্ত আমার মধ্যে, তবু
5: আবার তর্ক করছো?

0: এদিকে নিজেকে বলো হিন্দু, চরিত্রটা তোমার বিলিতি।
1: যাও যাও গোরা, ওই পণ্ডিতদের
0: সভা টভা সব বন্ধ করে দাও।
2: না না, আমি তা পারবো না। কাল থেকে আমি কাশীপুরে গঙ্গা তীরে গিয়ে থাকবো। আমি আসছি।
0: গোরা গোরা শোনো,
3: গৌরবাবু গৌরবাবু, কোথায় কোথায় আপনি, কোথায়?
2: এই তো এখানে, এই তো গঙ্গা চান করে এসে কাপড় পাল্টাচ্ছি। কেন কেন কি হয়েছে?
3: শুনুন, কৃষ্ণদয়াল বাবু মৃত্যুশয্যায়, আপনাকে এক্ষুনি যেতে হবে, ওদিকে গাড়ি অপেক্ষা করছে।
2: আচ্ছা চলুন চলুন, এক্ষুনি চলুন।
4: বাবা কেমন বোধ করছেন?
1: সময় আসন্ন। শোনো গোরা,
0: একটা গোপন কথা এতদিন তোমার কাছে যা বলা হয়নি,
1: আর এই মুহূর্তে না বললে
0: আমার আমার মুক্তি হবে না।
4: গোপন কথা? কি কথা বাবা?
0: গোরা, জীবনে তখন আমি কোনো কিছু মানতাম না গোরা, সেই জন্যে এত বড় একটা ভুল ঘটে গেছে, কিন্তু না বলে না বলে গেলে যে আর কখনো বল।
2: বাবা বাবা, মা মা, বাবা বলতে পাচ্ছেন না। তুমি বলো, তুমি বলো, বাবার শ্রাদ্ধে আমার অধিকার নেই?
5: না নেই।
2: আমি ওর ছেলে নই?
5: না গোরা।
2: বলো বলো মা, আমি তোমার ছেলে নই? তুমি তুমি আমার নিজের মা নও
5: গোরা।
2: বলো
5: গোরা।
2: বলো মা।
5: তুমি যে তুই যে পুত্রহীন আর পুত্র রে
2: মা,
5: আমার আমার গর্ভের ছেলের চেয়েও বেশি।
2: বলো বলো তাহলে আমাকে কোথায় পেলে?
1: শোনো গোরা, তখন সিপাহী বিদ্রোহের সময় আমরা আমরা অটো হাতে, তোমার মা বিদ্রোহী সিপাহীদের ভয়ে আমার বাড়িতে, তো তোমার বাবা লড়াইতে মারা যান। তার নাম ছিল,
2: তার নামে দরকার নেই, আপনি বলুন তারপর।
1: তিনি তিনি আইরিশ ম্যান
2: ছিলেন।
1: প্রসবের পরে তোমার তোমার মা মারা যান।
5: বাবা গোরা,
4: সারা জীবনই এখন স্বপ্ন, ভিত্তি ধসে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে। আজ আজ আমার মা নেই, বাবা নেই, জাতি নেই, গোত্র নেই, দেবতা নেই, একই সীমাহীন শূন্যতা। আমি আমি কি শুনছি? আমি কি নিয়ে বাঁচবো? আমি আমি কি নিয়ে উঠে দাঁড়াবো? জীবন জীবন একই নিষ্ঠুর, একই নির্দয় পরিহাস আমাকে নিয়ে।
1: মা মা, আমি একবার পরেশ বাবুর বাড়ি যাচ্ছি।
5: তাই যাও বাবা, তাই যাও।
4: পরেশ বাবু
6: কে? আরে একই গোরা বাবু, আপনার কি হয়েছে? থাক থাক থাক, আগে তো আপনি কখনো প্রণাম করেননি।
4: আজ আমার কোনো বন্ধন নেই, আজ আমি মুক্ত, সম্পূর্ণ মুক্ত।
6: কি বলছেন কি?
4: শুনুন, আমি হিন্দু নই, হিন্দুত্বের সব সব সংস্কার সব আচার থেকে আমি মুক্ত, মুক্ত। এই মুক্তির উদার রৌদ্রে দাঁড়িয়ে
5: একটু একটু ধীর হয়ে বসুন। কি হয়েছে
4: সুচরিতা? আজ আজ আমি বৃহৎ সত্যের মধ্যে এসে পৌঁছলাম। এতদিন ভারতবর্ষকে পাবার জন্য যত সাধনা করেছি, কোথাও না কোথাও এসে ঠেকে গেছি, আর আজ আজ এই মুহূর্তে ভারতবর্ষের সব দুঃখ, সব সুখ, জ্ঞান, অজ্ঞান

আমার আমার বুকের কাছে এসেছে। আজ আজ আমি সত্যি ভারতবর্ষের সেবার অধিকারী। সুচরিতা শোনো, আজ ভারতবর্ষের সকল জাতি আমার জাত। হ্যাঁ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, কোথাও কোনো দূরত্ব নেই, ব্যবধান নেই। আমার প্রাণের চেয়ে প্রিয় ভারতবর্ষ আজ আমার কাছে আরো উজ্জ্বল।

0: জন্ম আজ আমি পবিত্র, আজ আমি পরিশুদ্ধ, আজ আমি সম্পূর্ণ অনাবৃত চিত্ত নিয়ে ভারতবর্ষের মাটিতে নতুন করে জন্ম নিলাম। পরেশবাবু
1: বলুন,
0: আপনার কাছে এই মুক্তির প্রকৃত বাণী আছে, প্রকৃত মন্ত্র আছে, আজ আমাকে সেই দেবতার মন্ত্রে দীক্ষা দিন যিনি হিন্দু মুসলমান খ্রিস্টান ব্রাহ্ম সকল মানুষের, যার মন্দিরের দ্বার কোনো জাতির কাছে অবরুদ্ধ নয়, যিনি শুধু হিন্দুর দেবতা নন, যিনি সারা ভারতবর্ষের সকল মানুষের দেবতা।
2: সুচরিতা, তোমার কাছেও প্রার্থনা, আমার হাত ধরো, এই শ্রেষ্ঠ গুরুর কাছে আমাকে নিয়ে চলো, আমার হাতে তোমার হাত রাখো, আমাকে এবার জীবনের পথে নির্ভয়ে চলতে দাও।
3: তাই হোক, একই সঙ্গে আমরা ওর কাছে দীক্ষা নিব।
0: মা, মা, তুমি কোথায়? মা,
4: হাই হাই গোরা, হাই বাবা, হাই হাই, আমার কাছে আয়, আমার কাছে আয়।
0: মা, আজ তোমাকে একটা প্রণাম করব। তুমি আমার সেই মা যার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, তুমি শুধু কল্যাণের পবিত্র প্রতিমা। মা, তুমি আমার ভারতবর্ষ।

নিবেদিত হল রবীন্দ্রনাথের গোরা, বেতার নাট্যরূপ মৃত্যুঞ্জয় মাইতি, চরিত্র চিত্রায়নে গোরা দেবরাজ রায়, বিনয় নীলাদ্রি শেখর বসু, পানুবাবু সতীন্দ্র ভট্টাচার্য, পরেশ বঙ্কিম ঘোষ, মহিম খৌনিশ বাগচি, ব্রাউনলো পীতাম্বর বন্দ্যোপাধ্যায়, গ্রামবাসী সত্যনারায়ণ ঘোষ, পুরুষকণ্ঠ শ্যামরঞ্জন ঘোষাল, সতীশ দেবরাজ ভট্টাচার্য, বরদা সুন্দরী শেফালী বন্দ্যোপাধ্যায়, সুচরিতা সুমিতা সান্যাল, ললিতা অনামিকা সাহা এবং আনন্দময়ীর ভূমিকায় গীতা দে। কণ্ঠসঙ্গীতে পূর্ণচন্দ্র দাস, অর্ঘ্য সেন, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়। সম্পাদনা নারায়ণ পাল। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শোভনলাল।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান কবিতার জন্য।
1: নমস্কার, আকাশবাণী কলকাতার কবিতার জন্য অনুষ্ঠানে আমরা তিনজন আজকে সামিল হয়েছি। আমি রাকা দাশগুপ্ত,

0: আমার সঙ্গে আছেন রাজদীপ রায় এবং হিমালয় জানা। আমরা তিনজনই শূন্য দশকের কবি। আমরা নিজেদের কবিতা ভাগ করে নেব আজকে, সেই সঙ্গে কবিতা নিয়ে কিছু আলাপচারিতাও হয়তো থাকবে। সবার আগে রাজদীপ একটু পড়ে শোনাবে তোমার কবিতা?
1: একটা সিরিজ থেকে পড়ছি প্রথমে, সিরিজটার নাম হচ্ছে মারি। এক, অথচ পৃথিবীতে শুরু থেকেই জীবাণু ছিল, মৃত্যু সম্ভাবনা নিয়ে গড়ে উঠেছিল পোকার জীবনেই। তবু তারই মধ্যে কোথাও কোথাও নক্ষত্রের সংকেতে মনে হয়েছিল বেঁচে থাকলে পৃথিবীকে আরো সুন্দর দেখায়। দুই, আরো একটু দূরে পড়ে আছে অজানা শরীর, শীতকাল এখনো আসেনি তবুও বরফ পড়ে, হাড় জুড়ে যায়, শকুন নেমেছে, ছিঁড়ে খাচ্ছে শরীরের অবশেষ, পোশাকের অংশ দেখে মনে হয় চিনি তবু আমি তাকে অচেনা করেছি। তিন, পোকা হয়ে গেছি মসৃণ ভয়ে, তাড়া করে কেউ আমারই মতন, অনুবীক্ষণে তাকে দেখা যায় তার হাতি পায়ে পিষে যেতে যেতে মসৃণ ভয়ে পোকা হয়ে গেছি। চার, সে তোমার মধ্যে চিরস্থায়ী মেঘ, তবু তাকে ছুঁয়ে না দেখেই এড়িয়ে এসেছ চলে, সে এখন পড়ে আছে গাছের তলায়, রোদ সরে গেলে তার ওপর পাখি এসে বসে, ক্রমে ক্রমে বাসা বাঁধে, অনেক শতাব্দী পরে খনিজ পাবার লোভে তুমি মাটি খুঁড়ে দেখো, সেখানে আর কোনো মেঘ নেই, শুধুই জীবাণু কালো উপেক্ষায় গিজগিজ করে।
2: বাহ,
0: হিমালয় কিছু শোনাবে?
2: আমিও একটি পর্যায় থেকে কিছু কবিতা পড়ছি, এটির নাম রেশার ধ্বনি। কবিতাগুলির নাম নেই, সংখ্যা চিহ্নিত। এক, ভুল সময় ঘুম ভাঙলে তুমি দেখতে পাবে জেগে ওঠার রং, দেখতে পাবে যা তোমার দেখার কথা নয়, কিভাবে চেয়ার টেবিল জানালা দরজা সব ধীরে ধীরে ফিরে পাচ্ছে তাদের অস্পষ্ট সীমারেখা, কিভাবে তোমার শরীরও নিজেকে আবার আহরণ করে নিচ্ছে জল মাটি বাতাস ও আগুনের কাছ থেকে, কিভাবে অর্ধসমাপ্ত মানুষ ও জীবজন্তু হামাগুড়ি দিচ্ছে আবছা একটা বেসমেন্টে, বাতিল যন্ত্রের ভেতর থেকে বিষণ্ন মাংসের স্মৃতি ফিরে যাচ্ছে সদ্য ফোটা ফুলের ভেতরে। ভুল সময় জেগে উঠলে তুমি দেখতে পাবে যা তোমার দেখার কথা নয় সেই সব। দুই, যে কোনো একটা শব্দে ঠোক্কর খেয়ে পড়ামাত্র শুরু হয়ে গেল অভিধান, যে কোনো একটা পাতা থেকেই যেমন শুরু হয় অরণ্য, পত্র মর্মর তোমরা আমাকে শব্দের এই কারাগারে কেন ফেলে রেখে গেলে, নিরর্থক কারা যেন কেরোসিন ঢালে এই শহরের পথে পথে, অর্থ সংযোগ করে কবেকার দালান কোঠায়, আমি শব্দের মিনার থেকে ঝুঁকে পড়ে দেখি সে কবিতা, বাসের কঙ্কাল আর পরিত্যক্ত পুলিশ কিয়স্ক পার হয়ে আগুন হলকার মধ্যে নেচে নেচে বেড়াচ্ছে আবার।
1: চমৎকার।
2: তিন, জন্মের কয়েক মুহূর্ত আগেই আমাকে মরে যেতে হলো আবার, বেরিয়ে আসতে হলো কোন গুজ্জদার থেকে, তারা খেয়ে চিল শকুনের জলাভূমি আর জঙ্গলে ঢেকে যাওয়া রেল লাইন পেরিয়ে আমি পালাতে লাগলাম অর্ধেক হাতে অর্ধেক পায়ে, হাতরে হাতরে খুঁজে পেলাম ঠান্ডা ধাতব আলোর একটা সকাল, আর মুখটুক না ধুয়েই তোমার জামাকাপড়ের ভেতরে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকলাম একটা দীর্ঘশ্বাস যতদিন বাঁচে পেপার ওয়েট চাপা। চার, একটা নোংর বুকে নিয়ে জন্মেছিলাম আমি, তার লোহা রাঁশ আমার রক্তে, শরীরের মধ্যে শেকড়ের মতো ঢুকেছিল তার বাঁকা চোরা দিগ্দিশা, আজ যখন সন্ধ্যের কোলাহল ভেসে আসছে খোলা জানালা দিয়ে আর শব্দের পর শব্দ ঠেলে উঠছে আমার নিয়তি এক কালান্তক জলযান, এক প্রাচীন সমুদ্র গাথা, বিলুপ্ত সৌরকাল ধরে যে নিরুদ্দিষ্ট ছিল, জলচর অতিকায় প্রাণীদের সঙ্গে যে কাটিয়েছে একা একা দীর্ঘ সব প্রজনন ঋতু, আজ মাংসের ভেতর থেকে উপরে আসছে

0: সেই নোঙর, লোনা জল ঝাপটা দিচ্ছে ছিন্ন ভিন্ন উপকূলে বিদীর্ণ বালির। ৫. যে চলে গিয়েছে ভাঙা লোহালক্করের মধ্যে, তার মন পড়ে থাকে না কোথাও। ফোনের অপর প্রান্তে তবুও জলের শব্দ শোনা যায়। টাইম টেবিল বুনো ফুলে ভরে ওঠে অকস্মাৎ। বিকেল বেলায় মুখোশের ডান চোখ রক্তে ভিজে যায়।
1: বাহ,
0: রাকার কিছু কবিতা শোনা যাক।
1: আচ্ছা, আমিও যেখান থেকে পড়ছি সেটাও ওই সিরিজ কবিতা এক অর্থে, মানে একই বিষয় ভাবনার ওপর তার থেকে কয়েকটা পড়ছি।
0: বেশ,
1: এগুলোর নাম দিয়েছিলাম অতীত গ্রহ। সব সম্ভাবনা তুমি ফেলে রেখে এখানে এসেছ। এদেশে যে কোনো দরজা স্পর্শের অতীত খুলে যায়। এখানে জন্মান্ধ এক দূরবীন নির্মাতা বিকেলে গ্রহ তারা ফেরি করে। দিগন্ত রেখার কিছু দূরে নিচু আলো জ্বলে ওঠে দুষ্প্রাপ্য গ্রহের মতো নীল। কবে যেন সেইখানে প্রাণ ছিল, কবে যে সমস্ত পুড়ে খাক। এদেশে যে কোনো দরজা নিজে খুলে যায়, তার পাশে সিঁড়ি ও শূন্যতা, রোজ জমে ওঠা রাশি রাশি মৃত মৌমাছির ডানার ভঙ্গুর কাজ। তুমি তার শান্ত সবজান গোপন দেশলাই বাক্সে তিলে তিলে জমিয়ে তুলেছ। যা হতো যা হতে পারত, অজুত নিজুত সম্ভাবনা মাছে ঝাঁকের মতো জল কেটে দূরে সরে গেল। এখন নেমেছে সন্ধ্যা। সাভ্রষ্ট দূরবীন নির্মাতা তোমাকে দেখিয়ে দিচ্ছে গাঢ় নীল অতীত গ্রহের মেরু বিষুবের নতি, দীর্ঘ আয়ুপথ জুড়ে অয়ন চলন। কবে যেন শ্বাস ছিল, আজ শুধু ভূগোলক জুড়ে বাদামি কলঙ্ক রেখা, অচেনা অক্ষর স্মৃতিপাঠ। দ্বিতীয় একটা টুকরো। রোদ ও শস্যের দিন শেষ হয়ে এসেছে বর্ষণেও, এখন শরীর জুড়ে শুধু এই ছত্রাক বাগিচা, মাংসল পাতার ঘুম, কত জন্ম আলোও ঠোকেনি। যেন এই ধান জমি মাঠ সব বহু শতাব্দীর জল হাওয়া ইতিহাস ভুলে গিয়ে বন্ধা হয়ে আছে। তুমি এলে এই গ্রহে মাটি থেকে সামান্য উঁচুতে অলিক সময় যান, ঘুরন্ত মেঘের ছায়া পড়ে। রোদ ও শস্যের দিন ছোট হয়ে এসেছে বাসনেও, আবারও শৈত্যের যুগ ফিরে এলো। অবলুপ্ত প্রাচীন পাখিরা উড়ে আসছে একে একে, উঠে এলো তীক্ষ্ণ সরীসৃপ, উঠে এলো এক কোষি বুভুক্ষ আদিম প্রাণ। সব সভ্যতার হাড়গোড় গিলে নিচ্ছে প্রকাণ্ড জঠরে। আমার শরীর জুড়ে শুধু এই ছত্রাক বসতি, ঘুমের ভেতরে যেতে যেতে তার বুনো গন্ধ নেই। প্রাণের সংকেত বলতে এর বেশি কি পাবে এখানে। তৃতীয় একটা টুকরো পড়ছি। গাছের খড়নটুকু জমে জমে কেলাস হয়েছে, সান্দ্র মধুরং ঘিরে বাদামি কাচের আচ্ছাদন দুর্মূল্য স্ফটিক হয়ে উঠে এলো। অনামিকা ছুঁয়ে মুকুতা বিন্দুর মতো জেগে আছে শান্ত দূতিময়। এই বাগদান তুমি কৃতাঞ্জলি গ্রহণ করেছ। মণিরত্নটির গর্ভে ধুলো স্তর, লক্ষ বছরের পুরনো পতঙ্গ ডানা অরিগামি ভাঁজের মতন ঢেকে রাখা, যেন কোন শালপ্রাংশু আদিবৃক্ষ থেকে ঝরে পড়া অশ্রু ঘাম। কাঁচপোকা সেখানে কে কবে অভিশপ্ত তরুক্ষীর স্পর্শ করে স্থানু হয়ে গেছে। এখন স্ফটিক পাত্রে পড়ে আছে পতঙ্গ শরীর, যেভাবে প্রাচীন দেহ কফিনে নিস্তব্ধ শুয়ে থাকে। আসলে তো অভিজ্ঞান, আঙুলে ধারণ করছো তাকে। তোমার গ্রহের বুকে হেঁটে যাওয়া পূর্ব প্রাণীদের সামান্য স্মারক, আজ দূর পৃথিবীর সিংহ দ্বারে কখনো দাঁড়াও যদি, নক্ষত্র খচিত সভাগৃহে প্রবেশার্থী হও, তবে কালপুরুষ প্রতিহারীটির হাতে কী বা তুলে দেবে এই চিহ্ন অঙ্গুরীয় ছাড়া। এই তিনটেই আপাতত থাক, আমরা কথা বলি কবিতা নিয়ে আরও।
2: খুবই ভালো লাগলো শুনে, এবং যেটা বলার, মানে দুজনের কবিতা শুনলাম, হিমালয় দার কবিতা প্রসঙ্গে দু একটা কথা বলি। কবিতার মধ্যে শুনতে শুনতে মনে হচ্ছিল যে একটা

0: একটা আদি পৃথিবী, একটা নষ্ট হয়ে যাওয়া, সেটা ক্রমশ নষ্ট হচ্ছে। সেখানে অনেক যন্ত্রের কথা পাচ্ছি, যন্ত্রের সঙ্গে মানুষের সংঘাতের কথা পাচ্ছি, এবং সেখানে যেন আজকে সার্ভাইভ করা মানুষের কাছে কঠিন হয়ে উঠেছে ভীষণভাবে। তো এইটা নিয়ে যদি তুমি বলো, তোমার কবিতার জগৎগুলো নিয়ে, এটার জগৎটা তুমি কীভাবে পেলে লেখার?
1: তুমি তো এইভাবে বললেই আমার কবিতায় তুমি যেটা দেখতে পাচ্ছ, আসলে আমাদের জীবন যেরকম নানা রকম সংকটের মধ্যে দিয়ে যায়, সেই সংকটের দোলাচলের তাপেই ভাষার নানা রকম পরিবর্তন ঘটে, সেভাবেই এটা হয়েছে হয়তো। তো তুমি যে কথাটা বললে অতীত গ্রহ যে পর্যায়ের কবিতাগুলি রাখা পড়ছে, তার মধ্যেও কিন্তু সেই ব্যাপারটা
0: অবশ্যই রয়েছে, একেবারেই রয়েছে।
1: এবং রাখার কবিতায় বিশেষ করে আমি একটা কল্পবিজ্ঞানের বা স্পেকুলেটিভ ফিকশনের একটা ছায়া দেখতে পাচ্ছি। এটা একটা উপায় আসলে জীবনের যে মৌল সমস্যাগুলি এবং যে মূল প্রশ্নগুলি সেগুলোর একটা দার্শনিক কাব্যিক একটা অনুসন্ধানের, এবং সেটা রাজদীপ তোমার লেখাতেও যেহেতু একটি মহামারীর ছায়া এসে পড়েছে সেই লেখাগুলো মধ্যে, যেগুলো আমরা সবাই পেরিয়ে এসেছি একটা কঠিন সময়, এবং এরকম সময় সাধারণত ওই জীবন সম্পর্কে যে মূল প্রশ্নগুলো, অস্তিত্ব সম্পর্কে, সেগুলো আবার সামনে আসে এবং কবিতার মধ্যে দিয়ে আমরা সেগুলোই
0: একদম একদম একদম। যেমন ধরো, মানে এই যে পংক্তিটা চোখে পড়ছে আর কি, যে এদেশে যে কোনো দরজা স্পর্শের অতীত, তারপর একটা গ্যাপ, একটা চিহ্ন ব্যবহার হয়েছে, একটা এলিপসিস দেওয়া রয়েছে, তারপর সেটা খুলে যাচ্ছে, স্পর্শ করা যাচ্ছে না কোথাও, একটা একটা অন্তর তৈরি হচ্ছে, সেখানে হাত গিয়ে পৌঁছচ্ছে না, যেন কোথাও একটা হারিয়ে যাওয়া সম্পর্ককে রাখার একটা তাড়না ভীষণভাবে দেখা যাচ্ছে, ভীষণভাবে।
2: হ্যাঁ, মানে আমারও তোমাদের কবিতাগুলো শুনতে গিয়ে একটা মনে হচ্ছিল যে এটা বোধহয় বেশ আশ্চর্য সমাপতন, যে আমাদের তিনজনের লেখাতেই বোধহয় বেশ কিছু কমন এলিমেন্টস রয়েছে, মানে ঘুরে ফিরে একই ধরনের কিছু ছবি আসছে, ভেঙে যাচ্ছে। হিমালয় যেমন লিখছে যে অর্ধসমাপ্ত মানুষ, বিষণ্ন মাংসের স্মৃতি, যেটা রাজদীপ একটু আগে বলল, ওই যন্ত্রপাতি, লোহা লক্কর, রাজদীপের নিজের এই কবিতা যেগুলোতে জীবাণুর কথা দিয়ে শুরু হচ্ছে, একটা কবিতা শুরুই হচ্ছে যে পৃথিবীতে শুরু থেকেই জীবাণু ছিল, এবং সেখান থেকে একটা ও বলছে পোকা হয়ে গেছি। আমি নিজেও এই লেখাগুলোর মধ্যে ওই ধরনের মৃত মৌমাছি উঠে আসছে, বা ওই ছত্রাকের বসতি, মানে কোথাও একটা ওই আদিম পৃথিবীর গন্ধটা বোধহয় প্রত্যেকটা লেখার মধ্যেই, যে একটা ভাঙাচোরা, একটা ক্ষয়ের চিহ্ন, এই ধরনের। তো এবার আমি রাজদীপকেও একটু জিজ্ঞেস করব যে এই লেখাগুলোর কি কোনো নির্দিষ্ট প্রেক্ষিত আছে? মানে আমার যেমন মারি নামটা শুনেই মনে হচ্ছিল যে আমরা সত্য যে খুব অন্ধকার একটা সময় পেরিয়ে এসেছি, অতিমারি জনিত তার অন্ধকারটা কোনোভাবে কি ছায়া ফেলে গেছে এই লেখাগুলোর পিছনে?
0: লেখালি কি ওই সময়ই হয়েছে লেখাগুলো? অবশ্যই ওই সময়ই হয়েছে, সে কারণেই নামটা থেকেও খানিকটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং ওই সময়টা যেরকম ছিল সেই অনুযায়ী যেন লিখতে গিয়েও মনে হলো যে বেশি কথা নয়, কম কথা, কারণ মানুষ মানুষের সঙ্গে কথা বলতো না, মানুষ মানুষের সামনে দরজা বন্ধ করে দিত, ওই যে স্পর্শের অতীত একটা দরজা,
2: ভাই যে তুমি লিখেছো ছুঁয়ে গেলে পাপ হয়ে যাবে।
0: হ্যাঁ একদম, ছুঁয়ে দিলে পাপ হয়ে যাবে, এই যে অকারণ সংস্কারগুলো আমাদের মধ্যে তৈরি হয়েছিল এবং মানুষের থেকে মানুষের একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেইটা কোনোভাবে এসেছে লেখার মধ্যে। অবশ্য
1: মৃত্যুর নৈকট্য কোথাও আমাদের জীবনের আরো কাছে,
0: একদম
1: কাছ থেকে দেখতে সাহায্য করে,
0: একেবারে একেবারে ভীষণভাবে।
1: বেশ, এবার আমরা আরো কিছু কবিতা শুনি।
0: হ্যাঁ শোনা যাক,
1: তুমি আবার পড়ো কিছু কবিতা।
0: তুমি শুরু করো না, তুমি শুরু করে হোক, তারপর আমরা পড়ছি।
1: আচ্ছা ঠিক আছে, আমি যে পর্যায়টি পড়ছিলাম তারই আরো বাকি কিছু কবিতা পড়ছি। বেশ, ছয় সংখ্যক কবিতা। অন্ধকারে হেসে উঠেছিলে, জ্বলে উঠেছিল ইতস্তত দু একটি পতঙ্গ, রেশা, চিহ্ন ও বিকেল, শব্দের ভেতর থেকে স্তব্ধতা হরিণ মুহূর্তে বেরিয়ে এসে মিলিয়েছে অরণ্য ছায়ায়। সাত, শুরু করার ভয় আমাকে ঠেলে দিচ্ছে পেছনের দিকে আরো পেছনে, বৃষ্টি মাথায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানুষগুলো, পোটলা পুটলি, বাক্স তরঙ্গ, ছাগলছানা, ভিজে যাচ্ছে কতদিন আগের বৃষ্টিতে। আমি মনে করার চেষ্টা করছি এমন একটা শব্দ যার কোনো স্মৃতি নেই, সে হারিয়ে ফেলেছে মুখে মুখে, পথে পথে, শহরে বন্দরে তার সহস্র এক জীবনের কথা, যার মনে পড়ছে না কোন কোন শব্দের সঙ্গে তার বন্ধুত্ব, শত্রুতা কাদের সঙ্গে, আর কেই বা তার খোঁজে বেরিয়েছে এক বৃষ্টির সকালবেলায়। আট, ওই কি তোমার লেখার সময়, অনেক দূর থেকেও বোঝা যায় পাহাড় তুলির রোদে তার গায়ে এসে লাগছে জানালা খোলার বাতাস, কিন্তু জানালা যে খুলছে তার মুখ কোনোদিন দেখা যায় না, এমনকি পাওয়া যায় না।

0: হাতের আভাস, আঙুলের অন্যমনস্কতা, ঘড়িতে এই সময় ধরে না, জলে ছায়া পড়ে না এই সময়ের, ঘাস আর ঘাস ফড়িং টেরও পায় না এই সময়, তাদের ভেতর দিয়ে চলে যাচ্ছে ফিরে আসার দিকে, ফিরে আসছে চলে যাওয়ার দিকে। নয়, দৃষ্টির স্তব্ধতা, এক চরাচর কুয়াশায় পা ডুবিয়ে দাঁড়িয়ে রয়েছে দুটো গাছ। দশ, লেখার ভেতর দিয়ে প্রিয় বেদনার মতো, হেমন্তে ট্রামের মতো দীর্ঘতম পতনে উজ্জ্বল ঝরে পড়ে শিশুটির হেসে ওঠা, দৌড়ে যাওয়া, থেবড়ে বসা রৌদ্রময় ঘাসের ওপরে। না, এই জীবন নয়, জীবনের ধীরতর চলে যাওয়াটুকু আছে লেখার ভেতরে।
1: চমৎকার।
0: এবার কার কবিতা শুনবো আমরা?
2: এবারে রাখার কবিতা শুনি আমরা।
0: বেশ,
1: এই লেখাগুলোর নাম অসমাপ্ত মেঘের দেবতা, তার থেকে ছোট কয়েকটা টুকরো পড়ছি। দেখা হয়ে যায় আজ অকস্মাত মেঘে ও মান্দাসে, ভাসমানতার পাঠ এ ওকে শেখায়, ফের শান্ত লঘুভার জল কেটে সরে যায় নিজস্ব আকাশে সরোবরে। চিহ্ন কিছু পড়ে নেই, যে যার নৈঃশব্দে ফিরে গেছে। বৃষ্টির শহর জানে জ্যামিতির পাঠ, জানে সরল রেখার ধর্ম, দুটি রেখা অসমান্তরাল সমগ্র জীবনে শুধু একবারই পরস্পর ছেদ করে যায়। দুই, শ্বাসের ভেতর দিয়ে রাস্তা খুলে যায়, রাস্তা খুলে যায়, আর অসমাপ্ত মেঘের দেবতা শরীরে নামেন, তাঁর চূর্ণ কুন্তলের গায়ে জল, নিষিদ্ধ রোদের মতো কোটি বস্ত্র তীব্র দ্রোহময়। তাঁকে বলি, বিগত জন্মের এই সামান্য তোয়ালে নাও, মাথা মোছো, শান্ত হয়ে বসো। বৃষ্টি শব্দে ঢেকে যাওয়া লুকানো হাসির ছড়া ছাড়া আমাদের কি ছিল ঈশ্বর? অচিরেই কোনো দিন এই রাস্তা শেষ হবে জেনে সামান্য এটুকু পথ পাশাপাশি যেতে লোভ হয়। যা কিছু ফুরবে তাকে মুঠো ভর্তি ধরে রেখে দিই, কেননা অসীম নিয়ে স্পষ্ট নয় আমার ধারণা, কেননা অনন্ত কারো নাম হতে পারে না এদেশে। হাঁটু অবধি জমা জল অন্ধ শহরের অলিগলি, এক মুহূর্তের ফুল নীল পাপড়ি মেলে দিয়ে দুরাগত স্রোতে ভেসে যায়। শেষ টুকরোটা, বর্ষা তো বাহন, তুমি টানা বারান্দায় এত ছাতা এত প্রজাপতি মেলেছ, অথচ যা কিছু ফুটেছে সবই ধুলো মাটির কর্দমের ফুল। যে কষ্টের নাম নেই তাকে তুমি সম্পর্ক পাতালে। বৃষ্টি ঝেঁপে এসেছিল, ফিরে গেছে, এখন মাটিতে ছোট গর্তে জমে আছে সামান্য দুআঁজলা জল, তাকেও পল্লল ডেকে কাছে টেনে নিতে ইচ্ছে করে। রাজদীপের কবিতায় যাই, অনেকক্ষণ শোনা হয়নি ওর কবিতা।
2: আমি ওই সিরিজটাই কন্টিনিউ করছি।
1: নিশ্চয়ই,
2: চারটে লেখা পড়েছিলাম, এবার পঞ্চম লেখা থেকে। অক্ষম আমি, এই কথা শুধু পাখিরাই জানে, আর তুমি জানো সতর্ক ভুক দেহ থেকে মন কত দূরগামী, এমনকি মৃতদেহ উঠে বসে, তারও কিছু কথা বলবার ছিল মাটিতে পোঁতার আগে। ছয়, অকারণগুলো খেলা করে, জ্বরের আতঙ্কে ভুগে কালশিটে শহর, তার পরিখার ভেতরে সন্ত্রাস তিলে তিলে মধুর হয়েছে, এখন ইঁদুর কোনো অসুখের আনুগত্য নয়, সীমান্ত পেরিয়ে আসা পরিযায়ী দল, ডানায় কিসের রোগ চেপে রেখে হারিয়েছে ওরার ক্ষমতা, সেই নিয়ে গর্ভগৃহে আলোচনা হয়। এদিকে ভোরের আলো ফোটবার আগে কিশোরীর বিদীর্ণ পাপড়ি ধান খেতে ছড়িয়ে পড়েছে, ভাইরাস একা একা আসে না কখনো। সাত, ছুঁয়ে দিলে পাপ হয়ে যাবে, তাই দূরে সরে গিয়ে এই খাঁচা বানিয়েছি, এখন আমাকে সব পাখি ভেবে ভুল করে, দানা পানি দেয়, এ সমস্ত স্বাভাবিক মেনে নিয়ে হতবাক চোখে দেখি, তারাও আসলে সব ভাইরা।

0: আকাশে অন্ধ হয়ে গেছে। ৮ দূরত্ব বাড়ার আগে দেখে নিচ্ছি শেষবার, বাজার এভাবেই চেয়েছে তোমাদের শান্তি, কিংবা এই মুখোশ কেনবার প্রস্তুতি আরও বেশি সংকীর্ণ করে ফেলেছে পোকাদের। কাল থেকে আর কেউ থাকবে না বাইরে, রাস্তার কুকুরগুলো দেখবে রাতে আলো জ্বলে উঠছে চারিদিকে, অপরাধে লিপ্ত, লোভে ব্যাকুল, সমস্ত চৌকো চৌকো ছোট বড় বাক্সের ভেতর। আর একটাই লেখা আছে এই সিরিজের, ৯ সংক্রমণের খুব কাছাকাছি বসে রুটি ছিঁড়ে খাচ্ছে একটি পরিবার, এই শেষ রুটি, কোনক্রমে ৩ ভাগ হবে।
1: তোমাদের এই কবিতাগুলো শুনছিলাম, মানে আমরা তো বিষয়ের কথাও বলছিলাম, প্রকরণের কথাও মনে আসছে। একটা জিনিস লক্ষ্য করছি যে হিমালয়ের লেখা বা রাজদীপের লেখা যা শুনলাম, মানে অসম্ভব শব্দের পরিমিতি বোধ, মানে এই প্রত্যেকটা লেখাই খুব তীব্র অভিঘাত তৈরি করে, কিন্তু খুব অল্প শব্দের ব্যবহারে, মানে বোধহয় দরকারের চেয়ে একটা বেশিও শব্দ কোথাও ব্যবহার করা হয়নি। এবং আমার অন্তত শ্রোতা হিসেবে মনে হচ্ছে যে অভিঘাতটা ওই জন্য অনেক বেশি তীক্ষ্ণ, অনেক বেশি সূচিমুখ হয়ে গেছে এই লেখাগুলোর জন্য।
2: তবে এই একই কথা আমার রাকার কবিতা সম্পর্কেও মনে হয়। অ্যাকচুয়ালি এত রূপবান বাক্য আমি আমাদের সময়ের আর খুব অল্প কবির লেখাতেই দেখতে পাই, এত সংহত সুসামঞ্জস গঠন কবিতাগুলির
0: একেবারেই,
2: এবং ছন্দের ব্যবহার এত অনায়াস,
0: ছন্দের ব্যবহার, চিহ্নের ব্যবহার, জ্যোতিচিহ্নের ব্যবহার খুবই ভালো।
2: এবং রাজদীপের অবশ্যই খুব গভীর একটা এলিমেন্টাল জায়গা থেকে কবিতাগুলো উঠে
1: আসে, বিশেষ করে যেগুলো পড়লো একটা অদ্ভুত জায়গাকে ধরেছে।
2: হ্যাঁ, এমনি ওর লেখার সঙ্গে আমাদের সবাই, আমরা প্রত্যেকে লেখার সঙ্গে পরিচিত, তো ওর লেখা যেমন যে কারণে আমি দেখি যে মাতৃগর্ভ থেকে বিচ্ছিন্নতা এবং মায়ের যে রূপকল্প সেটা বারবার ফিরে আসে।
1: ওর একটা কোনো কবিতায় আমার মনে আছে একটা বিশেষণ ছিল, মা মরা পৃথিবী, মানে সেটা আমার আলাদা করে মনে আছে যে পৃথিবীর সম্পর্কে যে মা মরা পৃথিবী এটা বলা যায়, এটা অদ্ভুত চমকে দিয়েছিল।
2: হ্যাঁ, সেই বিচ্ছিন্নতাটা ওর একটা প্রধান হয়তো কবিতার কেন্দ্র আর কি।
1: বিচ্ছিন্নতা বোধ আমার যতদূর মনে হয় যে হিমালয়ের লেখাতেও কিন্তু ভীষণভাবেই আছে, মানে শুধু এই লেখাগুলো নয়, মানে অতীতেও যে সমস্ত লেখা আমি খুবই পরিচিত কবিতার সঙ্গে, ওই কোথাও একটা মানে এক ধরনের অসহায়তা, এক ধরনের একটা ক্ষয়ের কথা বলছে,
0: খুঁজছে
1: একটা সন্ধান, একদম
0: সন্ধান, এই শব্দকে খোঁজা, খুঁজছে পাচ্ছে না, খুঁজছে পায় তারও না একটা।
1: ইনফ্যাক্ট এই লেখাগুলো দেখলাম ঘুরে ফিরে কিন্তু লেখার প্রসেসটাও কোথাও ঢুকে পড়েছে, লিখন প্রক্রিয়াটার কথাও কিন্তু ঢুকে পড়েছে এই এখন যেগুলো পড়লো, মানে সবটা মিলিয়ে একটা সামগ্রিক সন্ধান, মানে সেটা একজন কবির হতে পারে শব্দ সন্ধান, একটা সভ্যতার হতে পারে তার গন্তব্য সন্ধান, এই রকম একটা কিছু মনে হয়েছে। কল্পবিজ্ঞানের এলিমেন্ট ওর লেখাতেও আগে পেয়েছি, যে মহাকাশযানের, মানে ইনফ্যাক্ট ওই লেখার প্রক্রিয়াকেই মহাকাশযানের মতো একটা উপমা দিয়ে ধরা ছিল কোনো একটা লেখাতে, আমার লেখার ইচ্ছে মহাকাশযান, অলিক ডিগ্রির কোণে বেঁকে থাকে আমার লেখার ইচ্ছে মহাকাশযান, মানে আমাদের ব্যক্তিগত সন্ধান কি তাহলে কোথাও গিয়ে একটা মানে সভ্যতার সামগ্রিক সন্ধানের সঙ্গে আমরা মিশিয়ে ফেলছি।
2: হ্যাঁ, সে তো বটেই, মানে ব্যক্তির অন্বেষণ এবং সামগ্রিকভাবে আমাদের মানুষের নিয়তি সেগুলো সবই জড়িত নিশ্চয়ই, যে কারণে এই গর্ভ থেকে বিচ্ছিন্নতার যে কথা ওখানে আমরা পাই সেটা হয়তো এখানে একটা অতীত গ্রহের যে কবিতাগুলি রাখা পড়লো সেখানেও একটা জগৎ যেটা মৃতপ্রায়, যেটা আগে প্রাণ ছিল, এমনও আমার মনে হচ্ছিল যে একজন শিল্পীও তো একটা জগৎ নির্মাতা, তিনি তার জগতে একটা প্রাণ সঞ্চার করতে পারছেন না, এমনও হতে পারে। তো কবিতার সমগ্রতার সন্ধান করে এবং সেটা আমাদের সময় বিশেষ করে খুঁজে পাওয়া খুব মুশকিল, ফলে সেই সংকটটা আছে।
0: সেখানে আমাদের লেখাগুলো কোথাও গিয়ে এক হয়ে যায় কখনো কখনো, অবশ্যই তার রাস্তা হয়তো আলাদা, ভাষা বোধ আলাদা,
2: সেটা হবে,
1: মানে যে কোনো কবিতাই তো সমসময়ের ফসল, আর মানে আমরা তিনজন যেহেতু একই বয়সী, একই সময় লিখছি, ফলে একই পরিবেশ, একই সবকিছুর মধ্যে একই জল হাওয়ায় লেখাগুলো ডানা মেলেছে, কাজেই
2: সংকটগুলোর ছাপ থাকবে,
1: হয়তো ভাবগত ঐক্য একটা রয়ে গেছে। আর খুব বেশি সময় বোধহয় নেই আমাদের।
2: হ্যাঁ, তাহলে আমরা ওই আবার একটা করে লেখা, একটা দুটো করে লেখা দিয়ে শেষ করি।
1: নিশ্চয়ই,
0: রাখা শুরু করো,
2: না রাখা শুরু করো,
0: শুরু করো।
1: এটা কার নাম? অ্যাপোক্যালিপস। পৃথিবী ধ্বংসের দিন আজ, কি হবে জানে না কেউ। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, মুহুর্মুহ বাজ, সূর্য আরো স্ফীত হচ্ছে, ঊর্ধ্বমুখী উষ্ণতা পারদ, চতুর্দিকে রক্তবর্ণ রোদ, অথচ ব্রহ্মাণ্ডে অতি দূর কোনো দূরতম কোণে একটি নক্ষত্র জন্ম হল এই, অচিরে তারাটি হয়তোবা খুঁজে পাবে গ্রহ, তার তৈরি হবে জল হাওয়া মাটি

0: তোমার ইফ আসবে, স্বর্গচ্যুত হবে ফের, গড়ে তুলবে ভালোবাসা ঘর। সে গ্রহেও দেখা দেবে জন্মান্ধ হুমার কেউ, কোনো এক দস্যু রত্নাকর। আমরাও ফিরে আসব ক্রৌঞ্চ মিথুনের মতো, বুকে বেঁধা সভ্যতার তীর, ডানা থেকে অবিশ্রাম ঝরে পড়বে ধুলোবালি নষ্ট পৃথিবীর। আমি তাহলে আগেরই মানে পুরনো যে অতীত গ্রহ পড়ছিলাম সেই আমাদের আলোচনা প্রসঙ্গে সেটারই আরেকটা লেখা পড়ছি। সমস্ত সংকেত গিলে নিয়ে এত স্তব্ধ হয়ে আছি যেন মৃত গ্রহটির অবশেষ। রাক্ষসে বিরাট মুখ বেদানের মতো পাথুরে ক্রেটার, তাতে সার কিছুমাত্র নেই, শুধু ফাটলের শীর্ণ দাগ বেয়ে স্যাঁতস্যাঁতে পিছল পথে যুথবদ্ধ শ্রমিক পিঁপড়েরা এক জন্ম থেকে হেঁটে অন্য কোনো জন্মে ঢুকে যায়। সমস্ত সংকেত ডুবে যায়, যেন ঘূর্ণির গভীরে সমস্ত তলিয়ে যাচ্ছে, স্মৃতি কিংবা উলের পুতুল, পেন্সিলে জড়িয়ে নেওয়া ক্যাসেটের ফিতে, আকাশের আশ্চর্য ম্যাজেন্টা রং, ধরো এই জাদু পৃথিবীর অন্তিম বিকেল, সব গিলে নিয়ে লুপ্ত সভ্যতার মতো বসে আছি, জানি কখনো আসবে না কেউ, শুধু এখানে ছিলাম তার জনশ্রুতি ভেসে যাবে প্রবাদে প্রবাদে। পতাকা নামিয়ে নিচ্ছি, এখন সংযোগহীন একা বসে থাকা, নিখাদ বালি স্তূপ, নাড়ি চাড়ি, রান্নাবাটি খেলি, পাথুরে ক্রেটার তার রন্ধ্রপথে লাভা উস্কে দিই। হিমালয় শুনি।
1: লেখাটির নাম বিস্ময়। ধ্যানস্থ চায়ের পাত্র, সাদা চীনামাটি, গায়ে তার উজ্জ্বল লালের পোঁচ, যেন রক্ত, শিরা ধমনীর অন্ধকারে প্রবাহিত রং, যাকে অস্ত্রের প্রহার কখনো করে না স্পর্শ। ধুলোয় বা পাথরে যখনই ঝরে পড়ে সেনেহাত রক্ত, তার বিষণ্ন লোহিত মানুষের ভঙ্গুরতা ক্রূরতার কথা শুধু বলে। অথচ চায়ের পাত্রে সে এসেছে কুয়াশা ও শীত পেরিয়ে রোদের মতো, শরীর সহজ কুতূহলে, অভিকর্ষহীন স্তব্ধ, রক্তের ভেতরে ভাসমান ড্রাগন ও দানব পুষ্প, লতা পাতা জড়ানো সময়, পাহাড়ি পথের বাঁকে তিনটি মেয়ে চালায় দোকান, সেখানে চায়ের পাত্রে ধোঁয়া ওঠে এবং বিস্ময় জেগে থাকে জানালার ধারে ভরা বয়ামে বয়ামে লঙ্কার আচার হয়ে, মোরগের ডাক দূর গ্রামে।
0: রাজদীপের কবিতা শুনি, রাজদীপকে দিয়ে আমরা শেষ করব।
2: মায়ের প্রসঙ্গ এলো, মাকে নিয়ে একটা লেখা পড়ছি। কাঙাল, সন্ধে হয়ে এলে মা, তোমার কথাই মনে পড়ে, রক্তের মর্মার্থ নিয়ে কিভাবে ফুরিয়ে যায় দিন, ঠিক তারপর ভিখিরি তারাটি ওঠে, হাত পেতে কিছু খেতে চায়। আমি ভাবি ভোর হয়ে এলো বুঝি বকুলতলায়, এবার আকাশ লাল আরো লাল হাভাতে রঙিন, ভিখারি তারাটি আমি কেঁদে উঠি ততক্ষণে, ভিজে যায় জনপদ অসার কান্নায় ভাসে দৌড়। সন্ধে হয়ে এলো মাগো, ছেলে ফেরে লবণ ভিবোর।
1: আজ আমাদের সময় শেষ, আমরা তিনজন একত্রিত হয়েছিলাম আজ কবিতা পড়তে, কবিতা নিয়ে কথা বলতে। নমস্কার জানাই।
2: নমস্কার।
0: নমস্কার।
3: কবিতার জন্য অনুষ্ঠানটি শেষ হলো। আজ ছিলেন তিন কবি, হিমালয় জানা, রাকা দাশগুপ্ত ও রাজদীপ রায়।

0: अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
1: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
0: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
2: বাড়িতে থেকেই ডেঙ্গু থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী কলকাতা, মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়ার একটি সতর্কবার্তা জানানো হয়েছে। আগামী 28/9/2026 রাত 11:30 পর্যন্ত 1 থেকে 1.2 মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা, নৌকা চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তিটি শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন কীর্তন শিল্পী প্রণতি সেনগুপ্ত।

এতক্ষণ শুনলেন কীর্তন শিল্পী প্রণতি সেনগুপ্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা আধুনিক ও ছায়াছবির গান। প্রথমে আধুনিক গান, প্রথম গানটি শিল্পী জয়তী চক্রবর্তী।

রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজ শুনুন অটোগ্রাফ ছবির গান। প্রথম গানটি শিল্পী শ্রেয়া ঘোষাল।

বাংলা ছায়াছবির গান শুনছেন। অটোগ্রাফ ছবির পর এবারে শুনুন কণ্ঠ ছবির গান। প্রথম গানটির শিল্পী শাহানা বাজপেয়ী।

0: of directly engaged nations. Speaking at the United Nations General Assembly in New York, Dr. Jaishankar remarked that hostilities continue to destabilize global security and developmental progress, leaving countries distant from battle zones exposed to their fallout. Emphasizing the broader global reverberations of armed conflict, Mr. Jaishankar stated that countries far from conflicts are being penalized for no fault of theirs. He also called upon all parties to exercise restraint, de-escalate tension, and ensure protection of civilians and uninterrupted flow of energy and commerce.
1: We remain deeply concerned over continuing hostilities. The targeting of commercial shipping and seafarers transiting international waterways is simply unacceptable. India calls upon all parties to exercise restraint, de-escalate tensions, ensure protection of civilians and uninterrupted flow of energy and commerce.
0: Prime Minister Narendra Modi will share his thoughts with the people of the country and abroad in his monthly radio program Mann Ki Baat on Akashwani at 11 a.m. today. It will be the 138th episode. The program will be broadcast across the entire Akashwani and Doordarshan network, the AIR news website and the News on AIR mobile app. It will also be live streamed on the YouTube channels of AIR News, DD News, the PMO and the Ministry of Information and Broadcasting. Akashwani will broadcast the program in regional languages immediately after the Hindi broadcast. Vice President C.P. Radhakrishnan will be on a day-long visit to Kerala today. During his visit, the Vice President will participate in the Vishwa Seva Dinam celebrations at Mata Amritanandamayi Math, Kollam, being organized on the occasion of the 73rd birthday of Mata Amritanandamayi. The program will also feature the annual celebrations and the launch of several humanitarian initiatives. The Finance Ministry has announced that all public sector banks and regional rural banks will remain open today for the convenience of customers. The Ministry said that this step has been taken in view of the proposed three-day nationwide bank strike called by the United Forum of Bank Unions from 28th to 30th of this month, coinciding with the preceding weekend holidays of 26th and 27th September. Finance Minister Nirmala Sitharaman has expressed confidence that India can achieve economic growth of over 10%, stressing on the need for greater adoption of technology and innovation. Speaking at an IIT Madras Alumni Association event, Ms. Sitharaman said higher growth would accelerate the journey towards Atmanirbhar Bharat and Vikasit Bharat, but would require greater efforts from all stakeholders. Both the Indian men's and women's kabaddi teams won gold medals at the Aichi Nagoya Asian Games 2026 in Japan yesterday. India has made a strong medal haul at the Asian Games, adding 7 medals across kabaddi, athletics, shooting and squash. And that is the end of this news bulletin.
2: Akashwani, Kolkata, Gitanjali. আবহাওয়ার বিজ্ঞপ্তি। কলকাতা ও তার আশপাশের আবহাওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ কখনো কখনো মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি কম এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 99% এবং সবচেয়ে কম 77%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 33.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ। ছটা বেজে 30 মিনিটে আজকের চাষবাস। কথিকা পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন, বলবেন ডক্টর সুদেষ্ণা পাঁজা। ছটা বেজে চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য, শিশুর জন্মগত বধিরতা বলবেন ডাক্তার ইন্দ্রনীল সেন।

ছটা বেজে 45 মিনিটে প্রার্থী কি উপস্থাপনায় সুচেষ্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুপর্ণা পালাটায় বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শুনবেন অনুষ্ঠানটির 11তম পর্ব। 8টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী রুচিরা পাণ্ডা। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9টা বেজে 25 মিনিটে বিচিত্র সংবাদ। 9টা বেজে 30 মিনিটে শিশু মহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10টা বেজে 30 মিনিটে গানের ভেলা উপস্থাপনা বিদিশা রায়। 11টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের 138তম পর্ব। এরপর শুনবেন অনুষ্ঠানটির বাংলা ও সাঁওতালি ভাষায় রূপান্তর। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের গল্পদাদুর আসর শুনবেন। এরপর উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1টা বেজে 45 মিনিটে সেবা সংকল্প অভিযান। দুপুর 2টায় অনুরোধের আসর। 2টা বেজে 30 মিনিটে নাটক মরুতৃষা রচনা মৃণাল গুহ ঠাকুরতা প্রযোজনা শোভন পাঠক। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনা অঙ্কুর কুণ্ডু। 5টা বেজে 30 মিনিটে যুবাণীর অনুষ্ঠান, যুবাণী কমন রুম উপস্থাপনা অন্বেষা চট্টোপাধ্যায় ও দেবজিৎ অধিকারী। সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান। 6টা বেজে 38 মিনিটে যাত্রা বিদ্যাসুন্দর রচনা অরূপ কুমার চৌধুরী পরিবেশনা মালক্ষী যাত্রা সমাজ। 7টা বেজে 30 মিনিটে সমীক্ষা। রাত 8টায় মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও সাঁওতালি রূপান্তর। 9টা বেজে 5 মিনিটে শিক্ষাঙ্গন থেকে। 9টা বেজে 30 মিনিটে নজরুলগীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়। 9টা বেজে 45 মিনিটে ভক্তিগীতি শিল্পী মহুয়া নন্দী। 10টায় রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11টায় লোকগীতি শিল্পী রুমা মুখোপাধ্যায়। 11টা বেজে 10 মিনিটে বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরিবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টা বেজে 15 মিনিটে সুবোধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সমরেশ চৌধুরী। 6টা বেজে 25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুপর্ণা পাল। 6টা বেজে 35 মিনিটে ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস। শুনবেন অনুষ্ঠানটির 246তম পর্ব। 6টা বেজে 45 মিনিটে ভক্তিগীতি শিল্পী মহুয়া নন্দী। 7টা বেজে 10 মিনিটে যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় আঁকি মুখোপাধ্যায়। 8টা বেজে 30 মিনিটে হিন্দি শিক্ষার আসর বাগধারা। 9টায় নজরুলগীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়। 9টা বেজে 20 মিনিটে কীর্তন শিল্পী দীপা কর। 9টা বেজে 40 মিনিটে রাজধারা। 10টা বেজে 15 মিনিটে বাংলা আধুনিক গান। 10টা বেজে 30 মিনিটে বৃন্দগান শিক্ষার আসর। 11টায় মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্বের পর শুনবেন মন কি বাতের বাংলা রূপান্তর। 12টায় সুরভি। 12টা বেজে 20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সায়নী চট্টোপাধ্যায়। 2টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী রুচিরা পাণ্ডা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা বেজে 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত। 5টা বেজে 20 মিনিটে উর্বশী। সন্ধ্যে 6টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা রাজীব পোশাক। 7টা বেজে 10 মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দীর্ঘই পথ চলায় তার গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা শুনবেন। 7টা বেজে 45 মিনিটে দর্পণ উপস্থাপনা প্রীতি মুরারকা। রাত 8টায় মন কি বাতের বাংলা রূপান্তর। 8টা বেজে 30 মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর। 9টা বেজে 16 মিনিটে স্পটলাইট। 10টায় জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের দৈনিক প্রতিবেদন। 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা রাজীব পোশাক। 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12টা বেজে 16 মিনিট হয়ে 12 সেকেন্ড। জয় হিন্দ।